0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল 6টা বেজে 30 মিনিট আজ শনিবার 25 আশ্বিন 1433 বঙ্গাব্দ 28 রবিউল সানি 1448 হিজরি 10 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ FM 106 ও FM 102 মেগাহার্টজে বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে
2: অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি আমরা কজন মীরাশফাক হোসেন ফাতেমা জীবন্নেসা মুনিয়া এবং উপমা শিরিন প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক সুলেমান হোসেন খান মোহাম্মদ রাসেল খান মোহাম্মদ রফিকুল ইসলাম এবং শাকিল আহমেদ অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা
3: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত সূরা বনী ইসরায়েলের 76 আয়াত থেকে 79 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি নিসার উদ্দিন.
2: بسم الله الرحمن الرحيم. তেলাওয়াত কৃত সূরা বনী ইসরায়েলের 76 থেকে 79 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা তোমাকে দেশ থেকে উৎখাত করার জন্য প্রায় পা ফেলে দিয়েছিল, কিন্তু তারা যদি তোমাকে সেখান থেকে বের করে দিতে পারত তাহলে তোমার পর তারাও সেখানে অল্প সময়েই অবস্থান করতে পারত। তোমার পূর্বে আমি যেসব রাসূল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এটাই ছিল আমার রীতি, আর তুমি আমার রীতিতে কোনো পরিবর্তন পাবে না। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের কোরআন পাঠ করো। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠে ফেরেশতারা উপস্থিত থাকে, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে এমন এক প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় অপচয় রোধ, বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামের দৃষ্টিতে বিনা প্রয়োজনে কোনো কিছু ব্যয় বা খরচ করা কি অপচয় বলে? আমরা যে সম্পদ উপার্জন করি অথবা যে সম্পদ আমাদের অধিকারে রয়েছে তা বিধান অনুযায়ী ব্যয় করাই সম্মত। একজন মানুষকে বৈধ পন্থায় সম্পদ উপার্জনে ইসলাম কোথাও বাধা সৃষ্টি করেনি, তবে এ সম্পদের সুষম বণ্টন বা ব্যয়ের ক্ষেত্রে ইসলামে ব্যাপক ব্যাখ্যা রয়েছে। পবিত্র কুরআনুল কারিমের সূরা বনী ইসরায়েলের 27 নম্বর আয়াতে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, শয়তান তার পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ পাক অপব্যয় বা অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক তার পছন্দের বান্দাদের বর্ণনা দিতে গিয়ে বলেন, তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। যেহেতু প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাই অপচয়, সেহেতু সব ধরনের বিলাসিতাই অপচয়। তাই এ ব্যাপারে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উদাহরণ এবং তিনি হচ্ছেন উত্তম আদর্শ। হাদিস শরীফে এসেছে, একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন ওযু করতেছিলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, এই অপচয় কেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওযুর মধ্যেও কি অপচয় আছে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি প্রবাহমান নদীর তীরে থাকো না কেন, সেখানেও অতিরিক্ত পানি ব্যবহারে অপচয় হবে। একটু চিন্তা করলেই বোঝা যায় দৈনন্দিন জীবনে আমরা কি পরিমাণ অপচয় করছি। কখনো দেখা যায় অপচয় ও অপব্যয় যেন ফ্যাশনে পরিণত হয়েছে। দেখা যায় খাবারের টেবিলে বসে কেউ কেউ খাবার নিচ্ছেন কিন্তু পুরো খাবারটা খাচ্ছেন না। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বা দাওয়াতে অথবা রেস্টুরেন্টে কিছু অংশ খেয়ে বাকিটা নষ্ট করে রেখে দিচ্ছেন, অথচ আশপাশে হয়তো কোনো গরিব অসহায় মানুষ খাবারের জন্য কষ্ট করছে। শুধু খাদ্য অপচয় নয়, আমাদের রয়েছে নানা ধরনের অপচয়ের অভ্যাস। অনেক মানুষকে দেখা যায় একটা মেসের কাঠির প্রয়োজন মেটাতে অনেকে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে, এতে গ্যাসের অপচয় হয়। এভাবে লোক নেই, বৈদ্যুতিক পাখা ও লাইট অযথা জ্বালিয়ে রাখা হয়, এসবই অপচয়। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, তোমরা আহার করো এবং পান করো কিন্তু অপচয় করো না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর তার তিনটি আঙ্গুল চেটে নিতেন, আর বলতেন, তোমাদের কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে। তিনি আরও বলেছেন, তোমাদের খাদ্যের কোন অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই। খাবার হলো মহান আল্লাহ পাকের নিয়ামত, শুধু খাবার নয় বরং পানি, গ্যাস, বিদ্যুৎ, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এবং তা ভোগ করার নির্দেশও দিয়েছেন। অতএব আল্লাহ পাকের এই অপরন্ত নিয়ামতের সঠিক ব্যবহার ও তার শুকরিয়া আদায় করার তৌফিক যেন আমাদের সকলকে তিনি দান করেন। আমিন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
1: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে অপচয় রোধ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাথ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুভে নম। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুভে নম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে।
3: শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান ইয়োগ। শ্রী ভগবান উয়াচ, নিয়াসি ইয়ত চিত্ত আত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্ব ন আপনোতি কিল্লিশম ইয়দৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব অতীত বিমৎসর সমসিদ্ধ অসিদ্ধ চ কৃত্তা অপি ন নিবদ্ধতে গতসঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস ইয়োগায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নু ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা।
4: সরলার্থ, কামনারহিত সংযত চিত্ত সব রকম ভোগাকাঙ্ক্ষা বর্জনকারী ব্যক্তি কেবল শরীর দিয়ে কর্মানুষ্ঠান করে, সে কর্ম করেও পাপবাগী হয় না, অযাচিত লাভেই সন্তুষ্ট। দ্বন্দ্বরহিত ঈর্ষাহীন সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন ব্যক্তি কর্ম করেও বদ্ধ হয় না। আসক্তিহীন আত্মজ্ঞানে সুপ্রতিষ্ঠিত যজ্ঞকর্মে নিযুক্ত মুক্ত মানুষের সকল কর্মই বিলীন হয়ে যায়। অর্পণ ব্রহ্ম, হবিও ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, হোতাও ব্রহ্ম, এ ভাব নিয়ে যিনি সমাহিত চিত্তে ব্রহ্মকর্ম করেন ব্রহ্মই তার গন্তব্য হয়ে থাকে। শ্রী শ্রী গীতা মাহাত্ম ও ক্ষমা প্রার্থনা।
2: ওম গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম ইয়ৎস্খরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাত জনার্দন। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেত।
4: বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
5: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৫৩ এবং সূর্য অস্ত যাবে ৫:৩৭। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
6: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 ও 106 মেগাহার্টজে।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 8:10। সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিল্প সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ

0: নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনতে পাবেন বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনতে পাবেন 4:05। সুর তরঙ্গ বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 4:25। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনতে পাবেন বিকেল 5:10। সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনতে পাবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। সন্ধ্যে 6:05 সোনালী ফসল। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সুমি পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। এবং শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz-এ সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz-এ সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।
0: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার জন্য। শিল্পী জুলি শর্মিলি, গানের কথা লিখেছেন মোহাম্মদ জসিম উদ্দিন এবং সুর করেছেন টিপু সুলতান বাবর।

0: ভোরের গান শুনলেন জুলি শর্মিলির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল ৭টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 25/28 রবিউস সানি, 10ই অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ সরকারের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করে বললেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, মন্তব্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। খেলাধুলার চর্চা বাড়ানোর মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব, মন্তব্য তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ। অবিলম্বে বিশ্ববাজারে ডিজেল সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা। এবং আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর। যুক্তরাষ্ট্রের বোয়িং এর সঙ্গে 25টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপের এয়ারবাসের সঙ্গেও 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। দীর্ঘমেয়াদী এই উদ্যোগে নতুন 35টি উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। এতে বাড়বে যাত্রী পরিবহনের সক্ষমতা, তৈরি হবে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর সুযোগ এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আন্তর্জাতিক রুট বাড়ানো, যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি আর এভিয়েশন খাতে দেশের অবস্থান শক্ত করা, এই লক্ষ্য সামনে রেখে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের

0: বিমান যুক্ত করা এবং বাড়তি যাত্রী চাহিদা সামলানো দুই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার লক্ষ্য শুধু বহর বড় করা নয়, বরং আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়িয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া, বলছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
1: আমাদের যে এয়ারক্রাফট গুলি আছে 19টা, তার মধ্যে দুটো প্রায় গ্রাউন্ডেড হওয়ার মতো, তার মানে 17টা আপনি ধরতে পারেন। এই 17টিও আপনার আগামী 10 বছরের মধ্যে অ্যাবসলিউট হয়ে যাবে। তার মানে আপনার তো প্লেন কিনতে হবে। আপনি যদি ফার্স্ট সাইটনেস না থাকে তাহলে আপনি দেশকে আগাবেন কি করে?
0: তবে নতুন উড়োজাহাজগুলো হাতে পেতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। বোয়িং এর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজ আসার কথা 2031 সালে। সবগুলো উড়োজাহাজ সরবরাহে লাগতে পারে আরো এক দশকের বেশি সময়। এয়ারবাসের উড়োজাহাজও আসবে ধাপে ধাপে। তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরো 10টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে সরকার। দীর্ঘমেয়াদী এই ক্রয় পরিকল্পনায় এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না বাংলাদেশকে। উড়োজাহাজ সরবরাহের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে দাম।
1: চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া তা কিন্তু না। এই চুক্তি স্বাক্ষরের ফলে প্রথম এয়ারক্রাফটটি আসবে 2031 সালে। তারপরে এই 25টি আসতেও কিন্তু আমাদের 35-36 সাল পর্যন্ত লাগবে।
0: নতুন উড়োজাহাজ যুক্ত হলে মধ্যপ্রাচ্য সহ চাহিদা সম্পন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো এবং নতুন গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হবে বিমানের। তবে এই পরিকল্পনার সুফল নির্ভর করবে সময় মতো উড়োজাহাজ সরবরাহ, রুট সম্প্রসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার উপর। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
2: অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: নগর জীবনে যানজটের চাপ কমানো, শরীর চর্চার সুযোগ তৈরি এবং সাইকেল বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চালু হল বিশেষায়িত সাইকেল ট্র্যাক। নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে চলাচল করতে পারবেন কেবল সাইকেল আরোহীরা। শুক্রবার ট্র্যাকের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং খুবই গুরুত্বপূর্ণ।
4: যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে, তাই না? আমরা সকলের জন্য, এই সরকারের নীতি হচ্ছে প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে। এবং সাইকেলিস্টরা সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে, তারা সাইকেলের মাধ্যমে অনেক অফিসে যায়। এটা কিন্তু যানবাহনের একটি বড় অংশ। সাইকেল হচ্ছে আমার শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো।
3: মন্ত্রী বলেন, সাইকেল শুধু শরীর চর্চার মাধ্যম নয়, দৈনন্দিন যাতায়াতেরও গুরুত্বপূর্ণ বাহন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সাইকেল ব্যবহারের সুযোগ বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আরো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খালের দুই পাশে এবং উপযুক্ত অন্যান্য স্থানে হাঁটার পথ তৈরির জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি।
4: সাইকেল তো রাস্তায় চলতে হবে, তাই না? তাদের জন্য একটা স্পেস আমরা দেওয়ার জন্য এই চট্টগ্রামে মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন। এটার জন্য আমি ওনার সাথে অনেকবার আলাপ হয়েছে। এই সাইকেলিস্টদের জন্য যেটা হয়েছে এটা মাত্র শুরু। চট্টগ্রাম মহানগরে বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মাধ্যমে যাতায়াত করতে পারে, বিনোদনের জন্য যেতে পারে, এক্সারসাইজের জন্য যেতে পারে, অনেকগুলো ট্র্যাক করা হবে ক্রমান্বয়ে।
3: মন্ত্রী আরো বলেন, নগরবাসীর হাঁটা, দৌড়ানো ও শরীর চর্চার সুযোগ তৈরি করা বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজন। নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং সবার জন্য নগর পরিসর নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরো সম্প্রসারণের উপর গুরুত্ব দেন তিনি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও

0: মুম্বাইমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে। তিনি গতকাল রাজধানীর গুলশানে নিজের বাসভবনে জাতীয় শিক্ষক দিবস 2026 উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই গণতন্ত্র ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহ অবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে তিনি সিলেট নগরীর 85টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে 40,000 টাকা করে মোট 34 লাখ টাকার অনুদান তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ আবু সাইদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। তিনি গতকাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের দল, এখানে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। এ সময় তিনি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আজ। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়াদশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ আর্টস সামিট 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। উপদেষ্টা বলেন, দেশের তরুণী স্থপতিরা যেন মেধার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব নীতিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব নীতি ও উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের সামগ্রিক স্থাপত্য ও অবকাঠামোগত দৃশ্যপটে বড় রূপান্তর আসবে। বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্ব অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের আঞ্চলিক সম্মেলনে বক্তব্যে এই অভিমত তুলে ধরেন। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির পরিবর্তে কর্মসংস্থান, উৎপাদনশীল বিনিয়োগ এবং করের আওতায় সম্প্রসারণের সঙ্গে সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ করতে সকলের প্রতি আহ্বান জানান এবং পরিবারের ও সমাজের পক্ষ থেকে যথাযথ মানসিক স্বাস্থ্য সেবা ও সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তার বাণীতে সকলের জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করা এবং সারাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণের উপর জোর দিয়েছেন। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সুস্থ শরীরের পাশাপাশি মন সুস্থ থাকা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিশুদের প্রতি ছোটবেলা থেকে পরিবারের পক্ষ থেকে যথাযথ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত প্রতিবেদনে
3: বাইরের উজ্জ্বল আলো, কোলাহলপূর্ণ শহর আর ব্যস্ত যান্ত্রিক জীবন, এর আড়ালে প্রতিনিয়ত নিঃশব্দে ভেঙে পড়ছে অনেক মানুষ। শারীরিক অসুস্থতা সহজে দেখতে পেলেও মনের ভেতরে চলা ঝড় বা নীরব কষ্টগুলো ঠিক ততটা দৃশ্যমান নয়। আধুনিকতার এই যুগে মানসিক স্বাস্থ্য এখন আর কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, এটি এক জাতীয় সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আধুনিক সমাজে হৃদরোগ বা ক্যান্সারের মতো রোগের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মানসিক অবসাদ বা ডিপ্রেশন। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর তৌহিদুল ইসলাম বাংলাদেশ বেতারকে বলেন,
4: মানসিক রোগের কারণগুলো আছে বহুমাত। আমাদের বায়োলজিক্যাল আমরা বলি শারীরিক, এখানকার জিনগত অথবা বংশীয় অথবা অন্যান্য রোগ, অথবা হচ্ছে যে অপরদিকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স ওষুধ, এগুলোর প্রভাবে কিন্তু আমাদের মানসিক রোগের তৈরি হওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। এর সাথে সাথে আমরা বলে থাকি বায়োলজিক্যালের সাথে সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। সাইকোলজিক্যাল বলতে একজন মানুষের মনস্তাত্ত্বিক পরিস্থিতি কি, তার বেড়ে ওঠার সময় থেকে তার অভিজ্ঞতা গুলো যেগুলো সে অনুভব করেছে, তাকে যেভাবে লালন পালন করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3: বলা হয়ে থাকে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে যথাযথ নজর দিলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ বলে মত দেন ডক্টর তৌহিদুল ইসলাম।
4: উদ্বিগ্ন যে ছোট শিশুদের শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতন, এই ধরনের ঘটনাগুলো যেখানটা ঘটছে সেই শিশুটি তার পরিবারের থেকে সাপোর্ট পাচ্ছে কিনা, তার প্রোটেকশন পাচ্ছিল কিনা ফ্যামিলি, এর পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাকে সাপোর্ট দেওয়া, তাকে সাহস দেওয়া, প্রতিটি ক্ষেত্রেই আসলে ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
3: মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের যান্ত্রিক রুটিন থেকে কিছুটা সময় নিজের জন্য বের করা, পর্যাপ্ত ঘুমানো, স্ক্রিন টাইম বা মোবাইল ব্যবহারের সময় সীমিত করা এবং পরিবারের সাথে খোলামেলা কথা বলা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে জাদুর মতো কাজ করে। তবে পরিস্থিতি জটিল হলে কোনো সংকোচ ছাড়াই পেশাদার থেরাপিস্ট বা কাউন্সিলরের সাহায্য নেওয়া উচিত বলে মত দেন তারা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সমঝোতা হয়েছে যার আওতায় যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রাশিয়া ডিজেল রপ্তানির ওপর আগামী 2027 সালের 7 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে দ্রুত কমতে পারে জ্বালানির দাম। কয়েক ধাপে লাখ লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:53 এবং সূর্য অস্ত যাবে 5:37। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ সরকারের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, মন্তব্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এবং আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখের ঠিকানার আজকের পর্বে। বন্ধুরা, কৈশোর মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময় শারীরিক ও মানসিক নানা পরিবর্তন সাধিত হয়। মানুষের বিকাশের ক্ষেত্রেও এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনে আমরা কথা বলব কৈশোর জীবন গড়ার সঠিক সময় এই বিষয়ে। এই বিষয়ে মূল্যবান কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইন্দ্রাণী দেবনাথ। শুরুতেই জানতে চাই, কৈশোর বলতে আমরা কোন সময়কালকে বুঝব?
2: সাধারণত শৈশবের শেষ এবং যৌবনের শুরু, এই যে মাঝামাঝি যে সময়টা, এটাই কৈশোরকাল। তো আমরা বলতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা মতে 10-19 বছর বয়সী যে ছেলে মেয়েরা, তাদেরকে আমরা কিশোর কিশোরী বলি। আর এই যে 10-19 বছর যে সময়টা, এটাই হচ্ছে কৈশোরকাল।
1: এই কৈশোরকালে কি কি শারীরিক মানসিক পরিবর্তন পরিলক্ষিত হয়?
2: কৈশোরের কালে আসলে অনেক ধরনের পরিবর্তন ঘটে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে। তাদের প্রজনন তন্ত্রটা সুগঠিত হয়, অর্থাৎ তারা বাবা বা মা হওয়ার যে যোগ্যতা সেটা অর্জন করতে থাকে। শরীরটা একটু ভারী হতে থাকে, ছেলেদের ক্ষেত্রে গোব গজায় বা হাতের নিচে বগলে চুল আসতে থাকে, মেয়েদের স্তন সুগঠিত হয়। আর মানসিক এরকম শারীরিক কিছু পরিবর্তন থাকে, মেয়েদের মাসিক হয়, ছেলেদের এই সময় অনেক ক্ষেত্রে স্বপ্ন দোষ দেখা যায়। আর মানসিক পরিবর্তনটা আসলে দেখা যাচ্ছে যে এই সময় বাচ্চারা একটু চঞ্চল থাকে, একটু অস্থির থাকে, মানে তারা নিজেরাই ফিল করে যে তারা আর ছোট নেই, কিন্তু তারা যে বড় হচ্ছে সেটাও সবার কাছে যে গ্রহণযোগ্য, আমরা ভাবি যে ও এখনো ছোট, বাট ও আসলে বড় হচ্ছে সেটা ও ফিল করে। বাট এই যে একটা ব্যালেন্স করা, সে ছোট না বড়, এটা ব্যালেন্স করতে যেয়েই তারা অনেক রকম প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা ফেস করে। আগে যে কথাটা আপনি একবার বললে শুনতো বা মানতো, এটা কিন্তু সে এখন আর মানে না। অর্থাৎ তার মধ্যে একটা স্বাধীন চেতা, একটা মনোভাব তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে সে বড় হয়ে গেছে, সে কথা শুনতে চায় না। তো অনেক কথা বাবা মা আমরা হয়তো ভালোর জন্য বলি যে এটা করো না, ওটা করো না, তো এটা সে মানতে চায় না। এবং খারাপ দিক যেটা, সেটা হচ্ছে অনেক সময় কৌতূহল বশত তারা অসৎসঙ্গে পড়ে যায়, নেশা করে ফেলে। কারণ এই সময় তার যে শারীরিক মানসিক যে পরিবর্তন হয়, এই সময় আমরা যদি তাকে প্রপারলি, তার যদি সঠিকভাবে আমরা যত্ন নিতে না পারি, তাহলে তার ভবিষ্যৎটা কিন্তু আসলে সুন্দরভাবে গড়ে উঠবে না। তো সঠিক যত্নটা কিরকম? সঠিক যত্নটা আসলে নিতে গেলে যে শুধু বাবা মা নিবে তা না, বাবা মা, স্কুলের শিক্ষকরা, আমাদের সমাজেরও অনেক ভূমিকা থাকে। সঠিক যত্নের মধ্যে থাকবে যে তাদের ঠিক মতো খাওয়া দাওয়ার ব্যাপারটা খেয়াল করা, যেহেতু এই সময় তার শারীরিক পরিবর্তন হচ্ছে, তার সঠিক পুষ্টি দরকার। এজন্যই তাকে সুষম খাবার দিতে হবে। সুষম খাবারের মধ্যে যেমন কার্বোহাইড্রেট থাকবে, ভাত, রুটি, আলু, প্রোটিন থাকতে হবে, উদ্ভিজ বা প্রাণীজ প্রোটিন যাই থাকুক, কিছু ফ্যাট থাকতে হবে, এবং প্রচুর শাকসবজি ফলমূলও খেতে হবে, যেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসে। এটা আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে শহুরে বাচ্চাদের, তাদেরকে কিন্তু সুষম খাবারের দিকে তাদের আগ্রহটা কম, তারা ফাস্টফুডে বেশি ইন্টারেস্টেড, তারা শাকসবজি একদমই খেতে চায় না। তো এই যে অভ্যাসটা, এটা কিন্তু আগে থেকে শুরু করতে হবে, এবং এই সময়ে খাবারের দিকে খুবই খেয়াল রাখতে হবে, তারপরে তারা যেন খেলাধুলা করার সুযোগ পায়। অভিভাবকরা যেটা করি, আমরা তার শারীরিক স্বাস্থ্যের দিকে যতটা খেয়াল রাখি, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ততটাই আমরা উদাসীন থাকি, যে সে কার সাথে মিশছে, তার মনটা খারাপ আছে কিনা, মনটা ভালো আছে কিনা, মনটা খারাপ থাকলে আসলে কারণটা কি, সে কোনো অসৎসঙ্গে জড়িয়ে পড়ছে কিনা। বা অনেক সময় দেখা যায় যে এখনকার ছেলে মেয়েরা যে তথ্যগুলো তার জানার দরকার না, তার বয়সের জন্য উপযোগী না, সেই তথ্যগুলো তারা প্রযুক্তির কল্যাণে পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রেও তাদেরকে বুঝাতে হবে যে হ্যাঁ, এই তথ্যটা তোমার জানার এখন সময় হয়নি, বা জেনেই যখন ফেলেছো ঠিক আছে, বাট কৌতূহলবশত ওইটা আবার তোমরা ওই চর্চার মধ্যে যেন যেও না। এই শিক্ষাগুলা কিন্তু পরিবার বা স্কুল থেকে সবাই মিলেই দিতে হবে।
1: আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কৈশোর জীবন গড়ার সঠিক সময়, কৈশোরকে জীবন গড়ার সঠিক সময় বলছি কেন?
2: প্রথম কথা হচ্ছে তার যে শারীরিক বৃদ্ধি এই সময় হয়ে থাকে, তো এই সময় তার সঠিক একটা যত্ন নিতে হবে। তারপর ধরেন তার জীবন, তার ক্যারিয়ার, এটা তৈরি করার সময়ও কিন্তু এটা। কারণ একটা বাচ্চা জিএসসি পরীক্ষা দিচ্ছে বা এসএসসি পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, তো এই সময় সে যদি পড়াশোনাটা ঠিক মতো না করে, সে কিন্তু এই ফিউচার, তার ক্যারিয়ারটা কিন্তু সে সঠিকভাবে তৈরি করতে পারবে না। আবার তার শারীরিকভাবে সে যদি ঠিক মতো না খায়, সে অসুস্থ থাকবে। তার মানসিক বৃদ্ধিটা, মানসিক বিকাশটা যদি এই সময় ঠিকঠাকভাবে না হয়, ভবিষ্যতে সে কিন্তু তার অন্যান্য যে সঙ্গী থাকবে, তার বন্ধু বান্ধব থাকবে, সে কিন্তু সবার সাথে ভালোভাবে মিশতে পারবে না, অর্থাৎ সামাজিকভাবে সে কিন্তু নিজেকে খাপ খাওয়াতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে এই সময় ছেলে মেয়েরা অনেক সময় প্রেম করে বিয়ে করে ফেলছে। এই যে ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এরপরে তাদের মধ্যে প্রায় 56% মেয়ে কিন্তু সেই 19 আগে মা হয়ে যাচ্ছে। এই দিকটাও খেয়াল রাখতে হবে, কারণ এই সময় যদি সে মা হয়ে যায় তার শরীরের জন্য যেমন এটা ঝুঁকিপূর্ণ, তার জীবনের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। আবার এই যে বলছি যে মেয়েদের গড় বিয়ের বয়স 16.1 বছর, ছেলেদের ক্ষেত্রে ততটা আমরা জানতে পাচ্ছি না যে ছেলেরাও আগে আগে বিয়ে করছে কিনা, কিন্তু করছে। কিন্তু করোনার মধ্যে এই ঘটনা খুব বেশি ঘটেছে এবং তার প্রভাব কিন্তু এখন পড়ছে, যে এই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা বাবা মা হয়ে যাচ্ছে, তো ওদের নিজেদের জীবন সম্পর্কেই এখন পর্যন্ত সঠিক ধারণা নাই, তারপরে তাদের একটা দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে চলে যেতে হচ্ছে। তো এই যে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া বা জীবনের ভবিষ্যৎ জীবন সংগ্রামের জন্য প্রস্তুতির, এটাই হচ্ছে সঠিক সময়।
1: কৈশোরে যদি আমরা সচেতন না থাকি তাহলে কি কি নেতিবাচক প্রভাব পড়তে পারে আমাদের প্রজন্মের উপর?
2: কৈশোরে সচেতন যদি না থাকি তার লেখাপড়ার দিক থেকে পিছিয়ে যেতে পারে, তার শারীরিকভাবে সে সুস্থ নাও থাকতে পারে, সে অসৎ সঙ্গে জড়িয়ে যেতে পারে, সে নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, সে যদি বাল্য বিয়ের শিকার হয়, সে যদি এই সময় মা হয়ে যায়, তার জীবনটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ আমরা জানি যে একটা মেয়ে যদি 20 আগে মা হয় তখন সে মারাত্মক রকম স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, তার ফিস্টুলা আসতে পারে, তার একটা প্রতিবন্ধী বাচ্চা হতে পারে, তার অপুষ্ট বাচ্চা হতে পারে। অর্থাৎ এই কিশোরকালীন যে সময়টা, এই সময়টা যদি আমরা ছেলে মেয়েদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারি, তার ভবিষ্যৎ জীবনটা সে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না, ফলে দেখা যায় যে সে ভবিষ্যতে যে সন্তানটার আমাদের দেশের জন্য সম্পদ হওয়ার কথা ছিল, সে দেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায়।
1: সবশেষে যে বিষয়টা আপনার থেকে জানতে চাই, এই মুহূর্তে যারা শুনছে আমাদেরকে তাদের উদ্দেশ্যে কি বলতে চান, অর্থাৎ যারা পরিবারের সদস্য আছে, অভিভাবক আছে, এই কৈশোর সময়টিকে সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য তারা কি ভূমিকা পালন করতে পারে?
2: আমি তাদেরকে অনুরোধ করব বাচ্চাদের যে শারীরিক বৃদ্ধির জন্য যেমন পুষ্টিকর খাবার দিতে হবে, তাদের মানসিক বৃদ্ধিটা যেন সঠিকভাবে হয় সেজন্য তাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে। বাবা মারা পারিবারিক যে কলহ সেগুলা থেকে দূরে থাকবেন, বাচ্চাদের ধর্মীয় নৈতিক শিক্ষা দিবেন, বাচ্চারা কাদের সাথে মিশছে, তার মন খারাপ কি মন ভালো, তার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে কিনা, এগুলো খুব বেশি করে খেয়াল করতে হবে। কারণ এখন সবাই ব্যস্ত এবং প্রযুক্তির যেমন কিছু ইতিবাচক দিক আছে, নেতিবাচকও কিছু দিক আছে। নেতিবাচক দিকগুলো হচ্ছে যে বাচ্চাদের পাশাপাশি বাবা মারাও কিন্তু এই মোবাইল আসক্তিতে এখন ভুগছেন, তো তাদের কি করতে হবে, তাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে বাচ্চা। বাচ্চার শারীরিক মানসিক বিকাশ যেন সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
1: খুবই চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করার জন্য। আপনি ভালো থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৈশোর জীবন গড়ার সঠিক সময় এই বিষয়ে অত্যন্ত মূল্যবান আলোচনা শোনা হলো। আজকের আলোচনা থেকে যে যে বিষয়গুলো আমরা জানলাম, প্রত্যেকটি বিষয়ে আমরা নিজেরা সচেতন হব এবং অন্যকে সচেতন করব। সবার সম্মিলিত সচেতনতায় সবার জীবন হয়ে উঠুক সুস্থ, সুন্দর ও আনন্দময়। বন্ধুরা, যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: সম্মানিত শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন জনতার জিয়া অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় সভাপতি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জনাব একেম সেলিম রেজা হাবিব। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ
0: শ্রোতা। আমরা আজকের অনুষ্ঠানে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ভাষণের অংশ শুনে নেব।
2: ভাই বোনেরা, এই বিপ্লবের উদ্দেশ্য কি? এই বিপ্লবের উদ্দেশ্য হলো, প্রথম খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। আমাদের এত উর্বরা জমি, কিন্তু দুঃখের কথা, আশেপাশে নদী থাকা সত্ত্বেও, সেই নদীতে পানি থাকা সত্ত্বেও জমিতে চাষাবাদ হয় না। শীতকালে খরা মৌসুম হলে বিরাট ক্ষতি হয়ে যায়, যেভাবে গত বছরে ক্ষতি সাধন হয়েছিল, আর বন্যা হলে আবার বিরাট ক্ষতি হয়ে যায়। তাই আমাদেরকে সারা দেশব্যাপী সেচের ব্যবস্থা করতে হবে। যেখানে নদী আছে, নদী থেকে খাল কেটে নিয়ে যেতে হবে, যেখানে খাল আছে পুনর্খনন করতে হবে।
0: ভাষণের অংশ তো আমরা শুনলাম, আসলে এই ভাষণের মধ্য দিয়ে নিহিত আছে আমরা কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করব, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন।
1: দেখেন, এমন একজন মানুষের আজকে আমরা এখানে আলোচনা করতে বসেছি, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু না, এই সাবকন্টিনেন্টে সীমানা পেরিয়ে তিনি বহির্বিশ্বেও তিনি একজন রাজনৈতিক আদর্শিক নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার যাত্রা শুরু হয়েছিল 1971 সালে। তার একটি মাত্র ভাষণ, একটি মাত্র কথার মধ্য দিয়ে সেই সময় বাংলাদেশের তথা পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। জয় মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং তিনি শুধু ঘোষণা দেন নাই, তিনি ঘোষণা দিয়ে 9 মাস অনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তিনি তখন পরিবারের কথা ভাবেন হারে, তিনি তার ভাবনার ভিতরে ছিল বাংলাদেশের মানুষ। এরপরে দেশের স্বাধীনতার পরে তার উপর অবিচার করা হয়। সেই সময় সামরিক বাহিনীর প্রধান হওয়ার কথা ছিল,
0: উনি সবচেয়ে
1: সিনিয়র ছিলেন, কিন্তু তাকে বঞ্চিত করে প্রতিহিংসা বশতই তাকে সে পদ দেওয়া হয়নি। কিন্তু রাষ্ট্রের প্রতি দেশের প্রতি কতটা অনুগত হলে ওই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কর্মজীবন তিনি ফিরে আসেন এবং কাজ করেন। এরপরে 75 সালের 7ই নভেম্বর সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে নির্বাচন দিয়েছেন এবং সেই নির্বাচনে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার শাসনকাল খুব বেশি না, 77 থেকে 81, কিন্তু এই যে কয়েক বছরের যে তার শাসন আমল, এটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা সুবর্ণ শাসনকাল আমরা বলি। সর্বক্ষেত্রে তার যে বিস্তার, তিনি প্রথমে এসে যেটার উপর জোর দিয়েছিলেন সেটি হচ্ছে কৃষি, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের আজকের অবস্থান 1977 সালে ছিল না। অর্থনৈতিক বলি, সামাজিক বলি, রাজনৈতিক বলি, আধুনিক যে চাষাবাদ, এগুলো ছিল না। তিনি তখন এটাকে প্রথম মানুষের সামনে নিয়ে আসলেন যে প্রকৃতির উপর নির্ভরতা কমিয়ে আল্লাহর যে প্রদত্ত যে সম্পদগুলো দেশের ভিতরে রয়েছে, এই সুযোগগুলো রয়েছে, সেগুলোকে কাজে কিভাবে লাগানো যায়, সেটির থেকে তিনি এই পরিকল্পনা গ্রহণ করলেন যে কৃষিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। কারণ 72-75 যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষটা তার মাথার মধ্যে ছিল যে আমাদের এত জমি থাকতেও, এত প্রকৃতির দান, এত সম্পদ থাকার পরেও কেন খাদ্যে আমরা পিছিয়ে থাকবো। এর থেকে তিনি পরিকল্পনা করেন যে কৃষিতে যদি অগ্রগতি সাধিত করতে পারি, তাহলে আমাদের মানুষের স্বনির্ভর হয়ে দাঁড়ানোর একটা প্রথম সোপান হচ্ছে এটি। কারণ একজন কৃষকের ঘরে যদি খাবার থাকে, সে কিন্তু পূর্ণ শক্তি নিয়ে তার মেধা এবং শ্রমকে তিনি কাজে লাগাতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি প্রথমে কৃষির দিকে নজর দিলেন এবং তিনি খাল খনন কর্মসূচি শুরু করলেন। আধুনিক ধান, ইরি ধান যেটাকে আমরা বলি, আপনারা জানেন যে এর আগে আমাদের দেশে আউশ ধান এবং আমন ধান। আউশ ধানটা হচ্ছে উঁচু জমিতে, আর যেগুলো নিচু জমি সেখানে আমন ধান হতো, এবং পার বিঘাতে উৎপাদন ছিল 3-4 মন, এর বেশি ধান হতো না। 3-4 মন ধান উৎপাদন হওয়ার ফলে স্বাভাবিকভাবে আমাদের যে পরিমাণ খাদ্য প্রয়োজন দরকার সেটা ছিল না। ওই চিন্তা থেকে তিনি খাল খননের পাশাপাশি ইরি ধানের আবাদ এদেশে শুরু করলেন। কয়েক বছর যে 77 থেকে 81 সাল, এর মধ্যে কিন্তু খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলাম এবং আমরা ভুটানে খাদ্য চাউল রপ্তানি করলাম। এই যে একটা দূরদৃষ্টি,
0: খাল খননটা কেবলমাত্র যে সেচ সুবিধার জন্য
1: সবটা বললাম যে প্রথমত খাদ্য, দ্বিতীয়ত হচ্ছে যে বৃষ্টি হলে আমরা স্ট্যাগন্যান্ট হয়ে যেতাম, মানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হতো, নানানভাবে তৈরি হতো, যাতে পানিটা স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারে। আমাদের অনেক সময় আমাদের ফসল অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা না হয়, এই সমস্ত নানাবিধ মূল এটা ছিল তার হচ্ছে খাদ্য
0: স্বয়ংসম্পূর্ণ।
1: খাল খননের সাথে এই বিষয়গুলো তো অটোমেটিকলি চলে আসে, যেমন আপনার বাড়ির পাশে আপনার একটা ডোবা থাকে, দেখবেন যে আশেপাশের মানুষ হাঁস পালে, তো যখন এই সুযোগটা সৃষ্টি হয়েছে তখন তো আলটিমেটলি এই কাজের দিকে অনেকেই হাঁস মুরগি বা এগুলো করছে। খাল পাশে বৃক্ষরোপণের কথা,
0: বৃক্ষরোপণ
1: এবং ওনার সময় আজকে দেখেন উনি যে কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। প্রথম কিন্তু বন বিভাগ ওনার আমলে সৃষ্টি, উনি কিন্তু বন বিভাগ প্রথম সৃষ্টি করেন, উনি কিন্তু পল্লী বিদ্যুৎ প্রথম এ করেন। এই যে পল্লী বিদ্যুৎ যখন বিদ্যুতের স্বল্পতা ছিল, এরপরে যে উনি এই যে ঝুঁকি দেওয়া, যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, জনশক্তি মানুষ, সেখানে গ্রামীণ জনগোষ্ঠীকে অন্ধ করে রেখে বা পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব না, এই যে ওনার দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা গ্রহণ করা, এটি একজন দেশপ্রেমিক, দেশ নিয়ে যিনি ভাবেন, দেশের মানুষকে নিয়ে যিনি ভাবেন, তাছাড়া সম্ভব না।
0: গ্রামের কথা যখন বলেছেন, আসলে চলে আসে স্বাবলম্বী গ্রাম তৈরি করার যে পরিকল্পনা গ্রাম সরকারের মধ্য দিয়ে,
1: ওনার যে গ্রাম সরকার যে পরিকল্পনাটা দেখেন, উনি যে সময় গ্রাম সরকারটা করেছেন খুবই জনপ্রিয় ছিল, এবং ওই সময় কিন্তু গ্রাম সরকার যেটা গঠিত হয়েছিল দলীয় ভিত্তিতে কিন্তু হয় নাই, একেবারে গ্রামের সম্মানিত ব্যক্তি তাদের নিয়ে, সে কোন দল করেন এটা বিষয় ছিল না, তাদেরকে নিয়ে করা হয়েছিল। এটা যদি ধারাবাহিকতা যদি ধরে রাখতে পরবর্তী যদি এটাকে ড্যামেজ করে না দিত, তাহলে কিন্তু আজকের একটা প্রাতিষ্ঠানিক রূপ পেত। জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা রাজনীতিবিদ ছিলেন বাংলাদেশের প্রেক্ষিতে শুধু না, তাকে যদি বলতে হয় যে তিনি দক্ষিণ এশিয়ার কিন্তু মুসলিম বিশ্বের নেতা হিসাবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, এবং এখন স্বপ্ন দেখি তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে তিনি যেভাবে শুরু করেছেন, আমি বিশ্বাস করি যে জিয়াউর রহমানের স্বপ্ন তারেক রহমানের মাধ্যমে পরিপূর্ণতা পাবে। কারণ পরিকল্পনাটা মূল জিনিস, দেশের মানুষের জন্য পরিকল্পনা গ্রহণ করে এবং সেটা বাস্তবায়ন করা হচ্ছে। আপনি যদি আপনার পরিবারের জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে পরিবার আপনাকে সমর্থন করবে এবং যাবে, কিন্তু আপনি ব্যক্তি বিশেষের জন্য করেন তাহলে পরিবার থেকে আপনার সমর্থন পাবেন না। যেমন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আজ তার দায়িত্বভার গ্রহণের 7 মাস চলছে, তিনি একটা ফরমানও কিন্তু জারি করেন নাই। অতীতে আমরা যেগুলো দেখেছি, যেগুলো নির্দেশ দিতেন, এটা নির্দেশ দেওয়া হলে এটা কর, 10টা 5টা অফিস করতে হবে, উনি কিন্তু এটা করেন নাই। উনি নিজে 9টা যে অফিস করেছেন, আলটিমেটলি যেহেতু 9টা থেকে অফিস, তখন অন্য কারো তো না যাওয়ার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাওয়ার খরচ বিগত সরকার 35 কোটি টাকা বছরে করেছেন, উনি 23 লাখ টাকা করেছেন, এই যাবতীয় 7 মাসের হিসাবে যেটা আসে তা দেখা যায় যে ওনার বাৎসরিক ওনার অফিসের খরচ হবে 23 লক্ষ টাকা, অথচ সেখানে সাবেক প্রধানমন্ত্রী ছিল 35 কোটি টাকা। তো এই যে পরিবর্তনের যে সূচনা, জিয়াউর রহমানও তাই করেছে, সময় যারা জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছে তারা এখনো 2-4 জন বেঁচে আছে, আর রাজনীতি করার সুবাদে তাদের অনেক সহকর্মীর সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি খুব সাদা সিধা জীবন যাপন করতেন, আমার মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানির প্রফেসর ছিলেন, ওনাকে একদিন হঠাৎ করে প্রেসিডেন্টের অফিস থেকে একজন এসে বলছে প্রেসিডেন্ট সাহেব আপনার সাথে দেখা করবে, আপনাকে যেতে বলেছে, আগামীকাল আপনি রেডি থাকেন। আমার মা বললো যে খুব ভয় পেয়ে গেলাম যে প্রেসিডেন্ট কেন হঠাৎ করে আমাকে খুঁজবেন বা ই করবেন। তারপর প্রেসিডেন্ট ডেকেছে, পরের দিন রেডি ছিলাম, নিয়ে গেল দুপুরবেলা, ভাবলাম যে দুপুরবেলা প্রেসিডেন্ট খাওয়াটা ভালো খাওয়াটা হবে, ই হবে, যাই হোক গেলাম, দেখা করলাম, মনে হয় এটাকে নিয়ে গেল খাওয়ার সময়। তো খাবার আগেই কথা শেষ করলেন, বললেন যে আপনাকে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের দায়িত্ব নিতে হবে। উনি যখন বললেন না করার তো কোনো সুযোগ নেই, আমি বললাম ঠিক আছে স্যার, আমার ক্ষতি কোনো হয় নাই। তারপরে খাবারটি বলে যে সিম্পল খাবার, বলে যে একেবারে সিম্পল খাবার, চিন্তাও করা যায় না যে প্রেসিডেন্ট এই জাতীয় খাবার। সেম তার ছেলে আমাদের তারেক রহমানের একই কাজ করছে, তিনি যেমন দেশের মানুষকে নিয়ে ভাবতেন, আমাদের প্রিয় তারেক রহমান সেটাই করছেন আর কি। তো আমি বলছি যে জিয়াউর রহমান সব দিক দিয়ে একেবারে একজন সাচ্চা দেশপ্রেম বলতে যা বোঝায়, এই যে বাংলাদেশের জাতীয়তাবাদ,
0: এটি তার অনবদ্য
1: অনবদ্য
0: সৃষ্টি।
1: এখানে যে বাঙালি, আমরা অবশ্যই বাঙালি, কিন্তু আমরা বাংলাদেশি, বাঙালি তো আরো আছে, পশ্চিমবঙ্গে আছে, নেপালে আছে, আরো কয়েকটা প্রভিন্সে বাংলা ভাষা আছে, তারা কি বাঙালি?
0: তাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী
1: আছে সেখানে তাদের এই যে দোষ, আমরা বাংলাদেশে, বাংলাদেশের মানুষ, আমি বলতে চাচ্ছি যে জিয়াউর রহমান কতটা দূরদর্শী ছিলেন, এগুলো তার কর্ম দেখলে আমরা বুঝতে পারি। আজকে যে বাংলাদেশের যে অগ্রগতি, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আমাদের গ্যাসের যে বিষয়টা, বাপেক্সের যে এটা, এটা কিন্তু জিয়াউর রহমান প্রথম করেছে। উনি যেভাবে শুরু করেছিলেন, পরবর্তী শাসকরা এটাকে কন্টিনিউ করে না, বরং পিছনে টেনেছে। কিন্তু জিয়াউর রহমান করেছেন, বেগম জিয়া সেটা ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছেন।
0: আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের একটি হচ্ছে রেমিটেন্স, মানে আমাদের প্রবাসী আয়, আর একটা হচ্ছে গার্মেন্টস, এই দুটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁরা মনে সূচনা করেছেন, এই বিষয়টা আপনি,
1: আমি কি বললাম জিয়াউর রহমানকে যদি আপনি মনে কোন বিষয়ে উনি করেন, বিদেশে যে শ্রমিক, সে সময় তিনটা কোম্পানি লাইসেন্স পেয়েছিল এই ম্যান পাওয়ার পাঠানো, ম্যান পাওয়ার থেকে, তখন তো এত সহজ ছিল না বিষয়গুলো, তাদের যে সিকিউরিটি মানি বা গ্যারান্টি দিতে হয় সেটা কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রের থেকে দিয়েছিল, শুরু করেছিলেন। ঠিক একইভাবে গার্মেন্টস কিন্তু জিয়াউর রহমানের হাত ধরেই
0: বিকশিত
1: শুরু হয়েছিল, কোন সেক্টরে নাই যে জিয়াউর রহমান সেটাকে ওপেন করেন নাই। এক কথা যদি বলি, আপনি বলুন জিয়াউর রহমান সম্পর্কে আরেকটা গল্প আমি আপনাকে বলি, মাইদুল ইসলাম ব্যাঘাত করলাম, একটু কষ্ট করে যদি আসেন তাহলে ভালো হয় আর কি। ঘটনা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কানেকশনটা ডিসরাপ্ট হয়ে গেছিল কোনো কারণে, ওই বিষয়ে তখন তো এত ছিল আপনার ঘুমের হয়তো বিঘ্ন ঘটলো, কিন্তু সকালবেলা উঠে তো যদি দেখতো বাংলাদেশের মানুষ যে পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন, তাহলে এটা আমার দুজনের ঘুমের বা আরো যারা একটু কাজ করলো তাদের এই ঘুমের, তো বাংলাদেশ তো বাংলাদেশের জায়গায় থাকলো আর কি। এই যে বাংলার মানুষের কথা বলে ব্যবসা বাণিজ্য সব কোনো এ নেই, কিন্তু এটা যে সকালে বহির্বিশ্বের সাথে কানেকশন নাই, এক ধরনের প্যানিক তৈরি হতো, মানুষ কষ্ট পাইতো, বহির্বিশ্বের যোগাযোগটা বন্ধ হতো। এই যে আমি বলছি যে ওনার যে দেশপ্রেম, ওনার যে এটা, এগুলো আসলে প্রমাণ করে যে উনি আসলে কত বড় মাপের একজন দেশপ্রেম,
0: এবং কারোর জন্য অপেক্ষা না করে নিজেই কাজগুলো,
1: ওই জন্য বলছে যে হয়তো আমার আপনার একটু ঘুমের হয়তো বিঘ্ন ঘটলো, কিন্তু বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকলো।
0: শ্রোতা মন্ডলী, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের নানা দিক নিয়ে, এবং এই নানা দিকের মধ্য দিয়ে আমাদের কাছে যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে তাঁর দেশপ্রেম, তাঁর সততা, তাঁর প্রজ্ঞা, এগুলি অন্তর আত্মায় ধারণের মধ্য দিয়ে আমরা কিন্তু রূপান্তরিত হতে পারি একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে, এবং নিজেদেরকে পরিচিত করতে পারি আত্মমর্যাদাশীল একটি জাতিসত্তায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম এবং চেতনায় আমরা যেন উদ্বুদ্ধ থাকি সর্বক্ষণ, এ কামনায় আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে বিদায়ের আগে আজকের সম্মানিত অতিথি, মাননীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব এ কে এম সেলিম রেজা হাবিব, আপনি নানা ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
1: আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতা এবং সুবর্ণ ধাইদের।

এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
2: হ্যাঁ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি ও বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, কারণ এটি মানুষের ও উদ্ভিদের জীবন ধারণ, খাদ্য উৎপাদন, শিল্প কারখানা চালানো এবং দৈনন্দিন কাজের জন্য অত্যাবশ্যকীয়। পানি আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। কৃষিক্ষেত্রে সেচ, গবাদি পশু এবং মাটির গুণমান বজায় রাখার জন্য পানি প্রয়োজন। কৃষিকাজের জন্য খালবিল, নদীনালা বা ভূগর্ভস্থ স্বাদু পানি দরকার। বাস্তুতন্ত্রের অবক্ষয়, জলবায়ু পরিবর্তন, সেচ ব্যবস্থাপনা ও অন্যান্য কাজের কারণে পানির প্রাপ্যতা হুমকির সম্মুখীন। পানির ব্যবহারে আমাদের আরও সচেতন হতে হবে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচার অনুষ্ঠানে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। কথা বলবো ভূগর্ভস্থ পানির গুরুত্ব নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন জাওয়াতা আফনান, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। একেবারে শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, এই যে ভূগর্ভস্থ পানি, এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এর বর্তমান অবস্থা কি?
2: আসলে মাটির নিচে আমাদের যে পানিটা, সেটাই হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানি ব্যবহার করে আমরা খাবার পানি পান করি, আমরা সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করি, শিল্পের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করি, সব জায়গায় আমরা পানি ব্যবহার করি। আমাদের একটা ধারণা হচ্ছে যে ভূগর্ভস্থ পানি অপরিসীম, এটা কখনোই শেষ হবে না, কিন্তু আমাদের এই ধারণাটা ভুল। এই পানি সীমিত, আমরা ভূগর্ভস্থ পানি যদি উত্তোলন করতে থাকি নির্বিচারে, তাহলে এটা একসময় শেষ হয়ে যাবে। আমরা যতটুকু পানি উত্তোলন করছি, ঠিক ততটুকু পানিই আমাদের ভূগর্ভস্থ পানি আমাদের আবার মাটির নিচে ফেরত পাঠানো দরকার। যদি আমরা না পাঠাই, তাহলে সেটা একসময় শেষ হয়ে যাবে। দেশের ভূগর্ভস্থ পানির অবস্থাও খুবই সংকীর্ণ। ঢাকা শহরের কথাই বলি, ঢাকা শহরে প্রতি বছর 2 মিটার থেকে 7 ফুট করে পানি নিচে নেমে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের প্রায় 40% এলাকা পানি সংকটাপন্ন এলাকা হিসেবে সরকার ঘোষণা করে।
1: একটু জানতে চাই, আপনি বলছিলেন যে প্রতিনিয়ত কমে যাচ্ছে ঢাকা শহর বা বাংলাদেশের পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এই যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, এটা কেন হচ্ছে এবং এর ফলে কি কি সমস্যা হচ্ছে?
2: ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা ভূপৃষ্ঠস্থ যে পানির স্তরগুলো আছে সেগুলো ধ্বংস করে ফেলছি, সেগুলোকে আমরা সঠিকভাবে সংরক্ষণ করছি না, সেগুলো সঠিকভাবে ব্যবহার করছি না। আগে প্রায় দেখা যেত যে প্রতিটি বাড়িতেই পুকুর আছে, প্রতিটি বাড়ির সামনে অথবা পিছনে পুকুর আছে, এখন আর সেটি নেই। আমরা এখন সবাই মেশিনের সাহায্যে পাম্প দিয়ে ভূগর্ভস্থ পানি তুলছি এবং সেটাই ব্যবহার করছি। আমরা ভূপৃষ্ঠস্থ যে স্তরগুলো, আমাদের নদী, নালা, খাল, বিল, এই স্তরগুলো যে ছিল, এই জিনিসগুলো এখন আমরা হারিয়ে ফেলছি, এই জিনিসগুলোকে সংরক্ষণের কোনো চেষ্টাই করছি না। বৃষ্টি হলে আমাদের পানিটা যে জমবে, সেই পানিটা যে আমরা পরবর্তীতে ব্যবহার করব, সেই জিনিসটা এখন আর নেই। এখন আমরা বৃষ্টির পানিটাকেও, সমস্ত রাস্তাঘাট পাকা হয়ে গিয়েছে, বৃষ্টির পানিটা যে মাটির নিচে যাবে সেই অবস্থাটাও আর নেই। এই সকল কারণে ভূগর্ভস্থ পানির স্তরটা দিনে দিনে নিচে নেমে যাচ্ছে। আর ভূগর্ভস্থ পানির স্তর যদি নিচে নেমে যায়, তাহলে কি সমস্যা হবে এটা তার বলার মতোই নেই, আমরা পানি পাবো না। আর ভূগর্ভস্থ পানি স্তর যত নিচে থাকবে, তত আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততাও বৃদ্ধি পাচ্ছে।
1: এই যে অবস্থাটা তৈরি হয়েছে, প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সংকট তৈরি হচ্ছে, এর থেকে পরিত্রাণের উপায় কি?
2: পরিত্রাণ উপায় অবশ্যই আছে। 1 নম্বর হচ্ছে আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের ভূপৃষ্ঠস্থ পানির স্তরের ব্যবহারটা বাড়াতে হবে। আমাদের হচ্ছে বৃষ্টির পানি যেটা বললাম, সেটা হচ্ছে জমানোর জন্য আমাদের স্থান তৈরি করে দিতে হবে। আমাদের নদী, নালা, খাল, বিলের পানিটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে, যাতে আমরা সেই পানিটা সকল কাজে ব্যবহার করতে পারি। পানিটাকে আমরা মনে করব না যে এটা অপরিসীম, আমরা মনে করব এই সম্পদটা সীমিত, এটার সঠিকভাবে ব্যবহার করব। সচেতনতার আসলে আর কোনো বিকল্প নেই।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আশা করছি এই বিষয়টা আমাদের শ্রোতা বন্ধুদের অনেক উপকারে আসবে এবং তারা প্রত্যেকে পানি ব্যবহারে সবসময় সচেতন এবং সচেষ্ট থাকবে। অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার সময় দেওয়ার জন্য।
0: এ পর্যায়ে শুনবেন কৃষি বিষয়ক গান, বাড়ির পাশে খালি জায়গা থাকবে কেন পতিত। শিল্পী রোকসানা মুমতাজ, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ শাহিনুর রহমান, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে। এই ঘোষণা অনুযায়ী আমাদের বাংলাদেশ বেতার ঢাকা অত্যন্ত আনন্দের সঙ্গে বিবিধ অনুষ্ঠান প্রচার বা তৈরি করার চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের শোনাতে যাচ্ছি। চির উন্নত মমশির, চির উন্নত মমশির নজরুলের সেই পঙ্ক্তি, এবং তাকে সম্মান জানিয়েই একটি চমৎকার অনুষ্ঠান করার প্রয়াস আমাদের বাংলাদেশ বেতার ঢাকা করেছেন। তো এই অনুষ্ঠানে আজকের আমাদের শিল্পী অধ্যাপক ডক্টর নশীদ কামাল। কেমন আছেন আপনি?
1: সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ ভালো আছি, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ।
1: একটা খুব মজার কথা বলি, এই রেডিওতে তো আমি বহু বছর আছি, তো যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছিলেন তখন উনি একদিন এই স্টুডিওতেই উনি আসলেন। আমি ওয়ার্ল্ড মিউজিক বলে একটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করছিলাম, উনি এসে বললেন যে নাশিদ আপা, আমার নাম হচ্ছে তারেক রহমান, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। তখন ছোট স্টুডেন্ট, তারপরে বলছে যে আমি কি এই ওয়ার্ল্ড মিউজিক প্রোগ্রামটা উপস্থাপনা করতে পারি। সেই অনেক বছর আগে থেকে, ও তখনও বয়সে ওই ম্যাচ করেনি, তার কিছুদিন পরে সেও এই প্রোগ্রামটাতে
0: তার আগ্রহ ছিল,
1: সবসময় আগ্রহ ছিল। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা, উনি করাচি রেডিওতে, ওনারা যখন পাকিস্তানে থাকতেন, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন ওখানে।
0: আচ্ছা,
1: পারিবারিক ভাবে যে জিনিসটা আসে সেটা কিন্তু মানুষকে অনেক বেশি নাড়া দেয়,
0: নাড়া দেয়, তাদের সমৃদ্ধ করে। তো আমরা চিরন্নত মমশির এই অনুষ্ঠানে আমরা প্রথমে কোন গানটি শুনবো?
1: প্রথমে শুনবো বাঁশিতে সুর শুনিয়ে, এটা একটা প্রাতের গান।
0: অনেক ধন্যবাদ, শুনি গানটি।

0: অনেক সুন্দর, ভারী ভালো লাগলো। তো এবার যে কথাটি বলতে চাই যে নজরুল বর্ষে আমরা সবাই মিলেই কাজ করার চেষ্টা করছি, তো আপনার আশা, মানে একজন শিল্পী একজন শিক্ষাবিদ হিসাবে আপনার আশা কি এই নজরুল বর্ষে?
1: আমার কাছে মনে হয় যে গানগুলো খুব সুন্দরভাবে মানুষের মনে গেঁথে যায়, যার জন্য ছোটবেলা থেকে যদি গানগুলো লোকে শোনে, বিশেষ করে আমাদের পরের প্রজন্ম, এবং যে একটা অসাম্প্রদায়িক চেতনা কবি কাজী নজরুল ইসলামের আছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সমস্ত চেতনা আরো বেশি বেশি করে যেন আমরা নজরুল বর্ষে এবং তার পরবর্তীতে ছড়িয়ে দিতে পারি,
0: সমস্ত দেশের মানুষ যেন আমরা মানুষ হিসাবে আমরা বসবাস সহাবস্থান করতে পারি কোন রকমের হিংসা দেশ বাদ দিয়ে, তাই না? অনেক ধন্যবাদ। তো আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: এবার একটি ভাওয়াইয়া গান, যেটা ভাটিয়ালি অঙ্গে লিরিক্সটা লেখা হয়।
0: একদম, কি গান!
1: কুচবরণ কন্যারে তার মেঘ বরণ কেশ,
0: আমাদের প্রিয় শিল্পী সেই সঙ্গীতের বরপুত্র আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া এই গানটি। তো এবার মূল ধারায় আমরা ফিরে এলাম, এতক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা করেছি গান নিয়ে, তাই না? আমরা এই গানটি শুনবো।

0: খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। একেবারে নিজের পরিবার, নিজের ঐতিহ্যকে একেবারে আপনি এখানে প্রকাশ করলেন এবং প্রেজেন্ট করলেন। অনেক ধন্যবাদ সুধী মণ্ডলী, আমরা বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। চির উন্নত মম সেইর যার চিহ্ন উন্নত হয়ে থাকে, বাংলাদেশ বেতাকে ধন্যবাদ যে নজরুল বর্ষে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকুন, শুভ সকাল।
1: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসির। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা নাশিদ কামাল, অনুষ্ঠান সম্পাদনায় ফাতেমা আক্তার মনি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং চির উন্নত মমসির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থরা উপস্থাপনায় ডক্টর মিন্টু চৌধুরী।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু নিয়ে বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে। 2000 সালের পর থেকেই ডেঙ্গু আমাদের দেশে জনস্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং আমাদের দেশে বর্ষাকালে এবং তার পরপরই ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে ডেঙ্গু রোগী রয়েছে এবং দুর্ভাগ্যবশত প্রায় প্রতিটি বিভাগ থেকে আমরা মৃত্যুর খবরও পাচ্ছি। আমরা জানি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু ছড়ায়। কোনো সংক্রমিত ব্যক্তিকে ওই মশা কামড়ালে ডেঙ্গু মশার শরীরে ভাইরাসটি প্রবেশ করে এবং তারপর যখন এই মশা অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তিও ডেঙ্গুতেই আক্রান্ত হয়। এডিস মশা সাধারণত ঘরের ভিতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এই সময়ে, বর্তমান সময়ে বিশেষ করে যখনই কোনো জ্বর আমরা শুনতে পাই, ধরেই নিতে হবে এটি ডেঙ্গু জ্বর। এটিকে কোনোভাবেই সাধারণ জ্বর মনে করে বাড়িতে বসে থাকা যাবে না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য পরীক্ষা করতে হবে। জ্বরের প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি জানা যায়। তবে 3 দিন পার হয়ে গেলে NS1 পরীক্ষার মাধ্যমে আর ডেঙ্গু নির্ণয় করা যায় না। এক্ষেত্রে IgM অ্যান্টিবডি পরীক্ষা করা যেতে পারে, সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC পরীক্ষা জরুরি। এছাড়াও রোগীর অবস্থা অনুযায়ী বা রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিবেচনায় চিকিৎসক আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে থাকেন। প্রিয় শ্রোতা, এবারে আমরা জানব ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে। প্রথমেই মনে রাখতে হবে নিজে নিজে বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো রকম ওষুধ সেবন করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে সাধারণত অনেক ব্যথা হয়। তবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোনোভাবেই অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই জাতীয় ওষুধ গ্রহণ করলে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতীয় হয়ে যেতে পারে। এছাড়া চিকিৎসার পাশাপাশি খাবার দাবারেরও কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। এই সময় প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন, সাথে তরল খাবার যেমন ফলের রস, স্যুপ, ডাবের পানি, খিচুড়ির মতো তরল খাবার খাওয়া যেতে পারে। তরল পদার্থ এই সময় আমাদের পানিশূন্যতা থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও সহজ পাচ্য পুষ্টিকর খাবারও খেতে হবে বেশি পরিমাণে। আর সাথে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। যদি রোগীর শরীরের কোনো স্থান থেকে প্রচণ্ড রক্তপাত হয়, মাড়ি থেকে হতে পারে, দাঁত থেকে হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এছাড়াও হঠাৎ করেই দেখা যায় রক্তচাপ কমে যায়। ধরুন হাইপারটেনশনের রোগী, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, এরকম উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, বা সাধারণ রক্তচাপ থাকে একজন মানুষের, তার এই জ্বরের পর হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, তাহলে আর কোনোভাবেই বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক সময় বারে বারে বমি হওয়া বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে, যখনই আপনি নিশ্চিত হবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, তখনই রোগীকে অবশ্যই সারা দিন মশারির নিচে রাখতে হবে, কোনোভাবেই যাতে মশা কামড়াতে না পারে। এজন্য সরকার প্রতিটি হাসপাতালেও প্রত্যেক ডেঙ্গু রোগীর বেডে মশারির ব্যবস্থা সরকার করেছেন ঠিকই, কিন্তু রোগীরা সেটি তুলে ফেলে দিচ্ছেন বা রাখছেন না। এটি কোনোভাবেই করা যাবে না, কারণ এতে আরও ঝুঁকি বাড়ে। কারণ একজন আক্রান্ত ব্যক্তিকে যখন মশা কামড়ায়, সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যেও এটি সংক্রমিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন ডেঙ্গু তখনই গুরুতর রোগ হয়ে যায় যখন আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিই। তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোনো রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না। আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি। যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই, কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে 3 দিনের পর NS1 নেগেটিভই আসবে। তাই জ্বর বেড়ে গেছে 4-5 দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সে বিষয়টিকে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষা এই সময় করতে হবে, তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন। সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন সব কিছুর ব্যবস্থা রয়েছে। এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয়, তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সব কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে। আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5-5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে। এখন কারো যদি 1,70,000 বা 80,000 হয়ে যায় সেক্ষেত্রে ভীত হবেন না। চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না। যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকিস্বরূপ, তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়, তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। যে কোনো জমা পানি প্রতি 2 থেকে 3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সে জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন, নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে, যা 2 থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ ডেঙ্গুর প্রজননস্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলের সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন ডক্টর মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন চলছে শরৎকাল। বাংলা ঋতুচক্রকে শরৎকাল এক বিশেষ আবহ এনে দেয়। বর্ষার ঘনঘোর মেঘ আর অবিরাম বৃষ্টির পর শরৎ আসে, নির্মল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশবন আর শিউলি ফুলের সুবাস নিয়ে। প্রকৃতির এই পরিবর্তন কেবল দৃশ্যমান নয়, এটি বাঙালির সাংস্কৃতিক ও মানসিক অনুভূতিতে গভীরভাবে প্রথিত। তাই আশ্চর্য নয় যে বাংলা সাহিত্যে শরৎকাল বারবার ফিরে এসেছে, কখনো প্রেম ও বিরহের প্রতীক হয়ে, কখনো কৃষকের ফসল ও শ্রমের প্রতিফলন হয়ে, আবার কখনো স্মৃতি ও নিস্তব্ধতার রূপক হয়ে। আজকের দিনে যখন শহুরে জীবন কংক্রিটের ভেতরে ঋতুর স্বাদ ম্লান করে দিচ্ছে, সাহিত্যের শরৎ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কেবল নান্দনিক নয়, জীবন ঘনিষ্ঠ।
2: শ্রোতা বন্ধুরা, কথা সাহিত্যিকদের মধ্যে এক প্রবাদ প্রতিম নক্ষত্রের নাম সৈয়দ ওয়ালিউল্লাহ। পূর্ববাংলা ও বাংলাদেশের সাহিত্যে তিনি পথ দেখিয়েছেন, গড়ে তুলেছেন স্বতন্ত্র এক ভাষারীতি, যে ভাষা, যে কাহিনী বিন্যাস, চরিত্র সৃষ্টির সাথে আর কোনো ভাষা সাহিত্যিকের সাহিত্যকর্মের মিল পাওয়া যায় না। বিষয়, কাঠামো এবং ভাষাভঙ্গিতে নতুন এক ঘরানার জন্ম দিয়েছেন তিনি। ধর্মীয় গোড়ামি, ভণ্ডামি এবং কুসংস্কারকে ব্যবচ্ছেদ করেছেন তিনি তার লেখনের মধ্য দিয়ে।
1: যার হাতে জন্ম নিয়েছে লাল শালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যার মতো উপন্যাস, নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প এর মতো গল্পগ্রন্থ, কিংবা বহিপীরের মতো নাটকের জন্ম, সৈয়দ ওয়ালিউল্লাহকে বলা যায় বাংলাদেশের সাহিত্যের আধুনিক গদ্যের জনক। তিনি নিজে পাঠককে প্রভাবিত করেছিলেন তো বটেই, উপরন্তু তার সাহিত্য দিয়েই প্রভাবিত করেছেন অসংখ্য সাহিত্যিককেও।
2: রবীন্দ্র উত্তর বাংলা কথা সাহিত্যিকদের মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহ স্বতন্ত্র একটি নাম। তিনি উপন্যাসে যেমন স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন, তিনি ছোট গল্পেও। সমাজমনস্ক লেখক হিসেবে সুপরিচিত সৈয়দ ওয়ালিউল্লাহ ব্যক্তির আকাঙ্ক্ষা, অন্তর্দ্বন্দ্ব, অন্তঃকরণের চিত্র এই সমাজের ভেতর থেকেই তুলে এনেছেন। গল্প সৃষ্টির ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট, ব্যক্তির অন্তর্দ্বন্দ্ব, প্রকৃতির বিরূপ চিত্রকে প্রাধান্য দিয়েছেন। একই সঙ্গে সামাজিক রীতিনীতি, ধর্মীয় গোড়ামি, ক্ষুধা, মৃত্যু, হিংসা, হিংস্রতা, নিষ্ঠুরতা, রহস্য, অর্থনৈতিক বৈষম্য, জাত্যাভিমান এবং বর্ণভেদকেও গল্পের বিষয়বস্তু করে তুলেছেন। ফলে তার গল্পে মানুষ, নিসর্গ, প্রাণী, প্রকৃতি সবকিছুই কখনো কখনো লীন হয়ে গেছে।
1: আজই প্রখ্যাত কথাসাহিত্যিকের প্রয়াণ দিবস। 1971 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র, যার সোনালী হাতের স্পর্শে বাংলা সাহিত্যের এক নতুন ধারা রচিত হয়েছিল। মৃত্যু এক অবধারিত সত্য, জীবনের চূড়ান্ত পরিণতি, অত্যন্ত ব্যথাতুর। প্রতিনিয়ত অনেককেই হারিয়ে তাদের স্মৃতিকে লালন করেই আমরা এগিয়ে চলেছি এবং ভবিষ্যতেও চলতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত সকলের জন্য আনন্দময় হয়ে উঠুক, এই শুভ প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান
2: এবং আমি জীবন্নেসা মুনিয়া।

0: শ্রোতা বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শনিবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পরে থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন এবং স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: আরও থাকছে যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ যুগের সাজ যুগের পোশাক। এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে।

0: ইতিহাস কেবল অতীতের ধুলি জমা গল্প বা শাল তারিখের দলিল নয়, বরং এটি মানব সভ্যতার এক জীবন্ত আয়না। ইতিহাস হল পেছনের দিকে তাকানোর এমন একটি চোখ যা আমাদের সামনের পথকেও আরও স্পষ্ট করে দেখায়। আজকের বিশ্বে আমরা যে রাজনৈতিক সীমানা, সংস্কৃতি, অর্থনীতি কিংবা সামাজিক নিয়মকানুন দেখছি, তার সব কিছুর মূলে রয়েছে অতীত। অতীতকে না জানলে বর্তমানের কোনো সমস্যার বা ঘটনার গভীরতা অনুধাবন করা সম্ভব নয়। একটি জাতি হিসেবে আমাদের শিকড় কোথায়, আমাদের সংগ্রাম এবং গৌরবই বা কি, তা ইতিহাসই মনে করিয়ে দেয়। এটি বর্তমান প্রজন্মে দেশপ্রেম এবং আত্মবিশ্বাস যোগায়, যা ভবিষ্যৎ গড়ার মূল শক্তি।
1: বন্ধুরা, দিনের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এখন আমরা শুনব আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আয়োজন এই দিনে, উপস্থাপনায় ইশরাত জাহান।
2: শ্রোতা বন্ধুরা, আজ 10 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 283তম দিন। চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে। ব্রিটিশ সেনাপতি লর্ড রবার্ট ক্লাইভ মাদ্রাস থেকে 5টি যুদ্ধ জাহাজ এবং 900 সৈন্য নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন 1756 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1942 সালের আজকের এই দিনেই বাংলা সাহিত্যের মহান কবি কাজী নজরুল ইসলাম এক মারাত্মক মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন, যার ফলে ধীরে ধীরে তার বাকশক্তি ও সাহিত্যিক জীবন স্তিমিত হয়ে পড়ে। যুগে যুগে অনেক জ্ঞানী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরনই আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্য দিয়ে এ ধরনের বুকে অমরত্ব লাভ করেছেন। এবার জানাব এমন কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1912 খ্রিস্টাব্দের 10 অক্টোবর বাংলাদেশের প্রখ্যাত লেখক ও সাহিত্য সংগ্রামী অনিল মুখার্জি জন্মগ্রহণ করেন। অবিভক্ত বাংলার ও পরবর্তীকালে পাকিস্তানের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ও রাজনীতিবিদ খানে সবুর 1908 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1937 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের মঞ্চ, বেতার ও টেলিভিশনের বিশিষ্ট অভিনেতা সিরাজুল ইসলাম। ভারতের অন্যতম সেরা ইংরেজি ভাষার কথা সাহিত্যিক আর কে নারায়ণ 1906 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1916 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন উপমহাদেশের বাঙালি কবি ও প্রখ্যাত সাংবাদিক সমর সেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকেরই জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত, যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 10 অক্টোবর আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানাব এবার। 1994 খ্রিস্টাব্দে 10 অক্টোবর বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর এস এম সুলতান মৃত্যুবরণ করেন। এই উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও প্রযোজক গুরু দত্ত মৃত্যুবরণ করেন 1964 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 2011 খ্রিস্টাব্দের আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক, গজল গায়ক জগজিৎ সিং। বন্ধুরা, এই দিনের পর্ব আয়োজন এ পর্যন্তই।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: মানুষের জন্মলগ্ন থেকেই অজানাকে জানার এবং অদেখাকে দেখার এক প্রবল কৌতূহল রয়েছে, আর সেই কৌতূহল যখন আমাদের নিজস্ব শেকড় আর ইতিহাসের সঙ্গে যুক্ত হয়, তখন তা রূপ নেয় ঐতিহ্যের সন্ধানে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার নানা নিদর্শন। ঐতিহ্যের সন্ধান মানে শুধু কোনো পুরনো স্থান দেখা নয়, বরং অতীতের গৌরবময় দিনগুলোকে উপলব্ধি করা।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে। আজ শুনব খাজা অম্বর শাহ মসজিদ প্রসঙ্গে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে একটি ঐতিহাসিক পুরাকৃতি স্থাপনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, অম্বর শাহ জামে মসজিদ। খাজা অম্বর শাহ মসজিদ ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকার মুঘল সুবাদার শায়েস্তা খানের প্রধান খোজা খাজা অম্বর শাহ কর্তৃক 1680 খ্রিস্টাব্দে নির্মিত একটি মসজিদ। মসজিদটিতে দুটি শিলালিপি আছে। কেন্দ্রীয় মেহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে কোরআনের একটি আয়াত, আর কেন্দ্রীয় প্রবেশ পথের উপরে বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে নির্মাণ সাল উল্লেখ আছে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এই মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ লিয়াকত হোসেনের সাথে। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ।
2: আপনি অম্বর শাহ শাহী জামে মসজিদে কত বছর যাবত মুয়াজ্জিন হিসেবে আছেন?
3: আমি 34 বছর মুয়াজ্জিন হিসেবে আছি।
2: খাজা অম্বর শাহ জামে মসজিদ, খাজা অম্বর শাহ কে ছিলেন, সেই বিষয়ে কি জানা আছে আপনার?
3: হযরত অম্বর শাহ রহমতুল্লাহ আলাই ইয়ামেন থেকে আসছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জনের একজন সাথী।
2: অম্বর শাহ মসজিদটির নির্মাণ শৈলী অত্যন্ত আকর্ষণীয় ও কারুকার্যময়। তিন গম্বুজের এ মসজিদ ভূমি থেকে প্রায় 12 ফুট উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্ধাংশ জুড়ে অবস্থিত। এ ভিত্তিমঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্মপাপড়ি নকশার একটি সারি। এর চার কোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ব বুরুজ। অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য একটু উঁচু এবং এগুলোর শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ। পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেম বিশিষ্ট খিলানযুক্ত তোরণ পর্যন্ত পৌঁছানো যায়। এ সিঁড়ি পথের ডান দিকে খাজা অম্বরের খননকৃত কূপটি ছিল, তবে বর্তমানে এটিকে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। ভিত্তিমঞ্চের উত্তর দিকে রয়েছে খাজা অম্বরের সমাধি। আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবর ফলক দৃশ্যমান ছিল, তবে বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো এই মসজিদের একজন নিয়মিত মুসল্লির সাথে। কি নাম আপনার?
4: আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রোমন।
2: আপনি এখানে নিয়মিত নামাজ পড়েন?
4: হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে আমার জোহর আসর মাগরিব মাঝে মাঝে এশার পড়া হয় আর কি।
2: এই যে ঐতিহাসিক একটা মসজিদ, এই মসজিদে আপনি নিয়মিত নামাজ পড়ছেন, আপনার অনুভূতি কেমন?
4: আলহামদুলিল্লাহ, এখানে মসজিদে নামাজ পড়ে খুব ভালো লাগে। তা আমরা সবাই জানি যে অনেক মসজিদ আছে যে মসজিদগুলা পরিবেশটা ভালো থাকে, ওখানে নামাজটা পড়লে একটু শান্তি লাগে, তো এটা এরকম একটা মসজিদ।
2: খাজা অম্বর শাহ মসজিদ ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ রোডের পূর্ব পার্শ্বে অবস্থিত। মুঘল সুবাদার মীর জুমলা উত্তর পূর্ব সীমান্তে অশ্বারোহী বাহিনীর যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি অনেকবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। 1960 দশকে এর আমূল সংস্কার করা হয়। তখন পূর্ব প্রান্তে তিন গম্বুজ আচ্ছাদিত একটি বারান্দা যোগ করা হয়। 1980 দশকের গোড়ার দিকে পূর্ব প্রান্তে বহুতল বিশিষ্ট সম্প্রসারিত অংশ নির্মাণ করায় বর্তমানে ইমারতটি আধুনিক রূপ ধারণ করেছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এই আম্বরশাহ জামে মসজিদ মার্কেটের একজন ব্যবসায়ীর সাথে। কি নাম আপনার?
5: আমার নাম ফার্মাসিস্ট মোহাম্মদ মুজাম্মেল খান ফাটান।
2: আম্বরশাহ জামে মসজিদ বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে তালিকাভুক্ত একটা মসজিদ। ঐতিহাসিক মসজিদে নামাজ পড়ে আপনার অনুভূতি কেমন?
5: আলহামদুলিল্লাহ, এখানে খুব তৃপ্তি আমাদের লাগে যে আমরা নিয়মিত নামাজ পড়ি, কারণ এটা ঐতিহাসিক দিনে আম্বরশাহ রহমতুল্লাহের প্রতিষ্ঠিত মসজিদ, আমরা নির্মিত সেই মসজিদে নামাজ পড়ে আমরা আত্মতৃপ্তি লাভ করি।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল মুঘল আমলে তৈরিকৃত আম্বরশাহ জামে মসজিদের গল্প। আগামী পর্বে অন্য কোন ঐতিহাসিক পুরাকৃতির স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলেন খাজা আম্বরশাহ মসজিদ প্রসঙ্গে।
1: শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক জনগোষ্ঠীর নাম বাঙালি। পলিগঠিত গাঙ্গেয় বদ্বীপে গড়ে ওঠা এই জাতির ইতিহাস যেমন গৌরবময়, তেমনি বৈচিত্র্যময় এর সংস্কৃতি এবং জীবনধারা। কালের যাত্রাপথ পরিবর্তনশীল, সময় বদলায়, জীবনযাত্রার ধরন বদলায়, কিন্তু বাঙালির ভেতরের মূল চেতনাটি অপরিবর্তিত থাকে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবং নিজের সংস্কৃতিকে বুকে ধারণ করে বাঙালি আজ অর্থনৈতিক এবং সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে, নিজস্ব ঐতিহ্যকে টিকিয়ে রেখে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মুখপানে এগিয়ে যাওয়াই হোক বর্তমান প্রজন্মের অঙ্গীকার।
0: বন্ধুরা, এখন আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। আজকে শুনব পাল যুগ তিন প্রসঙ্গে আলোচনা।

0: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে শশাঙ্কের মৃত্যুর পর এ বাংলায় প্রায় 100 বছর যাবৎ যে একটি নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করেছিল এবং এ অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠার জন্য তখন গোপালের উপর শাসনভার অর্পণ করা হয়েছিল এবং পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন এবং গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল রাজ্যভার গ্রহণ করেন এবং পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র উত্তরাধিকারী এই ধর্মপাল পালদের উদীয়মান প্রতিপত্তির যুগের সূচনা করেছিলেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ধর্মপালের সুদীর্ঘ রাজত্বকালে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা ত্রিপক্ষীয় যুদ্ধ। উত্তর ভারতের মধ্যদেশে আধিপত্য বিস্তারের জন্য দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এবং মালব ও রাজস্থানের গুর্জর প্রতিহারদের সঙ্গে বাংলার পালগণের দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল এবং ললিতাদিত্য ও যশু বর্মণের বিজয় অভিযানের পর উত্তর ভারতের মধ্যমণি কৌনজে শূন্যস্থান পূরণের জন্য উল্লেখিত 3 শক্তির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ধর্মপাল উত্তর ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করার মতো যথেষ্ট শক্তির অধিকারী বলে নিজকে মনে করতেন এবং সেক্ষেত্রে তিনি কিছু সাফল্য অর্জন করেছিলেন। এর যথার্থতা পাল তাম্রশাসনে উৎকীর্ণ প্রশংসাত্মক বাক্যসমূহে আমরা দেখতে পাই। কালের পথ পরিক্রমায় এ যুদ্ধের প্রকৃত গতিধারা নিরূপণ করা সত্যিই কষ্টসাধ্য। প্রাপ্ত তথ্যাদির আলোকে ঘটনার সম্ভাব্য গতিধারার রূপরেখা আমরা ঠিক নিম্নবর্ণিত বর্ণনার মধ্যে নিরূপণ করতে পারি। পাল রাজা ধর্মপাল এবং প্রতিহার রাজা বৎস স্বরাজের মধ্যে সংঘর্ষের মাধ্যমে 790 খ্রিস্টাব্দের দিকে ত্রিপক্ষীয় একটি যুদ্ধের শুরু হয়। এতে প্রথম জন এর পরাজয় ঘটে এবং পরে উভয়ই অভিন্ন শত্রু দাক্ষিণাত্য থেকে আগত রাষ্ট্রকূট রাজা ধ্রুব ধারাবর্ষের হাতে দুজনেই পরাজিত হন। ধ্রুব অবশ্য তার সাফল্যকে ধরে রাখতে পারেননি, কারণ দাক্ষিণাত্যে রাজ্য রক্ষার্থে তাকে ফিরে যেতে হয়। এভাবে উত্তর ভারতে সাম্রাজ্য স্থাপনের জন্য ধর্মপালের উদ্যোগ সাফল্য লাভ করতে পারেনি। বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রতিহারদের কিছু সময় লেগেছিল। বিভিন্ন কারণে রাষ্ট্রকূটগণ তাদের ক্ষমতা ধরে রাখতে পারেননি এবং সে কারণগুলোর জন্যই তাদেরকে ফিরে যেতে হয়েছিল। এই অবস্থার মধ্যে মধ্যদেশে প্রভাব বৃদ্ধির জন্য শুধু ধর্মপালেই রয়ে যান। সম্ভবত তিনি কিছুদিনের জন্যে কৌনজের সিংহাসনে তার মনোনীত প্রতিনিধি চক্রায়ুধকে অধিষ্ঠিত করতে পেরেছিলেন।
1: প্রিয় শ্রোতা, সংস্কৃতি বদলায়, ফ্যাশনও বদলায়, আর তার সাথে সাথে বদলে যায় মানুষের সাজ পোশাক। পোশাক এবং সাজসজ্জা হল একটি চলমান নদীর মতো, যা সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ বদলায়।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন আপনাদের শোনাব আমিনা রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
3: সম্মানিত শ্রোতা, ফতুয়া বাংলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী হালকা পোশাক। এটি সাধারণত পাঞ্জাবির তুলনায় ছোট, ঢিলে ঢালা এবং আরামদায়ক হওয়ায় খুব জনপ্রিয়। ফতুয়ার সুনির্দিষ্ট উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একমত নেই, তবে ধারণা করা হয় যে এটি মধ্যযুগীয় বাংলা ও পূর্ব ভারতের সাধারণ মানুষের ব্যবহারের হালকা জামা থেকে ধীরে ধীরে বিকশিত হয়েছে। অনেক গবেষক মনে করেন ফতুয়া পাঞ্জাবি বা কুর্তার একটি সংক্ষিপ্ত ও সহজ সংস্করণ। গ্রামীণ বাংলায় কৃষক, জেলে, তাঁতি ও শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে ফতুয়া ব্যবহার করে আসছেন, কারণ এটি হালকা, বাতাস চলাচল উপযোগী এবং দৈনন্দিন কাজের জন্য সুবিধাজনক। সাধারণত লুঙ্গি বা ধুতির সঙ্গে ফতুয়া পরা হতো। ব্রিটিশ আমলে পশ্চিম শার্টের প্রচলন

0: পারলেও ফতুয়া গ্রামীণ ও ঘরোয়া পোশাক হিসেবে জনপ্রিয়তা ধরে রাখে। বিংশ শতাব্দীতে এটি শহরাঞ্চলেও আরামদায়ক নৈমিত্তিক পোশাক হিসেবে গ্রহণযোগ্যতা পায়। বর্তমানে বাংলাদেশের ফতুয়া শুধু ঘরোয়া পোশাকে নয়, ফ্যাশনেও একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরুষ ও নারী উভয়ের জন্যই বিভিন্ন নকশা, সূচিশিল্প, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, জামদানি মোটিফ, বিভিন্ন লোকোমোটিভের ফতুয়া তৈরি হচ্ছে। বিশেষ করে গ্রামীণ গ্রীষ্মকালীন বৈশাখ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপকভাবে বাংলাদেশের পোশাক সংস্কৃতি নিয়ে আলোচনায় কিছু গবেষণা ও সংস্কৃতি চর্চাকারী ফতুয়াকে বাংলা অঞ্চলে নিজস্ব পোশাক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। সংক্ষেপে ফতুয়া হল বাংলাদেশে আবহাওয়া ও জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়ানো একটি ঐতিহ্যবাহী পোশাক, যা সাধারণত মানুষের কর্মজীবনের পোশাক থেকে আজকের আধুনিক ফ্যাশন জগতে বিশেষ স্থান করে নিয়েছে।
1: আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গান পর্বে।
2: বন্ধুরা, শোনাবো অ্যান্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে হৃদয় রায়না চলচ্চিত্র থেকে গান, তুমি চাঁদের জোছনা নাও,
1: ফুলের উপমা নাও।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে। তিনি গতকাল রাজধানীর গুলশানে নিজের বাসভবন জাতীয় শিক্ষক দিবস 2026 উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার খাড়ুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির

বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলা বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয় উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার গট স্থাপন ও বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনো, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত

0: লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় খেলা শুরু হবে। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাংলাদেশ বেতার আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026, যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিষয়, সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবে ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। অংশগ্রহণে উদয়ন উচ্চ বিদ্যালয় পক্ষদল এবং শেখ দি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় বিপক্ষ দল। সঞ্চালনায় এ কে এম শোয়েব।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের মেধা মনন এবং যুক্তির মেলায়। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যুক্তিতে করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপযোগ করে আয়োজিত আন্তঃ স্কুল বেতার বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয়টি নির্ধারিত হয়েছে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। বিষয়ের পক্ষে রয়েছেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে রয়েছেন শেখ দিয়ে আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়। শুরুতে আমি দুই দলের বিতর্কিতদের সাথে পরিচয় করে দিচ্ছি। পক্ষ দলে রয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাজিয়া বাতুল, দ্বিতীয় বক্তা সুমেরা রাভার দুতি এবং দলনেতা হিসাবে রয়েছেন নুদরাত ওয়াফি, সহকারী বিতর্কিক হিসাবে থাকছেন মোহাম্মদ শাহরিয়ার কবির আর তার সাথে মুস্তাহসিন রহমান ওয়াসিদ। বিপক্ষ দল শেখ দিয়ে আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়ের বিতর্কিকরা হচ্ছেন প্রথম বক্তা লামিয়া আহমেদ আলো, দ্বিতীয় বক্তা মোহাম্মদ রাহাদিন ইসলাম এবং দলনেতা হিসাবে উপস্থিত হচ্ছেন রাবিয়া বশ্রী সাদনা। আমরা এবারে জাজ হিসাবে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে পরিচয় করে দিতে চাই। বিচারক হিসাবে একেবারে ডান দিকে রয়েছেন জুয়েল চৌধুরী, আন্তর্জাতিক বিতর্কিক, কো চেয়ারম্যান এবং জোন প্রধান NDFBD চট্টগ্রাম জোন এবং বাংলাদেশের বিতর্ক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। আমরা একজন শিক্ষককে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যার জীবনের আজন্মকাল অলমোস্ট 25 বছর সে এই বিতর্ক শিল্পের সাথেই সবসময় ছিল। এই সম্মানিত শিক্ষককে আমরা সম্মানিত করেছি বিচারক হিসাবে। তিনি আর কেউ নন, সোহেলি আক্তার খান, সিনিয়র শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ। এবং একেবারে আমার বাস সাইডে রয়েছেন মোহাম্মদ মাহবুব হাসান রিপন, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। আমাদের এখানে সময়ের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথেই পরিচয় করে দিন।

0: তিনি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সম্মানিত পরিচালক আয়শা সিদ্দিকা যত্ন। আমি সরাসরি পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনব। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবে ক্রীড়া ক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়।
1: প্রতিভা আছে, স্বপ্ন আছে, নেই শুধু সঠিক ব্যবস্থাপনা। জবাবদিহিতা নিশ্চিত হলে বদলে যাবে সাফল্যের ঠিকানা। মাঠে নামবে বিশ্বজয়ী, উঠবে বিজয়ের পতাকা, আমাদের সাফল্যের চাবিকাঠি একা। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের, আজকে বিতর্ক মঞ্চে উত্থাপিত বিষয় সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায় পক্ষে অবস্থান করছি। সম্মানিত সভাপতি, লক্ষ্য করুন, সুষ্ঠু ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি ক্রীড়াক্ষেত্রের ক্ষেত্রে এমন একটি পরিকল্পিত, স্বচ্ছ, দক্ষ, সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিচালন ব্যবস্থা, যার মাধ্যমে একটি দেশের বিদ্যমান প্রতিভা, অর্থ, অবকাঠামো, প্রযুক্তি, প্রশিক্ষণ ব্যবস্থা ও মানব সম্পর্কে সঠিক ব্যক্তি, সঠিক সময়, সঠিক উদ্দেশ্য ব্যবহার করে সর্বোচ্চ ক্রীড়া সাফল্য অর্জনের চেষ্টা করা হয়। এর মাধ্যমে খেলোয়াদের যোগ্য ব্যক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে দক্ষতার সঙ্গে সমন্বয় ব্যবহার করে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সাফল্য নিশ্চিত করার চেষ্টা করা হয়। জবাবদিহিতা বলতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের ওপর অর্পিত দায়িত্ব, সিদ্ধান্ত, কর্মকাণ্ডের কারণ ব্যাখ্যা করা, তার ফলাফলের জন্য দায় স্বীকার করে যথাযথ প্রশ্ন মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকে বোঝায়, এবং কাজ ও সিদ্ধান্তের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে যথাযথভাবে উত্তরদায়ী বা প্রশ্নের মুখোমুখি না করাই হলো জবাবদিহিতার অভাব। আজকের বিতর্কের মোশনের সাথে ইপ্রত্যয় যুক্ত হয়ে প্রমাণ করে যে কেবল সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাবই বৈশ্বিক সাফল্য ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্য অর্জনের প্রধান অন্তরায়। খেলোয়াড়, কোচ, প্রশিক্ষণ, প্রতিযোগিতা অর্থায়ন ও ক্রীড়া প্রশাসন, যে সমগ্র পরিসরে খেলাধুলার কার্যক্রম পরিচালিত হয় সে ব্যবস্থাপনাকে ক্রীড়াক্ষেত্র বলা হয়। আমরা বিতর্কে ক্রীড়াক্ষেত্রকে শুধু খেলোয়াড়ের পারফরমেন্সে সীমাবদ্ধ রাখছি না, বরং পুরো ক্রীড়া ইকোসিস্টেমকে বুঝাচ্ছি। বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য ফলাফল, পদক, র্যাঙ্কিং বা শ্রেষ্ঠত্ব অর্জনের সক্ষমতাই বৈশ্বিক সাফল্য। এবং কোনো লক্ষ্য অর্জনের সবচেয়ে বড় প্রভাবশালী বাধাই হলো প্রধান অন্তরায়, যা অন্যান্য সমস্যাকে আরও তীব্র করে তোলে। আমরা পক্ষে অবস্থান করছি কারণ সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে প্রতিভাবান খেলোয়াড়ও পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারে না। জবাবদিহিতার অভাবে অর্থের অপব্যবহার, অনিয়ম ও ভুল সিদ্ধান্তের সুযোগ তৈরি হয়। সঠিক পরিকল্পনা ও দক্ষ পরিচালনা ছাড়া প্রশিক্ষণ, অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়ন কার্যকর হয় না। ফলে দেশের প্রতিভা ও সম্পদ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয় না। তাই অন্যান্য সমস্যার তুলনায় কেবল সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতাই হলো ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান। আজকে এই বিতর্কে আমার দলের মন্ত্রী এসে দলের যুক্তিগুলোকে তথ্য তত্ত্বের মাধ্যমে আর ব্যাখ্যামূলক ব্যাখ্যা দিয়ে যাবেন, এবং দলের সাংসদ আছে আজকে এটাই প্রমাণ করে যাবেন যে আজকের এই মঞ্চে বিতর্কের মোশনের উপর যুক্তিগুলোর মধ্যে আমাদের যুক্তিগুলোই অধিকতর যুক্তিশীল। সম্মানিত সভাপতি, লক্ষ্য করুন, প্রথমত সুষ্ঠু ব্যবস্থাপনা একটি ক্রীড়াদলের সকল অঙ্গের নিয়ন্ত্রক, অর্থাৎ প্রতিভা থাকলে সাফল্য আসে না, সেই প্রতিভাকে বিকশিত করার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সুযোগ। একজন প্রতিভাবান খেলোয়াড় যদি কেবল সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন না করতে পারে তাহলে বৈশ্বিক সাফল্য পাওয়া অত্যন্ত কঠিন। অতএব প্রতিভা যেখানে সাফল্যের বীজ, সুষ্ঠু ব্যবস্থা সেখানে সেই বীজকে মহুরেহে পরিণত করার শক্তি। তারপর লক্ষ্য করুন, খেলোয়াড়দের মানসিক শক্তি ও ব্যবস্থাপনার দায়িত্ব অত্যন্ত প্রয়োজন। একজন খেলোয়াড়কে বিভিন্ন পরাজয়, বিভিন্ন সমালোচনা এবং মানসিক চাপের মধ্যে দিয়ে ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই যে তাকে এভাবে মানসিকভাবে প্রস্তুতি করাও কিন্তু একটা সুষ্ঠু ব্যবস্থাপনার একটা অংশ। দ্বিতীয়ত, জবাবদিহিতা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার সনদ, কারণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের কাজের জন্য দায়বদ্ধ থাকেন। জবাবদিহিতার অভাবে কিছু তথ্য পিছনে পড়ে যায়, যেমন কোন অর্থ কোথায় ব্যয় হলো, কোন খেলোয়াড় কেন নির্বাচিত হলো ইত্যাদি। ধন্যবাদ।
0: ধন্যবাদ। বিতর্কের পক্ষ দল উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বক্তা নাজিহা বাতুল তার বক্তব্য রাখলেন। আমরা এবারে চলে যাব বিপক্ষ দলের প্রথম বক্তা লামিয়া আহমেদ আলোর কাছে।
2: মাননীয় সভাপতি, সুশীল প্রশাসনিক ফাইলে কখনো অলিম্পিকের পদক জেতা যায় না। বিশ্বমঞ্চের অ্যাথলেটরা কোনো টেবিল চেয়ারের কাগজে তৈরি হন না, তারা তৈরি হন রক্তঘামের নির্মম লড়াই, অর্থ বিনিয়োগ ও বিশ্বমানের প্রযুক্তির ওপর দাঁড়িয়ে। পক্ষদল আজ প্রশাসনিক শব্দকে বলির পাঠা বানিয়ে ক্রীড়াবিজ্ঞানের আসল সত্যকে ঢাকতে চাইছে, কিন্তু আমরা রাজপথের লড়াই থেকে এসে স্মরণ করিয়ে দিতে চাই ইঞ্জিনের জ্বালানি ছাড়া কেবল ড্রাইভিং সিটে বসে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না। শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্রতিপক্ষ দল এবং উপস্থিত সকলকে। বিতর্ক চলছে হয়েছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি প্রথম বক্তা হিসেবে স্পষ্ট সংজ্ঞান করব। আমার দলের দ্বিতীয় বক্তা উপযুক্ত তথ্য বিশ্লেষণ এবং তৃতীয় বক্তা উপযুক্ত যুক্তি বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে যাবেন যে সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায় নয়। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা নিজেদের সুবিধার্থে আজকের বিতর্কের কিছু গুরুত্বপূর্ণ শব্দের একপেশে ও অস্পষ্ট সংজ্ঞান দাঁড় করিয়ে গেছেন, কিন্তু আমরা বিপক্ষ দল হিসেবে বাস্তবতার নিরিখে শব্দগুলোর সঠিক ও পূর্ণাঙ্গ সংজ্ঞা তুলে ধরছি। সুষ্ঠু ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিকল্পনা ও সম্পদের সঠিক ব্যবহারকে। পক্ষ দল অবকাঠামো তৈরি, সঠিক অনুশীলন এবং খেলোয়াড়দের মাঠের মূল প্রস্তুতিকে এড়িয়ে গিয়ে বিষয়টিকে কেবল কাগজে কলমের তদারকিতে সীমাবদ্ধ রেখেছেন। আবার জবাবদিহিতা বলতে বোঝায় নিজের সিদ্ধান্ত, কাজ ও সম্পদের ব্যবহারের প্রতি দায়িত্বশীল থাকা এবং তার ব্যাখ্যা দেওয়া। পক্ষ দল বলছে জবাবদিহিতার অভাবই প্রধান অন্তরায়, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ করা জবাবদিহিতা দিয়ে বড় জোর খাতার হিসাব মিলানো যায়। উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ ছাড়া অলিম্পিকে লড়াই করা যায় না। অভাব বলতে বোঝায় কোনো উপাদানের ঘাটতি এবং এর সাথে যুক্ত ই প্রত্যয়ের মাধ্যমে সেই ঘাটতিকে সাফল্যের একমাত্র অন্তরায় হিসেবে জোর দেওয়া হচ্ছে। পক্ষ দল অন্ধের মতো ই প্রত্যয় ব্যবহার করে বাস্তবতার অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং একক কারণ হিসেবে এটিকে চাপিয়ে দিতে চেয়েছেন। ক্রীড়া হলো নিয়ম ও প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতার প্রকাশ, কিন্তু পক্ষ দল একে কেবল দাপ্তরিক ফাইলে বন্দি রেখে খেলোয়াড়ের শারীরিক প্রস্তুতিকে গায়েব করে দিয়েছে। কিন্তু মাঠের অনুশীলন ও ক্রীড়াবিজ্ঞান ছাড়া কি ক্রীড়াকে সংজ্ঞায়িত করা সম্ভব? প্রশ্ন রইল। বৈশ্বিক সাফল্য বলতে বোঝায় আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্থায়ী অর্জনকে। পক্ষ দল উন্নত অবকাঠামো ও আধুনিক প্রশিক্ষণের মতো দৃশ্যমান সুবিধাকে সংজ্ঞায় এড়িয়ে গেছেন, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ খেলোয়াড়কে বিশ্বমানের সুযোগ সুবিধা না দিয়ে কেবল প্রশাসনিক সংস্কার দিয়ে আন্তর্জাতিক অর্জন ছোঁয়া কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই নয়। প্রধান অন্তরায় বলতে বোঝাচ্ছি এমন বাধাকে যার প্রভাব অন্য সকল বাধার চেয়ে বেশি, কিন্তু পক্ষ দল ব্যবস্থাপনার অভাবকেই প্রধান অন্তরায় বলছেন এবং এখানেই আমাদের আপত্তি থাকে। কারণ অর্থ ও প্রযুক্তির যোগান না থাকলে নিখুঁততম প্রশাসনিক ছকও কেবল কাগজে বন্দী একটি শূন্য পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। মাননীয় সভাপতি, বাস্তবতা তুলে ধরার সুবিধার্থে আমার দল আজ যে বিষয়গুলো উপস্থাপন করবে তা হল: এক, ই প্রত্যয়ের অসারতা প্রমাণ, অর্থাৎ সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই, অর্থাৎ এখানে ই প্রত্যয় যুক্ত হওয়াতেই আমরা এর বিপক্ষে অবস্থান করছি। আমার দল প্রমাণ করে যাবেন যে প্রশাসনিক অব্যবস্থাপনার অভাব বৈশ্বিক সাফল্যের একমাত্র কারণ নয়, বরং এর পেছনে আরও মৌলিক এবং বাস্তব সংকট বিদ্যমান। দ্বিতীয়ত, সমন্বিত ইকোসিস্টেমের গুরুত্ব, অর্থাৎ সাফল্য কোনো একক বিষয় নয়, বরং অর্থায়ন, প্রতিভা, প্রশিক্ষণ, অবকাঠামো, পুষ্টি ও ক্রীড়া সংস্কৃতির যৌথ সম্মেলনে বৈশ্বিক সাফল্য অর্জিত হয়। তৃতীয়ত, মৌলিক উপাদান ও ক্রীড়াবিজ্ঞানের প্রভাব, অর্থাৎ তৃণমূলের প্রতিভা অন্বেষণ, আধুনিক প্রযুক্তি, ক্রীড়াবিজ্ঞান ও বিশ্বমানের পরিবেশ তৈরি করাই সাফল্যের মূল চালিকা শক্তি। মাননীয় সভাপতি, মাঠ, বিদেশি কোচ, সরঞ্জাম ও উন্নত পুষ্টির জন্য প্রয়োজন বিপুল অর্থায়ন। যেখানে অর্থের অভাবে অগণিত প্রতিভা অকালে জড়ে যায়, সেখানে পর্যাপ্ত অর্থ ছাড়াই শুধু জবাবদিহিতা বাড়িয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করবেন কিভাবে, সেখানেই আমাদের প্রশ্নটি থেকে যায়। আবার অন্যদিকে বৈশ্বিক সাফল্যের প্রধান শর্ত হচ্ছে প্রতিভা খুঁজে বের করা। উন্নত ব্যবস্থাপনা খেলোয়াড় চালাতে পারে, কিন্তু প্রতিভা বানাতে পারে না। শিশু কিশোর পর্যায়ে প্রতিভা নির্বাচন, আবার নিয়মিত ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ছাড়া বৈশ্বিক সাফল্য অসম্ভব। তাই সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবকে পক্ষদল যে ক্রীড়াক্ষেত্রে প্রধান অন্তরায় বলছে তা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবাস্তব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: ধন্যবাদ লামিয়া আহমেদ আলোকে, শেখ দি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা। বিতর্ক চলছে বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত যুক্তিতে করি বাংলাদেশ। এই বিতর্কে অংশগ্রহণ করছে ঢাকা মহানগরীর দুটি উজ্জ্বল প্রতিষ্ঠান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শেখ দি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়। এবারে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তার আমরা বক্তব্য শুনব।
3: মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মন্ডলী, প্রতিপক্ষের বন্ধুগণ ও উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। মাননীয় সভাপতি, সাফল্য শুধু প্রতিভার ফল নয়, প্রতিভাকে সাফল্যের রূপ দেওয়ার পিছনে থাকে একটি সুসংগঠিত ব্যবস্থাপনা, আর সেই ব্যবস্থাপনা ও জবাবদিহিতার দুর্বলতাই আজ আমাদের আলোচনার বিষয়। প্রতিপক্ষ দল বলেছেন অর্থের অভাব, অবকাঠামোর ঘাটতি ও প্রতিভার অভাবই নাকি বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান বাধা, কিন্তু মাননীয় বিচারক মন্ডলী, মাননীয় সভাপতি, আমরা বলছি এসব সমস্যা থাকলেও এগুলোকে সাফল্যে যে ব্যবস্থা রূপান্তর করে, অর্থাৎ প্রতিভাকে সাফল্যে যে ব্যবস্থা রূপান্তর করে সুষ্ঠু ব্যবস্থাপনা, সেই সুষ্ঠু ব্যবস্থাপনায় যদি দুর্বল হয় মাননীয় সভাপতি, তাহলে আমাদের সমাধানটা কোথায়? তারা বলেছেন আমাদের দেশে অর্থের অভাব রয়েছে, কিন্তু মাননীয় সভাপতি, অর্থ কি এতটাই সীমিত? লক্ষ্য করুন মাননীয় সভাপতি, 2026-27 অর্থ বছরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে 2,586.0
2: 0.06 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তথ্যসূত্র অর্থ মন্ত্রণালয় ও টিবিএস। তাহলে প্রশ্ন মাননীয় স্পিকার, আমাদের সম্পদ কি এতটাই সীমিত নাকি সম্পদের ব্যবহার ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে মাননীয় সভাপতি? আমাদের 2025 সালে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক নিজেই প্রশ্ন তুলেছিলেন, প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে কিন্তু ফলাফল কোথায়, আমরা কি অর্জন করেছি? তথ্যসূত্র ডেইলি সান 2025 সাল। মাননীয় সভাপতি, অর্থের দিক থেকে যদি আমরা দেখি, আমেরিকা বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি ও এখানকার পপুলেশন 347.77 মিলিয়ন। কিন্তু মাননীয় স্পিকার, ফুটবল সাফল্যের দিক থেকে কিন্তু তারা ব্রাজিলের ধারের কাছেও নেই, কিন্তু ব্রাজিল কিন্তু তাদের তুলনায় জনসংখ্যার দিক থেকেও কম এবং তুলনামূলকভাবে অর্থনীতির ক্ষেত্রে ছোট দেশ। মাননীয় স্পিকার, এছাড়াও টোকিও 2020-এর তুলনামূলকভাবে কম জিডিপির ক্যাপিটাতে কেনিয়া 10টি, জামাইকা 9টি ও জর্জিয়া 8টি পদক অর্জন করেছে মাননীয় সভাপতি। তথ্যসূত্র ইকোনোফ্যাক্টের অলিম্পিক মেডাল। মাননীয় সভাপতি, এবার আমি আমার দলের যুক্তির কাছে ফিরছি। আমাদের প্রথম যুক্তি ছিল সুষ্ঠু ব্যবস্থাপনায় বৈশ্বিক সাফল্যের ভিত্তি। মাননীয় সভাপতি, একজন খেলোয়াড়কে খুঁজে বের করা, দক্ষ কোচের অধীনে প্রশিক্ষণ, চিকিৎসা ও পুষ্টির ব্যবস্থা করা, আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা, সবই কিন্তু ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। মাননীয় সভাপতি, তারা বলেছে আমাদের অর্থ সমস্যা রয়েছে, প্রতিভার সমস্যা রয়েছে, এখানে প্রতিভাকেই তারা প্রধান বিষয় হিসেবে আখ্যায়িত করেছে মাননীয় সভাপতি। কিন্তু কোন খেলোয়াড় ভালো খেলছে, কার প্রতিভা কতটুকু, তাকে যোগ্য করে তোলা, এইসব সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু মাননীয় সভাপতি সুষ্ঠু ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তারা যে সমস্যাগুলোকে চিহ্নিত করেছে এগুলো সবই সুষ্ঠু ব্যবস্থাপনার এক একটি অংশ। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, একজন খেলোয়াড়ের শারীরিক প্রস্তুতির পাশাপাশি তার মানসিক প্রস্তুতিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকে জয় পরাজয়ের পাশাপাশি তাকে বিভিন্ন কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, তাই আমরা বলছি সুষ্ঠু ব্যবস্থাপনায় বৈশ্বিক সাফল্যের একটি অঙ্গ হিসেবে কাজ করছে। মাননীয় সভাপতি, আমাদের দ্বিতীয় যুক্তি ছিল জবাবদিহিতা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার অন্যতম সনদ। কোন খেলোয়াড় কেন নির্বাচিত হলো, কোন অর্থ কিভাবে পরিকল্পনা করা হচ্ছে, কোন অর্থের ব্যবহার কিরকম, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে না থাকে তাহলে সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে নিশ্চিত হবে? এখানেই স্বজনপ্রীতির প্রশ্ন। 2025 সালে ফুটবল দল নির্বাচন নিয়ে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের অভিযোগ ওঠার পর ক্রীড়া উপদেষ্টা মেধাভিত্তিক নির্বাচন নিশ্চিত করেন ও প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তথ্যসূত্র UNB 19 মার্চ 2025। এবার আমাদের দলের তৃতীয় যুক্তি হলো পরিকল্পিত প্রশিক্ষণ ও সমন্বয় ছাড়া প্রতিভার পূর্ণ বিকাশ অসম্ভব। দেখুন মাননীয় সভাপতি, একজন খেলোয়াড়ের শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবে প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা আগেও বলেছি। তাই এসবের জন্য কোচ, চিকিৎসক, প্রশিক্ষক ও কর্মকর্তাদের সমন্বিত পরিকল্পনার দরকার। মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মন্ডলী ও সভাপতি, আমরা প্রতিভার গুরুত্ব অস্বীকার করছি না, অর্থ ও অবকাঠামোর গুরুত্বও না। আমাদের প্রশ্ন, প্রতিভাকে খুঁজে নেবে কে, অর্থকে সঠিক খাতে ব্যয় করবে কে, যোগ্য খেলোয়াড়কে সুযোগ দেবে কে, ব্যর্থতার জন্য জবাবদিহিতা করবে কে? উত্তর একটাই এসে দাঁড়াচ্ছে মাননীয় সভাপতি, সুষ্ঠু ব্যবস্থাপনা। প্রতিপক্ষ আমাদের যে কারণেই দ্বিমত করেছে আমাদের সঙ্গে, শেষে সেই কারণটি কার্যকর সমাধানের জন্য তাদেরকে কিন্তু সেই সমাধানের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনার কাছেই ফিরে আসতে হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি।
0: সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। পক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনলাম। আমরা সরাসরি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ রাহাদিন ইসলামের বক্তব্য শুনব।
4: যুক্তির ময়দানে আজ কথা হবে প্রমাণের ভাষায়, পক্ষের দাবি খণ্ডিত হবে বাস্তবতার ছায়ায়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। আজকের বিতর্কের বিষয় হলো সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা কিছু প্রশ্ন করে গিয়েছিলেন, যেগুলোর উত্তর আমি সংক্ষিপ্ত আকারে প্রথমেই দিয়ে দিতে চাই। তারা বলেছিল জবাবদিহিতা না থাকলে দুর্নীতি বন্ধ হবে কিভাবে, জবাবদিহিতা জরুরি কিন্তু দুর্নীতি ক্রিয়ার একমাত্র অন্তরায় নয়। মৃণাল সভাপতি, তারা আরও একটি প্রশ্ন করেছিল যে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে প্রতিভা খুঁজে বের করবে কে, কোচ ও প্রশিক্ষকরা তো কেন আছে, তারাই তো বের করবে। মৃণাল সভাপতি, তারা ব্রাজিলকে নিয়ে একটা কথা বলল, আমি অনেক খুশি হয়েছি, আমার শোনা খুবই ভালো লাগলো, কিন্তু কথাটা হলো তারা বলল অর্থনৈতিক বিষয়টাই, অর্থনৈতিক বিষয়টা আমাদের পক্ষে পড়ে। প্রতিপক্ষ বন্ধুদের দ্বিতীয় বক্তাকে অনেক ধন্যবাদ যেন তারা আমাদের পক্ষে বক্তব্য বলার জন্য। মৃণাল সভাপতি, এখন আমি অর্থ বিনিয়োগ নিয়ে যে যুক্তিটি রয়েছে সেটি উপস্থাপন করব। পক্ষ দল কিছু ভুল তথ্য দিয়েছে যেটাও আমি সংশোধন করে এখন বলব। বাংলাদেশের 2026 সালে অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য 2,586.6 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতেই রয়েছে 1,577.3 কোটি টাকা, অর্থাৎ সরকার ক্রীড়া বিনিয়োগ বাড়াচ্ছে। তথ্যসূত্র ছিল বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটা তারা ভুল বলেছিল। অন্যদিকে ব্রিটেনে শুধু 2028 অলিম্পিক চক্রে বিভিন্ন ক্রীড়ার জন্য 256 মিলিয়নের বেশি পাউন্ড এবং ক্রীড়াবিদদের জন্য প্রায় 80 মিলিয়ন পাউন্ড সহায়তা রাখা হয়েছে। তথ্যসূত্র ইউকে স্পোর্টস। মাননীয় সভাপতি, বাংলাদেশের ফুটবলের জন্য বাজেট রাখা হয় 50 কোটি টাকা, কিন্তু আর্জেন্টিনার একজন প্লেয়ারের বেতনও তার থেকে বেশি। যেই দেশে অর্থের এত অভাব সেই দেশে সুষ্ঠু ব্যবস্থাপনা দিয়ে কি আশা করা যায়? প্রশ্ন কিন্তু রয়ে গেল। মাননীয় সভাপতি, আমার দ্বিতীয় যুক্তি ছিল অবকাঠামো নিয়ে। 2026 সালে বাংলাদেশের 64 জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এবং 10 জেলায় প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে। একই সময় বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রস্তাবিত কমপ্লেক্সে 33টি ক্রীড়া ডিসিপ্লিনের সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। এগুলো প্রমাণ করে আমাদের এখনও বিশ্বমানের অবকাঠামো তৈরির প্রয়োজন রয়েছে। অন্যদিকে উন্নত দেশগুলোতে খেলোয়াড়দের জন্য আগে থেকে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র, ক্রীড়া বিজ্ঞান ও চিকিৎসা সহায়তা তৈরি রয়েছে। ব্রিটেনে 2026 সালে শীতকালীন খেলায় রেকর্ড সাফল্যের পর 33 মিলিয়ন পাউন্ডের বেশি নতুন বিনিয়োগ ঘোষণা করা হয়েছে। তথ্যসূত্র ইউকে স্পোর্টস। ব্যবস্থাপনা ভালো হলেও আন্তর্জাতিক মাঠের জিম, সুইমিং পুল, আধুনিক সুবিধাসহ প্রশিক্ষণ কেন্দ্রের সরঞ্জাম না থাকলে খেলোয়াড়রা অনুশীলন করবে কোথায়? এখন খেলোয়াড়কে যদি নিয়মিত অনুশীলনের জন্য ভালো মাঠই না দেওয়া যায়, তাহলে শুধু জবাবদিহিতা নিশ্চিত করে তার আন্তর্জাতিক সাফল্য নিশ্চিত করা যাবে কিভাবে? মাঠ নেই, প্রশিক্ষণ নেই, সরঞ্জাম নেই, সেখানে শুধু ব্যবস্থাপনা দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন তৈরি করা যায়? মাননীয় সভাপতি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের একটি বড় উদাহরণ। তাদের কাছে যে যুগোপযোগী যন্ত্র রয়েছে তা কি আমাদের কাছে আছে? তাদের কাছে যে আধুনিক অবকাঠামো আছে তা কি আমাদের কাছে আছে? আসলে বাস্তবতা এই, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলেও যদি অবকাঠামো না থাকে তা মূল্যহীন। তো বিজ্ঞ প্রতিপক্ষ ব্যবস্থাপনায় যদি মূল সমস্যা হয় তাহলে এত অবকাঠামো উন্নয়নের প্রয়োজন কেন পড়ছে? প্রশ্ন কিন্তু রইল। মাননীয় সভাপতি, IOC এর সুশাসন নীতিতে কৌশল, নীতিনিষ্ঠা, উন্নয়ন ও ক্রীড়াবিদদের অংশগ্রহণকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে, জবাবদিহিতা ক্রিয়া একটি স্তম্ভ কিন্তু পুরো ভবন নয়। মাননীয় সভাপতি, আমার তৃতীয় যুক্তি হলো প্রতিভা নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের মানুষ ও প্রতিভা। 2026-27 বাজেটে নতুন করে স্পোর্টস কর্মসূচিতে 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন করেছে। 8টি খেলার প্রতিপদ খোঁজাও হচ্ছে এবং এর জন্য 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তথ্যসূত্র বাংলাদেশ কাস্টমস। অর্থাৎ আমাদের দেশে প্রতিভার অভাব নেই, প্রয়োজন সেই প্রতিভাকে সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তি, পুষ্টি, কোচিং ও আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বমানের করে তোলা। মাননীয় সভাপতি, আমি আপনাদের কিছু বাস্তব উদাহরণ দিতে চাই। বাংলাদেশের রুমান সানার কথাটা এই জায়গায় অনেক বেশি প্রয়োজন। তিনি দৈনিক 300 থেকে 400টি তীরে অনুশীলন করতেন, ফলস্বরূপ তিনি 2019 সালে বিশ্ব তীরন্দাজিতে বাংলাদেশের প্রথম পদক ব্রোঞ্জ জিতেন। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। মাননীয় সভাপতি, এখন আমি যার কথা বলবো তিনি হলেন বাপায়ের খুদে জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি। তিনি 11 বছর বয়সে তার গ্রোথ হরমোনের সমস্যা হয়, তখন বার্সেলোনা তাকে বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে একজন বড় প্রতিভা চিনেছিল। ফলস্বরূপ তিনি 3 বার বিশ্বকাপ ফাইনাল খেলে এবং ঐতিহাসিক জয়ও পায় 22 সালে। তথ্যসূত্র আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া ছিলেন তোর্নিওসি কম্পেটেন্সিয়া। পরিশেষে বলতে চাই, আসলে আমাদের জিনিসটাই সত্য এবং তাদের কাছে যে 3টা হাত আছে তা প্রমাণিত, ডান হাত, বাম হাত আর অজুহাত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
0: ধন্যবাদ। সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবিকের ক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায় মোহাম্মদ রাহাদিন ইসলামকে তার বক্তব্যের জন্য। এবারে পক্ষ দলের দলনেতার বক্তব্য আমরা শুনব। নদিরাত ওয়াফি, পক্ষ দলের দলনেতা, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের।
5: ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই বিতর্কে উত্থাপিত বিষয় সুষ্ঠু ব্যবস্থাপনার এবং জবাবদিহিতার অভাবই ক্রীড়া ক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। আমি মনে করি যে আমাদের প্রতিপক্ষ দল আসলে আমাদের কথা মনোযোগ দিয়ে খেয়াল করে না। কিভাবে? কারণ আমরা প্রথমে হচ্ছে আমাদের প্রথম বক্তা এসে ব্যবস্থাপনাটা যখন সংজ্ঞায়ন করেছেন তখন তারা সেটা ঠিকমতো খেয়াল করে না। তারা দুই বক্তাই একই সুরে সুর মিলিয়ে বলেছে যে অর্থায়ন এবং প্রযুক্তি এবং প্রতিভার অভাব। কিন্তু এই অর্থায়ন, প্রযুক্তি এবং প্রতিভা এগুলোর বিষয়ে সিদ্ধান্ত কে নেবে, পরিকল্পনা কে করবে এবং হচ্ছে সার্বিক যে সিদ্ধান্ত সেটা আসলে কে নেবে? সুষ্ঠু ব্যবস্থাপনা। মাননীয় সভাপতি, দেখুন, তারা আরেকটা যে বিষয়ে খেয়াল করে না সেটা হচ্ছে যখন আমার দ্বিতীয় বক্তা এসে বলেছিল ব্রাজিলের যে একটা উদাহরণ দিয়েছিলেন সেটা তারা নিজেদের পক্ষে নিতে চেয়েছে, যেটা ব্যর্থ চেষ্টা ছিল। কারণ আমার দ্বিতীয় বক্তা এসে বলে গিয়েছেন যে ব্রাজিলের হচ্ছে অর্থায়ন কম ছিল আর আমেরিকার অর্থায়ন বেশি ছিল, কিন্তু তবুও ব্রাজিল ফুটবল ইউএসএর চাইতে আগানো। এইটা তাদের পক্ষে আসলে কীভাবে যায় সেটা আমি এখনও বুঝতে পারি নাই। মাননীয় সভাপতি, দেখুন, তারা আসলে দুইটা বিষয় হচ্ছে বারবারই বলছে, একটা হচ্ছে অর্থ এবং প্রযুক্তি, আরেকটা হচ্ছে প্রতিভা। এখন আমি তাদের দুইটা বিষয় হচ্ছে খণ্ডন করবো। দেখুন, অর্থের বিষয়টা হচ্ছে যে অর্থ থাকলেই কিন্তু সব কিছু হয় না, সেটা কোন খাতে কতটুকু বিনিয়োগ করতে হবে সেইটা কিন্তু আসল বিষয়, আর সেটাকে নিয়ন্ত্রণ করে সুষ্ঠু ব্যবস্থাপনা। অর্থাৎ তারা যে যত কিছুই হচ্ছে বলেছেন তার সব কিছুই তো নিয়ন্ত্রণ করে সুষ্ঠু ব্যবস্থাপনা। মাননীয় সভাপতি, দেখুন, আপনারা একটা উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই মনে আছে যে 2015-16 সালে যে প্রিমিয়ার লিগ জিতেছিল সেটা জিতেছিল লেস্টার সিটি। হ্যাঁ, তারা কেন জিতেছিল? অর্থায়নের জন্য না, তাদের অর্থায়ন বড় বড় যে ক্লাবগুলো তাদের অর্থেকেরও কম ছিল, কিন্তু তারা কেন জিতেছিল? কারণ তাদের অব্যবস্থা স্থাপনাটা অসাধারণ ছিল। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে 2011 সালে বাংলাদেশের যে ক্রিকেট টিম সেটাতে মূলত ফান্ড ছিল 67 মিলিয়ন টাকা আর বর্তমানে ফান্ড হচ্ছে 260 মিলিয়ন টাকা। এখন দেখুন 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমাদের ক্রিকেট টিম কী কী হচ্ছে ফলাফল পেয়েছে। তারা হচ্ছে 15 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে গিয়েছে, 17 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে, এশিয়া কাপ ফাইনাল 2012, 2016 এবং 2018, এবং তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশদেরকে টেস্টে হারিয়েছে। কিন্তু বর্তমানে কী দেখে, বর্তমানে আমাদের এই ফলাফলটা অনেকখানি কমে গেছে। আমাদের রিসেন্ট ফলাফলের মধ্যে আছে কয়েকদিন আগে অস্ট্রেলিয়াকে কেবল টেস্টে হারিয়েছে, কোনো বৃহৎ ফলাফল নাই। এখন এইটা কি হচ্ছে, অর্থায়ন বেশি হওয়ার পর ফলাফল কমে যাচ্ছে কেন? কারণ ব্যবস্থাপনার অভাব। তারপর দেখুন জবাবদিহিতা, জবাবদিহিতা থাকলে কিন্তু ব্যবস্থাপনাটা সুষ্ঠু নাও হতে পারে। এর একটা উদাহরণ দিই, 2008 সালে পোর্টসমাউথ এফসি FA কাপ জিতেছিল। এখন তারা সেই সময় অন্যতম ব্রিটিশ ক্লাবগুলোর মধ্যে বড় একটা ক্লাব হিসেবে অন্তর্ভুক্ত হয়, কিন্তু পরবর্তী 5 বছরে তারা চতুর্থ র্যাঙ্কের ক্লাবে কেন গিয়েছিল, কারণ তারা হচ্ছে যে তাদের যে ম্যানেজার, যে ব্যবস্থাপক, সেটা কিন্তু চেঞ্জ হয়েছিল, হ্যারি রেডন্যাপ থেকে টনি অ্যাডামসে গিয়েছিল। এখন যে নতুন ব্যবস্থাপক, তিনি কিন্তু জবাবদিহিতার ধার ধরেন নাই, তার জন্য তাদের কি হয়েছে, তাদের 2 বছরে 122.8 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। সুতরাং আমাদের প্রতিপক্ষ তার কিভাবে বলতে পারে যে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা ছাড়া আর কোনো কিছু ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্ত্র নাই। তারপর দেখো তারা আরেকটা কথা বলছে প্রতিভা। এখন প্রতিভাটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে একজন মানুষের মধ্যে থাকে, কিন্তু সেটা বের করে আনার জন্য পরিশ্রম এবং সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন, অর্থাৎ প্রতিভাটা বিকাশ করা প্রয়োজন। বিকাশ ছাড়া তো কোনো প্রতিভা কখনো তৈরি হতে পারে না। তারা হচ্ছে এর জন্য মেসির উদাহরণ দিয়েছে, বলছে যে বার্সেলোনাই হচ্ছে মেসির এই প্রতিভাটা বিকাশ করছে। তাহলে বার্সেলোনা যে এই বিকাশটা করেছে, এটা কি সুষ্ঠু ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত না? কারণ হচ্ছে ব্যবস্থাপনাটা এমন ছিল যে যাতে মেসির প্রতিভাটা হচ্ছে বের হয়ে আসছে। আমরা আরেকটা উদাহরণ দেখি মোহাম্মদ সালার কথা। মোহাম্মদ সালা একজন বিশ্বমানের প্লেয়ার, কিন্তু তিনি আসলে একটা ইজিপশিয়ান অখ্যাত ক্লাবে খেলতেন। তিনি এত দূর পর্যন্ত উঠেছেন কিভাবে, কারণ যে লিভারপুলের যে কোচ এবং যে ম্যানেজার ছিল তারা হচ্ছে তার প্রতি অনুরাগী হয়েছিল, যার ফলে হচ্ছে তাকে হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা অর্থাৎ পরিকল্পনা এবং হচ্ছে বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এত উপরে উঠতে সাহায্য করেছে, যার কারণে আমরা মোহাম্মদ সালাহকে এখন হচ্ছে বিশ্বমানের প্লেয়ার হিসেবে দেখতে পাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আমাদের প্রতিপক্ষ দল আমাদের সাথে একে সুরিয়া সুর মিলিয়ে বলবে, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাবে ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তর।
0: ধন্যবাদ দলনেতা তার বক্তব্যের জন্য, অনেক অনেক ইনফরমেশন এসছে দলনেতার কাছ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি বিপক্ষ দলের দলনেতা রাবিয়া বশ্রী সাদনার কাছে।
6: হার মানা নয়, লড়াই করাই খেলোয়াড়ের পরিচয়। যেখানে ঘামের বিন্দু ঝরে সেখানে সাফল্যের জয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বিষয়টিকে সংজ্ঞায়ন করে গেছেন, দ্বিতীয় বক্তা তথ্য বিশ্লেষণ করেছেন, তৃতীয় বক্তা হিসেবে আমি উপযুক্ত যুক্তির মাধ্যমে বিষয়টিকে প্রমাণ করে দিয়ে যাব। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা ইংলিশ প্রিমিয়ার লীগের কথা বলে গেলেন, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের প্লেয়ারদের মধ্যে প্রতিভা ছিলই বলেই কিন্তু তারা সেই লীগটি জিততে পেরেছিল। মাননীয় সভাপতি, আজকে আমি কয়েকটি বিষয় প্রমাণ করব। আজকে আমার প্রধান প্রমাণের বিষয় হলো গিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হলেও এটি ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায় নয়, কারণ ক্রীড়ার সাফল্য কোনো একক ব্যবস্থাপনার ফল নয়, এটি বহু উপাদানের সম্মিলিত ফল। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা বলেন ব্যবস্থাপনা দুর্বল বলেই প্রযুক্তির সঠিক ব্যবহার হচ্ছে না, কিন্তু আজকের ক্রীড়া খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণ, ভিডিও বিশ্লেষণ, শরীরের তথ্য ও পুনর্বাসনে প্রযুক্তি সরাসরি ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ ক্রিকেটের একজন ব্যাটসম্যান কোন বলে বেশি আউট হন তার প্রযুক্তির মাধ্যমে বর্তমানে বিশ্লেষণ করা যায়। তো বিজ্ঞ প্রতিপক্ষ, ক্রীড়া বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে থাকাকে আপনারা কেন প্রধান অন্তরায় মনে করছেন না? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকের ক্রীড়া শুধু খেলার মাঠে নয়, এটি বিজ্ঞান ও প্রযুক্তিরও খেলা। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বলে গেলেন যে ব্যবস্থাপনা ঠিক থাকলে খেলোয়াড়ের উন্নতি নিশ্চিত। বিজ্ঞ প্রতিপক্ষ, ব্যবস্থাপনা পরিকল্পনা করতে পারে, কিন্তু খেলোয়াড়কে সুস্থ ও সক্ষম রাখতে প্রয়োজন সঠিক পুষ্টি, চিকিৎসা, ঘুম ও পুনর্বাসন। আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের সঙ্গে পুষ্টিবিদ ও ফিজিওথেরাপিস্টও কাজ করেন। এখন বিজ্ঞ প্রতিপক্ষ, শুধু ভালো প্রশাসন কি একজন আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে সুস্থ করতে পারবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, সুস্থ শরীর ছাড়া সেরা ব্যবস্থাপনা মাঠ শূন্য। প্রতিপক্ষ দলের বন্ধুরা সব সমস্যার জন্য ক্রীড়ার ব্যবস্থাপনাকে দায়ী করছেন, কিন্তু একজন প্রতিভাবান খেলোয়াড়ের পথে দারিদ্র, পারিবারিক চাপ, সামাজিক বাধা, শিক্ষা সুযোগের অভাব বড় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মাননীয় সভাপতি, বাংলাদেশের অনেক খেলোয়াড় প্রত্যন্ত অঞ্চল ও সীমিত সুযোগ থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন, যেমন মোস্তাফিজুর রহমান, মারুফ আক্তার সহ আরো অনেকেই। তবে প্রতিপক্ষ একজন খেলোয়াড়ের পারিবারিক আর্থিক সংকট কি শুধু ক্রীড়া ব্যবস্থাপনা দিয়ে দূর করা সম্ভব? প্রশ্ন রইল। মাননীয় সভাপতি, বর্তমানে খেলোয়াড়ের প্রতিপক্ষ শুধু মাঠে থাকে না, কখনো কখনো সমাজও তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। মাননীয় সভাপতি, যে দেশে ছোটবেলা থেকে খেলাধুলাকে উৎসাহ দেওয়া হয় সেখানে প্রতিভা খুঁজে পাওয়া অনেক সহজ। জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশে স্কুল ও স্থানীয় পর্যায় থেকেই প্রতিভা যাচাই, খেলাধুলার চর্চা ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করা হয়। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ, একজন প্রতিভাবান খেলোয়াড় যদি ছোটবেলা থেকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ না পান, তাহলে শুধু ভালো ব্যবস্থাপনা কি তাকে বিশ্বমানের খেলোয়াড় বানাবে? আশা করি বলে যাবেন। মাননীয় সভাপতি, বিশ্ব চ্যাম্পিয়ন তৈরির প্রথম মাঠ জাতীয় দল নয়, বরং শৈশবের খেলার মাঠ। মাননীয় সভাপতি, প্রতিভা, প্রশিক্ষণ, কোচিং, প্রযুক্তি, পুষ্টি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সবই একজন খেলোয়াড়ের সাফল্যের চাবিকাঠি। এখন খেলোয়াড়ই যদি না থাকে, তবে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কোথায়? তাই ব্যবস্থাপনা প্রয়োজনীয় কিন্তু একমাত্র নির্ধারক বলা যুক্তিসঙ্গত নয়। মাননীয় সভাপতি, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক দেশ নরওয়ে একটি উদাহরণ। 1998 সালের পর দীর্ঘ 28 বছর তারা বিশ্বকাপের বাইরে ছিল। তাহলে প্রশ্ন হলো, তখন কি নরওয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারপরও তারা কেন পারেননি? কারণ শুধু ব্যবস্থাপনাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিভাবান খেলোয়াড়, উন্নত প্রশিক্ষণ, দক্ষ কোচিং ও অর্থায়ন। সেই ঘাটতি 2026 সালে নরওয়ে বিশ্বকাপে ফিরে এসে রাউন্ড অফ 16-এ হারল্যান্ডের জোড়া গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। তথ্যসূত্র রকস্টার্স। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রতিভা নিয়ে বলছেন, কিন্তু আজকের বিষয় কিন্তু ওদের সুষ্ঠু ব্যবস্থা নিয়ে বলার কথা, কিন্তু তারা প্রতিভা নিয়ে বলছে। সেক্ষেত্রে তারা আমাদের বিষয়টা কি প্রমাণ করতে চাচ্ছেন? পরিশেষে বলতে চাই, ব্যবস্থাপনা পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটে খেলোয়াড়। কোচ পথ শেখায় আর পরিশ্রম থাকে বিজয়ের মঞ্চে পৌঁছে দেয়। তাই বিশ্ব চ্যাম্পিয়ন শুধু অফিসের পরিকল্পনায় তৈরি হয় না, তৈরি হয় মাঠের ঘামে, কোচের প্রশিক্ষণে আর খেলোয়াড়দের অদম্য স্বপ্নে। সুতরাং সুস্থ ব্যবস্থাপনা ও জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কিন্তু প্রধান নয়। প্রতিপক্ষ দলের বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রমাণ করছেন, কিন্তু প্রধানত প্রমাণ করতে পারেনি। এই পার্থক্যটা আমাদের জয় ও প্রতিপক্ষের পরাজয়ের মূল পার্থক্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।
0: তুমুল উত্তেজনা চলছে বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। দুই দলের দলনেতার বক্তব্য আমরা শুনলাম, বুঝলাম এবং উপভোগ করলাম যুক্তি আর প্রতিযুক্তির দ্বৈরথ। আমাদের প্রথম গঠনমূলক পর্বের রাউন্ডটি শেষ করলাম আমরা। এবারে আমরা রিবার্টাল পর্বে, যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডনটা বিতর্কের সবচেয়ে অন্তঃপ্রাণ বলা হয়। যুক্তি খণ্ডনের যে জায়গাটিতে তারাই ভালো বলতে পারে যারা জ্ঞানের গভীরতা রয়েছে বা পড়াশোনার গভীরতা রয়েছে। আমি এবারে পক্ষ দলের দলনেতাকে তার সমাপনী রিবার্টাল পর্বের বক্তৃতায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
5: ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, দেখুন, আজকে এই বিতর্কে আমাদের প্রতিপক্ষ দল আসলে আমাদের কথাটা বুঝতেই পারেনি বা তারা খেয়ালই করেনি। কারণ আমরা হচ্ছে বারবার বলে যাচ্ছি যে ব্যবস্থাপনার অংশ হচ্ছে অর্থায়ন, খেলোয়াড় নির্বাচন, প্রশিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ পরিকল্পনা, সরঞ্জাম, মাঠ ও স্টেডিয়াম ও প্রযুক্তির ব্যবস্থাপনা, বিভিন্ন খেলোয়াড় এবং প্রশিক্ষকদের সাথে চুক্তি এবং স্পন্সরশিপ। তারা এই বিষয়টা বুঝতেই পারছে না। মাননীয় সভাপতি, দেখুন, তাদের প্রথম এবং দ্বিতীয় বক্তা এসে বলে গিয়েছে অর্থ, প্রযুক্তি এবং প্রতিভার কথা, আর তাদের তৃতীয় বক্তা তার ধারে কাছেও যায় না, তিনি বলে গিয়েছেন হচ্ছে পুষ্টি, চিকিৎসা, শিক্ষা এইসবের বিষয় নিয়ে কথা। এখন মজার বিষয় হচ্ছে যে অর্থটা আসলে বিনিয়োগটা ঠিক মতো সিদ্ধান্ত নেয় কে? ব্যবস্থাপক। আর হচ্ছে খেলোয়াড়টা নির্বাচন করে কে? সেটাও তো ব্যবস্থাপক। আর হচ্ছে যে প্রযুক্তি সরঞ্জাম এগুলো আনে কে? ব্যবস্থাপক। আর মজার বিষয় হচ্ছে যে তৃতীয় বক্তা বলে গিয়েছেন পুষ্টি, চিকিৎসার কথা। এখন পুষ্টি এবং চিকিৎসা নিশ্চিত করে কে? সেটাও তো ব্যবস্থাপকই। মাননীয় সভাপতি, আরেকটা বিষয় খেয়াল করুন, তারা বলছে শিক্ষার কথা, যেটা আমি আসলে বুঝতে পারি না যে একজন মানুষ যত বেশি বড় পিএইচডি ডিগ্রি ধারী সে কি তত ভালো খেলোয়াড়, এটা বোঝাতে চেয়েছে কিনা সেটা বুঝি না। কিন্তু যে প্রশিক্ষণটা দেয় খেলার জন্য প্রয়োজনীয়, সেটাও কিন্তু দেয় ব্যবস্থাপক। অর্থাৎ একটা বিষয় খেয়াল করো, আমাদের আজকে এই প্রস্তাবনাটা হচ্ছে সুস্থ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাবই ক্রীড়া ক্ষেত্রে বৈশ্বিক সাফল্য। অর্থাৎ সুস্থ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা ছাড়া আর কোনো বিষয়ে হচ্ছে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায় হতে পারে না। মাননীয় সভাপতি, দেখুন, হচ্ছে তারা আরেকটা যে বিষয় বলেছে সেটা হচ্ছে যে আমরা নাকি প্রতিভা নিয়ে কথা বলেছি। তারা আমাদের কথাটা বুঝতে পারেননি, কারণ আমরা প্রতিভা নিয়ে কথা বলিনি, আমরা বলছি প্রতিভা বিকাশ নিয়ে কথা। প্রতিভা মানুষের থাকে, কিন্তু সেটা বিকাশ করার জন্য ঠিকমতো প্রশিক্ষক, ঠিকমতো প্রশিক্ষণ পরিকল্পনা এবং সেটা কে নিশ্চিত করে? অবশ্যই ব্যবস্থাপক। মাননীয় সভাপতি দেখুন, হচ্ছে প্রতিভা বিকাশের জন্য ক্রীড়া ব্যবস্থাপনা কিন্তু অপরিসীম। দেখুন, একজন মানুষের প্রতিভা থাকলে কিন্তু সে সেটা কাজ সাথে সাথে কাজে লাগাতে পারে না, সেটা বিকাশের জন্য অবশ্যই হচ্ছে তার একজন ভালো প্রশিক্ষক দরকার হয়, যেটা আমরা হচ্ছে মোহাম্মদ সালার কথা হচ্ছে বলতে পারি বা মেসি বা যে কোনো ভালো খেলোয়াড়ের কথাই বলতে পারি, যেহেতু হচ্ছে তারা সবসময় নিজের পরিশ্রমের মাধ্যমে প্রতিভাটা বিকাশ করে, সেই প্রতিভা দিয়ে হচ্ছে তারা ক্রীড়াক্ষেত্রে হচ্ছে এই সাফল্য অর্জন করেছে। তারপর আরেকটা যে বিষয় দেখো, সেটা হচ্ছে খেলোয়াড়দের উৎসাহ এবং মানসিক শক্তি। এই বিষয়টা হচ্ছে যে একজন খেলোয়াড় আসলে কখন ভালো খেলবে, যখন তার মানসিক শক্তিটা বেশি থাকবে। কখন তার মানসিক শক্তি বেশি থাকবে? যখন দেখবে যে তার আশপাশে ভালো হচ্ছে খেলোয়াড় আছে, তারপর হচ্ছে ভালো সরঞ্জাম আছে, অন্যান্য ভালো খেলোয়াড় আছে, তাদের প্রশিক্ষক ভালো, তারপর তাদের প্রশিক্ষণ ভালো, তাদের ভক্তরা তাদের হচ্ছে পক্ষে আছে। তো তখন যখন এই বিষয়গুলো খেয়াল করে, তখন তাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়, ফলে তারা হচ্ছে ভালো একটা পারফরমেন্স দিতে পারে। এখন এই সকল কিছু নিশ্চিত করে কে? ব্যবস্থাপক। এবং সুষ্ঠু ব্যবস্থাপনা মানে কি? যে ব্যবস্থাপনায় কোনো কিছুরই ঘাটতি হয় না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: ধন্যবাদ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবারে আমাদের দলনেতা বিপক্ষ দল।
7: ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে দ্বিতীয়বার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে আমরা আমাদের দল একটা পর একটা প্রশ্ন করে গেল এবং প্রাসঙ্গিক এবং সরাসরি, কিন্তু আজকের সবথেকে দুঃখের বিষয় তারা একটির প্রশ্নেরও যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি। আমরা প্রায় 10টির মতো প্রশ্ন জিজ্ঞেস করছি, এখানে আমরা একটারও প্রশ্নের উত্তর পাইনি। আমরা জিজ্ঞেস করেছি খেলোয়াড় যদি না থাকে ব্যবস্থাপনা কার জন্য, উত্তর নেই। অর্থ যদি না থাকে জবাবদিহিতা কার জন্য, তার উত্তর নেই। আরও বলেছি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, এটা মানলাম, কিন্তু অন্য কারণের তুলনায় এটাই প্রধান, এই প্রমাণ কোথায়? এই প্রশ্নেরও কোনো উত্তর দেননি। অর্থাৎ প্রশ্ন আমাদের, উত্তর নেই তাদের, যুক্তি আমাদের, নীরবতা তাদের। মাননীয় সভাপতি, প্রশ্নের উত্তর না দিয়ে কোনো যুক্তি জয় হয় না। প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন সুষ্ঠু ব্যবস্থাপনা কি খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত করতে পারে না, অর্থাৎ আমাদের কোশ্চেন করে গেলেন, কিন্তু তারা করে, তবে সুযোগ পেলেই সাফল্য নিশ্চিত হয় না। তারা আরও কোশ্চেন করে গেলেন অর্থের সঠিক ব্যবহারকে কে নিশ্চিত করবে? ব্যবস্থাপনা করবে, কিন্তু অর্থের প্রাপ্যতা ও সমান গুরুত্বপূর্ণ। অর্থ যদি না থাকে তাহলে ব্যবস্থাপনা কিভাবে করবে তারা? অর্থ ছাড়া তো কোনো কাজই সম্ভব হবে না। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরও প্রশ্ন করে গেলেন জবাবদিহিতা না থাকলে ভুল সিদ্ধান্তে শাস্তি কে দিবে? জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে, কিন্তু শাস্তির ব্যবস্থা থাকা আর সাফল্যের নিশ্চয়তা এক বিষয় নয়। তারা হয়তো বিষয়টাই ভুলে যাচ্ছেন বারবার। পরিশেষে বলতে চাই, অর্থ বিনিয়োগ প্রতিভাকে সুযোগ দেয়, প্রযুক্তি দক্ষতা বাড়ায়, অবকাঠামো আমাদের প্রস্তুত করে, আন্তর্জাতিক প্রতিযোগিতা সহযোগিতা অভিজ্ঞতা দেয়, এগুলোর ঘাটতি বৈশ্বিক সাফল্যের অন্তরায়। অর্থাৎ আমরা আজকে দৃঢ়ভাবে বলতে চাই, সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায় নয়। দরকার কোচিং, প্রতিভা, অর্থায়ন ছাড়াও আরও আধুনিক প্রযুক্তির সরঞ্জামের ব্যবস্থাপনা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মলয়টু, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ শেখ দি আবদুল্লাহ মোল্লা, উচ্চ বিদ্যালয়ের সর্বশেষ বক্তা দলনেতা রাবিয়া বশরী সাদনা। পুরো আয়োজনটা নিয়ে আমাদের ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান এবং জোন প্রধান চট্টগ্রাম আন্তর্জাতিক বিতার্কিক জুয়েল চৌধুরী কিছু বিশ্লেষণ আমরা শুনব।
8: মাননীয় মডারেটরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য। যখন বিতর্কের বিষয় হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়, বৈশ্বিক ক্রীড়ার ক্ষেত্র কি এটা ভাবতে গিয়েই পরবর্তীতে দেখলাম আপনারা দুটি দলই বরাবর অনেকগুলো খেলোয়াড়ের কথা বলে গেলেন। অ্যাজ ফর এক্সাম্পল মেসির কথা আপনারা বললেন, তাহলে আমি যদি বলি বৈশ্বিক প্রেক্ষাপট থেকে মেসির সাফল্য আসলে আর্জেন্টিনার সাফল্য নাকি বার্সেলোনার সাফল্য, আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে মাপছি? ওটা থেকে দেখতে গিয়ে মনে হলো আপনারা এই স্পষ্টত ক্ষেত্রটিকে আলাদা করতে পারেন নাই। বৈশ্বিক ক্রীড়াক্ষেত্রে দুটি দিক বা অ্যাঙ্গেল আছে, একটি হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের দায় দায়িত্ব, আবার বৈশ্বিকভাবে যে খেলাগুলোর ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে তাদের পৃষ্ঠপোষকতা, জবাবদিহিতা, দায় দায়িত্ব কখনোই কোনোভাবে শুধুমাত্র রাষ্ট্রের উপর নির্ভর করে না। আপনি যে ফুটবলারের বাজেটের কথা বলেছেন, যে একজন খেলোয়াড়ের বাজেট একটি দেশের বাজেটের চাইতে বেশি, আমার প্রশ্ন হচ্ছে ওই খেলোয়াড়ের বাজেটটি কি দেশ দেয়? আপনি ইউএসএর বাৎসরিক বাজেটের কথা বলেছেন, তার সাথে ব্রাজিলের বাৎসরিক বাজেটের তুলনা করেছেন, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদের পিছনে পৃথিবীর বিভিন্ন ক্লাবের ব্যয়কৃত বার্ষিক বাজেটের পরিমাণ কত, আর আমেরিকার খেলোয়াড়দের পিছনে যে বিভিন্ন ক্লাবগুলো যারা বিনিয়োগ করছে তাদের বার্ষিক বাজেটের কথা কত? এই আলোচনাটি কেন গুরুত্বপূর্ণ ছিল? আমরা যখন বিতার্কিক হিসেবে এইভাবে ভাবতে শিখব, তখন আমরা চিন্তার এমন কিছু জায়গায় গিয়ে পৌঁছাবো যা আমাদেরকে খুব চিন্তিত করবে। আপনারা যখন বলছেন তখন আমি ভাবছি পৃথিবীর একদম মেইন স্ট্রিম যেগুলো পপুলার খেলা ক্রিকেট ফুটবল এগুলোর বাইরে গিয়ে আমি যদি বলি যে আরও কিছু মেইন স্ট্রিম খেলা আছে, যেমন ধরেন জিমন্যাস্টিক্সের পার্ট হিসেবে সুইমিং বা সাঁতার খুব জনপ্রিয় একটি স্পোর্টস ইভেন্ট। বিশ্বের বড় বড় সাঁতারুদের মধ্যে কয়জন নদীমাতৃক দেশে বা দ্বীপরাষ্ট্রে যার চারপাশে প্রচুর পানি আছে এমন জায়গায় জন্মগ্রহণ করেছেন? উত্তর হচ্ছে নাই। সাঁতার হচ্ছে একটি ন্যাচারাল প্রসেস, বাট এই সাঁতারে যারা বৈশ্বিক সাফল্য পাচ্ছেন তাদের কয়জন কোনো নদীমাতৃক দেশ বা কোনো দ্বীপরাষ্ট্র থেকে আসছে না? তাহলে আমাদের ভাবতে হবে কেন আসতেছে না, কেন বাস্কেটবল বা রাগবির মতো খেলাগুলো বৈশ্বিক অ্যাপিলিং খেলা হিসেবে জনপ্রিয় হয় কিন্তু হাডুডু গোল্লাছুট যেটিতে আমার একজন খেলোয়াড় বৈশ্বিক দক্ষতা দেখাতে পারে তার খেলা কেন কখনো বৈশ্বিক সাফল্যের খেলা হিসেবে স্বীকৃত হয় না? তাহলে এই বৈশ্বিক স্পোর্টসের ব্যাপারটা কি, কোন জায়গায় রাষ্ট্র এই যে এই খেলার মধ্যে একজন পার্টিসিপেন্ট হিসেবে বা একজন স্টেক হোল্ডার হিসেবে অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করছে, ওই অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র আসলে ঠিক এই খেলাটি থেকে কি কি অ্যাপিলগুলো নিচ্ছে, এই অ্যাপিলগুলোকে কিভাবে ব্যবহার করছে, এই জিনিসগুলো বৈশ্বিক পার্সপেক্টিভে আমাদের ভাবতে হবে। তাহলে আমরা ক্রীড়াক্ষেত্রের বৈশ্বিক সাফল্যের এমন একটা রূপ দেখতে পাবো যা বোধহয় আমাদের আলোচনায় আসেনি। এর বাইরে গেলে পুরো আলোচনাটা আপনারা যেখানে থেকে গেছে আমার মনে হয়েছে রাষ্ট্র কি করতে পারে, রাষ্ট্র জবাবদিহিতার জায়গায় দিতে পারে নাকি রাষ্ট্রের সম্পদ নাই। আমি বরঞ্চ বলবো এই বিষয়টিকে বিতার্কিক হিসেবে ভাবার জন্য আমাদের এটি ভাবা উচিত ছিল ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রের আসলে হস্তক্ষেপ বা অবস্থান কতটুকু অংশগ্রহণমূলক আর কতটুকু নিয়ন্ত্রণমূলক। রাষ্ট্র পুরোপুরি এখন আর বৈশ্বিক ক্রীড়াগুলোকে নিয়ন্ত্রণ করে না। সবশেষে চিন্তার জন্য আরেকটি কথা বলে যাব। আপনি যখন একটা জিনিস এই যে বলতেছে এটা প্রধান জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা, তার বিপরীতে যখন আপনি পয়েন্ট আনবেন ইউ শুড ব্রিং ওয়ান পয়েন্ট, দেন ইট ইজ আ ফাইট বিটুইন ওয়ান পার্সন অ্যান্ড দ্য আদার। আর আজকের ডিবেটের সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপারটি আমি বলবো যে আমাদের সম্মানিত মডারেটর খুব স্পষ্ট বলে দিয়েছেন আপনাকে বিতর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের কথা শোনা। আপনাদের মনে হচ্ছিল আপনারা দুটো দলই কি করছেন, বৃন্তচ্যুত হয়ে বৃত্তরেখা জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। আমি এটা দিয়ে আমার বক্তব্য শেষ করব। সবাই ভালো থাকবেন, আমি মাননীয় মডারেটরের কাছে চলে যাচ্ছি।
9: জুয়াল চৌধুরী, তোমার বক্তব্য শুনে আমরা মুগ্ধ হলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে। ফলাফল ঘোষণা, বিষয় সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবই ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সাফল্যের প্রধান অন্তরায়। এই বিষয়ের বিজয় দল হচ্ছে পক্ষ দল উদয়ন উচ্চ বিদ্যালয়, এবং শ্রেষ্ঠ বক্তা হচ্ছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা। আমরা পক্ষ দল বিপক্ষ দল সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এরকম একটি চমৎকার বিতর্কের। দিন শেষে বিতর্কের জয় হয়েছে, বাংলাদেশ বেতারের এই আয়োজন সার্থক হয়েছে, এবং বিতর্কের মধ্য দিয়ে আগামী প্রজন্ম সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে শুভাশিস।
10: এতক্ষণ শুনলেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন এ কে এম শোয়েব, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। স্টুডিও রেকর্ডে নজরুল সঙ্গীত শুনবেন, গেয়েছেন লীনা তাপসী খান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন সান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ, সুরকার সান শাহ।

আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্রাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে। তিনি গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় শিক্ষক দিবস 2026 উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে জাতীয় পর্যায়ে গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তলোকে তাঁর পিতৃলয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘটে স্থাপন ও বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ার ডিজেল রপ্তানির উপর আগামী 2027 সালের 7 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে দ্রুত কমতে পারে জ্বালানির দাম। কয়েক ধাপে লাখ লাখ টন ডিজেল সরবরাহের কথা রয়েছে রাশিয়ার। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় খেলা শুরু হবে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।

0: লিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজনে। শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল শুনবেন সুমন চৌধুরী ইকবালের কণ্ঠে। তবলায় সঙ্গত করেছেন মানিক চন্দ্র চন্দ্র।

উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে 48 মাত্রায় নিবদ্ধ বিলম্বিত একতাল এবং 16 মাত্রায় নিবদ্ধ ত্রিতাল মধ্যলয়ে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন সুমন চৌধুরী। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আসিফ ইকবাল খান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এবারে আধুনিক গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন রফিকা ইসলাম, গীতিকার বি এম ওমর ফারুক, সুরকার মোহাম্মদ হাসান আলী।

শ্রোতা বন্ধুরা, মোহাম্মদ হাসান আলী সুরে, বিএম ওমর ফারুকের লিখায় আধুনিক গান শুনছেন, কণ্ঠ দিয়েছেন রফিকা ইসলাম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লী গীতি উত্তম বিশ্বাসের কণ্ঠে। প্রথম গানটি শোনাব সিরাজুল ইসলামের কথা এবং সুরে।

0: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ফ্যামিলি কার্টির গান।

0: ফ্যামিলি কার্টের গানটি শুনলেন।
1: প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়,
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পরিবেশ রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম। রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহমুদ আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে রোসাটমের মহাপরিচালক বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় 11% পূরণ করবে। রোসাটমের মহাপরিচালক বলেন, আগামী বছরে বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কমিশন ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নতুন প্রজন্মকে সুস্থ, মাদক মুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে খেলাধুলা নামে নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি গতকাল রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিগত 17 বছরের ইতিহাসের পুনরাবৃত্তি কেউ চায় না। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন শুভ মহালয় আজ। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজাবাস থেকে মর্তালোকে তার পিতৃলয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয় উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়া বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সমঝোতা হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ার ডিজেল রপ্তানির উপর আগামী বছরের 7 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে দ্রুত কমতে পারে জ্বালানির দাম। কয়েক ধাপে লাখ লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনায় ডাক্তার মালিহা শিফা।
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ 10ই অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতি বছর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, স্বাস্থ্য বলতে শুধু আমাদের শারীরিক স্বাস্থ্য নয়, আমাদের মন, অনুভূতি, চিন্তা, সম্পর্ক এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার সক্ষমতাও স্বাস্থ্যেরই একটা অংশ। আর এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যটা একটু বিশেষ, যা হচ্ছে অভিজ্ঞতার কথা শুনুন, বাস্তব পরিবর্তন আনুন। কিন্তু প্রশ্ন হলো, অভিজ্ঞতার কথা শোনা বলতে আসলে আমরা কি বুঝি? কেউ যখন বলেন আমি খুব কষ্টে আছি, আমরা কি সত্যিই তার কথা শুনি, নাকি সঙ্গে সঙ্গে বলে দেই এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমাকে তো দেখতে একদমই স্বাভাবিক লাগছে, অথবা এসব তোমার মনের ভুল, এবারে প্রতিপাদ্য আমাদের একটু থামতে বলছে। শুধু শুনতে নয়, শুনে বুঝতে, শুধু বুঝতে নয়, সেই অভিজ্ঞতা থেকে পরিবর্তন আনতে। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য, মানসিক

0: মুরাদ আনসারী, উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আপনাদের দুজনকে বাংলাদেশ বেতারে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমাদের অনুষ্ঠানের এবারে প্রতিপাদ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি নিয়ে একটু কথা বলি, যা হচ্ছে লিভড এক্সপিরিয়েন্স। তো আমি ডক্টর তায়েবুর রহমান স্যারকে জানতে চাচ্ছি, আমরা আসলে অভিজ্ঞতা শব্দটি দিয়ে আসলে কি বুঝি? মেন্টাল হেলথের ক্ষেত্রে লিভড এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আসলে কি বোঝায়?
1: আসলে এই যে এবারের যে প্রতিপাদ্য বিষয় লিভড এক্সপিরিয়েন্স, এটার আসলে একটু বেশ কিছু মাত্রা আছে। বেসিক্যালি আমরা লিভড এক্সপিরিয়েন্স বলতে সাধারণত যারা মানসিকভাবে অসুস্থ তাদের কথাটাকেই বুঝি, তাদের কি অভিজ্ঞতা, তাদের কি কি লক্ষণ হচ্ছে, তারা কেমন ফিল করছে। কিন্তু যখন এটি আমি একটা পাবলিক হেলথ ওরিয়েন্টেশন থেকে দেখব, আমি যখন একটা জাতীয় নীতি নির্ধারণের প্রশ্ন থেকে দেখব, তখন কিন্তু শুধুমাত্র সেই রোগীটির কথাই উঠে আসবে না, বরং এখানে তার সেবার সঙ্গে যুক্ত অর্থাৎ যারা কেয়ার গিভার, তার ফ্যামিলি মেম্বার্স, যারা তার চিকিৎসার সঙ্গে যুক্ত অর্থাৎ তার চিকিৎসক, নার্স, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক, সোশ্যাল ওয়ার্কার এবং যারা এই ধরনের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, পলিসি লেভেলে কাজ করেন, যারা মাঠ পর্যায়ে কাজ করেন, সবার কথাই আসলে কিন্তু আমাদেরকে শুনতে হবে। আমাদের পার্টিকুলার যদি আমরা আমাদের বাংলাদেশ বা আমাদের এই ধরনের তৃতীয় বিশ্বের কোনো দেশের কথা চিন্তা করি, আমাদের এখানে পলিসিগুলো কিন্তু এক ধরনের টপ ডাউন অ্যাপ্রোচ হয়, অর্থাৎ উপর থেকে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। সেখানে যারা এই সমস্যার সঙ্গে সংযুক্ত, এই সমস্যাতে ভুগছে বা এগুলোকে নিয়ে কাজ করছে, তাদের কথাগুলো, বাস্তব যে পরিপ্রেক্ষিত, সেগুলো কিন্তু উঠে আসে না। তো এগুলোকে মাথায় রেখেই কিন্তু WHO-র এবারের বা এই যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যটা, যে যারা ভুগছেন, যারা তাদেরকে সহযোগিতা করছেন, তাদের কণ্ঠস্বরটা প্রতিধ্বনিত হোক, তাদের কণ্ঠস্বরটা উপরে উঠে আসুক এবং সেটা প্রতিফলিত হোক পরবর্তী নীতিতে, কার্যক্রমে।
0: এবার আমি একটু মুরাদ আনসারী স্যারের কাছে আসতে চাই। আসলে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আপনার কাছে হয়তো এমন অনেক প্রশ্ন আসে যে বলছেন যে আমার সবচেয়ে বড় সমস্যা হলো আসলে সিমটম নয়, মানুষ আমাকে যেভাবে দেখে সেটাই আমার জন্য বেশি কষ্টের। এই কথাটি কি চিকিৎসার অংশ হিসেবে গুরুত্ব পাওয়া উচিত?
2: হ্যাঁ, অবশ্যই। সো আমরা একজন মানুষকে যখন এক্সপার্ট বলে থাকি, এক্সপার্ট বাই প্রফেশন অথবা এক্সপার্ট বাই এক্সপিরিয়েন্স, যে পিপলটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করে গিয়েছে তার কথাগুলো আসলে তুলে নিয়ে আসার জন্য। সো বাংলাদেশের মতো যেসব কান্ট্রিতে হচ্ছে মেন্টাল হেলথ প্রফেশনালস মানে কনস্টেন্স রয়েছে, সেই জায়গাগুলোতে ক্ষেত্রে একটা খুবই কমন একটা পপুলার মেথড তৈরি হচ্ছে কো-ক্রিয়েশন বা কো-প্রোডাকশন, যেখানে এক্সপার্ট পিপল এবং হচ্ছে যে এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা মিলে কোনো কিছু একটা ডিজাইন করা। কারণ আমাদের মতো কান্ট্রিতে আসলে মেন্টাল হেলথ সার্ভিসটা হচ্ছে যে ক্যাপিটাল কেন্দ্রিক থাকে। সো প্রাইমারি হেলথ কেয়ারে বলি বা যে রুট লেভেলে যে মেন্টাল হেলথ সার্ভিসটা যদি আমরা ইনক্লুড করতে চাই কমিউনিটি হেলথ কেয়ারে, এইটার ক্ষেত্রে এটা খুবই দারুণ একটা এফেক্টিভ কাজ করছে। এবং আমাদের এখানে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা নিয়ে আসে, তারা কিন্তু আসলে মানে তাদের প্রবলেমটা একটু অন্যভাবে আসলে ডিপিক্ট করে থাকে। তারা বলে না আমার হচ্ছে যে একবারে হচ্ছে আমার ডিসঅর্ডার অনুযায়ী যে সিমটমস গুলো রয়েছে, ফিজিক্যাল হেলথে যেরকম ভাবে মাথা ব্যথা হচ্ছে, এটার ক্ষেত্রে তাদের ওই প্রবলেম গুলো ওইভাবেই নিয়ে আসে। কেউ এসে বলে যে আমার হচ্ছে হাত পা জ্বালা পোড়া করছে বা হচ্ছে যে অস্থির লাগছে। সো এটার মাধ্যমে আসলে আমাদের যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হয়, ডায়াগনোস করতে হয়। অনেক সময় আমাদের পরিপার্শ্বিকের সাপেক্ষেও আমরা আসলে নিজেদেরকে জাজ করে ফেলি, আসলে মানুষ আমাকে কিভাবে একটু দেখছে। যদি মেন্টাল সার্ভিসের কথা আমরা বলতে যাই, আমরা হচ্ছে যখন একজন প্রফেশনাল কাছে যাই তখনও একটা স্টিগমা কাজ করে, আমি যদি যাই অ্যাকচুয়ালি মানুষ আমাকে আসলে কিভাবে না দেখছে, মানুষ জেনে গেলে আমার যে লাইফে একটা ট্যাগ লেগে যাবে। সো ওটাই বা আমি আসলে কিভাবে রিকভার করে থাকবো।
0: আসলে যে জিনিসগুলো খুব আমরা শুনি, যে কেউ বলছে যে আমি কয়েক মাস ধরে খুব অস্থির বোধ করছি, কোনো কিছুতেই আনন্দ পাই না, আমি মানুষের সঙ্গে কথা বলতে চাই না, এইরকম কিছু সাইন সিমটম কিন্তু ওনারা বলে, তখন আমাদের উত্তরগুলো আসে এমন, যার কাছেই বলছে ট্রাস্টেড কোনো পার্সনকে, হয়তো পরিবারের কাউকে, ওনারা বলছেন যে মন শক্ত করো তাহলেই সব ঠিক হয়ে যাবে। তো আপনার সাইকোলজির আসলে এরকম কথা বলাটা কি ঠিক নাকি কিভাবে আসলে এগুলোর উত্তর দিতে হয় বা কিভাবে আপনি পরামর্শগুলো দেয়া শুরু করেন?
2: অ্যাকচুয়ালি আমাদের একটু সেই এম্প্যাথিক ওয়ার্ড থেকে আমরা একটু সলিউশন বা জাজমেন্টাল হয়ে, যে কেউ আসে আসলেই যে এটাকে আসলে মানে ডিপ্রেশন হিসেবে ডায়াগনোস আমরা অটোমেটিকলি করে ফেলি, বা হচ্ছে আমার লাইফে কিছু এক্সপিরিয়েন্স তুমি এই জিনিসটা করো। প্রত্যেকের লাইফে ডিফারেন্ট, তাদের স্টোরিগুলো ডিফারেন্ট, তাদের প্রবলেমগুলো ডিফারেন্ট। সো আমার কিছু টেম্পলেট সলিউশন তার জন্য আসলে কাজ করবেন, এটাই স্বাভাবিক। সো রাদার দ্যান জাজমেন্টাল ওয়ার্ড থেকে আমরা যদি তাকে আরো একটু ওপেন আপ হয়ে তার কথাগুলো আসলে শোনার ট্রাই করি এবং হচ্ছে যে একজন এক্সপার্ট প্রফেশনালের সাথে কানেক্ট করে দিতে পারি, সেটা আসলে এফেক্টিভ হবে। সো আমরা আসলে ট্রাই করবো যে হচ্ছে নিজের থেকে সলিউশনগুলো না দিয়ে আমরা তার কথা শুনবো এবং যতটুকু এমপ্যাথেটিক ওয়েতে করা যায়, এবং দিন শেষে আমরা যেন তাকে হচ্ছে যে প্রবলেমটা সলিউশনের জন্য হচ্ছে যারা কাজ করে তাদের সাথে আমরা যেন কানেক্ট করে দিই।
0: আবার আসছি আপনার কাছে, এবার একটু স্যারের কাছে যাই। স্যার, আসলে আমাদের খুব একটা সমস্যা নিয়ে আমরা কাজ করি, মানসিক স্বাস্থ্য নিয়ে যখন কথা বলতে যাই আমাদের সমাজে একটা স্টিগমা কাজ করে, যেমন বলা হয় ও সমস্যা বললেই শুরুতেই যে কথাটা শুনতে হয় সেটা হচ্ছে ও তো পাগল অথবা দুর্বল মনের মানুষ, ওর আসলে ক্যারেক্টারই খারাপ, ও অ্যাটেনশন চায় তাই মনে হয় এই ধরনের প্রবলেম সে রেজ করছে। তো এই ধরনের শব্দ বা ধারণা একজন মানুষের আসলে নিজের সম্পর্কে নিজের ধারণাটাও কিন্তু প্রভাবিত করে। তো একজন ডক্টর

0: হিসেবে মেন্টাল হেলথ স্টিগমা একজন রোগীর চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তকে আসলে কিভাবে প্রভাবিত করে, বা এই যে স্টিগমার ভয়ে যে সমস্যাগুলো লুকিয়ে রাখেন, তখন আপনারা ক্লিনিক্যাল ভাবে এটাকে কিভাবে ম্যানেজ করেন?
1: এই স্টিগমার ক্ষেত্রে আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে আমাদের বাংলাদেশে সর্বশেষ যে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ হয়েছে 2019 সালে, সেখানে কিন্তু দেখা গেছে আমাদের ট্রিটমেন্ট গ্যাপ 92% প্রাপ্তবয়স্ক মানুষদের মাঝে, অর্থাৎ প্রতি 100 জন মানসিকভাবে অসুস্থ মানুষের মধ্যে কেবলমাত্র 8 জন সে বিজ্ঞানসম্মত চিকিৎসা সেবার অন্তর্ভুক্ত, বাকি 92 জনই কিন্তু কোন রকম ফর্মাল, আমরা যেটাকে বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্য সেবা বুঝি, তার ভেতরে আসছে না। কেন এত বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবার বাইরে আছে? এর একটা বড় কারণ হচ্ছে স্টিগমা, বা আমি যদি বলি যে আমাদের নানা রকম সামাজিক ভ্রান্ত ধারণা, নেতিবাচক ধারণা মানসিক অসুস্থতার ব্যাপারে। এটি চিকিৎসা গ্রহণে বাধা দেয় বা বিভিন্নভাবে তাকে প্রভাবিত করে। তো এখন এই বিষয়টি এটা আসলে একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, এবং পার্টিকুলারলি আমাদের ডাক্তার হিসেবে বা একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের এক্সপিরিয়েন্স বলে যে আমাদের এডুকেটেড কমিউনিটির মধ্যে কিন্তু এটা আরো অনেক বেশি, বরং আমরা দেখতে পাই যে এডুকেটেড কমিউনিটিতে স্টিগমার কারণে তারা মানুষের স্বাস্থ্য সেবা নিতে আসে না, আর আনএডুকেটেড বা আমাদের প্রান্তিক মানুষজন সেখানে আসলে স্বাস্থ্যসেবার ব্যবস্থা নাই, সেই জন্য তারা আসে না। তো সুতরাং একটা ক্লিনিশিয়ানের তরফ থেকে আসলে এখানে ভূমিকা রাখার ক্ষমতা কিন্তু খুবই সীমিত। এখানে বরং আমাদের নীতি নির্ধারক যারা আছেন, আমাদের সমাজকর্মী যারা আছেন, আমাদের সমাজে যারা অভিভাবক আছেন, তাদেরকে এটা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে, কিভাবে আমরা সমাজে এই সমস্যাটাকে গ্রহণযোগ্য করে তুলতে পারি। শারীরিক স্বাস্থ্যের যেমন সমস্যা হতে পারে, মানসিক স্বাস্থ্যেরও সমস্যা হতে পারে। তো মানসিক স্বাস্থ্যের, যদিও এটা ঠিক যে এই ধরনের স্টিগমা কিন্তু শুধু আমাদের দেশেই নয়, এটি সারা পৃথিবীব্যাপী বিস্তৃত আছে, কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এটা অনেক বেশি, কিন্তু এটাকে ডিল করার জন্য আমাদের এই যে এখন আমরা অনেক রকম সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখতে পাই, অনেক রকম জার্গনস দেখতে পাই, এগুলো কিন্তু একই সঙ্গে আমি বলবো ক্ষতিকারক, কারণ এগুলোও কিন্তু এই এক একটা প্রবলেমকে ওভার সেন্সেশনালাইজ করে ফেলছে, যাতে প্রবলেমের গুরুত্ব, তার সঠিক চিকিৎসার গুরুত্ব কিন্তু এটা অনেকভাবে ডাইলিউটেড বা অনেক ক্ষেত্রে প্রশমিত হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদেরকে আসলে এই জায়গায় আবার ফিরতে হবে বিজ্ঞানসম্মত ব্যবস্থার প্রতি, যে আসলে এই ব্যাপারটাতে কি বিজ্ঞানসম্মত আইডিয়াগুলো কি কি, সেগুলো খুব সাধারণভাবে জেনারেট করা, মানুষকে একদম স্কুল লাইফ থেকে মেন্টাল হেলথের ব্যাপারে এডুকেট করা, আমাদের সমাজে একটা সহনশীল গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা, এবং এটা আসলে খুব শর্টকাট নাই, এটা ওভারনাইট দূর হবে না, এটার জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, এবং এটাকে খুব সিরিয়াসলি সামাজিক সমস্যা হিসেবে দেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
0: মুরাদ আনসারির কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আপনার এক্সপিরিয়েন্সে আপনি যখন কোনো মেন্টাল হেলথ পেশেন্টকে ডিল করেন, একটা জিনিস খুব কমনলি আমরা দেখি বা আপনিও হয়তো এক্সপিরিয়েন্স করেছেন, যে এরা পরিবারকে এই বিষয় নিয়ে বলতে ভয় পায়। তো পরিবারের পক্ষ থেকে আসলে কোন ধরনের রেসপন্স তাকে নিরাপদ বোধ করাতে পারে, বা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি কি ধরনের রেকমেন্ডেশন বা সাজেশন দিবেন যে কিভাবে তারা আসলে পরিবার কিভাবে হেল্প করতে পারে সেই পেশেন্ট?
2: মেন্টাল হেলথের ক্ষেত্রে আসলে আমরা যে পেশেন্টগুলো আসলে আমাদের কাছে আসে, মানে তারা কিন্তু হচ্ছে একবারে সিভিয়ার স্টেজে আসার পরেই আমাদের কাছে আসে, মানে শুরুর দিকে আসলে কোনো ধরনের প্রিকশন নেওয়া হয়ে থাকে না। সো মেন্টাল হেলথ এবং মেন্টাল হেলথ ডিসঅর্ডার দুইটাকে আসলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। সো মেন্টাল হেলথ বলতে আমরা বুঝি যে একটা মানুষ অনেক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার লাইফের ডেইলি ফাংশনের স্লিপে অনেক কিছু প্রবলেম হয়েছে, এবং একটা পার্টিকুলার হচ্ছে ডিসঅর্ডার ডায়াগনোস করা হয়েছে। বাট মেন্টাল হেলথ কিন্তু ওভারঅল আসলে আমরা কীভাবে থিঙ্ক করছি, কীভাবে বিহেভ করছি, কীভাবে একটা রিলেশন মেনটেন করছি, কিভাবে আমাদের ইমোশনগুলো অ্যাকচুয়ালি এক্সপ্রেস করছি। সো এই ক্ষেত্রে ফ্যামিলি কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করার স্কোপ রয়েছে, কারণ একটা স্টুডেন্ট বলে বা একটা যে কোনো ব্যক্তি তার পছন্দের বলে এবং তার সবচেয়ে ক্লোজ বন্ধু হওয়ার কথা তার পরিবার, কারণ পরিবারের সাথে সে যদি ওপেনলি শেয়ার না করতে পারে, তার জন্য কিন্তু ওপেন বা এক্সপ্রেস হওয়াটা কিন্তু আসলে অনেক বেশি ডিফিকাল্ট হবে, কারণ বাকি মানুষদের সাথে বললে আসলেও অনেক কিছু শেয়ার কিভাবে আসলে তার জাজ করবে। সো এই ফ্যামিলির ক্ষেত্রে আমাদেরকে আসলে এই জিনিসটা প্রায়োরিটি দেওয়া দরকার, যে যখন আমার ছেলে মেয়ে বা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার কেউ হচ্ছে ডেইলি লাইফের ফাংশনিং এর সাথে একটু অন্যরকম দেখা যাচ্ছে, তাদেরকে আসলে আমাদেরকে রাদার দেন হয়েছে কি হয়েছে এটা সেটা করো এটা না করো,
0: ট্যাগলাইন না দিয়ে তাকে
2: সাহায্য করা এবং তার কাছে বলা, এনকারেজ করা, তুমি আমার সাথে শেয়ার করতে পারো,
0: কারণ
2: এক্স্যাক্টলি, কারণ মেন্টাল হেলথে আমরা দেখি যে প্রবলেম আসলে অনেক একটা পোর্শনই হচ্ছে সলিউশন হয় যখন আসলে আমরা ওপেন আপ হতে পারি, আমরা কাউকে হচ্ছে নির্দ্বিধায় নির্ভয় আসলে শেয়ার করতে পারি। সো আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্ট আসলে ওই রকমই তৈরি করা উচিত।
0: আচ্ছা, এবারের থিমের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসি, WHO বলছে লিভড এক্সপিরিয়েন্স, শুধু শোনার বিষয় নয়, এই অভিজ্ঞতা যেন মেন্টাল হেলথ পলিসি, সার্ভিস এবং ডিসিশনকে প্রভাবিত করে, সেটাই গুরুত্বপূর্ণ। এবং ডক্টর তৈয়ব কিন্তু শুরু থেকে এই কথাটাই আমাদেরকে আসলে বলে আসছেন। তো একজন চিকিৎসক হিসেবে আমি আবার জানতে চাই যে আসলে চিকিৎসা নিতে গিয়ে যে যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই এবং সার্ভিস আসলে অ্যাক্সেসেবল আছে কি নাই, আপনি অলরেডি বলে ফেলেছেন যে প্রান্তিক দিকে আসলে আমাদের ওইভাবে সার্ভিসগুলো অ্যাভেলেবেল না, মানুষের ভেতরে অনেক স্টিগমা কাজ করছে এবং স্বাস্থ্য ব্যবস্থায়ও আসলে কিছু সমন্বয়হীনতার আছে। তো চিকিৎসার সময় আসলে আপনার আপনার কি কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা থাকলে মনে করেন যে এটা আপনার জন্য ইজিয়ার হবে বা প্রান্তিক মানুষজনের জন্য সুবিধা হবে?
1: ধন্যবাদ। এখন আসলে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই মানসিক স্বাস্থ্য সেবাটা সেন্ট্রালাইজড, অর্থাৎ আমাদের যদি আমরা বলি খুব স্পেসিফিক্যালি, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং পাবনা মানসিক হাসপাতাল দুটো ডেডিকেটেড হাসপাতাল আছে এই মানসিকভাবে অসুস্থদের জন্য। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে মানসিক রোগ বিভাগ আছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে মানসিক রোগ বিভাগ আছে। মূলত এই কয়েকটা এবং বেসরকারি পর্যায়ে কিছু মেডিকেল কলেজ, কিছু কনসালটেশন সেন্টার আছে যারা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকছেন। তো এর এটা কিন্তু খুবই ইনসাফিসিয়েন্ট টু সার্ভ দিস আমাদের যদি প্রায় 20 কোটি মানুষের জন্য। এবং সেখানে আমাদের ওই যে মানসিক স্বাস্থ্য জরিপের কথা আমি বলেছি, সেই জরিপেই কিন্তু বলছে যে প্রায় 18.7% প্রাপ্তবয়স্ক মানুষের কোনো না কোনো মানসিক রোগ আছে। তার মানে প্রতি 5 জনে একজনের মানসিক রোগ আছে, কোনো না কোনো ডায়াগনোসিস মানসিক রোগ। 20 কোটি মানুষের মধ্যে যদি ধরি, তাহলে 4 কোটি মানুষ জন্য এই কয়েকটা প্রতিষ্ঠান বা ব্যক্তি কিন্তু খুবই সীমাবদ্ধ একটা ব্যাপার। এটা কি আসলে ছড়িয়ে দিতে হবে আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিন্তু মানসিক স্বাস্থ্য সেবার তেমন কোনো সুযোগ নেই। সেখানে সুযোগ তৈরি করতে হবে, সাইকিয়াট্রি সাইকোলজিস্টের পদ সৃজন করতে হবে, এবং আমাদের কমিউনিটি পর্যায়ে কিন্তু মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি করা দরকার। এবং আমাদের একটা ভলান্টিয়ার টিম তৈরি করা যেতে পারে যারা এই ধরনের আর্লি কেসগুলোকে আইডেন্টিফাই করবে, মানসিক রোগীদেরকে দ্রুত শনাক্ত করে তাদেরকে চিকিৎসা সেবার ভেতরে নিয়ে আসবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি বর্তমান সরকারের স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ বেড়েছে এবং সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, সুতরাং সেটার সঙ্গে সমন্বয় করে যাতে মানসিক স্বাস্থ্যতেও যাতে আমাদের যথেষ্ট বরাদ্দ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবল করা সুযোগ দিতে পারে।
0: করলে আমার মনে হয় সিচুয়েশন কিছুটা আমাদের চেঞ্জ হবে। এবার একটু তরুণদের বিষয়ে আসি। আজকালকার তরুণরা একসঙ্গে অনেক ধরনের চাপের মুখোমুখি হয়, পড়াশোনা, চাকরির অনিশ্চয়তা, সম্পর্ক, সোশ্যাল মিডিয়া, মানে আমাদের এখন খুব একটা ট্রেন্ডিং জিনিস হচ্ছে কম্পারিজন, এছাড়াও সাইবার বুলিং, পারিবারিক প্রত্যাশা, এসব নিয়ে তারা উদ্বেগ এর মধ্যে থাকে। তো আমি একটু জানতে চাই আপনার কাছে স্যার, যে একজন তরুণ যখন আপনার কাছে এসে বলে যে আমি খুব ওভারওয়েলমড, বা সে যখন এই কথাগুলো তার বাবা মার কাছে যে বলছে, অনেক সময় আসলে তারা শুধু এটাকে সাময়িক স্ট্রেস বা এরকম কিছু মনে করে, এটার যে একটা গভীর কোনো মেন্টাল হেলথ কনসার্ন থাকতে পারে, এই বিষয়ে আসলে সেভাবে পরিবার থেকে নোটিফাই হয় না। তো সেক্ষেত্রে আপনার কিছু বক্তব্য আছে কিনা আমাদের বাবা মার জন্য, তরুণদেরকে নিয়ে?
1: আসলে এটা আমাদের শুধু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেখলে বোধহয় কিছুটা ভুল হবে, কারণ সারা বৈশ্বিকভাবে কিন্তু একটা অস্থিরতা চলছে। এবং আমাদের এখন এই যুগে যে একটা র্যাপিড ট্রানজিশন হচ্ছে, হ্যাঁ, আমরা একসময় বাটন ফোন ব্যবহার করতাম, সেখান থেকে ডিজিটাল, এখন স্মার্টফোন, আমাদের অনলাইনের যুগ থেকে আমরা আস্তে আস্তে এআই যুগে চলে যাচ্ছি। তো এই যে এত সেন্সরি ওভার স্টিমুলেশন, এই লোডিংটা কিন্তু আমরা অনেকেই কোপ করতে পারছি না, এবং এটার কিন্তু প্রভাব দেখা যাচ্ছে আমাদের পারিবারিক বন্ধনগুলো। আমরা শুধু যদি আমাদের গার্ডিয়ানদেরকে দিকে আঙ্গুল যদি আমরা তুলি, তার বাইরেও কিন্তু দেখতে হবে আমাদের পারিবারিক বন্ধনগুলো কিন্তু অনেক রকম শিথিল হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদেরকে এটা একটা সামাজিক সমস্যা হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছে, শুধুমাত্র চিকিৎসা বা শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল না করে আমাদেরকে সামাজিক কাঠামোর দিকে তাকাতে হবে, আমাদেরকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার দিকে তাকাতে হবে, যেহেতু দুটোকে খুবই পারস্পরিকভাবে প্রভাবিত করে। সুতরাং আমরা যদি সেখানে না যেতে পারি, আমরা কিন্তু শুধুমাত্র আমরা যা সিমটমসটাকে ট্রিট করতে পারবো, ওই ব্যক্তিটাকে ট্রিট করতে পারবো, কিন্তু সমস্যার গোড়ায় কিন্তু পৌঁছাতে পারবো না। সুতরাং আমাদের মূল্যবোধ, আমাদের সামাজিকতা, আমাদের আর্থসামাজিক পরিস্থিতি, সবগুলোকে বিবেচনায় রেখে আমাদেরকে এগোতে হবে।
0: অনেক অনেক ধন্যবাদ। এবার একটু লাস্ট পয়েন্টে আসি। আমি মুরাদ ভাইকে জানতে চাই যে একটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে, যে কেউ যদি আপনার কাছে আসে যে মন খারাপ, স্ট্রেস, এংজাইটি, এগুলো তো জীবনেরই একটা অংশ, কোন ওয়ার্নিং সাইন দেখলে আপনি আসলে তাকে সাজেস্ট করেন যে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট কিংবা কোয়ালিফাইড মেন্টাল হেলথ প্র্যাকটিশনারের কাছে তার যাওয়া উচিত?
2: আচ্ছা, আমরা যদি হচ্ছে যে একটু খুব সিম্পলি বলি, শুধু হচ্ছে একটা পার্টিকুলার ডিসঅর্ডার না বলে ওভারঅল বলি, যে আমরা আসলে প্রথম আসলে দেখা থাকে তার ঘুমটা কেমন রয়েছে, তার ডেলি লাইফে ফাংশনিং কেমন রয়েছে, তারপর হচ্ছে তার মেটাবলিক বা ফুড মানে ইনটেকটা আসলে কেমন রয়েছে, তার হচ্ছে মন খারাপ বা হচ্ছে সব সময় থাকছে কিনা, এবং এটা কতদিন আসলে স্টে করছে। সো এই ধরনের সব বেসিক যখন সিমটমসগুলো আমাদের কাছে আসে, তখন আসলে আমরা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা ট্রাই করি যে আসলে কোন প্রবলেমের সাথে যাই, মানে বেসিক্যালি আমরা হচ্ছে মেন্টাল স্টেটাস এক্সামিনেশন যেটা আমরা বলে থাকি।
0: ওয়ার্নিং সাইন কি হতে পারে? এমন কি হতে পারে যে তার সুইসাইডাল অ্যাটেম্প্ট করতে ইচ্ছে করছে, এইরকম কিছু আপনার সাথে শেয়ার করলো, বা আরো কিছু কি ওয়ার্নিং সাইন আপনি মনে করেন যে হ্যাঁ সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করা উচিত?
2: হ্যাঁ, যখন হচ্ছে প্রবলেমগুলো একটু সিভিয়ার হয়, আমরা যেটাকে একটু সাইকোসিস বলে থাকি, অনেকের মধ্যে হচ্ছে সুইসাইড অ্যাটেম্পট বা আইডিয়েশন বা প্ল্যানও থাকতে পারে, সেটাকে আমরা হচ্ছে সেলফ আইডিয়েশনগুলো আমরা ডিভাইডেড করা ট্রাই করি। যখন হচ্ছে সাইকোসিসের মতো ইস্যুসগুলো থাকে, তার মধ্যে হ্যালোসিনেশন বা হচ্ছে গায়েবি কোনো শব্দ শুনতে পাচ্ছে বা আওয়াজ শুনতে পাচ্ছে, নিজের মধ্যে অনেক কিছু কম্পেয়ার করছে, তখন আমরা সাধারণত তাদেরকে হচ্ছে যে সাইকিয়াট্রিস্টের কাছে আসলে রেফার করে থাকি।
0: আমি একটু দুজনের কাছে জানতে চাই যে আপনাদের আসলে দুজনেরই যেটা কমন জিনিস আপনারা ফেস ফেস করেন, সাইন সিমটম নিয়ে একজন বেশি কাজ করেন, একজন মেডিকেশন দিয়ে আসলে এটাকে রিজলভ করার চেষ্টা করেন, কোন জায়গায় এসে আসলে দুইটা জিনিসের কম্বিনেশনে আসলে মানুষকে আমরা সাহায্য করতে পারি বা মেন্টাল হেলথ এর বিষয়গুলোকে আরো বেশি আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি?
1: ধন্যবাদ। আসলে এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, হ্যাঁ এটা একটা টিম ওয়ার্ক, এখানে শুধুমাত্র একজন সাইকিয়াট্রিস্ট কাজ করবেন না। আমরা যেগুলো মানসিক স্বাস্থ্য পেশাজীবী বলতে আমরা সাইকিয়াট্রিস্ট বুঝি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বুঝি, এবং আরো কিন্তু আমাদের সহযোগী প্রফেশনস আছে, যেমন আমাদের সাইকিয়াট্রিক নার্স আছেন, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার আছেন, আমাদের অকুপেশনাল থেরাপিস্ট আছেন। সার্বিকভাবে যে কোনো একটা পেশেন্ট যখন আসে, সেই পেশেন্টের ওষুধের চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং তার কাউন্সিলিং এর প্রয়োজন হতে পারে বা সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে, তার পরবর্তীতে পুনর্বাসনের প্রয়োজন হতে পারে। তো সুতরাং এটা অসুখ থেকে অসুখে কিন্তু ভ্যারি করে। যেমন যদি একটা সিজোফ্রেনিয়ার পেশেন্ট হয়, আমরা যেটাকে বলে থাকি যে একটু কিছু কথন কথা হলো সাইকোসিস বলতে যেটি বোঝাচ্ছে, সেখানে নানা রকম অস্বাভাবিক অদ্ভুত অনুভূতি হয়, অস্বাভাবিক অভিজ্ঞতা হয় এবং অনেক রকম অস্বাভাবিক ব্যবহার দেখা যায়, তাদের মূলত আমরা চিকিৎসাটা করব ঔষধ দিয়ে, ঔষধের চিকিৎসা হবে এবং তারপরে আস্তে আস্তে কিছুটা তার সাইকোথেরাপি বা ক্লিনিক কাউন্সিলিং লাগবে এবং তার কিন্তু পরবর্তীতে যদি তার মারাত্মক রকমের ইম্প্যাক্ট থাকে, তার প্রফেশনাল ফ্যামিলি এবং সোশ্যাল ইম্প্যাক্ট থাকে, তার কিন্তু সেই রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হবে। সেখানে কিন্তু ওই যে আমরা বললাম যে অকুপেশনাল থেরাপিস্ট বা এই ধরনের রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট যারা আছে তারা কাজ করতে পারবেন। আবার তার প্রথম থেকে তার হয়তো তার কাউন্সিলিং বা সাইকোথেরাপি প্রয়োজন, তার লাইফ স্টাইল মডিফিকেশন প্রয়োজন, সেগুলো যদি দেখা যায় যে না যথেষ্ট ইম্প্রুভ করছে না, সেক্ষেত্রে তাকে ওষুধ দেওয়া যেতে পারে। এবং তার যদি আসলেই দেখা যাচ্ছে এগুলোর কারণে সে স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক কাজকর্ম থেকে অনেক দূরে সরে গেছেন, তার স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগছে, সেক্ষেত্রে তার কিন্তু পুনর্বাসনের কিছুটা প্রয়োজন হতে পারে। সুতরাং এটা আসলে একটা টিম ওয়ার্ক। এই টিমে এই সমস্ত ডাক্তার, সাইকোলজিস্ট, নার্স, সোশ্যাল ওয়ার্কার সবাই থাকবেন এবং ক্ষেত্র বিশেষে অসুখ টু অসুখ বা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে কোনখানে কার কতটুকু ভূমিকা।
0: ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যেটা হলো তা হচ্ছে কাউকে শুধু তাদের রোগ দিয়ে চিনবেন না, তার অভিজ্ঞতার কথাও শুনুন, কারণ একজন মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতার একজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ। তাই আমরা চিকিৎসকের কাছ থেকে যেমন শিখবো, গবেষণা থেকে শিখবো, বৈজ্ঞানিক তথ্য থেকে শিখবো, কিন্তু যেই মানুষটি সেই মানসিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তার কাছ থেকেও কিছু শিখবো। তো এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমাদের সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছে, অভিজ্ঞতার কথা শুনুন, বাস্তব পরিবর্তন আনুন। শুধু আপনার কথা শুনছি বললেই হবে না, সেই কথার ভিত্তিতে পরিবারে পরিবর্তন আনতে হবে, সেবায় পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠানে পরিবর্তন আনতে হবে, প্রয়োজনে নীতি ও সিদ্ধান্ত গ্রহণেও পরিবর্তন আনা প্রয়োজন। তাহলে মনে রাখবেন, মানসিক অসুস্থতা কোনো লজ্জার বিষয় নয়, সাহায্য চাওয়া দুর্বলতার পরিচয় নয়, বরং নিজের যত্ন নেওয়া এবং প্রয়োজনের সময় সাহায্য চাওয়াটাই সচেতনতার পরিচয়। ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য।

এতক্ষণ শুনলেন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন ডাক্তার মালিহা শিফা, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকির মাহমুদ। বাংলাদেশ বেতার ঢাকা। দেশের গান শুনবেন, কণ্ঠ দিয়েছেন রন্টি দাস, লিখেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: দেশের গানটি শুনলেন শিল্পী ছিলেন রন্টি দাস।
1: বাংলাদেশ বেতার ঢাকা যারা শুনছেন এই মুহূর্তে আমাদের, সবার জন্য রইল এই শরতে ফোটা একরাশ কাশ ফুলের শুভেচ্ছা। বন্ধুরা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90, FM 102 ও FM 106 মেগাহার্টজে। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত সৈয়দা নুরুন্নাহার ও আমি চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মিজবা চৌধুরী, এলিজা আক্তার, আফরোজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, মুসাম্মদ নুরজাহান ও লুৎফুন্নাহার মিরি। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: শ্রোতাবন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সকলে নিরাপদ ও সুস্থ আছেন। একটা সময় বর্ষাকালকেই আমরা ডেঙ্গু রোগের আড়ত বলে জানতাম, কিন্তু এখন সারা বছর ডেঙ্গুর মৌসুম। বছর জুড়ে বংশবিস্তারের জন্য প্রয়োজনীয় পানি ও আশ্রয়স্থল সহজে খুঁজে পাবার নিশ্চয়তা পেয়ে এডিস মশা এই রোগটির বাহক হয়ে পানির মধ্যে ডিম পাড়ে এবং ছানা ফুটিয়ে মানুষের বসত বাড়ি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, রাস্তাঘাট, যানবাহন, হোটেল, রেস্টুরেন্ট সবকিছুতেই অতি সহজে তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলেছে।
2: দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এই ভাইরাসের সংক্রমণ পরীক্ষার নির্দেশ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। সরকারি ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে। তারই আলোকে এখন ডেঙ্গু মোকাবেলায় সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে শুনব একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার প্রদানে ডাক্তার মইদুর রহমান এবং সাক্ষাৎকারটি গ্রহণ করছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম।
3: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠানে। ডেঙ্গু জ্বর কিভাবে সরাচ্ছে, ছড়াটানোটা কিভাবে আমরা প্রিভেন্ট করবো, এবং সর্বোপরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কিভাবে রোগটা নিশ্চিতভাবে শনাক্ত করতে পারবো, কখন ডাক্তারের কাছে যাবো এবং কখন হাসপাতালে ভর্তি প্রয়োজন, কখন হাসপাতালে ভর্তি প্রয়োজনও নেই এটিও জানা দরকার। এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডাক্তার মইদুর রহমান, যিনি সহকারী অধ্যাপক এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট IDCR। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
4: জি, ধন্যবাদ।
3: প্রথমে জানতে চাইবো যে ডেঙ্গু জ্বরটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে আলোচনা করেন যে কিভাবে হচ্ছে এবং এই সময়ের এই লক্ষণগুলা কি, এবং এই লক্ষণগুলোর সাথে ডেঙ্গু জ্বর ছাড়া অন্য কোন রোগের লক্ষণ এই ধরনের একই লক্ষণ হতে পারে কিনা।
4: ডেঙ্গি বা ডেঙ্গু, যেটা সাধারণ বাংলায় আমরা ডেঙ্গু জ্বর হিসেবে জানি, যে এটার আরেকটি নাম হচ্ছে ব্রেক বোন ফিভার। তো এটি আসলে একটি ভাইরাস জনিত সংক্রমণ বা ভাইরাস জনিত রোগ। মূলত আপনার যেটা দেখা গেছে যে স্ত্রী এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস, এই দুইটি প্রজাতির মশা এই ডেঙ্গু ভাইরাসের বাহক হিসেবে কাজ করে। যদি এই দুইটি মশার যে কোনো একটি শরীরে আপনার ডেঙ্গু ভাইরাসটি থাকে এবং মশাটি যদি কোনো সুস্থ ব্যক্তিকে দংশন করে, তাহলে মশার যে লালাগ্রন্থে এই ভাইরাসটি সাধারণত থাকে এবং লালার মাধ্যমে এটি মিশে আমাদের মানবদেহের রক্তনালীতে চলে যায় এবং সেখানে ভাইরাল রেপ্লিকেশন বা বংশবিস্তারের মাধ্যমে এটি আমাদেরকে আক্রান্ত করে। সাধারণত সুপ্ত অবস্থা হল মশা দংশন করার পরে 3-14 দিন পর্যন্ত এর কোনো লক্ষণ প্রকাশিত হবে না, এরপরে আস্তে আস্তে লক্ষণ প্রকাশিত হবে। মূলত আমাদের দেশের হিসাবে যে বর্ষা মৌসুমে রোগটি বেশি হয়, কারণ যেহেতু বর্ষা মৌসুমে আমাদের এখানে বৃষ্টিপাত বেশি হয় এবং বদ্ধ পানিতে এই এডিস মশাটা ডিম পাড়ে বা এডিস মশা লার্ভাটা পাওয়া যায়, সেই কারণে বর্ষা মৌসুমে বিশেষ করে দেখা যায় যে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই রোগের প্রকোপ আমাদের বেশি হয়। এবং এর মধ্যে লক্ষণীয় হলো যে আপনার যে কোনো বদ্ধ পানিতেই এটি বংশবিস্তার করতে পারে। আগে আমরা ধারণা করতাম শুধুমাত্র পরিষ্কার বদ্ধ পানিতেই এটি হয়তো বংশবিস্তার করে, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে নোংরা বদ্ধ পানি অর্থাৎ নর্দমা বা ড্রেনের পানিতেও বা ম্যানহোল বা সুয়ারেজের পানিতেও এডিস মশা লার্ভা বা ডিম পাওয়া গেছে। কাজেই আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। এরপরে যদি এর লক্ষণ হিসাবে আমরা বিচার করি, তাহলে এটিকে দুই ভাগে ভাগ করতে পারে, যে একটি হলো ক্লাসিক্যাল ডেঙ্গু, একটি হেমোরেজিক ডেঙ্গু বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেটিতে ডেঙ্গু শক সিন্ড্রোম হতে পারে। ক্লাসিক্যাল ডেঙ্গুর ক্ষেত্রে লক্ষণগুলো সাধারণত এভাবে দেখা যায় যে রোগী আপনার জ্বর নিয়ে আসে, সাধারণত শরীরের তাপমাত্রা 100-104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকতে পারে। এরপরে যেটা আমরা যেটা বলি যে প্রাইমারি ফিচার্স অফ ভাইরেমিয়া, যেটা সব ভাইরাল রোগের ভাইরাস জনিত সংক্রমণের ক্ষেত্রে সাধারণভাবে পাওয়া যায়, যে মাথা ব্যথা করবে। মাথা ব্যথার ক্ষেত্রে অনেক রোগীর হয় সম্পূর্ণ মাথা ব্যথা করতে পারে বা মাথার অংশবিশেষ ব্যথা করতে পারে, অনেকের চোখে ব্যথা করে বা মাথার পিছন দিকে ব্যথা করে। এর সাথে দেখা যায় যে আপনার বমি বা বমি ভাব হতে পারে, তারপরে জোড়ায় বা জয়েন্ট এবং মাংসপেশী বা মাসেল পেইন হতে পারে। এছাড়াও দেখা যায় যে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে আপনার স্কিন ইচিং, মানে সারা শরীর চুলকানি হয় এবং স্কিন র্যাশ, সারা শরীরে গোটা গোটা বের হয়। কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে, যেমন এর মধ্যে প্রথমে যেটা হয় যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা ইন্টারনাল হেমোরেজ বা ইন্টারনাল ব্লিডিং হতে পারে, কারণ ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ডেঙ্গু ভাইরাসের একটি বৈশিষ্ট্য হলো যে এটি রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকাকে কমিয়ে দেয় সংক্রমণের পরে, যেটা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তো প্লাটিলেট কাউন্ট কমে গেলে আপনার শরীরের ভিতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এছাড়া যে এখানে আরেকটা যেটা সমস্যা দেখা দেয় যে রক্তক্ষরণের ফলে আপনার আমাদের যে রক্তচাপ বা রক্তের যে ঘনত্ব সেটা কমে যায়, এর ফলে দেখা যায় যে রোগী আপনার শকে চলে যেতে পারে। মূলত এভাবেই আমরা ডেঙ্গু রোগীর লক্ষণগুলো বা ডেঙ্গু সংক্রমণের লক্ষণগুলো পেয়ে থাকি।
3: আমরা এইসব লক্ষণগুলো সম্পর্কে অনেকে পরিচিত, কিন্তু এরপরও আমরা একটু কনফিউজ হয়ে যাই, এই লক্ষণগুলাই কি ডেঙ্গু জ্বরের জন্য হলো নাকি অন্য কোনো সমস্যা হলো?
4: আসলে ডেঙ্গুর সাথে আপনার আরো কিছু রোগের সাদৃশ্য বা লক্ষণের মিল পাওয়া যায়, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে আপনার প্রাইমারি ফিচার্স অফ ভাইরেমিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলো একই, যে আপনার জ্বর হবে, মাথা ব্যথা, বমি বা বমি ভাব, গায়ে ব্যথা হবে, শরীর দুর্বল থাকবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জ্বরের কারণে তীব্র ভাবে আপনার ঘাম হবে এবং দেখা যাচ্ছে সেখান থেকে আপনার ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে। আরো কিছু রোগেও এই লক্ষণগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে যে ম্যালেরিয়া, লেপ্টোস্পাইরোসিস, ভাইরাল হেপাটাইটিস এবং ইয়েলো ফিভার, এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনও আছে, যেখানে যেমন টাইফয়েডও কিন্তু আপনার জ্বর হয়, রোগী বমি বা পাতলা পায়খানার সমস্যা নিয়ে আসতে পারে এবং রোগীর আপনার দেখা যায় যে গায়ে ব্যথা, মাথা ব্যথা থাকতে পারে। তো কাজেই আমাদেরকে ডেঙ্গুর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে এবং তার সাথে রোগীর হিস্ট্রি নিয়ে বা রোগের ইতিহাসটা পর্যালোচনা করে দেখতে হবে যে তার বিগত 3-14 দিনের মধ্যে মশার কামড় বা মশার দংশন কোনো ইতিহাস আছে কিনা, তার সাথে তার লক্ষণ বিচার করে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে তিনি আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা।
3: এখন জানতে চাইবো যে আপনার কাছে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বা রক্ত পরীক্ষা করলে পজিটিভ পেলে বা এই লক্ষণগুলো থাকলেই কিন্তু বাচ্চাদের অভিভাবক কিংবা বড়রা একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে আমার হাসপাতালে ভর্তির প্রয়োজন কিনা কিংবা কখন ঘরে বসে চিকিৎসা সম্ভব, এই ব্যাপারটি জানতে চাইবো। প্রথমে ঘরে বসে কোন রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব এবং ঘরে বসে তারা কি চিকিৎসা নিবে?
4: এখানে গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় বিষয় হলো যে আপনার ডেঙ্গুর 5টা সেরোটাইপ আছে বা 5 ধরনের ডেঙ্গু পাওয়া যায়, যে ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, ডেন 5। কেউ যদি প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হন, ধরা যাক যে কেউ ডেন 1 দিয়ে আক্রান্ত হয়েছেন, তাহলে তার শরীরে ওই ডেন 1 এর বিরুদ্ধে আজীবন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হবে, যেটি তাকে ডেন 1 থেকে সুরক্ষা দেবে। কিন্তু এখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার এই ডেন 1 এর বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটি কিন্তু বাকি 4টি প্রজাতির বিরুদ্ধে সুরক্ষা দেবে না। তাহলে তিনি যদি এর পরবর্তীতে অন্য কোনো প্রকার বা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হন, তাহলে কিন্তু তার শরীরে আগের চেয়ে বেশি তীব্রতা বা জটিলতা দেখা দিতে পারে। সেটাই যেটাকে আমরা বলি অ্যানামনেস্টিক হেটারোটাইপিক রেসপন্স, অর্থাৎ পূর্বে ডেঙ্গু আক্রান্ত হলে তার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটি দ্বিতীয় কোনো নতুন প্রকার ভেদের কারণে যদি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন সেটির সাথে তখন ক্রস রিয়াকশন করে শরীরে তীব্র আপনার লক্ষণ সৃষ্টি করতে পারে, সে কারণে রোগীর প্রাণ সংশয় দেখা দিতে পারে এবং সাধারণত এইসব ক্ষেত্রে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমের দিকে এই সমস্যাটি চলে যায়। কাজে কেউ যদি প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে তার অত আতঙ্কিত হওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই এবং ক্লাসিক্যাল ডেঙ্গুর লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে তাকে ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব। আমরা সাধারণত যেটা বলি কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেহেতু জ্বর অনেক বেশি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে জ্বরের কারণে ঘাম হচ্ছে এবং পানি শূন্যতা দেখা দিতে পারে, এবং আপনার হেমোরেজিক ডেঙ্গুতেও আপনার যেহেতু রক্তচাপ কমে যাচ্ছে সেক্ষেত্রেও আপনার রোগী শকে চলে যেতে পারে। ক্লাসিক্যাল বা হেমোরেজিক যে ধরনের ডেঙ্গুই হোক, আগে রোগীর পানি শূন্যতা প্রতিরোধ করতে হবে এবং তার রক্তচাপটা স্বাভাবিক করতে হবে, যে কারণে আমরা বলি যে ডেঙ্গু হলে প্রচুর পরিমাণে প্রথমে তরল খাবার বা পানি পান করতে হবে, বিশুদ্ধ পানি। অনেকে জিজ্ঞেস করেন যে পানি খাবো না ডাবের পানি খাবো না স্বাভাবিক বিশুদ্ধ পানি খাবো, তো আপনি যে কোনো ধরনের বিশুদ্ধ তরল খাবার গ্রহণ করতে পারেন, সেটি আপনার রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করবে, আপনার পানি শূন্যতাটা অনেকটাই রোধ করবে এবং পানি শূন্যতার ফল যে ঘাটতি তৈরি হয় শরীরে সেটি পূরণ করতে সহায়তা করবে। দ্বিতীয় বিষয় হলো যে আপনার জ্বর এবং ব্যথার সমস্যা দেখা দেয়, অনেক রোগী আপনার ব্যথার ওষুধ খেয়ে ফেলেন, যেটা সাধারণত আমরা যেটা বলি যে NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ গ্রহণ করে থাকেন, যেটা ব্যথার নাশক হিসেবে কাজ করে। কিন্তু এখানে অনেকে এটা জানেন না যে NSAID গুলো কিন্তু প্লাটিলেট কাউন্ট রক্তে কমিয়ে দেয়, তো ডেঙ্গুতে যেহেতু প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে আবার NSAID এর কারণে প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে, এর ফলে কিন্তু রোগীর আরো হিতে বিপরীত হবে, যে ব্যথা কমানোর জন্য যদি আপনি NSAID গ্রহণ করে থাকেন আপনার প্লাটিলেট কাউন্ট যদি স্বাভাবিকও থাকে সেটি কমে কিন্তু আপনার অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে। কাজে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা বলি যে শুধু প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ না খেতে, প্যারাসিটামল আপনি দিনে 3 বার সর্বোচ্চ 500 মিলিগ্রাম থেকে শুরু করে 1000 মিলিগ্রাম পর্যন্ত 3 বার আপনি গ্রহণ করতে পারেন আপনার জ্বরের পরিমাণ এবং মাত্রা অনুযায়ী। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে ক্লাসিক্যাল ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আপনার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, যদি আপনার যে স্বাভাবিক লক্ষণ যেগুলো আমি ইতিমধ্যে উল্লেখ করলাম সেগুলো যদি থাকে, হেমোরেজিক ডেঙ্গুর কোনো লক্ষণ না থাকে, তাহলে আপনি বাসাতেই আপনার 2-7 দিন যদি আপনি বিশ্রাম নিতে পারেন, 2-7 দিন মধ্যেই আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এবং আপনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করবেন, যে জ্বরের জন্য প্যারাসিটামল খেলেন, আপনি তরল খাবার গ্রহণ করলেন, বিশ্রামে থাকলেন, আমিষ জাতীয় খাবার গ্রহণ করলেন, যাতে করে আপনার শরীরে অ্যান্টিবডিটা ঠিকমতো তৈরি হয়, এতে করে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এখন যারা আপনার দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছে ওনারা মূলত ঝুঁকিতে আছেন, এছাড়া আরো কিছু আপনার বয়সে ঝুঁকি বেশি দেখা যায়, যেমন 18 বছরের নিচে, 65 বছরের উপরে, মানে শিশু এবং বয়স্ক রোগী, গর্ভবতী মহিলা, যারা আগে থেকেই আপনার কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, যাদেরকে আমরা বলি কোমরবিড কন্ডিশন, যেমন উচ্চ রক্তচাপের রোগী, ডায়াবেটিসের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী, কিডনি রোগী, স্ট্রোকের রোগী, ক্যান্সার রোগী, যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন, যারা স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করেন, শ্বাসকষ্ট বা হাঁপানির রোগী, COPD রোগী, এদের ক্ষেত্রে কিন্তু আপনার ডেঙ্গু হেমোরেজিক শক হলে তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকবে এবং তাদের তীব্রতা অনেক বেশি থাকবে এবং তাদের মৃত্যু ঝুঁকিও দেখা দিতে পারে। এসব রোগীদের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হবো যে আসলেই তার ডেঙ্গু হয়েছে কিনা। পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি সিবিসিটা করবেন, সিবিসি করে আপনি প্লাটিলেট কাউন্ট, হিমোগ্লোবিন পার্সেন্টেজ যেটা দেখলেন, এছাড়া ডেঙ্গুর জন্য NS1 অ্যান্টিজেন যেটা আমরা ডেঙ্গু নিশ্চিতকরণ পরীক্ষা হিসেবে ধরি, তারপরে যদি আপনি আরো নিশ্চিত হতে চান তাহলে আপনার ডেঙ্গু যেহেতু এটা আরএনএ ভাইরাস, এটার আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশন পরীক্ষা বা PCR টেস্ট যেটাকে বলি, এটা করে ডেঙ্গুর আরএনএটাকে রক্ত শনাক্ত করা যায়। আরেকটা পরীক্ষা আছে যেটা হলো যে অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি অথবা ডেঙ্গু ভাইরাস বা তার আরএনএ এর বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি পরীক্ষা। যদি প্রথমবার আক্রান্ত হন তাহলে আমরা প্রাইমারিলি যেটাকে বলি যে IgM বা ইমিউনোগ্লোবুলিন M পরীক্ষা করতে, এবং দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হলে সেকেন্ডারি IgG বা ইমিউনোগ্লোবুলিন G পরীক্ষা করে নিশ্চিত হতে বলি যে তিনি আদতে ডেঙ্গুতে আক্রান্ত না অন্য কোনো রোগে আক্রান্ত।
3: আর হসপিটালে ভর্তির ক্ষেত্রে সাধারণত কি ধরনের ম্যানেজমেন্ট বা চিকিৎসা প্রদান করা হয় রোগীদের?
4: হাসপাতালে ভর্তির ক্ষেত্রে প্রথমে তো আমি উল্লেখ করলাম যে কাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করব। হাসপাতালে যখন কোনো রোগী ভর্তি হবেন, যদি প্রথমেই তার প্লাটিলেট কাউন্ট কমে যায় তাহলে প্লাটিলেট কাউন্ট বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, যে আমরা যেটা বলি যে প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা রক্ত পরিশোধন ব্লাড ট্রান্সফিউশন করে প্লাটিলেট কাউন্টটা বাড়াবো। রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে কমপক্ষে 2-7 দিন। যদি তার অন্য কোনো শারীরিক জটিলতা থেকে থাকে, যেটা আমরা কমরবিডিটি যেটা বলেছি, যে সেই সমস্যার জন্য যে ওষুধগুলি উনি গ্রহণ করছিলেন সেটি আপনাকে নিয়মিত গ্রহণ করতে হবে, যাতে করে তার ওই ডেঙ্গুর পাশাপাশি অন্য কোনো শারীরিক জটিলতা দেখা না দেয়। এছাড়াও তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিশ্চিত হতে হবে যে তার শরীরের সমস্যা বা শারীরিক অবস্থা পরিবর্তন হচ্ছে কিনা, তিনি সুস্থ হচ্ছেন কিনা। যে অনেকে জানতে চান যে আমি প্লাটিলেট কাউন্ট কিভাবে রক্তে বাড়াবো, এটা অনেকেই জানতে চান। প্লাটিলেট কাউন্ট খুব সহজেই রক্তে বাড়ানো সম্ভব। আপনি ডেঙ্গুতে আক্রান্ত হন বা আপনার যদি অন্য কোনো শারীরিক সমস্যার কারণে প্লাটিলেট কাউন্ট কমে যায়, যে অনেক যেটা বলেছে যে অনেকে NSAID খান, যে কোনো সমস্যার জন্য প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে, কেমোথেরাপি রেডিওথেরাপির ফলে প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে যেটা করণীয় হলো যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে কিছু খাবার গ্রহণ করতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমে যেটা বলা হয়েছে যে যেহেতু প্লাটিলেট কাউন্ট বাড়ানোর জন্য ফোলিক অ্যাসিড বা ফোলেট একটা গুরুত্বপূর্ণ উপাদান, আপনি যেসব খাবারে ফোলেট বা ফোলিক অ্যাসিড আছে সেটা গ্রহণ করতে পারেন। যেমন হলো যে শিমের বিচি, তারপরে পালং শাক, তারপরে হচ্ছে আপনার যে ডাল, আপনার ছোলা, এগুলিতে প্রচুর পরিমাণে ফোলেট বা ফোলিক অ্যাসিড থাকে, এটা গ্রহণ করতে পারেন। যদি আপনার খাদ্য গ্রহণের মাধ্যমে আপনার যে চাহিদা বা ফোলিক অ্যাসিডের যে আপনার শারীরিক যে আপনার প্রতিদিনের যে ডেইলি RDA যেটাকে আমরা বলি ডেইলি রিকোয়ারমেন্ট, সেটা যদি পূরণ না হয় তাহলে আপনি ওষুধের মাধ্যমে ফোলিক অ্যাসিড ট্যাবলেট আমাদের এখানে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়, সেটি গ্রহণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন কমপক্ষে 1-6 মাস পর্যন্ত। এরপরে আপনার প্লাটিলেট কাউন্ট আপনি CBC পরীক্ষা করে আপনি আবার দেখলেন যে আপনার প্লাটিলেট কাউন্টটা বেড়েছে কিনা। এর পাশাপাশি আরো কিছু খাদ্য আছে, যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যে লেবু, তারপরে হচ্ছে কমলা, যে কোনো টক জাতীয় খাবার ভিটামিন সি সমৃদ্ধ, আমলকি, এগুলি খেলেও আপনার প্লাটিলেট কাউন্ট বাড়তে সহায়তা করে। আর হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাবার যদি খান, যে মুরগির মাংস, যদি উচ্চ রক্তচাপের সমস্যা না থাকে বা লিপিড প্রোফাইল নর্মাল থাকে সেক্ষেত্রে গরু খাসির মাংস, গরু খাসির কলিজা, মুরগির কলিজা, মগজ, এগুলি খেলেও আপনার প্লাটিলেট কাউন্ট বাড়াতে সহায়তা করবে। এর পাশাপাশি প্রতিদিন 30-45 মিনিট যদি নিয়মিত ব্যায়াম করেন, এই নিয়মগুলো মেনে চললে কিন্তু আপনি প্লাটিলেট কাউন্ট বাড়াতে পারবেন এবং ডেঙ্গু আক্রান্ত হলেও আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমেও যায় তাহলে আপনি আস্তে আস্তে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারেন।
3: অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মইদুর রহমান, বিস্তারিত আলোচনা করেছেন এবং আমরা তো জানি যে মশার কামড়ানো থেকে যেন আমরা দূরে থাকতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আমরা জানি যে মশারি ব্যবহার করা যেতে পারে, অনেক সময় জানলায় আমরা নেট দিতে পারি, এছাড়া মশার কয়েল স্প্রে এগুলো আছে, তবে সাবধানতার সাথে ইউজ করতে হবে, ফুল স্লিভ জামা কাপড় পরতে হবে ইত্যাদি। এই সকল কিছুর মাধ্যমেই কিন্তু আমরা ডেঙ্গুকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারবো। ডাক্তার মইদুর রহমান, আপনার বিস্তারিত আলোচনা করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতিও।
4: আপনাকেও ধন্যবাদ।
3: প্রিয় শ্রোতা, এই ছিল আজকের মতো আয়োজন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
1: প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যা দেশ ও জাতির উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড আজ বাধাগ্রস্ত হচ্ছে, সেই সঙ্গে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে।
2: আমাদের সকলকে মনে রাখতে হবে, জন্ম নিয়ন্ত্রণ ও পরিকল্পিত ছোট পরিবার সৃষ্টির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কোঠায় আনা সম্ভব। এতে প্রতিটি পরিবারের স্বামী স্ত্রীর সদিচ্ছাই যথেষ্ট। চলুন শুনি জনসংখ্যা বিষয়ে একটি গান। গীতিকার শফিকুল ইসলাম বাহার, গানটি সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন এবং কণ্ঠ দিয়েছেন জিনাত রেহানা।
5: বাংলাদেশে ভালো আলো মন খুশিতে

0: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের ব্যাপক অংশগ্রহণের ফলে কর্মজীবী মায়েদের জন্য মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্ব দিয়ে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021 প্রণয়ন করেছে, যেখানে 4 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের সেবা প্রদানের কথা বলা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত শিশু দিবাযত্ন কর্মসূচির আওতায় কর্মজীবী মায়েদের শিশুদের দিবাযত্ন কেন্দ্র থেকে সেবা প্রদানের মাধ্যমে স্বশা কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ দেওয়া হয়ে থাকে।
1: শ্রোতা বন্ধুরা, এখন জানব ও জানাব আইন তথ্য। এ পর্বে চলুন আমরা জেনে আসি শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021 অনুসারে অভিভাবকদের সাথে মতবিনিময় এবং দিবাযত্ন কেন্দ্র পরিচালনা এর কার্যপরিধি সম্পর্কে। অংশগ্রহণে অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
2: সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সকলে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে। আজকে এই অনুষ্ঠানে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব, এবং সেই আইনটি হচ্ছে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021 অনুসারে অভিভাবকদের সাথে মত বিনিময় এবং দিবাযত্ন কেন্দ্র পরিচালনা ও এর কার্য পরিধি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছি আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2 আইনজীবী খালেদা সুলতানা নূর এবং আমি আজহারুল ইসলাম রনি। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন আছেন আপনি?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সরাসরি আপনার কাছে জানতে চাইব যে শিশুদের অভিভাবকদের সাথে মত বিনিময়ের কথা বলা হচ্ছে, এটা কেন?
3: আমাদের আইনের মধ্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি এরকম হয় যে পিতা মাতারা সকালবেলা অফিসে যাওয়ার আগে সন্তানকে নামিয়ে দিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সন্তানকে নিয়ে চলে যাচ্ছে ছুটির সময়
2: দিবাযত্ন কেন্দ্র থেকে
3: চলে যাচ্ছে, তাহলে এখন দেখেন একটা সন্তান সকাল থেকে বিকাল পর্যন্ত ওখানে থাকছে এবং অনেকগুলো কার্যক্রম প্রক্রিয়ার সাথে কিন্তু বাচ্চা সারাদিন সময়টা কাটাচ্ছে। তাহলে অন্য বাচ্চার সাথে এই বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, তার কোনো কিছু বাসায় গিয়ে তার এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন কিনা, বা বাচ্চা অসুস্থ কিনা, বাচ্চাকে কোনো খাবার খেতে চাচ্ছে কিনা, বা
2: ওই পরিবেশটাকে মেনে নিতে পারছে কিনা,
3: এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু যারা পরিচালনা করছে তারা এবং পিতামাতার সাথে একটা সংযোগ খুব প্রয়োজন।
2: আচ্ছা, তাহলে এই বিষয়টা মানে পরিষ্কার হয়ে যাবে যে মানে কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া দরকার।
3: আমরা যদি ত্রিভুজের মতো চিন্তা করি, তাহলে বাবা মা একদিকে, সন্তান একদিকে, আর এখন ওদের শিক্ষককে বলি, আর দিবা কেন্দ্রের পরিচালনা কায়দার যা তাদেরকে যদি বলি, একটা ত্রিভুজের মতো এই সন্তানদেরকে মানুষ করতে হবে, শিশুদেরকে।
2: খুবই চমৎকার একটা উদ্যোগ। এই যে আপনি অভিভাবকদের সাথে মত বিনিময়ের কথা বলছেন, তো এটা কতদিন পরপর এই মত বিনিময় করার কথা বলা হয়েছে আইনে?
3: এখানে বলা হয়েছে যে ন্যূনতম 3 মাসের মধ্যে অবশ্যই একবার বসতে হবে, পিতা মাতা দুজনকেই বসতে পারলে ভালো। তা না হলে যদি যে নাকি বাসা মাঝে বেশি দেখভাল করছে কোনো, বা কোনো সমস্যা হলে যদি জানাতে হয়, বা কোনটা করলে পরে সমস্ত শিশুর জন্য সেটা উপকারী হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে। কারণ আমরা যখন একটা জিনিস পথ চলা শুরু করি না, আমরা যখন বিভিন্ন পরিবেশ থেকে আসি, বিভিন্ন প্রয়োজন আমাদের থাকে, একইভাবে কিন্তু বাচ্চাদেরও কিন্তু সেই একইভাবে বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন পরিবেশ থেকে এসে অন্য একটা নতুন পরিবেশে তাদেরকে খাপ খাওয়াতে হয়। একইভাবে বাচ্চার উন্নতি কতটুকু হলো, বা বাসায় গিয়ে আর কি করলে বাচ্চাটার উন্নতি আর একটু সহজতর হবে, অথবা কোন খাবারটা দিলে পরে বাচ্চা একটু বেশি খাবে, বা পুষ্টি প্রয়োজন, প্রত্যেকটা জিনিস এই পিতামাতার সাথে কিন্তু অভিভাবকের সাথে, আমি শুধুমাত্র পিতামাতা বলবো না, যেহেতু অভিভাবক বলছে আইনে, আমি অভিভাবক শব্দটি এখানে উচ্চারণ করছি, অভিভাবকের সাথে কিন্তু এই যারা পরিচালনাকারী যারা আছেন তাদের সাথে মত বিনিময় করা খুবই প্রয়োজন, এবং এটা বাধ্যতামূলক একটা কাজ।
2: অনেক চমৎকার তথ্য দিয়েছেন আপনি। এই যে দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা হচ্ছে, এই দিবাযত্ন কেন্দ্র পরিচালনার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার?
3: আমি কিন্তু বলতে বলতে অনেকগুলো বিষয় বলেই ফেলেছি, তারপরে আমি আরেকটুখানি বলি এখানটা। যেমন একটা পদ্ধতিতে চলবে আমাদের দিবা কেন্দ্রটা, যেমন স্কুলে যেমন সময় আছে সেই সময় মতো চলবে, সময় আছে একটা নির্ধারিত সময়, কিন্তু বাবা মার হাত থেকে কিন্তু সন্তানকে গ্রহণ করবে এই দিবাযত্ন কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারা,
2: এবং তাদের কাছ থেকে আবার
3: বুঝিয়ে দিতে হবে। তারপরে যেমন আছে, কোনো বাচ্চা যদি অসুস্থ হয়, হঠাৎ করে হতে পারে, কিন্তু বাবা মা হয়তো খেয়াল করলো না বা বুঝে যায় না, একটা রোগ শুরু হতে গেলেও কিন্তু এটা সময় লাগে, তাহলে সেই ক্ষেত্রে যদি বাচ্চার কোনো অসুস্থতা থাকে সেটা বাবা মাকে ইমিডিয়েটলি জানানো, এবং যদি প্রয়োজন হয় সেই বাচ্চাকে আলাদা করা, এই বিষয়গুলো প্রতি খুব গুরুত্ব আরোপ করেছে। তারপর যেরকম আছে যে একটা নির্দিষ্ট কাঠামো থাকতে হবে নিজস্ব, মানে আমি যে কোনো জায়গায় শুরু করে দিলাম, চিপ একটা রুমের মধ্যে শুরু করে দিলাম, একটা এতটুকু জায়গার মধ্যে কজন বাচ্চাকে আমরা রাখতে পারবো,
2: পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, খোলা জায়গা হতে হবে।
3: আরেকটা জিনিস আমি বলি, যেহেতু এখানে বলা হচ্ছে যে চার মাস থেকে ছয় বছর, তাহলে ছয় বছরের বাচ্চার খেলাধুলার ধরন আর চার মাসের বাচ্চার খেলাধুলার যন্ত্রপাতি এক না, কিন্তু এটা আলাদা। এবং ছয় বছরের পরে শিশু কি করতেছে, তখন সে চলে যাচ্ছে অন্য জায়গায় স্কুলিং করে, তারপর কিন্তু ওরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাবা মা কিন্তু সন্ধ্যা পাঁচটা বা ছয়টা পর্যন্ত থাকতে হচ্ছে। এবং কি হয়, বাবা মাদের কি সমস্যা, মাদের বিশেষ করে সমস্যা, বাচ্চা যদি অসুস্থ শুনে বা সবসময় চিন্তা করে কি পাঁচটার সময় তাতে করে অফিস শেষ হলো, বাসায় চলে আসবো, বাচ্চাকে নিয়ে আমার বাসায় নিয়ে যেতে হবে, অনেকগুলি স্কুলের পরও তো আমাদের অনেকগুলো কাজ থাকে। তো এই প্রত্যেকটা কাজের জন্য কিন্তু মারা কিন্তু অনেক টেনশনে থাকেন, এগুলোকে কমানোর জন্য কিন্তু এই দিবা কেন্দ্র, আমাদের শিশু দিবা যত্ন কেন্দ্র আইনটার অধীনে কেন্দ্রগুলো, যদি আমরা ডে কেয়ার সেন্টার যেটাকে বলি।
2: আচ্ছা, আপনি অনেক চমৎকার তথ্য দিয়েছেন। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে শিশু দিবা যত্ন কেন্দ্র পরিচালনা করা হচ্ছে এবং এখানে অনেকগুলো সন্তানকে নেওয়া হচ্ছে, যারা যারা রাখতে ইচ্ছুক নেওয়া হচ্ছে, নিশ্চয়ই একটা নিবন্ধন বহি রয়েছে, তো এই নিবন্ধন বহি এবং হিসাব নিরীক্ষা প্রতিবেদন এই বিষয়গুলো নিশ্চয়ই এই আইনের সঙ্গে সম্পৃক্ত, আপনার কাছে জানতে চাই।
3: এই আইনে বলা হয়েছে প্রত্যেকটা দিবাযত্ন কেন্দ্রে বা যদি ডে কেয়ার সেন্টারে বলি, তার যে নাম, কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে হলো যারা যারা চাকরি করছে তাদের শিক্ষাগত যোগ্যতা,
2: কোন প্রতিষ্ঠানে তারা চাকরি করছে সে সংক্রান্ত তথ্য,
3: এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে সব নিবন্ধন খাতা রাখতে হবে, তৈরি করে রাখতে হবে, যাতে করে যে কোনো সময় যেমন দেখেন কি কি কাজ হচ্ছে না হচ্ছে, কে চাকরি করছে না করছে, আমরা গেলাম ওনার কি যোগ্যতা কি আমি হয়তো জানতে পারবো না, কিন্তু এই জানারও ব্যবস্থা এখানে আছে, কোথায় উনি ট্রেনিং প্রাপ্ত করেছেন, কোথা থেকে ট্রেনিং নিয়ে এসেছেন, উনি কেন এত ভালো একজন কেয়ার গিভার, ডে কেয়ার সেন্টার উনি আমরা এখন যেটা আছে কেয়ার গিভার, এটা এখন হচ্ছে বৃদ্ধদের জন্য হচ্ছে আর ডে কেয়ারে হলো বাচ্চাদের জন্য হচ্ছে। আমরা অল্প বয়সে যেরকম বাচ্চারা অসহায় থাকে, একইভাবে কিন্তু বৃদ্ধ বয়সেও কিন্তু কি হচ্ছে অসহায় হয়ে যাচ্ছে, মানুষগুলো একা হয়ে যাচ্ছে, সঙ্গী ছাড়া হয়েছে, ফ্যামিলি ছাড়া হয়ে যাচ্ছেন, সেসব ক্ষেত্রে এই কেয়ার গিভার যাদেরকে এই ট্রেনিংটা ঠিক মতো তাদের আছে কিনা এটা নিবন্ধন করতে হবে। আয় ব্যয়ের ক্ষেত্রে বিশেষ করে যে এটাকে একটা শিশুর যদি আমি বলি যে যত্নের বিনিময়ে টাকা নেওয়ার এখানে পারমিশন দেওয়া হয়েছে, তাহলে কত টাকা নেওয়া হচ্ছে, এটাকে এক এক বাচ্চার জন্য এক এক রকম নেওয়া হবে নাকি সব বাচ্চার এক রকম নেওয়া হবে নাকি বয়স ভিত্তিক আলাদা হবে, এগুলো সবগুলো ওপেন থাকতে হবে, গোপন করে এগুলি করা যাবে না।
2: আচ্ছা,
3: এটা হলো মেইন জিনিসটা যে গোপন করে রাখা যাবে না। এবং কখনো যদি এরকম হয়, যারা আমাদের কর্তৃপক্ষ আছেন, যারা আমাদের দেখবেন যে আমরা কাজ ঠিক মতো করছি কিনা, ওনারা কিন্তু যে কোনো সময় কিন্তু মনিটর করতে আসতে পারবেন।
2: আচ্ছা, আপনার কাছে আমি সবশেষে জানতে চাইব যে শিশু সেবা মূল্য গ্রহণ করা যাবে কিভাবে।
3: আমরা যেরকম স্কুলে যখন বাচ্চাকে পাঠাই ওখানে কিন্তু থাকে যে বেতন, মাসিক বেতন, এত পরীক্ষা দেওয়ার সময় হলে আমাদের কিছু এক্সট্রা ফি দিতে হয়, তো এখানটাতেও একটা শিশুকে লালন পালনের জন্য যেহেতু কেয়ার গিভার থাকবেন এখানটায়, মানে এখন আমি যদি একজন কেয়ার গিভার হয়, যদি আমি উদাহরণস্বরূপ বলি আমি একজন কেয়ার গিভার, আমাকে যদি বিশটা বাচ্চা দেওয়া হয়, আমি কিন্তু এই বিশটা বাচ্চাকে ঠিক মতো খাওয়ানো, নাস্তা খেলো কিনা, তারপর তারা ঘুমালো কিনা, তাদের গোসল করানো, এগুলি কিন্তু পারবো না। এখানে একটা নীতিমালা, এখানে বলা আছে আইনের একটা বিধিমালা করা হবে, এখন এটা খসড়া কাজ চলছে, একটা বিধিমালায় বলা থাকবে যে একজন কেয়ার গিভারের আন্ডারে কজন সন্তান, কোন বয়সে হলে কজন সন্তান দেওয়া যাবে, এবং সেভাবেই নির্ধারণ করে, যেহেতু এটা একটা টিচার একজন থাকে চল্লিশ জনকে পড়াতে পারে, কিন্তু এখানে কিন্তু বিষয়টা সেরকম না, একজনের আন্ডারে হয়তো চারজন পাঁচজন বা ছয়জন এরকম থাকবে, বা দুজনের আন্ডারে দশজন থাকবে বা বারো জন থাকবে, সেক্ষেত্রে ও যারা কেয়ার গিভার তাদেরও কিন্তু বেতনের বিষয়টা আছে, সুতরাং এখানে টাকা নেওয়া যাবে, মানে একটা মূল্য নেওয়া যাবে, এটাই বলা হয়েছে।
2: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আজ আমাদের হাতে আর সময় নেই, বিদায় নিতে হবে। এতক্ষণ আমাদের যে আজকের যে আলোচনা শিশু দিবা যত্ন কেন্দ্র আইন 2021 অনুসারে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
3: অনেক অনেক ধন্যবাদ।
2: সুপ্রিয় বন্ধুরা, আমরা বিদায় নিচ্ছি, জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানের আগামী পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
4: কি হইছে শোনাবো?
5: আর ডং কইরে না তো দুলা ভাই, কি হইছে আবার জিগান না? ধরো আপু, এই পানি দিয়ে একটু কুল্লি করো।
4: কুল্লি করো, কুল্লি করো, কুল্লি করো, করো। আর বমি না, আর বমি না, কুল্লি কুল্লি শোনাবো, কুল্লি কুল্লি কুল্লি।
5: ও মা গো, বেডারে বারবার না করি উনে না।
6: কে গো ঝুনু বেগম, আবার শুরু হয়েছে? আল্লাহর মাল তিন পুত্র, কোরেরটা তো এক বছরও পার হইতে দিলা না, আবার বাধাইছ।
5: বাধাইবার মালিক কি আর আমি? যা কনের আপনার ছোট বাইরা রেকন।
6: আরে ওই বল দাদা, আর কি কমু, সবকিছুই তো বেশি বুঝে।
5: ওই তো যদি নিজের এই অবস্থা তাইলে বেশি বুঝুন একেবারে বাইরে যেত।
4: আমার ওইব কোন দুঃখে, বেড়া মানুষ কি সন্তান জন্ম দেয়? আজ কবি কথা শুনছো কোনোদিন?
6: আমার কথাটা মন দিয়া শুনো।
4: আপনার কোন কথাটা আমি শুনি না দুলা ভাই, তাই লাস্ট আর একটা চান্স
6: আমি কমু কোনো একটা স্থায়ী পদ্ধতি আস্তে আস্তে এত আই তুলল না। তুমি অথবা শুনু যে কেউ একজন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি লইয়া ফুল স্টপ করো।
3: কম দুলা ভাই, আমরা লটারি করু, তারপরে যার নাম উঠবো হেই স্থায়ী পদ্ধতি লইবো।
6: এইটা দেখি কম না, এইটা তোমাকে মিয়া বিবির আপোষের ব্যাপার। হয় তুমি ভেসেকটমি করো বুঝছো, আর নাইলে জুনু বেগম টিউবেকটমি করো, তারপর নিশ্চিন্ত হও। ক্লিনিকে গিয়া বিস্তারিত জাননা বুঝা, একটা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করো।
4: আচ্ছা, আমার সোনা বউ যখন কইছে লটারি কইরাই ফয়সালা করুন নে।
1: বন্ধুরা, স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন শেখ শাকিল আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমি নুরাইন তাহমিনা কেয়া
0: এবং আমি শাকিল আহমেদ,
1: সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন,
0: এবং স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
7: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
8: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ তবির আল কাদের। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগরীর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীর চর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকেই পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম। রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সকে লেখাসেবের এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয় বলে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে রোসাটমের মহাপরিচালক বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী মূল্য শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় 11% পূরণ করবে। রোসাটমের মহাপরিচালক বলেন, আগামী বছর এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কমিশন ও প্রাথমিক স্টার্ট আপ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশেই। তিনি আজ সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা এবং সমান মর্যাদা পাবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা। সনাতন ধর্ম অবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তলোকে তার পিতলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্ম অবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়াদশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সমঝোতা হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র সহ বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ার ডিজেল রপ্তানির উপর আগামী বছরের 7 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে দ্রুত কমতে পারে জ্বালানির দাম। কয়েক ধাপে লাখ লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার, তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় ইনের ব্যাটিং শুরু করেছে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তর নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
2: প্রিয় শ্রোতা, আমরা অনেকেই জানি সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মনে রাখবেন, ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব

0: দিন তীব্র জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং শরীরে প্রচণ্ড ব্যথা ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। এই লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বন্ধু শ্রোতা, মনে রাখবেন, নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে আমরা উৎখাত করি। মাদকের ব্যবহার মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে মাদক সেবনকারীকে ক্ষতিগ্রস্ত করে। এ থেকে দূরে থাকুন, সমাজকে সুন্দর রাখুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ কিন্তু এই মাদক আসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জ এবং FM 90 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 90 মেগাহার্টজ এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না ঢাকা ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ শুনতে পাবেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনতে পাবেন বেলা 2:45 সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ থাকছে বেলা 3:35 বিকেল 4:05 শুনতে পাবেন পবিত্র কোরআন শিক্ষার আসর সুর তরঙ্গ বিকেল 4:25 বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনতে পাবেন বিকেল 5:10 সকাল 8:00 বিকেল 5:40 শুনতে পাবেন ডেঙ্গু ঠেকায় একসাথে এই অনুষ্ঠানটি বিকেল 5:40 সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী পেশু থাকছে রাত 9:05 ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনতে পাবেন রাত 10:00 রাত 10:20 শুনতে পাবেন শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান
2: এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের কিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। গ্রন্থন উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।
1: প্রিয় শ্রোতা, আইরিশ সাহিত্যিক জর্জ বার্নার্ড শ বলেছেন, মনকে পরিষ্কার আর উজ্জ্বল রাখা জরুরি, কেননা মনই একমাত্র জানালা যা দিয়ে তুমি জগৎ দেখতে বাধ্য। কিন্তু আমাদের এই মনের ঘর সবসময় পরিষ্কার বা উজ্জ্বল থাকে না। কখনো কখনো এখানে এসে জমা হয় বিষণ্ণতা নামের আবর্জনা, যা আমাদের মনকে নিঃসঙ্গতায় ভরিয়ে অন্ধকারাচ্ছন্ন করে রাখে। আর এই বিষণ্ণতা নিঃসঙ্গতা যখন বাড়তে থাকে, তখন তা আমাদের মনকে আহত করে আমাদেরকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। কিন্তু আমরা অনেকেই শরীরের অসুস্থতাকে গুরুত্ব দিলেও মানসিক অসুস্থতাকে চরমভাবে অবহেলা করি। অথচ এই মানসিক অসুস্থতা থেকেই বিশ্বে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ আত্মহত্যা করে, আর আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি। এ থেকে উপলব্ধি করা যায় যে মানসিক স্বাস্থ্যের সুস্থতা কতটা জরুরি। আর তাই সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর 10ই অক্টোবর অর্থাৎ আজকের এই দিনটিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। মানসিক রোগের কোনো জীবাণু নেই। আর্থিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, মহামারী, নানা কারণে অসমতার শিকার হলে মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট দেখা দিতে পারে, আর তা প্রকট হলে মানসিক রোগ হতে পারে। আর এই রোগ নারী পুরুষ উভয়েরই হতে পারে, তবে আমাদের দেশে পুরুষের তুলনায় নারীদের বেশি হয়ে থাকে এই রোগ। তাই এ বিষয়ে সকল নারী সচেতন হন এবং পরিবারের সদস্যদেরও মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। এমনই আহ্বানে সবাইকে আমন্ত্রণ নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠর আজকের আয়োজনে। শ্রোতা, আমাদের বাংলা সাহিত্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র কবি সুফিয়া কামাল। তবে তাঁর বিচরণ শুধু সাহিত্যের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। এদেশের নারী মুক্তির আন্দোলনের ইতিহাসে তিনি একজন পথিকৃৎ। অনুপ্রেরণাদায়ী নারীর কথা পর্বে আজ শুনব তাঁর জীবনের কথা নীলুফার জাহানের উচ্চারণে।
2: অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গের নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের সান্নিধ্যে এসে নিজেকে সমাজের বৈরিস্রোতের বিরুদ্ধে শক্ত পাটাতনে দাঁড় করিয়েছিলেন এই বঙ্গেরই আর একজন মহিষী নারী বেগম সুফিয়া কামাল। তিনি যে পথেই হেঁটেছেন, যে কাজই করেছেন, তা হয়ে গেছে ইতিহাস, পরিবর্তনের ইতিহাস, সৃষ্টির ইতিহাস। 1929 সাল, তখন সুফিয়া কামালের বয়স মাত্র 18 বছর, স্বগত পত্রিকায় নিয়মিত লেখালেখি করে চলেছেন এবং তার সেই সমস্ত লেখা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়ে চলেছে। একদিন স্বগত সম্পাদক জনাব নাসিরুদ্দিন তার বাড়িতে এলেন স্বগতের নারী সংখ্যার জন্য নারীর ফটোগ্রাফ সংগ্রহে। কিন্তু নারীর ছবি কোথায় পাবেন? কারণ তখন মুসলিম নারী তো অনেক দূরের ব্যাপার, হিন্দু নারীরাও স্টুডিওয় গিয়ে ছবি তোলাতে পারতেন না। সুফিয়া কামালের স্বামীর উৎসাহে জনাব নাসিরুদ্দিন স্টুডিওতে সুফিয়া কামালকে নিয়ে ছবি তোলালেন। সেই প্রথম অবিভক্ত ভারতে পাক্ষিক স্বগত পত্রিকার নারী সংখ্যায় একজন অত্যন্ত সাহসী রুচিবান নারীর ছবি ছাপা হল, সে সাথে সুফিয়া কামালের কবিতা বিড়ম্বিত। 1923 সালে তিনি রচনা করেন তার প্রথম গল্পগ্রন্থ সৈনিক বধু, যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। মাত্র 21 বছর বয়সে তিনি বিধবা হন। বৈধব্যের নীরব যন্ত্রণাকে ধারণ করেই তিনি লিখে ফেলেন সাজের মায়া 1938 সালে। মহিষী এই নারী যিনি বাংলাদেশের নারীদের তার চারিত্রিক দৃঢ়তা, অসীম সাহস, সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে সমস্ত অন্যায়, অবিচার, যন্ত্রণা, শোষণকে পায়ে মাড়িয়ে সম্মুখে চলতে শিখিয়েছেন। সুফিয়া কামাল তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তৎকালীন রক্ষণশীল সমাজে বাস করেও তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। 14 বছর বয়সে বরিশালে তিনি প্রথম সমাজসেবামূলক কাজ করার সুযোগ পান। 18 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত আঞ্জুমানে মামাতিনে কাজ করেন। 1931 সালে সুফিয়া কামাল মুসলিম নারীদের মধ্যে প্রথম ভারতীয় মহিলা ফেডারেশনের সদস্য নির্বাচিত হন। 1947 সালে ঢাকায় আসার পর তিনি প্রথমে ওয়ারি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন এবং এই সমিতির মাধ্যমে কাজ শুরু করেন। 1948 সালে তাকে সভানেত্রী করে পূর্ব পাকিস্তান মহিলা সমিতি গঠিত হয়। 1969 সালে মহিলা সংগ্রাম পরিষদ, বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সাথে জড়িত ছিলেন। স্বাধীনতার পরও তিনি অনেক সংগঠন প্রতিষ্ঠাও পরিচালনা করেন, যেমন বাংলাদেশ মহিলা পুনর্বাসন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন কমিটি এবং দুস্থ পুনর্বাসন সংস্থা ইত্যাদি। এছাড়াও তিনি ছায়ানট, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং নারী কল্যাণ সংস্থার সভানেত্রী ছিলেন। বেগম সুফিয়া কামালকে বাংলাদেশের নারী মুক্তির প্রেরণাদায়িনী বা নারী আন্দোলনের আলোকবর্তিকা বিশেষণে বিভূষিত করা হয়, কারণ তিনি বেগম রোকেয়া পরবর্তী সময়ে অত্যন্ত প্রতিকূল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে এদেশের নারী সমাজকে অন্ধকার থেকে আলোতে আনার নেতৃত্ব দিয়েছিলেন। রক্ষণশীল সমাজ ব্যবস্থার প্রথা ভেঙে তিনি নিজে যেমন গোপনে পড়াশোনা করেছেন, ঠিক তেমনি অন্য নারীদেরও শিক্ষার আলো দেখাতে আমৃত্যু কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী হলের নাম বেগম রোকেয়ার সম্মানে রোকেয়া হল করার দাবি উত্থাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার লেখনী ছিল নারীর প্রতি দায়বদ্ধতার এক সুস্পষ্ট দলিল। কবিতা ও গদ্যের মাধ্যমে তিনি পুরুষতান্ত্রিক সমাজ ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নারীর মনস্তাত্ত্বিক মুক্তি ও আত্মমর্যাদার বাণী প্রচার করেছেন। তার এই আপোষহীন সংগ্রামের কারণে তৎকালীন সময়ে তিনি জননী সাহসিকা উপাধিতে ভূষিত হন। 1999 সালে মৃত্যুর পর তিনি দেশের প্রথম নারী হিসেবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন। মূলত তার দেখানো পথ ধরেই বর্তমানে বাংলাদেশের নারী সমাজ শিক্ষা, কর্মসংস্থান ও সম অধিকারের দিকে এগিয়ে চলেছে, যা তাকে চিরকাল নারী মুক্তির মূল অনুপ্রেরণা হিসেবে স্মরণীয় করে রাখবে।
1: শ্রোতা, আজ থেকে শত বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর চিন্তা, চেতনা, অনুভূতির প্রকাশ করে গেছেন তাঁর কবিতা, গল্প, গানে। কিন্তু শত বছর পেরিয়েও সেগুলো আজও আধুনিক, আজও বর্তমানের সাথেই সাদৃশ্যপূর্ণ। তাই তো রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেই বিরাজমান তাঁর লেখনী দিয়ে। এবার তাঁরই রচিত গানে গানে কিছুটা সময় কাটাব। শুনব পাপিয়া সরোয়ারের কণ্ঠে, সেদিন দুজনে দুলেছিল বনে।

আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমি নারী আমি পারি বাক্যটি নারীর শক্তি, আত্মবিশ্বাস, সংগ্রাম এবং বহুমুখী প্রতিভার এক অনন্য প্রতীক। একজন নারী একই সাথে পরিবার, সমাজ ও কর্মস্থল সফলভাবে সামলাতে পারেন। হাজারো বাধা, বিপত্তি ও কষ্টের মাঝেও নারী হাসি মুখে লড়াই চালিয়ে যেতে পারেন। মাতৃত্ব থেকে শুরু করে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি, সব ক্ষেত্রেই নারীর অবদান অপরিসীম। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এমন সফল নারীদের নিয়ে আয়োজন আমি নারী আমি পারি আমাদের এবারের নিবেদন। আজকের এই পর্বের অতিথির সাথে কথোপকথনে আছেন জামিলা আখতার।

0: বন্ধুরা, এ পর্বে আজ আমরা একজন সফল উদ্যোক্তার গল্প শুনব, যিনি বেশ অল্প বয়সেই এই উদ্যোক্তা হয়েছেন। তিনি আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে।
1: আমি জান্নাতুন্নাইমা তানিশা। আমি ইউনিভার্সিটিতে পড়ছি বিবিএ নিয়ে, এবং পাশাপাশি আমি আমার ছোট একটা বিজনেস রান করছি।
0: তো এই যে পড়াশোনার পাশাপাশি আপনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এতে কি লেখাপড়ার কোনো ব্যাঘাত ঘটে?
1: লেখাপড়ার জন্য আমি আলাদা একটা টাইম রাখি, আলাদা একটা টাইম লেখাপড়ার মধ্যে দেই, এবং কিছু সময় আমি আমার বিজনেসের মধ্যে দেই। পড়াশোনার পাশাপাশি আমি এটা রাখছি।
0: তো এই আপনি ব্যবসা করছেন, কি নিয়ে ব্যবসা করছেন?
1: আমার ব্যবসাটা মেইনলি ইম্পোর্টেড জুয়েলারি নিয়ে। এটা কানের দুল, ব্রেসলেট এন্ড গলার সেট, গলার নেকলেস, এগুলো নিয়ে।
0: এত কিছু থাকতে আপনার এই জুয়েলারি নিয়ে ব্যবসার চিন্তাটা কিভাবে মাথায় এলো, কেন এলো?
1: আসলে আমি শুরুতে কি নিয়ে শুরু করব আমি একটু কনফিউজ ছিলাম, কারণ আমার পুঁজি অনেক কম ছিল, আমার হাতে টাকা ওরকম ছিলই না বলতে গেলে। তো আমি অনেক ঘাটাঘাটি করি যে অল্প টাকার মধ্যে কি আনা যায়। তো আমি একদিনের মাথায় একটা পেজ খুলি, পেজের নাম কি দিব আমি শিওর ছিলাম না, কি নিয়ে শুরু করবো আমি একদমই শিওর ছিলাম না। আমার জাস্ট ইচ্ছা ছিল আমি শুরু করব, কিছু একটা দিয়ে শুরু করব। পেজ খুলি, পেজের লোগো ডিজাইন নিজেই করি, করে পেজটা শুরু করি। তারপরে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, সেও একজন উদ্যোক্তা, সে হচ্ছে মেইনলি ইম্পোর্টের কাজ করে। ওনাকে আমি আমার সমস্যাগুলো বলি যে ভাই আমার কাছে অনেক কম টাকা আছে, 2-3 হাজারের মধ্যে আমি কিভাবে কি করব। তো ভাইয়া বলো যে তুমি এগুলো নিয়ে শুরু করো, আমি এগুলো ইম্পোর্ট করি, তুমি চাইলে আমার মাধ্যমে ইম্পোর্ট করাতে পারো। তো যাই হোক, প্রথমে আমি ওনার মাধ্যমে আনাই জিনিসগুলো। আমি 5টা ব্রেসলেট আর 1টা চেইন দিয়ে শুরু করি, আমার মনে আছে। তো ব্রেসলেট গুলোর ভিডিও ছবি নিজেই বানাই, বানাই আমি আপলোড করি, এন্ড দেন ওই ভিডিও গুলোর মধ্যে এত রিচ আসে, মানুষজন এত পছন্দ করে। আমি শিওর ছিলাম না যে আমার এগুলো কে নিবে, কে চিনবে। তো আমার একটা ফ্রেন্ড বলে যে তুই কি বিজনেসের জন্য বক্স, তুই যে পার্সেল দিবি এগুলো অর্ডার করছিস, কে নিবে আমার কাছ থেকে আমার এই জিনিস? প্রথমে প্রথমে তো কেউ নিবে না। তো আমি আপলোড করার পর প্রথম দিন আমার ফার্স্ট কাস্টমারের নাম মনে আছে, অল্প আমার কাছ থেকে অর্ডার করেছিল গত কয়েক মাস আগে, আমার ফার্স্ট কাস্টমার। তো আমি তাড়াহুড়া করে বিজনেসের জন্য বক্স অর্ডার করি, যা যা লাগে একটা ডেলিভার করার জন্য অর্ডার করে আমি আমার ফার্স্ট ডেলিভারটা দেই। এভাবেই আর কি মেইনলি শুরু হয়। তো উনি আমাকে আবার অনেক ভালো রিভিউ দেয়, ওনার রিভিউ থেকে আবার অনেক অনেক
0: মানুষজন জানতে পারে।
1: তো এভাবেই আর কি মেইনলি শুরু।
0: তো এখন কি পর্যায়ে আছে?
1: এখন 3,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমার যে সেলস 1,00,000-এর উপরে। তো এটা আরো এক্সটেন্ড করার ইচ্ছা আছে।
0: পারিবারিক ভাবে উৎসাহ পেয়েছিলেন নাকি বাধা পেয়েছিলেন কোথাও?
1: আমি আসলে যখন শুরু করেছিলাম আমি আমার ফ্যামিলির কাউকেই জানাইনি, কারণ আমি জানি আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ। তো ওরা জিনিসটা ভালোভাবে নিত না, যে অনলাইনে সেল করব জিনিসটা একটু ছোটভাবে দেখত। তো আমি ফার্স্টে শুরু করার সময় আমি কাউকেই জানাইনি, জাস্ট আমার হাজবেন্ড ছিল, আমি আমার হাজবেন্ডকে সব শেয়ার করি যে আমি এভাবে শুরু করব। আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক ইন্সপায়ার করে, ও জাস্ট বলে যে তোমার কি লাগবে তুমি আমাকে বলো, তুমি জাস্ট শুরু করো। তো বিজনেসটা যখন শুরু হওয়ার 2-3 মাস হয়ে যায়, আমার অনেক প্রফিট হয়ে যায়, 1,00,000 টাকার উপর প্রফিট হয়, তখন আমি আমার মাকে প্রথম জানাই যে আম্মু আমি এরকম শুরু করছিলাম। তো প্রথমে তো তোমাকে জানাই নেই। প্রথমে দিকে আম্মু নিজেও একটু সাই ছিল, আমিও অনেক সাই ছিলাম যে লোকে কি বলবে। আসলে প্রথমে দিকে কেউ থাকে না, যখন জিনিসটা সাকসেস হয়ে যায়, শুরু হয়, যখন একটা ভালো পজিশনে চলে যায়, তখন মানুষ আর কি ইন্সপায়ার করে, কংগ্রাটস করে। এই
0: খুবই ভালো লাগলো শুনে যে মাত্র 3,000 টাকা দিয়ে শুরু করে এখন পুঁজি প্রায় 1,00,000-এর কাছাকাছি, তাই না? বাহ, এটা হতে পারে অনেকের জন্যই একটা প্রেরণা। এখন কি জুয়েলারি গুলো ইম্পোর্ট করে আনা হচ্ছে?
1: আমার আলহামদুলিল্লাহ এখন কার্টুনে কার্টুনে স্টক আসে, স্টক শেষও হয়ে যায়।
0: আইটেম বেড়েছে কি?
1: আইটেম বেড়েছে, মনে করেন যেগুলো ট্রেন্ডি জিনিস, নতুন নতুন ট্রেন্ড আসে না, তো আমি ট্রাই করি ট্রেন্ড যখন আসে তখন সাথে সাথে জিনিসগুলো নিয়ে আসার, কারণ ট্রেন্ড বেশি দিন কিন্তু থাকে না। তো ট্রেন্ডি জিনিসগুলো, ট্রেন্ড থাকতে থাকতে জিনিসগুলো এনে সেল করে আবার নতুন যে ট্রেন্ড ওগুলো আবার ইম্পোর্ট করি।
0: কোত্থেকে আসছে এগুলো?
1: এগুলো মেইনলি আমি একটা ভাইয়ার মাধ্যমে চায়না থেকে ইম্পোর্ট করি আমি।
0: আপনার এই প্রোডাক্টগুলো যারা নিচ্ছে তারা কেমন, মানে কারা নিচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো?
1: বেসিক্যালি আমার এই প্রোডাক্ট গুলো নিচ্ছে ইয়াং জেনারেশনের যে মানুষ ওরা নিচ্ছে, অ্যান্ড অলসো আমি আমার প্রোডাক্ট গুলোর প্রাইসিং এমন ভাবে সেট করি যাতে সবাই নিতে পারে। এমনও আছে আমার প্রোডাক্ট বাংলাদেশের অন্য প্রান্তে বিভিন্ন গ্রাম অঞ্চলেও গিয়েছে, গ্রাম অঞ্চল থেকেও মানুষ অর্ডার করছে। সো আমি প্রাইস রেঞ্জটা এভাবে সেট করি যাতে সবাই আর কি বেসিক্যালি সব রেঞ্জের মানুষরাই মানে নিতে পারে।
0: এটা কিন্তু একটা খুব ভালো জিনিস যে সব রেঞ্জেরই জিনিস আপনার কাছে আছে, সবাই নিতে পারছে। আর নতুন যারা আসবেন এই উদ্যোক্তা হয়ে আমাদের অর্থনীতিকে আরো মজবুত করতে, এদের ব্যাপারে আপনার বলার কি আছে?
1: আমি যখন প্রথমে শুরু করেছিলাম ছবি ভিডিও আপলোড দেওয়া, তো আমার মানুষ প্রাইস জিজ্ঞেস করার থেকে বেশি জিজ্ঞেস করতো যে আপু তুমি কি প্রোডাক্ট হোলসেল দাও, বিকজ আমিও বিজনেস শুরু করতে চাচ্ছি। এই সব প্রশ্ন আসলে আমার কাছে বেশি আসতো মানে অরিজিনাল কাস্টমারের থেকে। তো আমি প্রথম প্রথম কয়েকজনকে বলতাম যে আপু আমি অ্যাকচুয়ালি অ্যাডভাইস দিতাম যে বিজনেসটা আমি কিভাবে শুরু করেছি, অ্যান্ড ইভেন কোথা থেকে তুমি কম প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবা। তো পরে দিয়ে দেখলাম যে এরকম মানুষের সংখ্যা আসলে অনেক বেশি যে যারা শুরু করতে চায়। তো তখন আমি আমার একটা গ্রুপ ওপেন করি যে আমি ওখানে কোনো প্রোডাক্ট হোলসেল দেই না, আমি জাস্ট ওদেরকে অ্যাডভাইস দিই যে তোমরা বিগিনার, তোমাদের প্রফিট কত, তোমরা কিভাবে শুরু করবা, কিভাবে কোত্থেকে প্রোডাক্ট কিনবা, ইভেন আমি এটাও বলে দিই তোমরা কত পার্সেন্ট প্রফিট রেখে প্রাইসটা সেট করবা, সব ইনফরমেশন আমি ওনাদেরকে দিয়ে থাকি। সো যারা আমাকে মেসেজ দেয় ওদেরকে আমি এরকম হেল্প করে থাকি। তো এই আর কি, অনেকে আমার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে, অনেকে আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওরা এখন বিজনেস করছে আলহামদুলিল্লাহ। আমার কাছে এটা দেখতেও নিজের কাছেও খুবই ভালো লাগে।
0: তো ভবিষ্যতে আর কিছু পরিকল্পনা আছে কিনা ব্যবসা অন্যদিকে নিয়ে যাওয়ার বা এমন কিছু?
1: জি, আমি আমার ইচ্ছা আছে এখান থেকে যে প্রফিট পাবো তা আমার একটা গোল আছে, আমি ওটুক পর্যন্ত পৌঁছালে ওই প্রফিটের টাকা দিয়ে আমার ইচ্ছা আছে একটা ক্লোদিং ব্র্যান্ড ওপেন করার। আপাতত আমি এটাতেই স্টিক থাকছি, অ্যান্ড ফিউচারে ইনশাল্লাহ এটা প্রফিট দিয়ে আমি একটা বড় ক্লোদিং ব্র্যান্ড, নিজের একটা ব্র্যান্ড ইনভেন্ট করার ইচ্ছা আছে।
0: আচ্ছা, আপনি যে আমাদের বেতারে এলেন,
1: জি,
0: অনেক শ্রোতা বন্ধু কিন্তু আপনার কথা শুনলো এবং অনেক শ্রোতা বন্ধুই আপনার এই কথায় কিন্তু অনুপ্রাণিত হয়ে তারাও হয়তো এগিয়ে আসবে নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়ানোর জন্য, নিজের দেশের অর্থনীতিতে কিছুটা অবদান রাখার জন্য। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো আজকে যে শ্রোতারা আপনার কথা শুনলো, আপনার কেমন লাগছে আমাদের বেতারে এসে?
1: আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এত মানুষকে ইন্সপায়ার করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। ইভেন আমি মনে করি একটা মেয়ের সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি ইভেন বিজনেস শুরু করার পর বুঝতে পেরেছি যে নিজের টাকা দিয়ে কোনো কিছু কেনার মধ্যে আনন্দটা আসলে এটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সো আমার কাছে মনে হয় যে মেয়ে মানুষ আসলে ছোট থেকে শুরু করলেও কিছু একটা করা উচিত, অ্যাটলিস্ট বাসায় বসে না থেকে কিছু একটা করা উচিত। সো এই আর কি, আমার কাছে এখানে এসে খুবই ভালো লাগছে।
0: জানাতুল নাইমা তানিশা, খুব ভালো লাগলো আপনার কথা শুনিয়ে, আপনার এই যে যাত্রা, আপনার উদ্যোক্তা হবার গল্প, এটা শুনে খুব ভালো লাগলো। আমরা আশা করছি আপনি আরো অনেক অনেক অনেক দূরে গিয়ে যাবেন, আপনার ব্যবসা আরো অনেক বড় হবে এবং আপনাকে দেখে আরো দশটা বিশটা মেয়ে এগিয়ে আসবে। এভাবে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে নিজেদের অবদান রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

0: শ্রোতা, আজকের নারীরা তাদের কাজের মাধ্যমে নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। সাফল্যের ধারায় তাদের পদচারণা এখন প্রতিনিয়তই চলমান। এবারে পরিবেশনায় শুনবেন সাম্প্রতিক সময়ে নারীদের তেমনই কিছু সফলতার খবর, শিক্ষা ও কেরিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন সঞ্জিদা হোসেন।
1: শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাসেট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়া নারীদের একটি বড় অংশ দক্ষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 38,048 জন নারীকে মূল্যায়ন করে 26,574 জনকে দক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 13,895 জনের চাকরি বা আত্মকর্মসংস্থানের তথ্য নিশ্চিত হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি ও সরকারি সেবা সহজ করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সরকার। শিক্ষামন্ত্রী বলেছেন, প্রশাসনিক জটিলতা কমানো এবং নারী উদ্যোক্তাদের নীতি নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে। অনলাইনে একক সেবা ব্যবস্থার মাধ্যমে ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন প্রয়োজনীয় নথি পাওয়ার সুযোগ তৈরির কথাও জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইওড নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনার তরুণ উদ্যোক্তাদের নিশ্চিত করে অর্থায়নের সুযোগ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে দেশের 8 জেলার 64টি উপজেলার কার্যক্রমটি চালু হয়েছে এবং আবেদন গ্রহণ চলছে 15 অক্টোবর পর্যন্ত। নারী তরুণীরাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন। ঢাকায় 2 ও 3 অক্টোবর অনুষ্ঠিত আইডিএলসি পূর্ণতা উৎসব 2026-এ শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। পোশাক, গয়না ও ঘর সাজানোর পণ্য, চামড়াজাত পণ্য, স্কিন কেয়ার ও মেকআপ সহ বিভিন্ন পণ্যের নারী উদ্যোক্তারা সেখানে নিজেদের পণ্য প্রদর্শন ও সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। আয়োজনটি নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজার তৈরির সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। 6 অক্টোবর ঢাকায় গার্লস চাইল্ডস এডুকেশন অ্যান্ড কনভারসেশন অফ অ্যান ইকুইটেবল সোসাইটি শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, একটি মেয়েকে শিক্ষিত করা শুধু তার নিজের ভবিষ্যৎ গড়ে তোলা নয়, এর ইতিবাচক প্রভাব পড়ে পরিবার, পরবর্তী প্রজন্ম এবং পুরো সমাজের উপর। তার শিক্ষাকে শুধু পরীক্ষার ফল বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না রেখে মেয়েদের আত্মনির্ভরশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে যুক্ত করার উপর গুরুত্ব দেন। বাংলাদেশের মাঠ প্রশাসনে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে দেশের 64 জেলার মধ্যে 21 জেলায় নারী জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি 499টি উপজেলার মধ্যে 191টিতে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দায়িত্ব পালন করছেন, যা মোট পদের প্রায় 39%। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত কর্মকর্তাদের প্রায় 30% নারী। বাংলাদেশ নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছেন। 3 ম্যাচের এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ অধিনায়ক নাহিদা আক্তার। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন দিশা বিশ্বাস ও 17 বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিঙ্কি। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের আরও ভালোভাবে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়ে গেল 9 অক্টোবর ব্রিসবেনে। নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে ও দেশের বিভিন্ন প্রান্তের নারী ফুটবলারদের প্রতিভা তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে প্রথম আলো স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট 2026। দেশের বিভিন্ন অঞ্চলের নারী ফুটবল একাডেমির দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। এরপর সেরা দলগুলো ঢাকার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেবে। আয়োজকদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতার আয়োজন নয়, বরং প্রত্যন্ত এলাকার প্রতিভাবান মেয়েদের সামনে এগিয়ে আনার সুযোগ তৈরি করা এবং ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় খুঁজে বের করা। প্রিয় শ্রোতা, সাম্প্রতিক সময়ে নারীদের সফলতা, শিক্ষা ও ক্যারিয়ারের খবর এখানেই শেষ হল।
0: সুপ্রিয় শ্রোতা, আগামীকাল 11 অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। পৃথিবীজুড়ে নারী পুরুষ বৈষম্য দূরের লক্ষ্যে 2012 সালের 11 অক্টোবর প্রথম এই দিবসটি পালিত হয়। বাংলাদেশেও দিবসটি প্রতি বছর পালিত হয়ে আসছে। আসুন, নারী পুরুষের বৈষম্য দূর করে এক সমতার বিশ্ব গড়ে তুলতে নারীকে শুধু নারী না ভেবে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করি, এমনই আহ্বানে আজকের নারীকণ্ঠ আয়োজনের ইতি টানব। আর শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারীকণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং নারীকণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন তামান্না সিদ্দিকী, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনায় নাদিয়া ফেরদৌস।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বন্ধুরা, এই শুভ দুপুরে যারা শুনছেন কান পেতে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন, সবাইকে আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে। হ্যাঁ বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, শোনাব ফাতেমাতুজ জোহরার কণ্ঠে প্রথম গান।

0: কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। কথাটি বলেছেন কবি কাজী নজরুল ইসলাম।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এবারের গানটি শুনবেন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে।

0: আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। কবি কাজী নজরুল ইসলাম।
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন আমার গানের মালা। এবারের শিল্পী নীলুফার ইয়াসমিন।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারিক রহমান আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের নেতৃত্বে প্রকল্পটির গবেষকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গার কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্তালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয় উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দিরে ও মণ্ডপে মহালয়ের ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচকভাবে বিবেচনা করছে, তবে এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় দেশের শান্তি রক্ষা অভিজ্ঞতার সম্ভাব্য আবেদনের উপর ভিত্তি করে দেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান সৌদি যুবরাজের পক্ষ থেকে সে দেশ পরিদর্শন নিমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেন, সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, গতকাল চট্টগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে নিহত স্কুল ছাত্রীর ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে তিনি শিগগিরই মীমাংসা অথবা বিজয়ের প্রত্যাশা করছেন। আগামী মাসে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে নিউ ইয়র্কে এক নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। এদিকে রাশিয়া জানিয়েছে, ইরান সংকট সমাধানে ক্রেমলিনের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেটে 51 রান করেছেন। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are tuned to World Music.

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় রুবিনা শাহনাজ।

এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনের আলোর মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রম অপশ্রেয়মান আশ্বিনের পরন্তবেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের কবিতা আবৃত্তির আয়োজন সুরঞ্জনা শোনার জন্য।

প্রিয় বন্ধুরা, কান্ডারি হুশিয়ার কবিতার রচনার শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকার 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মে পর্যন্ত সময়কালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আজ আমরা সুরঞ্জনা শুরু করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। ব্রিটিশ ভারতে পরাধীন মানুষের মনে তীব্র আঘাত হেনে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে প্রতিবাদ জানাতে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন কবি নজরুল। মূলত তাঁর এই বিদ্রোহের পেছনে ছিল মানুষের কল্যাণ চিন্তা। সব ধরনের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তিনি মানুষেরই জয়গান গেয়েছেন। প্রিয় শ্রোতা সঙ্গী, এবারে নিবেদন করছি নজরুলের মানুষ কবিতার আবৃত্তি। উচ্চারণে আমিনা রহমান।

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, পূজারী দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দোয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজাটা যে হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি তো সাত দিন, সহস বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়, মসজিদে কাল শিন্নি আসিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারিন চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন, তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মরগে ভাগারি গিয়া নামাজ পড়িস বেটা, ভুখারি কহিল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা, ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনী মাবুত কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা, হায়রে ভজনালয় তোমারই মিনারে চড়িয়া ভণ্ড গাহে সাধ্যের জয়।

এদেশ ছবির মতো সুন্দর। কবি পরম মমতা ও দেশপ্রেম দিয়ে ছবির মতো সুন্দর আমাদের জন্মভূমির কথা বলেছেন ছবি কবিতায়। এবারে আবু হেনা মুস্তফা কামালের কবিতা, উচ্চারণে সিরাজুর রহমান।

আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন! ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালী তুলে এনে ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম।

আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ বলা হয় জীবনানন্দ দাশকে। তাঁকে রূপসী বাংলার কবি, পরাবাস্তববাদী কবি, দুর্বোধ্যতার কবিও বলে থাকেন কেউ কেউ। বাস্তব জগতে নশ্বরতা ও অন্ধকার ছাপিয়ে মানুষের চিরন্তন স্বপ্ন, স্মৃতি ও অনুভূতির অমরত্বে বিশ্বাসী ছিলেন জীবনানন্দ দাস। তাই স্বপ্ন শীর্ষক কবিতায় কবি বলেছেন, পৃথিবীর সব আলো, কোলাহল ও মানুষের গল্প একদিন ফুরিয়ে যাবে, কিন্তু মানুষের স্বপ্ন ও অন্তরের সেই চেনা মুখটি চিরকাল পৃথিবীর মনে ধূসরতম ও নান্দনিক রূপে রয়ে যাবে। জীবনানন্দ দাশের স্বপ্ন শীর্ষক কবিতাটি শুনবেন ফারহানা ত্রিনার উচ্চারণে।

পাণ্ডুলিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম বসে। শিশির পড়িতেছিল ধীরে ধীরে খুশি। নিমের শাখার থেকে একাকিতম কে পাখি নামি, উড়ে গেল কুয়াশায়, কুয়াশার থেকে দূর কুয়াশায় আরো তাহারি পাখার হাওয়া। প্রদীপ নিভাই গেল বুঝি অন্ধকার হাতরাই, ধীরে ধীরে দেশলাই খুঁজি। যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে, বলিতে কি পারো কার মুখ। আমলকি শাখার পেছনে শিঙের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিল তাহা, ধূসর পাণ্ডুলিপি একদিন দেখেছিল আহা। সে মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে, তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে, পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন। মানুষ রবে না, রবে শুধু মানুষের স্বপ্ন তখন, সেই মুখ আর আমি রব সেই স্বপ্নের ভিতর।

কবি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থে বাংলার নদী, পলিমাটি, কৃষি, খেটে খাওয়া মানুষ এবং গ্রামীণ সংস্কৃতির নানা উপাদান নিপুণভাবে ফুটে উঠেছে। সোনালী কাবিন সনেট গুচ্ছে গ্রামীণ সমাজের সহজ সরল রূপ, মাটি ও মানুষের গন্ধ এবং নরনারীর পবিত্র প্রেমের গভীর আকুতি প্রকাশ পেয়েছে। কাব্যগ্রন্থে উল্লেখিত কাবিন বা কাবিননামাকে কবি পারস্পরিক ভালোবাসার বৈধতা, নিরাপত্তা এবং দায়িত্ব এবং নৈতিক ও সামাজিক স্বীকৃতির প্রতীক হিসেবে চিত্রিত করেছেন। কবি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে একটি সনেট আবৃত্তি করছেন মনোয়ার মাহমুদ জুয়েল।

0: নদীর শিকস্তি কোনো গ্রামাঞ্চলে মধ্যরাতে কেউ যেমন শুনতে পেলে অকস্মাত জলের জোয়ার, হাতড়ে তালাশ করে সঙ্গিনীকে, আছে কিনা সেও, যে নারী উন্মুক্ত করে তার ধনধান্যের দুয়ার। অন্ধ আতঙ্কের রাতে ধর ভদ্রে আমার এ হাত, তোমার শরীরে যদি থেকে থাকে শস্যের সুবাস, খোরাকির শত্রু আনে যত হিংস্র লোভের আঘাত, আমরা ফেরা বসে খাদ্য লোভী রাহুর তরাস। নদীর চরের প্রতি জলে খাওয়া ডাঙার কিষান যেমন প্রতিষ্ঠা করে বাজ খায় অধিকার তার, তোমার মস্তকে তেমনি তুলে আছে ন্যায়ের নিশান, দয়া ও দাবিতে দৃঢ় দীপ্তবর্ণ পতাকা আমার। ফাটানো বিদ্যুতে আজ চেয়ে দেখো কাঁপছে ঈশান, ঝড়ের কসম খেয়ে বলো নারী, বলো তুমি কার।
1: মানুষ অনেক সময় সমাজের বা অন্য দশজনের সমালোচনার ভয়ে ভালো কাজ কিংবা মনের সৎ ইচ্ছেগুলোর বাস্তবায়ন করতে গিয়ে পিছিয়ে যায়। সমাজের ভয়ে গুটিয়ে না থেকে মহৎ ও কল্যাণকর কাজে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য। সৎ ও সাহসী কাজের মাধ্যমেই মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। কবি কামিনী রায় তাঁর পাছে লোকে কিছু বলে কবিতায় অন্যের নেতিবাচক সমালোচনার ভয়ে গুটিয়ে না থেকে নিজের লক্ষ্য ও কর্তব্যে অবিচল থাকতে আহ্বান জানিয়েছেন। কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে কবিতা শুনবেন শারমিন সুলতানা ইসলামের উচ্চারণে।

0: পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা চলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো উঠে চিন্তা শুভ্র কত, মিশে যাই হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁধে প্রাণ যবে আঁখি, সযতনে শুকায় রাখি, নিরমল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যাই উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে এক সাথে মিলে সবে, পারি না মিলাতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দেছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে।
1: বন্ধুরা, শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে রূপময়। চারদিকে সজীব গাছপালার ওপর বয়ে যায় শেফালি ফুলের মদির গন্ধ ভরা ফুরফুরে মিষ্টি হাওয়া। শিউলিতলায় হালকা শিশিরে ভেজা দুর্বা ঘাসের উপর চাদরের মতো বিছিয়ে থাকে সাদা আর জাফরান রং মেশানো রাশি রাশি শিউলি ফুল। যদিও শরৎ বিদায় নেবে কয়েকদিনের মাঝেই, প্রকৃতিতে শিশিরের শব্দের মতো নীরবে নেমে আসবে নতুন ধানের ঋতু হেমন্ত। পুরো হেমন্ত জুড়েও সকলের মন শিউলি ফুলের মিষ্টি সৌরভে ভরে থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের সুরঞ্জনা। সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের সুরঞ্জনা পর্বগ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুসুম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনের আলোর মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রম অপশ্রেয়মান আশ্বিনের পরন্ত বেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের কবিতা আবৃত্তির আয়োজন সুরঞ্জনা শোনার জন্য।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ডক্টর ইন্দ্রাণী কর্মকার ও মোহাম্মদ মামুনুল ইসলাম।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন ডক্টর ইন্দ্রাণী কর্মকার ও মোহাম্মদ মামুনুল ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: তাই
2: বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা এ তথ্য জানান। প্রকল্পের গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান মানব বর্জ্য, পয়ঃ শোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী গবেষকদের উদ্ভাবিত প্রকল্পটি প্রত্যক্ষ করেন এবং এর কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় এটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহদী আমিন বলেন, প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের ক্ষণ গণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্র দানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচকভাবে বিবেচনা করছে, তবে এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় দেশের শান্তিরক্ষা অভিজ্ঞতার সম্ভাবনা অবদানের উপর ভিত্তি করে নেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজের পক্ষ থেকে সেদেশে পরিদর্শনের নিমন্ত্রণ গ্রহণ করেন। তিনি বলেন, সৌদি যুবরাজ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সেমিনার শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর এবং বিনিয়োগ বৃদ্ধি করা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 26 অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। ভাষা, দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে তিনি শিগগিরই মীমাংসা প্রত্যাশা অথবা বিজয়ের প্রত্যাশা করছেন। আগামী মাসে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে নিউ ইয়র্কে এক নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। এদিকে রাশিয়া জানিয়েছে ইরান সংকট সমাধানে ক্রেমলিনের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 106 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে 346 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কুরআন শিক্ষার আসর। আজ অনুশীলন হবে সুরা নাস। পরিচালনা করছেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শিক্ষার আসর। আমরা আজকে সুরায়ে নাস শিখব। তোমরা সবাই সুরায়ে নাস পারো? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা এখন সুরায়ে নাস শিখব। আমার দূরের বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান প্রতি শনিবার বিকাল 4:05 প্রচারিত হয়। আশা করি প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারও যদি কোরআনে কারিমের শেষ 10টি সুরা, যেটা আমরা নামাজের মধ্যে বারবার পড়ে থাকি, এই অনুষ্ঠান থেকে সেই সকল সুরা সমূহ বারবার শেখানো হয়। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যারা দূর থেকে শুনছ, তোমরাও যদি শনিবার বিকাল 4:05 এই অনুষ্ঠানের উদ্দেশ্য করে তোমরা বেতারের সম্মুখীন হও, তোমরাও শিখতে পারবে এবং সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ শুদ্ধ সুলেলা করে কোরআন শিখতে পারবে। আসো আমরা এখন শুরু করি।

0: সদকাল্লাহ আজিম। এখন তোমরা এক একজনে পড়াশোনাবা। তোমার কি নাম?
1: সাব্বির।
0: হ্যাঁ, তুমি আউজুল্লাহ বিসমিল্লাহ বলে কুলাজুবের নাচ শুরু করো।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32
3: হবে। হ্যাঁ ইলাহিন নাস আবার বলো।
4: ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস।

0: শারিল বলছো, কিন্তু এখানে রা হবে চিকন। আমার দূরের বন্ধুরা এবং প্রিয় শ্রোতাবৃন্দ, রায়ের উপরে যদি তাসদিদ হইয়া নিচে জের থাকে তাহলে রা হবে চিকন। কি হবে, রা কি মোটা হবে না চিকন হবে? চিকন। মিশারিল, শারিল বললে ভুল হবে, মোটা হয়ে গেল, বলতে হবে চিকন। কি বলতে হবে?
1: চিকন।

0: মাশাল্লাহ, সবাই বলো মাশাল্লাহ। হ্যাঁ, আমাদের এই ছোট্ট বন্ধু এতক্ষণ তেলাবাত শোনালো সুরায় নাস, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু মিন শাউরিল বলছে, যেটা হবে মিন শারিল, রা হবে চিকন। আমার দূরের বন্ধুরা, তোমাদেরও যদি এরকম কোনো ভুল হয় তোমরা সংশোধন করে নিবে। তোমার কি নাম?
1: শিহাব।
0: শিহাব, তুমি বলো।

0: من ال
1: من الجنة والناس.
0: এখানেও আমাদের ছোট্ট বন্ধু সে মাশাআল্লাহ সুন্দর বলেছে, তবে পড়াকে আরো সুন্দর করার জন্য প্রত্যেকটা আয়াতের শেষে তিন আলিফ মদ হবে। আমাদের ছোট্ট বন্ধুর দুই আলিফ করে হয়েছে। তোমার কি নাম?
1: মোহাম্মদ সামির আহমেদ।
0: মোহাম্মদ
1: সামির আহমেদ।
0: সামির আহমেদ, এইবার সামির আহমেদ বলবে, বলো।

0: الرحيم قل أعوذ برب الناس ملك الناس
1: এখানে তুমি যে কুল আউযু বলছো, এখানে একটু বড় কাপ, কাপ হইলো দুইটা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। ছোট কাপটা চিকন আর বড় কাপটা হবে মোটা। বড় কাপটা কিরকম হবে?
2: মোটা।
1: কুল এরকম তোমার হয়ে গেছে, কুল চিকন হয়ে গেছে, হবে মোটা। কাপটা হইলো হরফে সাদিদ এবং হরফে ইস্তেলা। এটা যখন সাকিন হবে তখন প্রতিধ্বনি হবে, আর যখন এটা আমরা তেলাওয়াত করব তখন আমরা মোটা করে পড়ব। আবার বড়, কুল
0: কুল আউযু বিরাব্বিন্নাস।
1: হ্যাঁ, আউ আইনটা তো গলার মধ্যে যাবে। দেখছো না, আমাদের তোমার সাথে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ বলছে কত সুন্দর বলেছে, কুল আউযু, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যকান হইতে, কি অক্ষর? আইন। হ্যাঁ, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যকান হইতে আইন। হ্যাঁ, উচ্চারণ হলকের মাঝখান থেকে বলতে হবে, কুল আউযু। তোমার আইনটা গলার মধ্যে যায় নাই, তুমি আবার বলো,

হ্যাঁ মাশাল্লাহ, তুমি প্রথম সার মোটো করে বলতে নিয়েছিলে, কিন্তু সাথে সাথেই তুমি সংশোধন করে ফেলেছ। আমরা এইভাবেই, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা সাথে সাথে সেটাকে সংশোধন করে ফেলবো। আর এটা তো এই জন্যই এটার নামই হইল কোরআন শিক্ষার আসর। অতএব কারণে আমরা এখানে শিখব মিন শাররি, রাটা বলতে হবে চিকন করে, বলো।

بسم الله الرحمن الرحيم.

0: আরবি অক্ষর কয়টি?
1: ২৯টি।
0: কিন্তু আবার মাখরাজ ১৭টি। মাখরাজ মানে হল ঠোঁট থেকে নিয়ে হলক পর্যন্ত, তার মানে হল গলার নিচ পর্যন্ত হল এই ২৯টি অক্ষর বের হওয়ার স্থান। বের হওয়ার স্থানকে আরবিতে মাখরাজ বলে। ১৭টি মাখরাজ আছে, আমরা তা শিখব। আল্লাহ যেন আমাদেরকে শুদ্ধ এবং সুলভভাবে কোরআন শিকার তৌফিক দেয়। তোমরা সকলে বলো আমিন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনা করলেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা।
3: বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় নকিবুন নাহার ও চমচমি দেওয়ান।

0: কি ব্যাপার, তোমার পাগল করা হাসি তো সবাইকে তাল মাতাল করে ছাড়বে দেখছি। সবার উৎসুক চোখ তোমার দিকে তাকাবে আর বলবে এই সুন্দর হাসিটা কার,
1: তাই নাকি? খুব ভালো লাগলো জানো, আমার হাসি তোমার খুব পছন্দ। একসাথে কাজ করতে গেলে না অনেক সময় সব কিছু যে পছন্দ হবে এমন না, কিছু কিছু কাজ কিন্তু অপছন্দ হতে পারে, তাই না?
0: তবে কি জানো, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এই হাসিটার ঝলক কিন্তু দরকার আছে। কেন জানো, এই হাসিটাই কিন্তু জীবনে আলো আর উচ্ছ্বাস এনে দেয়।
1: সবাই তো হাসিটাই দেখে জানো, এই জন্যই আমি হাসি। কেউ দেখে না যে সেই হাসির আড়ালে লুকানো থাকে অনেক কষ্টের সমুদ্র। অনেক বিখ্যাত মানুষই বলেছেন, হাসি ছাড়া জীবন হলো সেই ফুলের মতো যে ফুলে কখনো রং আসে না, কখনো গন্ধ আসে না।
0: আর আমি বলি কি জানো, হাসি হলো আত্মার ভাষা, যা মনকে আনন্দে পূর্ণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠানে। আজ বিষয় অনুষ্ঠানের বিষয় হচ্ছে মিষ্টি হাসি। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি চমচমি দেওয়ান
1: এবং আমি নকিবুন্নাহার।

0: জানো, আমার মনের মানুষটিকে আমি সবসময় বলি, তোমার মিষ্টি হাসিটা আমার দিনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়, যেন এক মুহূর্তেই পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে।
1: তোমার হাসিটা ঠিক তেমনই, যা শুধু মুখে নয় হৃদয়ের গভীরেও আলো ছড়িয়ে দেয়। আর
0: শুনো, হ্যাঁ, এবার তোমার ভালোবাসার মানুষটির কথাটা একটু বলো তো।
1: আমার তো সারাদিনই ইচ্ছে করে ভালোবাসার মানুষটির কথা শোনাতে এবং শুনতে, জানাতে সবাইকে। তুমি বলছো যখন, বলে ফেলি না, শুনো, আমি বলি কি, হাজারো মানুষের ভিড়েও আমার এই চোখ দুটো শুধু তাকেই খুঁজে বেড়াই। তার মৌনতা আমাকে যতটা পোড়ায়, তার ওই মায়াবী হাসি ততটাই শান্ত করে আমাকে।
0: বাহ, চমৎকার কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হাসিতে বিশ্ব জয় করা যায়, কিন্তু হৃদয়কে চিরদিন হাসি দিতে পারা ভীষণ কঠিন। তবে দিন শেষে তারাই সুখী হন যারা হাজার কষ্টের মাঝেও হাসতে জানেন। তার সেই মিষ্টি হাসির মধ্যে এমন এক জাদু আছে যা হাজারো কষ্টের মাঝেও আমাকে হাসতে শেখায়। গীতিকবির ভাষায় তাই বলতে হয়,
1: তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকেই ভালোবাসি।

0: কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু ভালোবাসার মানুষটির হাসির দিকে তাকালে তা অনুভব করা যায়। তার একটুখানি হাসি পুরো দিনটাকে আনন্দে ভরিয়ে দিতে পারে।
1: একদম ঠিক বলেছ, ভালোবাসার মানুষের মিষ্টি হাসি মনের অন্ধকারে একটুকরো আলো হয়েই আসে। জীবনে অনেক সুন্দর জিনিস তুমি দেখবে, কিন্তু ভালোবাসার মানুষটির ওই মায়াবী হাসির মতো কিন্তু তুমি আর কিছুই দেখবে না।
0: ঠিক তাই বন্ধুরা। হ্যাঁ, এবার আমরা কি শোনাচ্ছি?
1: এবার একটি আধুনিক গান শোনাবো। শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম রুমেল, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, আর গানটি সুরারোপ করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: বন্ধুরা, মিষ্টি হাসি নিয়ে আমরা গানটি শুনলাম। আর সুর তরঙ্গের আজকের বিষয় কিন্তু মিষ্টি হাসি। জানি না আপনাদের গানগুলি কেমন লাগছে, সাথে কিন্তু আমাদের কথোপকথন কি বন্ধুরা। আর শুনুন, বলি আপনাদের, তার হাসি কিন্তু আমার দিনের আলো, তার ভালোবাসা আমার জীবনের শক্তি, পৃথিবীর সবচেয়ে মিষ্টি অনুভূতি হল তার কাছে থাকাটা। তোমার কি মনে হয়?
1: একটা কথা কি জানো, ভালোবাসার মানুষ পাশে থাকলে পৃথিবীর সব দুঃখ যেন তুচ্ছ হয়ে যায়। ভালোবাসার মিষ্টি ছোঁয়া প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়।
0: তাকে ছাড়া মনে হয় আমার প্রতিটি দিন যেন অসম্পূর্ণ। আমার জীবনের সবচেয়ে মধুর অধ্যায় সে, আর সে আমার স্বপ্নের রং, বাস্তবের সুখ আর হৃদয়ের শান্তি।
1: খুব সুন্দর কথা বলেছ। ভালোবাসার মানুষকে ঘিরে কত ভাবনা মনের আঙ্গিনায় ভিড় করে।
0: একদম তাই,
1: একদম। আসলে এ কারণেই তাকে বলতে ইচ্ছে করে।
0: কি বলতে ইচ্ছে করে?
1: সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় নি
0: তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে

0: বন্ধুরা,
1: হ্যাঁ, ভারী মিষ্টি একটা গান শুনছিলাম,
0: মিষ্টি, এবং এই গানটির শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ।
1: আসলে এইসব কালজয়ী শিল্পীদের কণ্ঠে এই জনপ্রিয় গানগুলি কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে, হৃদয় ছুঁয়ে যায় একদম। কিন্তু আর হাতে যে একদম সময় নেই, তাই তো বন্ধুদের বলি, বিশ্বভিত্তিক গানের অনুষ্ঠান বন্ধুরা সুর তরঙ্গ আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি। আজকের বিষয় ছিল মিষ্টি হাসি
0: হাসি।
1: হ্যাঁ, আর বন্ধুদের কি শেষ করবো নাকি আরেকটি গান শুনিয়ে দেবো এই মুহূর্তে?
0: আরেকটা গান শুনলে কেমন হয়? আমার তো মনে হয় ভালোই লাগবে।
1: হ্যাঁ বন্ধুরা, না এখনই যাচ্ছি না, তবে শুনুন, ভালোবাসা হঠাৎ করে প্রাণে দোলা দিয়ে যায়, কিন্তু সে আমার সুখের সংজ্ঞা, তাই তো আমি বলি সে আছে বলেই আমি পূর্ণ, আমার জীবনের সেই মিষ্টি গান যা প্রতিদিন নতুন করে বাজে।
0: খুব ভালো বলেছ, তোমার এই অনুভূতি প্রতিটি মানুষেরই কিন্তু থাকা দরকার।
1: বন্ধুরা, ভালোবাসার কথাই বলছিলাম আর গানে গানে মিষ্টি হাসির কথাই বলছিলাম, চলুন আরও একটি গান শোনা যাক। শিল্পী ও সুরকার জামিলুর রহমান লেমন, গীতিকার আব্দুল হায়াল হাদি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ এখানে শেষ করছি। আজকের বিষয় ছিল মিষ্টি হাসি। গানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি। ঠিকানা হলো সুর তরঙ্গ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207।
1: শ্রোতা সঙ্গীরা, আবারও কথা হবে সুর তরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুর তরঙ্গ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।

এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ, গ্রন্থনা শামসাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজনে থাকছে খাল খননের গান।

0: প্রিয় শ্রোতা, খাল খননের গান শুনলেন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে ইংরেজি সংবাদ ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Weather, the news read by the Snowabashar. Prime Minister Tariq Rahman has viewed a demonstration of an innovative project to produce fuel oil from human waste and agricultural residues. He assured the researchers of all necessary government support to realize its potential. The Prime Minister gave the assurance while viewing the project's demonstration at his office at Tejgaon in the capital today. Project's researcher and Khulna University of Engineering and Technology Kuwait Professor Dr. Mohammad Khaliquzzaman briefed the Prime Minister on the technology research progress and prospects for commercial production of fuel oil from human waste, sewage treatment plant waste, kitchen waste, and agricultural residues. The Prime Minister was also briefed on its potential to contribute to the country's energy security and waste management. Tariq Rahman assured the researchers of all necessary government support for implementing the project, considering its potential. Prime Minister Tariq Rahman has said, building a self-reliant, secure and welfare-oriented state to realize the dreams of Shahid Naziruddin Jihad and countless other martyrs is the nation's responsibility to honor their sacrifices. He said this in a message marking the 36th anniversary of Jihad's martyrdom today. Recalling the role of courageous individuals in the country's democratic struggles, the Prime Minister said, whenever authoritarian rule had deprived people of their rights, people like Jihad had risen in fierce protest and sacrificed their lives for the cause. Naziruddin Jihad, a leader of Jatiyabadi Chhatra Dal from Ullapara Upazila in Sirajganj, was shot dead in Dhaka on the 10th October in 1990 during a protest against the then autocratic regime of Hussein Mohammad Ershad. Prime Minister's advisor and his office spokesperson Mahathir Amin has said the government wants to build a Bangladesh where people are identified as Bangladeshi rather than divided into minorities and majorities. He said this while inaugurating the Mahalaya celebration of organized by the Gulshan Banani Sarbojanin Puja Foundation at the Banani grounds in the capital today. Mahathir Amin said the government is working to ensure equal rights, security, freedom and dignity for every citizen. Meanwhile, the countdown for Durga Puja, the largest religious festival of the country's Hindu community, began with celebration of Mahalaya across the country today. Mahalaya marks the ending of Pitri Paksha and beginning of Devi Paksha. The people of Hindu community remembered and paid homage to their late ancestors by performing puja and offering robes to Brahmins. Various religious and cultural ceremonies were observed at temples, including the capital Dhaka, marking Mahalaya that heralds the advent of goddess Durga. Takeshwari National Temple hosted a one-hour-long special program at the beginning of Devi Paksha between 6 a.m. and 7 a.m. Later, Tiltarpan offerings seeking eternal peace of departed souls of ancestors and Mahalaya court installation were held, while special prayers were also held on the premises of the National Temple. State Minister for Foreign Affairs Humayun Kabir has said Bangladesh is positively considering the Makkah Defense Agreement. He said this while addressing a seminar at the Foreign Service Academy in the capital today. The State Minister said any decision regarding the agreement will be guided by national interests and the potential contribution of the country's peacekeeping expertise to regional peace and stability. After the seminar, Humayun Kabir informed the newsman that strengthening bilateral relations, deepening economic partnerships and increasing investment would be Bangladesh's main priorities during Prime Minister's upcoming visit to Japan. It may be mentioned that Prime Minister Tariq Rahman will leave for a four-day official visit to Japan on 26th October. World Mental Health Day is being observed in the country today like elsewhere in the globe. The theme of the day this year is Lived Experiences Heard, Real Voices, Real Change. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages on the occasion. Meanwhile, Health and Family Welfare Ministry and different organizations chalked out elaborate programs marking the day. Former Delhi Chief Minister Arvind Kejriwal and former West Bengal Chief Minister Mamata Banerjee were detained by Delhi police today along with several parliament members while attempting to join the Cockroach Janata Party CJP protest in the Indian capital. CJP leader Abhijit Dibke, student activist Neha Bora, YouTuber Dhruv Rathi and several other opposition figures and student leaders were also detained while trying to join the demonstration near Jantar Mantar. Tensions are mounting as heavy security measures are imposed amid widespread protests. The protesters are demanding electoral reforms and the resignation of Chief Election Commissioner Ganesh Kumar. Cricket and Afghanistan were 131 for 2 against Bangladesh in their first innings on the second day of the only test in the United Arab Emirates today when reports last came in. Earlier, Bangladesh were all out, scoring 346 in their first innings. Finally, weather and forecast. Valitil Wantona says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি আজ চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা ও সময় মতো সরবরাহ নিশ্চিত করা জরুরি। আসন্ন রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অপচয় রোধ এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী। পরে তিনি দেওয়ানহাট সিএসডির গুদাম পরিদর্শন করেন এবং হালিশহর সিএসডির সম্মেলন কক্ষ উদ্বোধন করেন। ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী খেলাপি ঋণ আদায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রমের তদারকি, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের উৎসাহিত করা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে দেশের ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় 5 দিনব্যাপী বিসিক শরৎ মেলা 2026 চলছে। মেলার আজ চতুর্থ দিনে সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। এতে একই ছাদের নিচে মোট 60টি স্টলে উদ্যোক্তারা তাদের নান্দনিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। আগামীকাল পর্যন্ত মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহে দরপতনের কারণে সূচক, বাজার মূলধন ও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসসিতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 81টির, কমেছে 290টির এবং অপরিবর্তিত ছিল 14টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 56 পয়েন্ট কমে অবস্থান করছে 5475 পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,84,206 কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,85,935 কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে 1,729 কোটি টাকা। সপ্তাহ জুড়ে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 2,782,32,00,000 টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল 3,530,62,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 139.77 টাকা, ক্রয় 137.24 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 164.84 টাকা, ক্রয় 161.80 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.80 টাকা, ক্রয় 33.19 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 402.85 টাকা, ক্রয় 395.48 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.99 টাকা, ক্রয় 95.19 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.38 টাকা, ক্রয় 29.81 টাকা এবং থাই বাথ বিক্রয় 3.69 টাকা, ক্রয় 3.62 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6:30টায়।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর জগৎ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফারহানা ট্রিনা। আচ্ছা, একটু ভাবুন তো, গত 100 বছরে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সুন্দর একই সাথে কোন শক্তিটিকে আবিষ্কার করেছে, যে শক্তি দিয়ে একটি শহরকে মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায়, আবার সেই একই শক্তি দিয়ে একটি দেশের কোটি কোটি মানুষের ঘরে আলো জ্বালানো যায়? হ্যাঁ, আমি বলছি পারমাণবিক শক্তির কথা। পরমাণু, যাকে খালি চোখে দেখা যায় না, সেই অতি ক্ষুদ্র পরমাণুর ভেতরে লুকিয়ে আছে সূর্যের মতো শক্তি। আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E=mc² আমাদের জানিয়েছিল, সামান্য বস্তু থেকেই কি বিপুল শক্তি তৈরি হতে পারে। আর সেই সূত্র ধরেই শুরু হয়েছিল এক নতুন যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা এই শক্তির ধ্বংসাত্মক রূপ দেখেছি হিরোশিমা ও নাগাসাকিতে। কিন্তু যুদ্ধ শেষ হতেই বিজ্ঞানীরা প্রশ্ন করলেন, এই শক্তিকে কি শুধু ধ্বংসের কাজেই ব্যবহার হবে, নাকি একে মানব কল্যাণেও লাগানো যায়? সেখান থেকে জন্ম নিল শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ধারণা। আমরা বিজ্ঞানকে কতটা জানি, কতটা মনে রাখি, সেই জানাটাকেই একটু আনন্দময় করে তুলতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান বিষয়ক কুইজ। যেহেতু আজকের বিষয় পারমাণবিক শক্তি, তাই প্রশ্নটিও সেখান থেকেই করছি। মন দিয়ে শুনুন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত কোন মৌলটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? ইউরেনিয়াম, সোডিয়াম, কার্বন নাকি লোহা? যদি উত্তর জানা থাকে তাহলে ভাবতে থাকুন, অবশ্যই উত্তর জানিয়ে দিব তবে অনুষ্ঠানের শেষে। আজ বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা, কৃষি বীজের উন্নয়ন, খাদ্য সংরক্ষণ, কোথায় নেই পরমাণুর ব্যবহার, আমাদের বাংলাদেশও আজ এই শান্তির পথে হাঁটছে। পাবনার রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা আমাদের স্বপ্নের বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এই শক্তি অনেকটা আগুনের মতো। আগুন দিয়ে যেমন রান্না হয়, তেমনি অসাবধানতায় সব পুড়ে যায়। চেরনোবিল, ফুকুশিমার দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিজ্ঞানের জন্য চাই জ্ঞান, সতর্কতা এবং দায়িত্ববোধ। আজকের এই আয়োজনে তাই আমরা শুধু গল্প শুনবো না, জানব এই অপার শক্তির সুফল কি, আর ঝুঁকিটাই বা কোথায়, কিভাবে আমরা এই শক্তিকে নিরাপদে ব্যবহার করতে পারি। আর এই বিষয়টি নিয়েই আমাদের আজকের কথিকা, পারমাণবিক শক্তির সুফল ও ঝুঁকি। গ্রন্থনা ও পাঠ করছেন সৌরভ পাল শুভ। তাহলে চলুন শ্রোতা, আর দেরি না করে আমরা ডুব দিই পরমাণুর সেই অদৃশ্য কিন্তু অসীম শক্তির জগতে।
1: মানুষের কৌতূহল থেকেই বিজ্ঞানের জন্ম, আর বিজ্ঞানের হাত ধরে মানুষ এমন অনেক শক্তির সন্ধান পেয়েছে যা একসময় ছিল কল্পনারও বাইরে। তবে এমন কিছু আবিষ্কার রয়েছে যার মধ্যে একই সাথে লুকিয়ে আছে সম্ভাবনা আর ভয়। পারমাণবিক শক্তি তার অন্যতম উদাহরণ। একদিকে পারমাণবিক শক্তি বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে, কৃষি ও শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে এই শক্তি যখন অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তখন তা ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। পারমাণবিক শক্তির ইতিহাস শুরু হয় পরমাণু ও তেজস্ক্রিয়তা নিয়ে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। 1896 সালে ফরাসি বিজ্ঞানী অরি বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এরপর কুরি দম্পতি মেরি কুরি ও পিয়েরে কুরি তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। পরবর্তীতে বিজ্ঞানীরা জানতে পারেন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। 1938 সালে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের ঘটনা বা নিউক্লিয়ার ফিশন আবিষ্কৃত হবার পর এই শক্তিকে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোর সম্ভাবনা তৈরি হয়। নিউক্লিয়ার ফিশনে একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস বিভক্ত হয়ে অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসে পরিণত হয় এবং এর সঙ্গে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। পরবর্তীতে এই নীতির উপর ভিত্তি করেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র, এই দুই ধরনের প্রযুক্তির বিকাশ ঘটে। পারমাণবিক শক্তির সবচেয়ে শান্তিপূর্ণ ব্যবহারগুলোর একটি হল বিদ্যুৎ উৎপাদন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে তাপ উৎপন্ন করা হয়, সেই তাপ দিয়ে বাষ্প তৈরি করা হয় এবং বাষ্পের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। পারমাণবিক বিদ্যুৎ থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। অনেক দেশ তাদের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় পারমাণবিক শক্তিকে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহার করছে। চিকিৎসা বিজ্ঞানে পারমাণবিক শক্তির অবদান আরও গুরুত্বপূর্ণ। ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন রোগ শনাক্ত ও শরীরের

0: নির্দিষ্ট অঙ্গের কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রেও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। অর্থাৎ যে প্রযুক্তি ধ্বংসের ক্ষমতা রাখে সেটিই আবার মানুষের জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষিক্ষেত্রেও পারমাণবিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য নিয়ে গবেষণা, উন্নত জাত তৈরির কাজ, খাদ্য সংরক্ষণ এবং কিছু ক্ষেত্রে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিকিরণ প্রযুক্তি ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি, পাইপলাইন ও কাঠামোর ভেতরের ত্রুটি শনাক্ত করতেও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ এবং মহাকাশ প্রযুক্তিতেও এর বিভিন্ন প্রয়োগ রয়েছে। পারমাণবিক শক্তির অন্যতম সুবিধা হল অল্প পরিমাণ জ্বালানি থেকে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়, ফলে বড় আকারের বিদ্যুৎ উৎপাদনে এটি কার্যকর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সময় জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় সরাসরি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ অনেক কম হয়, ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পারমাণবিক শক্তি কিছু দেশের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। পারমাণবিক প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল নিরাপত্তা। কোনো পারমাণবিক স্থাপনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব মানুষের স্বাস্থ্য, প্রাণী, মাটি ও পানির ওপর দীর্ঘমেয়াদী হতে পারে। ইতিহাসে চেরনোবিল ও ফুকুশিমার মতো পারমাণবিক দুর্ঘটনা বিশ্বকে এই ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। আরেকটি বড় সমস্যা হল পারমাণবিক বর্জ্য। কিছু তেজস্ক্রিয় বর্জ্য দীর্ঘ সময় ধরে বিপজ্জনক থাকতে পারে, তাই এগুলো নিরাপদে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য অত্যন্ত কঠোর ব্যবস্থা প্রয়োজন। পারমাণবিক প্রযুক্তি পরিচালনার জন্য উচ্চ দক্ষতা সম্পন্ন জনবল, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোর নিয়ন্ত্রণও প্রয়োজন। সামান্য অবহেলা বা ব্যবস্থাপনার বড় ধরনের ভুলও গুরুতর পরিণতি তৈরি করতে পারে। পারমাণবিক শক্তির সবচেয়ে ভয়াবহ ব্যবহার হল অস্ত্র হিসেবে এর প্রয়োগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। অল্প সময়ের মধ্যে শহর দুটি ভয়াবহ ধ্বংসের মুখে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। এর পাশাপাশি তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী প্রভাবও মানুষের জীবনে গভীর ক্ষত তৈরি করে। এই ঘটনা দেখিয়ে দেয় পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর ধ্বংস ক্ষমতা কতটা ভয়াবহ হতে পারে। বর্তমান বিশ্বেও বেশ কয়েকটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলোর মধ্যে সংঘাত যদি কখনো পারমাণবিক যুদ্ধে রূপ নেয়, তাহলে তার প্রভাব শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ব্যাপক প্রাণহানি, পরিবেশগত বিপর্যয়, খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। পারমাণবিক শক্তির সামরিক ব্যবহার ছাড়াও এর অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদান যদি অনিরাপদভাবে ব্যবহৃত হয় বা ভুল মানুষের হাতে চলে যায়, তাহলে তা জননিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। তাই পারমাণবিক প্রযুক্তির সাথে শুধু বৈজ্ঞানিক দক্ষতাই নয়, আন্তর্জাতিক সহযোগিতা, কঠোর আইন এবং নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত জরুরি। পারমাণবিক শক্তিকে এক কথায় আশীর্বাদ বা অভিশাপ বলা কঠিন, কারণ শক্তিটি নিজে কোনো উদ্দেশ্য নির্ধারণ করে না, মানুষই ঠিক করে সেই শক্তি কি কাজে ব্যবহার হবে। একই প্রযুক্তি দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, রোগ নির্ণয় ও চিকিৎসায় সাহায্য নিতে পারি, কৃষির উন্নয়ন ঘটাতে পারি এবং বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নিতে পারি। আবার সেই প্রযুক্তি দিয়েই এমন অস্ত্র তৈরি করা সম্ভব যা মুহূর্তের মধ্যে বিপুল ধ্বংস ডেকে আনতে পারে। তাই পারমাণবিক শক্তির সবচেয়ে বড় শিক্ষা হল শক্তির সঙ্গে দায়িত্বও আসে। বিজ্ঞান আমাদের নতুন শক্তি দিয়েছে, এখন সেই শক্তিকে কিভাবে ব্যবহার করা হবে সেটি নির্ভর করে মানুষের জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর। পারমাণবিক শক্তি যদি নিরাপদ ও শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয়, তাহলে এটি মানব সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর যদি এটি যুদ্ধ, ধ্বংস ও ক্ষমতার প্রতিযোগিতার হাতিয়ার হয়ে ওঠে, তাহলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। সুতরাং পারমাণবিক শক্তির ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কোন পথ বেছে নিই তার উপর। ধ্বংসের পথ নাকি মানব কল্যাণের পথ?
1: প্রিয় শ্রোতা, কথিকা শুনলেন, এবার নিজেকে একটু যাচাই করে নেওয়ার পালা। প্রিয় শ্রোতা, বিজ্ঞান কখনো থেমে থাকে না। এই মুহূর্তে যখন আপনি রেডিও শুনছেন, ঠিক তখনই পৃথিবীর কোনো না কোনো ল্যাবে নতুন কিছু আবিষ্কার হচ্ছে। মঙ্গলের বুকে নামছে রোভার, ল্যাবে তৈরি হচ্ছে কৃত্রিম হৃৎপিণ্ড, আবার আপনার হাতের মোবাইল ফোনটিও আপডেট হচ্ছে নতুন প্রযুক্তিতে। এই দ্রুত বদলে যাওয়া বিশ্বের সাথে আপনাকে তাল মিলিয়ে রাখতেই আমাদের আয়োজন বিজ্ঞান বার্তা। দেশ বিদেশের বিজ্ঞান ও প্রযুক্তির সবচেয়ে তাজা, সবচেয়ে চমকপ্রদ খবরগুলো সংগ্রহ করে আপনাদের জন্য সাজিয়েছেন আতিকুর রহমান আতিক। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেই এই সপ্তাহের বিজ্ঞান বার্তা।
2: অস্ট্রিয়া ও চীনের বিজ্ঞানীরা স্বাধীনভাবে তৈরি করেছেন বিশ্বের প্রথম কার্যকর নিউক্লিয়ার ক্লক বা পারমাণবিক ঘড়ি। প্রচলিত অ্যাটমিক ক্লকে পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের পরিবর্তন ব্যবহার করা হয়, আর নতুন এই ঘড়িতে সময় মাপা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরের পরিবর্তন পর্যবেক্ষণ করে। থোরিয়াম-229 ব্যবহার করে তৈরি এই প্রযুক্তি ভবিষ্যতে আরও নিখুঁত নেভিগেশন, ডেটা সিঙ্ক্রোনাইজেশন এবং মৌলিক পদার্থবিজ্ঞানের গবেষণায় বড় ভূমিকা রাখতে পারে। চিকিৎসা বিজ্ঞানে 2026 সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী, কার্ল ডেইসিরাত, পিটার হেগেমান ও জর্জ নাগেল। আলো দিয়ে নির্দিষ্ট স্নায়ু কোষ নিয়ন্ত্রণের প্রযুক্তি অপ্টোজেনেটিক্স উন্নয়নে অবদানের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রযুক্তিটির মাধ্যমে গবেষকরা মস্তিষ্কের নির্দিষ্ট নিউরনকে আলো ব্যবহার করে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারেন। ভবিষ্যতে পার্কিনসন্স, এপিলেপসি, আলঝেইমার সহ বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসায় এর সম্ভাবনা রয়েছে। এছাড়া এবছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফরাসি রসায়নবিদ অরি কাগা এবং জাপানের কেনসো সোয়াই। অনুর ডানবাম বা মিরর ইমেজ রূপ তৈরির রহস্য এবং অসমমিত জৈব সংশ্লেষণে তাদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওষুধ তৈরিতে নির্দিষ্ট ধরনের অণু তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এই গবেষণার প্রভাব ভবিষ্যৎ ওষুধ উন্নয়নেও পড়তে পারে। পদার্থবিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হালজেন। অ্যান্টার্কটিকায় বরফের প্রায় 1.5 কিলোমিটার গভীরে স্থাপিত আইস কিউব নিউট্রিনো অবজারভেটরি এর মাধ্যমে মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তি নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল। এইসব রহস্যময় কণার মাধ্যমে দূর মহাবিশ্বের অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে নতুন করে তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রায় 3,300 আলোক বর্ষ দূরের NGC 7129 নক্ষত্র গঠনের অঞ্চলে ধুলোর মেঘের আড়ালে থাকা অসংখ্য তরুণ নক্ষত্রের কার্যকলাপ তুলে ধরেছে। এসব পর্যবেক্ষণের মাধ্যমে নক্ষত্র কিভাবে জন্ম নেয় এবং কিভাবে তারা তাদের চারপাশের পরিবেশকে পরিবর্তন করে সেই সম্পর্কে বিজ্ঞানীরা আরো গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন। বিজ্ঞান প্রতিদিনই বদলে দিচ্ছে আমাদের জানা পৃথিবীকে আর খুলে দিচ্ছে অজানাকে জানার নতুন দরজা।
1: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আমরা প্রশ্ন করেছিলাম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত কোন মৌলটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। উত্তরটি জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর হল ইউরেনিয়াম, বিশেষ করে ইউরেনিয়াম-235। এই ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসকে যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন সেটি ভেঙে যায়। একে বলা হয় নিউক্লিয়ার ফিশন, আর এই ভাঙনের ফলে বিপুল পরিমাণে তাপশক্তি ও বিদ্যুৎ উৎপন্ন হয়। আমাদের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও এই ইউরেনিয়ামই জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রোতা বন্ধু, যারা মনে মনে এই উত্তরটি ভেবে রেখেছিলেন তাদের সবাইকে অভিনন্দন রইল। এই ছিল আজকের অণু ও পরমাণু। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো আবিষ্কারের গল্প নিয়ে, নতুন কোনো জ্ঞানের দুয়ার খুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, বিজ্ঞান মনস্ক থাকুন। যাওয়ার আগে জানিয়ে যাই, অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করেছেন ইশরাত শামিম।
3: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু এখানেই শেষ হলো।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: হাসান,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা, শেখ মুরসালিন রহমান এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ, তহিদ আফরোজ এবং হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী কানিজ ফাতেমা জেপা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু নিয়ে বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে। 2000 সালের পর থেকেই ডেঙ্গু আমাদের দেশে জনস্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং আমাদের দেশে বর্ষাকালে এবং তার পরপরই ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে ডেঙ্গু রোগী রয়েছে এবং দুর্ভাগ্যবশত প্রায় প্রতিটি বিভাগ থেকে আমরা মৃত্যুর খবরও পাচ্ছি। আমরা জানি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু ছড়ায়। কোনো সংক্রমিত ব্যক্তিকে ওই মশা কামড়ালে ডেঙ্গু মশার শরীরে ভাইরাসটি প্রবেশ করে এবং তারপর যখন এই মশা অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তিও ডেঙ্গুতেই আক্রান্ত হয়। এডিস মশা সাধারণত ঘরের ভিতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এই সময়ে, বর্তমান সময়ে, বিশেষ করে যখনই কোনো জ্বর আমরা শুনতে পাই, ধরেই নিতে হবে এটি ডেঙ্গু জ্বর। এটিকে কোনোভাবেই সাধারণ জ্বর মনে করে বাড়িতে বসে থাকা যাবে না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য পরীক্ষা করতে হবে। জ্বরের প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি জানা যায়। তবে 3 দিন পার হয়ে গেলে NS1 পরীক্ষার মাধ্যমে আর ডেঙ্গু নির্ণয় করা যায় না। এক্ষেত্রে IgM অ্যান্টিবডি পরীক্ষা করা যেতে পারে, সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC পরীক্ষা জরুরি। এছাড়াও রোগীর অবস্থা অনুযায়ী বা রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিবেচনায় চিকিৎসক আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে থাকেন। প্রিয় শ্রোতা, এবারে আমরা জানব ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে। প্রথমেই মনে রাখতে হবে নিজে নিজে বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো রকম ওষুধ সেবন করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে সাধারণত অনেক ব্যথা হয়। তবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোনোভাবেই অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই জাতীয় ওষুধ গ্রহণ করলে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতীয় হয়ে যেতে পারে। এছাড়া চিকিৎসার পাশাপাশি খাবার দাবারেরও কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। এই সময় প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন, সাথে তরল খাবার যেমন ফলের রস, স্যুপ, ডাবের পানি, খিচুড়ির মতো তরল খাবার খাওয়া যেতে পারে। তরল পদার্থ এই সময় আমাদের পানিশূন্যতা থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও সহজ পাচ্য পুষ্টিকর খাবারও খেতে হবে বেশি পরিমাণে। আর সাথে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। যদি রোগীর শরীরের কোনো স্থান থেকে প্রচণ্ড রক্তপাত হয়, মাড়ি থেকে হতে পারে, দাঁত থেকে হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এছাড়াও হঠাৎ করেই দেখা যায় রক্তচাপ কমে যায়। ধরুন হাইপারটেনশনের রোগী, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, এরকম উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, বা সাধারণ রক্তচাপ থাকে একজন মানুষের, তার এই জ্বরের পর হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, তাহলে আর কোনোভাবেই বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক সময় বারে বারে বমি হওয়া বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে, যখনই আপনি নিশ্চিত হবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, তখনই রোগীকে অবশ্যই সারা দিন মশারির নিচে রাখতে হবে, কোনোভাবে যাতে মশা কামড়াতে না পারে। এজন্য সরকার প্রতিটি হাসপাতালেও প্রত্যেক ডেঙ্গু রোগীর বেডে মশারির ব্যবস্থা সরকার করেছেন ঠিকই, কিন্তু রোগীরা সেটি তুলে ফেলে দিচ্ছেন বা রাখছেন না। এটি কোনোভাবেই করা যাবে না, কারণ এতে আরও ঝুঁকি বাড়ে। কারণ একজন আক্রান্ত ব্যক্তিকে যখন মশা কামড়ায়, সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যেও এটি সংক্রমিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন ডেঙ্গু তখনই গুরুতর রোগ হয়ে যায় যখন আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিই। তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোনো রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না। আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি। যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই, কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে 3 দিনের পর NS1 নেগেটিভই আসবে। তাই জ্বর বেড়ে গেছে 4-5 দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সেই বিষয়টিকে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষা এই সময় করতে হবে, তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন। সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন সব কিছুর ব্যবস্থা রয়েছে। এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয়, তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সব কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে। আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে। এখন কারো যদি 1,70,000-80,000 হয়ে যায় সেক্ষেত্রে ভীত হবেন না। চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না। যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি স্বরূপ, তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়, তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। যে কোনো জমা পানি প্রতি 2 থেকে 3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সেই জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন, নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে, যা 2 থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ, ডেঙ্গুর প্রজননস্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলের সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী জগদানন্দ রায়। প্রথম গানে কথা লিখেছেন এবং সুর দিয়েছেন আসাফুদ্দৌলা।

আধুনিক গান শুনছেন জগদানন্দ রায়ের কণ্ঠে। এবার গানটি কথা লিখেছেন সুখের মুখোপাধ্যায়, সুর দিয়েছেন হাবিবুর রহমান লাবু।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে MR টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা।
6: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: বাহ, সবাই আছো কেমন?
2: আলহামদুলিল্লাহ
3: ভালোই আছি।
0: জোর সবসময় দেখাইও না, যেমন এই যে আজকে কয় তারিখ? তুমি জানো না এই 22 দিন ইলিশ মাছ ধরতে পারবা না।
1: ও
0: খালি
1: ধরা কথা কইছো তুমি,
0: খালি ধরা না, খাইতেও পারবা না। যদি ধরা খাও
1: কারণ গুলি একটু বুঝায় কইবা না কি করবা?
0: আরে কারণ হলো কি, এই সময় মা ইলিশ বাচ্চা দিতে ডিম ফুটাতে আসবে।
1: ও
0: জরিমানা হইব, অতএব জোর এখন খাটাইব না, বুঝছো? 22 দিন একটু জোর কমাও
1: না, এই বিষয় নিয়ে জোর খাটান দেবো না। এটা তো দেশের উন্নতির কথা কইছো না,
2: সরকারের নির্দেশ তো মানতেই হইব।
0: জোর খাটানোর জন্য একটা পদ্ধতি তোমার আমি শিখাইতেছি। তোমার না সবাই শিখাইতেছে, রূপালি তারপরে পারুয়াপা,
2: কোথায় জোর খাটাইতে কইতাছে আমি বুঝাই গেছি।
0: আচ্ছা, এমন একটা তর্কের নাম বলো তো যে তর্কের সব তর্কের লাগে ফিট।
2: আলু
0: আলু, এটা
2: তো
1: আমরা সবাই জানি। আমি তো আলুর দেশের লোক, যদি আলুর কথাই কইয়া থাকি তো আমি তো খুশি হয়ে যাবো, খুশির তো কথা এটা।
0: তো তুমি তো সবার আগে আলু বলো,
3: তুমি তো গোপন রাখো।
1: না গোপন না, মানে আমি আগে করলে যদি আবার ঠকে যাই আলু তো মিষ্টি আলু আছে, গোল আলু আছে, ওই লাল আলু আছে, আর কি কি আছে আমি এত কথা তো বুঝি না।
0: এবার থামো, আলু তো অনেক রকম আছে, তার মধ্যে একটা আলু সবার প্রিয়, মিষ্টি আলু।
1: মিষ্টি আলু,
0: হ্যাঁ এইটা তো, আরে মিষ্টি আলু তো সব তরকারিতে ফিট, বুঝো না? আলু দিয়া, এই মিষ্টি আলু দিয়া কত কি বানানো যায়, কি আগে তো মনে করতাম ফ্রেন্স পাই, ভাবতাম কি জানো বুঝছো, যখন ফ্রেন্স এর কথা শুনলাম বুঝে ফ্রান্স থেকে আসছে, বুঝছো? আমি ফ্রান্স থেকে
3: মিষ্টি আলুর হালুয়াও হয়,
0: কিন্তু এই ফ্রেন্স পাই যে আলু দিয়ে বানায় পরে উঠছি।
2: শহরে যায় খাইতে খাইতে বুঝছো।
0: তো এই মিষ্টি আলু এত প্রয়োজনীয়, ভর্তা বানানো যায়, তারপরে কত
3: সেদ্ধ করে খাওয়া যায়,
0: তারপরে এই এই মিষ্টি আলু বুঝছো, মিষ্টি আলুর কিন্তু এই যে মিষ্টি মিষ্টি গুণ আছে, এই রূপালি বলো তো।
2: ওই যে বুবু কইলো না হালুয়া বানান যায়, আবার মিষ্টি আলু আমরা গ্রামে আমাগো যে চুলা রান্না করার পরে যে পুরি
1: পুরি খায় বাইদ্যা
0: খায়,
3: আবার মিষ্টি আলু শাকও খাওয়া যায়,
2: সিদ্ধ করে খাইতেও ভালো লাগে।
0: এখন এই মিষ্টি আলু চাষের আধুনিক পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনা আমাদের জানা দরকার,
1: খুব দরকার।
2: আধুনিক পদ্ধতি বলে কথা, আমরা তো পুরাতনটা জানি,
0: এবার আসো আধুনিক পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনা আমরা একটু মানে কিভাবে রোগ ব্যবস্থাপনা করবো, রোগ সারাবো, সেটা সম্পর্কে একটু জেনে নেই।
1: আচ্ছা ঠিক আছে, জানো
2: মিষ্টি আলু চাষের আধুনিক পদ্ধতি ও রোগবালাই ব্যবস্থাপনা। মিষ্টি আলু খেতে খুবই সুস্বাদু। মিষ্টি আলু শুধু সুলভ, সহজলভ্য ও সুস্বাদু নয়, পুষ্টিগুণও ভরপুর। মিষ্টি আলু রান্না করে, সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খাওয়া যায়। এছাড়াও স্যুপ বানাতেও এই সবজিটি ব্যবহার করা হয়। মিষ্টি আলু চাষ আধুনিক পদ্ধতি হল, প্রথমে হচ্ছে জমি তৈরি। 3-4টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে ও সমতল করতে হবে। পানি জমার হাত থেকে রক্ষা পেতে ও কন্দের বাড় বৃদ্ধির জন্য 30 সেন্টিমিটার উঁচু করে বেড বা মাদা তৈরি করা ভালো। এরপরে হচ্ছে চারা রোপণের সময়। মিষ্টি আলু চাষের জন্য বেলে দোআঁশ বা দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী এবং কার্তিক মাস অর্থাৎ মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর চারা রোপণে সেরা সময়। বীজ বা লতা নির্বাচন। সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে 30-40 সেন্টিমিটার লম্বা লতার মাথা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় খণ্ড চারা হিসেবে ব্যবহার করা সবচেয়ে উত্তম। রোপণের আগে চারা 20 মিনিট কীটনাশক বা শোধন দ্রবণে ভিজিয়ে নিলে ভালো ফলন পাওয়া যায়। প্রতি খণ্ড 25-30 সেন্টিমিটার লম্বা হতে হবে। সমতল পদ্ধতিতে লাইন করে লাগাতে হবে, যাতে 2-3টি গিট মাটির নিচে থাকতে হয়। সমান্তরাল ভাবে শুয়ে দিয়ে উপরের অংশ বাঁকিয়ে খাড়া করে দিতে হবে। এরপরে দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 30 সেন্টিমিটার রাখা উচিত। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লতা নেড়ে দেওয়া। চারা রোপণের 50-60 দিন পর থেকে মাসে অন্তত একবার লতাগুলো সাবধানে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। এতে লতার গিট বা পর্ব থেকে নতুন শিকড় গজিয়ে ছোট আলু হওয়া রোধ হয় এবং মূল কন্দের আকার ও ফলন বৃদ্ধি পায়। প্রতি শতকে 220-230টি লতার প্রয়োজন হয়। আগার খণ্ড অর্থাৎ অগ্রীয় কুড়ি সহ সবচেয়ে বেশি ফলন দেয়। বপনের সময় আবহাওয়া শুকনো থাকলে কয়েকটি পাতা ছাদাই করে দিতে হয়।

0: মিষ্টি আলুর চাষাবাদের জমিতে প্রতি শতকে ইউরিয়া 600 গ্রাম, টিএসপি 500 গ্রাম, এমওপি 730 গ্রাম আর গোবর 40 কেজি প্রয়োগ করতে হবে। তবে জমি তৈরির শেষ চাষের সময় সব গোবর, টিএসপি ও অর্ধেক ইউরিয়া ও অর্ধেক পটাশ সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের 60 দিন পর অবশিষ্ট ইউরিয়া ও পটাশ সার সারির পার্শ্বে প্রয়োগ করতে হবে। জমির আর্দ্রতার উপর নির্ভর করে 2 থেকে 3টি সেচ দিতে হবে। ইউরিয়া সার পার্শ্ব প্রয়োগের সময় 2 বার গাছের গোড়া বেঁধে দিতে হবে। সার প্রয়োগ করার পর প্রয়োজনে জমিতে সেচ দিতে হবে। এরপরে মিষ্টি আলুর রোগবালাই ব্যবস্থাপনা। মিষ্টি আলুর রোগবালাই খুবই কম, উইভিল নামক একটি মাত্র পোকা ছাড়া অন্যান্য পোকা ও রোগ নাই বললেই চলে। মিষ্টি আলুর গাছের গোড়ার আলুতে মাটি তুলে দিলে উইভিল পোকা দমন করা যায়। মাটিতে লতা বপনের 7 থেকে 15 দিন পরপর মোট 4 বার সুমিথিয়ন কীটনাশক ওষুধ প্রয়োগ করে এই পোকা দমন করা যায়। এই পোকা কন্দমূলের ভিতর আঁকাবাঁকা সুরঙ্গ করে ক্ষতি করে থাকে। উইভিল আক্রান্ত কন্দমূল খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। এছাড়াও মিষ্টি আলুর বিছা পোকা যেমন ইস্ত্রি মদ পাতায় ডিম পারে এবং ফোটা বিছা পোকা পাতা খেয়ে ক্ষতি করে। আক্রমণের শুরুতে ডিম ও পোকা হাত দিয়ে সংগ্রহ করে ধ্বংস করতে হবে। আক্রমণ বেশি হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। এছাড়াও পাতার দাগ ও অন্যান্য ফাঙ্গাল রোগ যেমন আর্দ্র আবহাওয়ায় পাতায় দাগ বা প্রাথমিক ধসা রোগ দেখা দিতে পারে। রোগ প্রতিরোধের জন্য শোধন করা বীজ বা লতা ব্যবহার করতে হবে। আক্রান্ত গাছের লতা বা পাতা সংগ্রহ করে ফসল তোলার পর পুড়িয়ে ফেলতে হবে। এরপর মিষ্টি আলুর ফসল সংগ্রহ ও সংরক্ষণ। গাছ শুকিয়ে এলে বা 4 থেকে 5 মাস বয়স হলে মিষ্টি আলু তুলতে হবে। আলু তোলার সময় যাতে কোনো আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ কাটা বা ক্ষত স্থান থেকে পচন ধরতে পারে। আক্রান্ত বা পচা আলু ভালো আলুর সাথে রাখা যাবে না।
1: এরম ভাবে করি কিন্তু আরো একটু ভালো করে জানলাম,
2: খোলাসা হয়ে যায়
3: কথা। এখন এই যে আধুনিক পদ্ধতিতে মিষ্টি আলু চাষ করবার, তারপরে এটারে পুড়ে কি বলে
1: কেমন কথা খুললা? এই বাবুল ভাইয়ের লগে আমি আলু পোড়া লইয়াম, আলু পোড়া আনন্দ দেবো না, ভাবি সাপ করবো কি তাইলে রান্নার পরে যে ভাবি সাপ আলু পোড়া দিয়া খাওয়ায়, তা আমিও নিলাম, হে ও করলো, লাভটা কি? অন্য কি খাওয়াবে? হি ডাকো
3: সব তো খালি খাওয়ার চিন্তা, কেমনে খাইবে কখন খাবে? খাওয়ার আগে দিয়া যে কাজটা করতে হবে সেটা হলো আধুনিক পদ্ধতিতে চাষ করবো এবং রোগ বালাই
1: দমন করবো।
3: আচ্ছা, তোমরা বেশ খুশি খুশি, চলো এই খুশি তোমাদেরকে একটা গান শোনাই।
1: হ্যাঁ হ্যাঁ।

0: গান তো শুনলাম, গানে গানে কি শুনলে পরে একটু বলো একজন একজন করে। পারবো তুমি বলো?
1: গানের এই যে বললো ফসল টসল ভালো মতো করে করতে, যত্ন করে করতে, যত্নশীল হইতে, আমার অভাব অনটন কোনো কিছুই থাকবে না।
0: রূপালি
2: এইটাই তো করব।
0: তুমি কি শিখলা?
3: শুনো, আমরা গাঁও গ্রামের মানুষ, কৃষি কাজ ছাড়া আমরা কিছু বুঝি আর চলতে পারি? এই কথাগুলি সুরে সুরে কইছে, এটা একটু ভালো লাগলো, মাথায় একটু গিট্টু দিলাম, বুঝলাম যে দরকারি কথাগুলি এই আসরে এলে বোঝা যায়, শোনা যায়, মনে রাখতে হইব। এই শিক্ষাটা পাই কিন্তু আস্তে আস্তে উন্নতি করতেছি, বুঝছ? হ্যাঁ, এটা মনে করে চুপ করে বইয়ে থাই নি।
0: এই কথাগুলো যে গানে গানে বলছে, তার নাম হচ্ছে বশিরুজ্জামান সাব্বির। আর এই কথাগুলো যিনি লিখছেন তার নাম হলো মোহাম্মদ আয়াত আলী। তো এইগুলো তো আবার একটু সুর দেওয়া লাগছে না?
1: গান লিখছে তার আবার এই কৃষি সম্পর্কে জ্ঞান আছে।
0: হ্যাঁ, তারপরে আবার যে সুর করছে এস এম আব্দুল আওয়াল, তার কিন্তু জ্ঞান আছে। এখন আরেকটা কথা তোমাদেরকে এবার বলি, এই যে আমাদের ফসল চাষ করি, গাছপালা যাই কিছু করি, আমরা তো আগান বাগানও করি, বাগানে তো আবার পানি টানি দিতে হয়। পানির মধ্যে কিন্তু তোমার একটা দোস্ত বসবাস করে, এটা জানো?
3: আমার দুষ্ট না, শত্রু।
0: আচ্ছা, শত্রু?
3: হ্যাঁ, শত্রু।
1: সবারই
3: দুষ্ট হয়, শত্রু তো শত্রু। তুই আমি কি করতে জানো? শত্রুরে লম্বা ফিরি দিয়া মারতে হয়।
0: কি দিয়া?
3: লম্বা ফিরি দিয়া বসতে দিতে হয়, তারপর মারতে হয়।
0: তার এই যে বাসা বাড়িতে সে যেন বাসা বাঁধতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।
3: কিন্তু না, এটা তো ওই ফিরি না, এইটা কিন্তু আবার আরেক ফিরি। এই ফিরিটা পরে,
0: ঠিক আছে? তোমার এই ফিরি আগামী সব আবার যখন আসবা এই ফিরি কাহিনী
3: এখন বুঝাই কমনি তো।
0: এখন আসো, এবার আমরা আরেকটা কথা বলি। এই যে ফসল চাষের জন্য তো আমাদের সেচ দিতে হয় নাকি?
1: হ্যাঁ অবশ্যই।
2: সেচ ছাড়া চলবো কেমনে?
0: চলবো না,
2: না সেচ না দিলে চলবো? জমি তৈরি করতে হইব না?
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সেচ দিতে কি লাগে? এখন সেচ পাম্প তো আমরা বিদ্যুৎ দিয়ে চালাই, বিদ্যুৎ খরচ হয়, এটা যদি সৌর চালিত হয় তেমন কেমন হয়?
2: চালানো যাবে, সৌর চালিত করা যাবো, তাহলে তো ভালো হয়, খরচ কমে।
0: সৌর চালিত সেচ পাম্পের টেকসই পরিচালনা কৌশল তোমাদেরকে এখন শিখাবো।
3: আচ্ছা,
0: আমরা একটু শিখে নিই।
3: আচ্ছা, ঠিক আছে।
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ আমি সৌরচালিত সেচ পাম্পের টেকসই পরিচালনা কৌশল বিষয়ের উপর আলোকপাত করব। আমি প্রকৌশলী নূর মোহাম্মদ, নির্বাহী প্রকৌশলী বিএডিসি সেচ ভবন ঢাকা। অনুষ্ঠানের একদম শুরুতেই আপনাদেরকে জানাতে চাই, সাধারণ ডিজেল বা বিদ্যুৎ চালিত পাম্পের চেয়ে সৌরচালিত সেচ পাম্প কেন বেশি টেকসই ও লাভজনক? আসলে ডিজেল পাম্পে প্রতিদিন জ্বালানি খরচ আছে এবং এটি পরিবেশ দূষণ করে। অন্যদিকে গ্রিডের বিদ্যুতে লোডশেডিং এর সমস্যা থাকে। সৌর সেচ পাম্পে সূর্যের আলোকে ব্যবহার করে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায়। একবার পাম্পটি বসানোর পর বছরের পর বছর কোনো জ্বালানি খরচ ছাড়াই পানি সেচ দেওয়া সম্ভব। এটি কার্বন নির্গমন কমায়, ফলে আমাদের পরিবেশ যেমন বাঁচে তেমনি কৃষকের পকেটের টাকাও বাঁচে। অনেক কৃষক ভাই কমপ্লেন করেন যে কিছুদিন যাওয়ার পর সোলার পাম্পের কার্যক্ষমতা কমে যায় বা পানি কম ওঠে। এর মূল কারণ কি এবং সোলার প্যানেল টেকসই রাখার কৌশল সম্পর্কে এবার আমি আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই। সোলার প্যানেলের কার্যক্ষমতা কমে যাওয়ার প্রধান কারণ হল প্যানেলের উপর ধুলোবালি, পাখির মল বা গাছের পাতার আস্তরণ জমা হওয়া। টেকসই পরিচালনার প্রথম কৌশলই হল নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা। সপ্তাহে অন্তত একবার বা দুবার সকালের দিকে যখন প্যানেল ঠান্ডা থাকে, পরিষ্কার পানি এবং নরম সুতি কাপড় বা স্পঞ্জ দিয়ে সোলার প্যানেলের উপরিভাগ মুছে ফেলতে হবে। কোনোভাবেই শক্ত বা খসখসে কিছু ব্যবহার করা যাবে না, এতে প্যানেলে স্ক্র্যাচ পড়তে পারে। সোলার প্যানেল পরিষ্কার থাকলে সূর্যের আলো পুরোপুরি কোষে পৌঁছায় এবং পাম্প পূর্ণ শক্তিতে চলে। তার মানে নিয়মিত পরিষ্কার রাখাটা খুবই জরুরি। তবে বর্ষাকালে বা আকাশে যখন মেঘ থাকে তখন এই পাম্প আমরা কিভাবে পরিচালনা করব? আসলে মেঘলা দিনে বা বর্ষাকালে সূর্যের আলো কম থাকায় পাম্পের পানির প্রবাহ কমে যেতে পারে বা পাম্প বন্ধ থাকতে পারে। এই সময় জোর করে পাম্প চালানোর চেষ্টা করা উচিত নয়। টেকসই পরিচালনার জন্য অনেক আধুনিক আধুনিক সিস্টেমে হাইব্রিড ইনভার্টার বা ব্যাটারি ব্যাকআপ থাকে, যা মেঘলা দিনেও ব্যাকআপ দেয়। তবে ব্যাটারি না থাকলে কৃষকদের উচিত বৃষ্টির দিনে পানি সংরক্ষণের ব্যবস্থা করা, অর্থাৎ বৃষ্টির পানি সংরক্ষণ করা এবং আবহাওয়া পূর্বাভাসের দিকে খেয়াল রেখে রৌদ্রোজ্জ্বল দিনগুলোতেই সেচের মূল কাজটি সেরে নেয়া। অনেক সময় কিছু কৃষক ভাইদের কাছ থেকে শোনা যায় পাম্পের মোটর বা ইনভার্টার নষ্ট হয়ে গেছে। এই মূল্যবান যন্ত্রাংশগুলো দীর্ঘদিন ভালো রাখার বেশ কিছু কৌশল রয়েছে। আসলে মোটর এবং ইনভার্টার হলো এই সিস্টেমের হৃৎপিণ্ড। প্রথমত ইনভার্টার বা কন্ট্রোলার বক্সটিকে সরাসরি রোদ এবং বৃষ্টি থেকে বাঁচাতে একটি ছাউনি বা ঘরের ভেতর রাখতে হবে। বাতাস চলাচলের সুব্যবস্থা থাকতে হবে যাতে ডিভাইসটি অতিরিক্ত গরম না হয়। দ্বিতীয়ত, সকাল বা বিকেলে যখন আলো খুব কম থাকে তখন পাম্প বারবার অন অফ করা যাবে না, এতে মোটরের উপর চাপ পড়ে। নির্দিষ্ট মাত্রার নিচে ভোল্টেজ নেমে গেলে অটো শাটডাউন ফিচার সম্বলিত আধুনিক ইনভার্টার ব্যবহার করা উচিত। সেচের পানির অপচয় রোধ এবং ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহারও এই প্রযুক্তির একটা বড় অংশ। যেমন সূর্য বিনামূল্যে আলো দেয় বলে যত্রতত্র পানি অপচয় করা যাবে না। ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে আমাদের পরিমিত সেচ দিতে হবে। সোলার সেচের পানির সর্বোচ্চ ব্যবহারের জন্য ড্রিপ ইরিগেশন বা ফোঁটা ফোঁটা সেচ পদ্ধতি এবং স্প্রিংকলার বা ঝর্ণা সেচ পদ্ধতি ব্যবহার করা সবচেয়ে উত্তম। তাছাড়া মাটির নালা ব্যবহার না করে যদি পাইপের মাধ্যমে, যেমন ফিতা পাইপ, এগুলো ব্যবহার করে জমিতে পানি দেওয়া হয়, তবে পানির অপচয় প্রায় 30-40% কমে যায়। আসলে প্রযুক্তিকে প্রযুক্তির মতোই বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় প্রিয় শ্রোতাদের জানাতে চাচ্ছি, অফ সিজনে অর্থাৎ জমিতে সেচের প্রয়োজন যখন থাকে না তখন এই সোলার প্যানেলগুলো ফেলে না রেখে কিভাবে টেকসই উপায়ে ব্যবহার করা যায়। প্রকৃতপক্ষে অফ সিজনে যখন সেচের প্রয়োজন থাকে না তখন এই উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কৃষকরা ধান মাড়াইয়ের মেশিন চালাতে পারেন, গম ভাঙানোর কল চালাতে পারেন, কিংবা স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানে বা ছোট হিমাগারে বিদ্যুৎ সরবরাহ করতে পারেন। এমনকি বর্তমানে জাতীয় গ্রিডে এই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করারও সুযোগ তৈরি হচ্ছে, যাকে আমরা নেট মিটারিং বলি। এতে কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত হয় এবং সিস্টেমটি অলস বসে নষ্ট হয় না। তার মানে সোলার পাম্প শুধু সেচ নয়, কৃষকের বাড়তি আয়েরও একটি চমৎকার উৎস হতে পারে। আমি বলবো সোলার পাম্প একটি দীর্ঘমেয়াদী সম্পদ। এটি সাধারণত 20-25 বছর সেবা দিতে পারে যদি আমরা সামান্য যত্ন নিই। পাম্পের চারপাশের কেবল বা তারগুলো ছিঁড়ে গেছে কিনা, আর্থিং ঠিক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করতে হবে। কোনো সমস্যা হলে নিজে মেকানিক না সেজে অনুমোদিত টেকনিশিয়ানের সহায়তা নিন। সঠিক রক্ষণাবেক্ষণই আপনার খরচ কমাবে এবং ফসল উৎপাদন বাড়াবে। আশা করি আমার প্রদত্ত তথ্যসমূহের মাধ্যমে কৃষক ভাইরা অনেক উপকৃত হবেন। এতক্ষণ ধৈর্য ধরে এই তথ্যগুলো শোনার জন্য প্রিয় শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: হ্যাঁ, খুব ভালো কথা শুনলাম। তাহলে ভালো কথা মনে রেখে চলো তাহলে বাড়ি যাই। আচ্ছা, যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান সোনালী ফসল আসর প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তোমাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। চলো
3: চলো ভাই, তোমাদের ধন্যবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এ আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের সময় মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। এ সময় গবেষকরা জানান, প্রতিদিন 3 টন পর্যন্ত বর্জ্য প্রক্রিয়া করতে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। তারা জানান, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে অপরিশোধিত তেল আমদানি প্রায় 10-15% কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক 6,500-13,000 কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং মর্যাদা পাবেন। আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয় উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ের ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ আশাবাদ ব্যক্ত করেছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা 1,000-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান ও ডাক্তার পুনর্মিলনী 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। কৃষিমন্ত্রী ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, হাসপাতালটির বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত 4th ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 175 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ADB-র মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জ্বালানি ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ ব্যয় করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন উচ্চাঙ্গ সঙ্গীতে শুনবেন খোকন সেনের বাজানো তবলা লহরা।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে খোকন সেনের বাজানো তবলার লহরা শুনছিলেন। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে সচেতন হতে বলেছেন সবাইকে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: বাংলাদেশ বেতার আজ রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যা 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 54 মিনিটে, অস্ত যাবে 5টা 36 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for England reports valid till 1 AM says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind at one or two places of Rangpur, Rajshahi, Dhaka and Chattogram divisions. Otherwise, weather may remain mainly dry with temporary partly cloudy sky elsewhere over the country. Day and night temperature may slightly increase all over the country. The highest temperature was recorded today at Sitakunda, 35.4 degrees Celsius, and the lowest was 21.2 degrees Celsius at Tetulia over the country. The temperature as recorded in Dhaka today was maximum 31.7 degrees Celsius, minimum 23.5 degrees. Humidity at 9 a.m. was 67% and at 6 p.m. was 75%. The sun rises over Dhaka tomorrow at 5:54 a.m. and sets at 5:36 p.m. And that's all we have for weather forecast for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সমীপ এসু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এবার FM এর অনুষ্ঠান FM 93 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি।

নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়ার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি। মাহাদি আমিন বলেন, প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে আজ শুভ মহালয় উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয় উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ের ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। টাগাইলের সন্তোষ দরবার হলে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাওলানা ভাসানীর জীবনে তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুনের অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি মাওলানা ভাসানীর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমর্থন ও সাহস যোগিয়েছেন। অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর ও প্রকৃত পরিবর্তন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করে। নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের মেলা স্থানীয় ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণে ৬৯ জন সুপারভাইজার ও ৬৭৫ জন তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়। এদিকে ফ্যামিলি কার্ড কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলার ৭টি ইউনিটের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল, নির্ভুল ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামন চোখের প্রাথমিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, হাওর অঞ্চলের মানুষের অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের সাধারণ রোগ, আঘাত ও জটিলতা ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আজ উপজেলা মাওনা চৌরাস্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। অভিযান চলাকালে মাওনা ফ্লাইওভারের নিচে আগাছা পরিষ্কার, জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়। আবহাওয়া। আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল নটায় বাতাসের আর্দ্রতা ছিল 67% এবং সন্ধ্যে ছটায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:54 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:36। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: একটু স্থির হয়ে বসি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এশার নামাজের আজান শোনার পরে।
3: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: হ্যাঁ, আমরা পবিত্র এশার নামাজের আজানের পরে আমরা ফিরে এলাম আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রথমেই একটা বিষয় জানায় রাখি, আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন তারা জানেন, তারপরও জানানো উচিত, কেউ কেউ তো আবার ছোট মেয়ের মতনও আছে, তাই না? তো না বলতেছি, ছোট মেয়ের মতনও তো আছে যে না বাজারে গেলাম ইলিশ খুঁজতে গেলাম, কিন্তু না, সাবধান, এখন কিন্তু ইলিশ ধরা নিষিদ্ধ। গত 35 থেকে গো 8 অক্টোবর থেকে আগামী 29 অক্টোবর পর্যন্ত 22 দিন মাত্র, তার মধ্যে তো আছে কয়দিন, 3 দিন হয়ে গেল,

0: চাকি না করা, মজুদ এবং বিনিময় সম্পূর্ণ নিষেধ, মজুদ মজুদ করা এটাও কিন্তু নিষেধ করেছে। সাবধান অমান্য করে তার বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। এখন আসরের পরে আমরা বাদাম খাবো না, তাই না? তো বাদাম খাওয়া ভালো, কিন্তু বাদামের যে আমরা যারা চাষাবাদ করি এই রবি চীনা বাদাম আবাদের কিন্তু জমি নির্বাচন করতে হবে, কেমন জমিতে এবং সার কিরকম কি দিতে হবে এই বিষয়ে আমরা কিন্তু এখন শুনব, কি কও তোমরা? তো চলো শোনা যাক চীনা বাদাম আবাদের জমি নির্বাচন এবং তার সার ব্যবস্থাপনা, ঠিক আছে?
1: আচ্ছা,
2: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশরাত জাহান নীলা। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রবি চীনাবাদাম আবাদে জমি নির্বাচন ও সার ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন কৃষিবিদ মুশফিকা সুলতানা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আপনার কাছে প্রথমেই জানতে চাইব কি ধরনের মাটিতে চীনাবাদামের ফলন ভালো হয় সে সম্পর্কে।
3: চীনাবাদাম চাষের জন্য হালকা বেলে দোয়াশ, দোয়াশ এবং চরাঞ্চলের বেলে মাটি বেশি উপযোগী। চীনাবাদামের গর্ভদণ্ড বা পেক যাতে সহজে মাটি ভেদ করে নিচে যেতে পারে এবং বাদাম সহজে পুষ্ট হতে পারে, সেই জন্য সুনিষ্কাশিত হালকা বেলে দোয়াশ মাটির প্রয়োজন হয়। চীনাবাদাম চাষের জন্য জমিতে 3-4 চাষ বা মই দিয়ে মাটি অবশ্যই ঝুরঝুরা করে নিতে হবে। ক্ষেতের চারিপাশে নালার ব্যবস্থা করে নিতে হবে যাতে পানি সেচ বা পানি নিষ্কাশনের সুবিধা হয়। রবি চীনাবাদামের মধ্যে বাড়ির চীনাবাদাম নয়, বাংলাদেশের সবখানে সব মৌসুমে এটি হয়ে থাকে। আর বাড়ির চীনাবাদাম 6-7 আমাদের রবি মৌসুমেই আমরা লাগিয়ে থাকি।
2: রবি চীনাবাদাম আবাদে কোন ধরনের বীজ বপন করা যায় সে সম্পর্কে জানতে চাই আপনার কাছে।
3: রবি চীনাবাদামের বীজ 125-130 কেজি পার হেক্টরে আমরা বপন করে থাকি। চীনাবাদাম বপনের আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে চীনাবাদামের খোসা ছড়িয়ে নিতে হবে। এই খোসা ছাড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন বীজের উপরের যে পাতলা লাল রঙের আভার একটা পর্দা থাকে তা যেন নষ্ট না হয়। টাটকা খোসা ছাড়ানো বীজ আমাদের লাগাতে হবে। খোসা ছাড়ানোর পর 2-5 দিনের মধ্যে বাদামের বীজ বপন করা উচিত। বীজ সারিতে বপন করতে হবে। খরিফ মৌসুমে সারি থেকে সারির দূরত্ব 45 সেন্টিমিটার আর বীজ থেকে বীজের দূরত্ব 15 সেন্টিমিটার এবং রবি মৌসুমেই সেটাই আমাদের অনুসরণ করতে হবে। বীজ বপনের সময় জমিতে প্রয়োজনে অবশ্যই রস থাকতে হবে। রস কম থাকলে কিন্তু সেচের ব্যবস্থা করতে হবে।
2: এবার আপনার কাছে একটু জানতে চাইবো সার প্রয়োগ ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত।
3: অন্যান্য ফসলের মতন চীনাবাদামে অবশ্যই সারের প্রয়োগ করতে হবে আমাদের। তবে এক্ষেত্রে হেক্টর প্রতি 5-7 টন পচা গোবর আর 20-30 কেজি ইউরিয়া, 150-170 কেজি টিএসপি, 80-90 কেজি এমওপি সার আমরা প্রয়োগ করতে পারি। আর তার সাথে জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স বা বোরিক অ্যাসিডেরও আমাদের প্রয়োজন রয়েছে। তবে অর্ধেক ইউরিয়া অন্যান্য সার বীজ বপনের আগে শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া বপনের 40-50 দিন পর গাছে যখন ফুল আসে সেই সময় প্রয়োগ করতে হবে। তবে প্রতি কেজি বীজে যদি আমরা 70 গ্রাম অনুজীব বীজ সার প্রয়োগ করে থাকি তাহলে ইউরিয়া সার সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কম প্রয়োজন। চীনাবাদামের রোপণের পর গাছ 3-4 পাতা বিশিষ্ট হওয়ার পর প্রথমবার এবং ফুল আসার পূর্বে দ্বিতীয়বার আগাছা থাকলে অবশ্যই নিড়ানি দিয়ে আগাছার ব্যবস্থা করতে হবে।
2: সবশেষে আপনার কাছে জানতে চাইব রবি চীনাবাদাম আবাদে বালাই ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত।
3: জমিতে বাদাম লাগানোর পরপরই কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেখতে পাওয়া যায় যে পিপিলিকা আর উইপোকা, এগুলি আমাদের চীনাবাদামকে খেয়ে ফেলে। সেজন্য বাদাম লাগানোর শেষ হলেই ক্ষেতের চারিদিকে আমরা সেভিন ডাস্ট ছড়িয়ে দিতে পারি। চীনাবাদামের জ্যাসিড বা পাতা হপারের ক্ষেত্রেও কিন্তু আমরা 10 লিটার

0: পানিতে 11 মিলিলিটার সিম্বুস 10 ইসি মিশিয়ে যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে চীনাবাদামের জাসিদ বা পাতা হপারের রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। আবার চীনাবাদামের জাপপোকারও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে আমরা 10 লিটার পানিতে 11 মিলিলিটার সাইথ্রিন যদি 10 ইসি কীটনাশক মিশিয়ে স্প্রে করি, তাহলে অবশ্যই এই পোকার মাকড়ের হাত থেকে আমরা রেহাই পেতে পারি।
1: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা। এতক্ষণ রবি চীনাবাদাম আবাদে জমি নির্বাচন ও সার ব্যবস্থা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। নিশ্চয়ই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে।
2: তো আমরা জানলাম তো নাকি রবি চীনাবাদাম আবাদের জমি নির্বাচন আর হচ্ছে তার সার ব্যবস্থাপনা। তো যাওয়া যাক নাকি সবাই মিলে একটা গান শুনে। হ্যাঁ, আর শ্রোতা বন্ধুরা যারা আছেন, আপনাদের চিঠিপত্রে জবাব কিন্তু আছে। আজকে কি কি চিঠি লিখেছেন, কি কি প্রশ্ন করেছেন তার ব্যাপারে নাকি
1: সমস্যার সমাধান?
3: ভাই আর কি বাদাম খামোর গান শুনুন।
2: বাদাম না না, এই আসরে জায়গা নষ্ট করো না বুঝলে। তো চলো আগে গান শুনি।
1: আচ্ছা শুনি।
2: এটা শিল্পী হচ্ছেন রুকসানা মুমতাজ, গীতিকার নুরুল ইসলাম, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: দেখিছো
1: লাল শাকের গুণ?
0: আসলে এই ছোটবেলা থেকে দেখো লাল শাক, লাল শাকে ভাত লাল হয়ে যেত আর পোলা পোলা পান
2: কি করে লাল শাকের গান হইলো না?
0: তোমাকে আসলে গেলেজ লাগে। তো চলো আমরা গানের পরে যাই ওই যে কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।
3: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহরিয়ার হোসেন বেলাবন নরসিংদী থেকে। জনাব শাহরিয়ার হোসেন জানিয়েছেন তার বেগুন গাছের কচি ডোগা, ফল এবং কুড়ি এক ধরনের পোকার কীড়া ছিদ্র করে ভিতরে ঢুকে সুরঙ্গের সৃষ্টি করে। কচি ডোগা ঢলে পড়ে মারা যাচ্ছে এবং বেগুন পচে খাওয়ার অযোগ্য হয়ে পড়ছে। এ অবস্থায় তিনি কি ব্যবস্থা নেবেন জানতে চেয়েছেন। জনাব শাহরিয়ার হোসেন, আপনার তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার বেগুন গাছ ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। আপনি বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে শক্ত খোসাযুক্ত ও লম্বা জাতের বেগুন যেমন ঝুমক, শিংনাথ এবং সহনশীল জাত উত্তরা, নয়নতারা এবং বিয়েরাই উদ্ভাবিত প্রতিরোধী জাত BL114 ISD006 এবং BT বেগুন আবাদ করলে এই সমস্যা হয়তো কম হতো। যেহেতু জমির বেগুন গাছ ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হয়ে গেছে, কাজেই সপ্তাহে অন্তত একবার আক্রান্ত ডোগা এবং ফল ছিঁড়ে ধ্বংস করে ফেলতে হবে। বেগুনের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে, পোকার ডিম এবং কীড়া সংগ্রহ করে ধ্বংস করতে হবে। বেগুনের চারা রোপণের 2-3 সপ্তাহ পর থেকে শেষবার বেগুন সংগ্রহ পর্যন্ত জমিতে 10 মিটার দূরে দূরে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। জমিতে প্রজাপতি, মাকড়সা এবং কালো পিঁপড়ার সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে। আক্রমণের মাত্রা খুবই বেশি হলে রাসায়নিক ব্যবস্থা হিসাবে কারটা 50% প্রতি লিটার পানির সাথে 2.8 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া ফিপ্রোনিল 5% প্রতি লিটার পানির সাথে 1 মিলিলিটার হিসাবে মিশিয়ে স্প্রে করলে বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দমন করা সম্ভব। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রমিজউদ্দিন মাওনা গাজীপুর থেকে। জনাব রমিজউদ্দিন জানিয়েছেন তার জমির চালকুমড়ার গা থেকে পানির মতো তরল বের হয়ে আসে যা শুকিয়ে বাদামি হয়ে যায়। আক্রান্ত ফল হলুদ হয়ে পচে যায় এবং অকালে ঝরে পড়ে। আক্রান্ত ফল বিকৃত হচ্ছে, ঠিকমতো বাড়ছে না। এ সমস্যা সমাধানের জন্য তিনি কি করবেন জানতে চেয়েছেন। জনাব রমিজউদ্দিন, আপনার পাঠানো তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার জমির চালকুমড়া গাছ সবজি ও ফলের মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। আপনি মাছি পোকা দমনের জন্য আক্রান্ত ফুল ও ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে পারেন। কচি ফল কাপড়, কাগজ অথবা পলিথিন দ্বারা ঢেকে রাখা যেতে পারে। জমিতে বা মাচায় কাঁঠালের মোচা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারবে এবং সুবিধামতো ডিম ধ্বংস করে মেরে ফেলতে হবে। প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিষটোপ আপনি ব্যবহার করতে পারেন। 100 গ্রাম থেতলানো মিষ্টি কুমড়ার সাথে 0.25 গ্রাম ডিপটেরেক্স পাউডার এবং 100 মিলিলিটার পানি মিশিয়ে এই বিষটোপ তৈরি করতে হবে। 3-4 দিন পরপর এই বিষটোপ পরিবর্তন করতে হবে। প্রতি 10 শতক জমিতে 3টি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ পোকা আকৃষ্ট করে ধ্বংস করতে হবে। এতে পোকার আক্রমণের মাত্রা অনেকাংশেই কমে আসবে। রাসায়নিক ব্যবস্থা হিসাবে প্রোফেনোফস 40% এর সাথে সাইফারমেথ্রিন 4%-এর মিশ্রণ প্রতি লিটার পানির সাথে 2 মিলিলিটার হিসাবে মিশিয়ে 7 দিন পরপর স্প্রে করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে কীটনাশক স্প্রে করার পর কমপক্ষে 7-10 দিন ওই জমির চাল কুমড়া কিন্তু সংগ্রহ করা যাবে না। তো জনাব মোহাম্মদ রমিজউদ্দিন, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার চাল কুমড়া গাছের মাছি পোকা কিভাবে দমন করতে হবে। আপনার চিঠি পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলও করতে পারেন, আমাদের ইমেইল আইডি betar.krishi@gmail.com। আজকের চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান এ পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
0: শুনলে তো
1: অনেক সমস্যার সমাধান,
0: এই যে এইভাবেই আমাদের আগাতি হবে।
1: একজনের সমস্যা 10 জনের সমাধান।
0: হ্যাঁ, ঠিক কথা কইছো। তবে আমাদের যত শোনার আগ্রহ বাড়বে, তত কাজ করার আগ্রহ বাড়বে এবং আমাদের সফলতা আসবে। নাকি
1: উন্নয়ন হইব।
0: তবে জানি শুনে কল্লি কাজ লাভ আসে কিন্তু অনেক,
1: 12 মাস।
0: তো সেই জন্যই আমাদের বিশেষ করে ওই সার কি পরিমাণ কখন দিতে হবে এগুলা জানা থাকা খুব জরুরি। আর কোন জাতের গাছ কখন লাগাবো এবং আমাদের সেচ ব্যবস্থাপনা কখন কিভাবে করলে ভালো হয়, এগুলো সব জেনে শুনে করা উচিত,
4: করাই ভালো।
0: হ্যাঁ, আর যদি কোনো রোগাক্রান্ত গাছ হয় যার যে ফসল, যেমন আগুরি আমার এখন সবজি লাগাইছে, তাই না? এই সবজি কিন্তু এখন অনেকে কিন্তু উঠা ফেলেছে। তো সেই জায়গায় আরও যারা লাগাইছে তারা কিন্তু ওই যে অতিরিক্ত সার দিয়ে মানুষের ক্ষতি করেন না। হ্যাঁ, দেশের মানুষের ক্ষতি করলে একসময় আপনারও ক্ষতি হবে, তাই না? তো পরের ক্ষতি চালিয়ে নিজের ক্ষতি হয়, এটা মনে রাখবা। এই যেমন ধরো যে আবার সেই কথা বলতে হয়, ওই ছোট মিয়ার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবি না তো রাখবি নাই কে বাবা? ওই দেখো, ওর দেখো ওই যে ডাইন মোড়ায়, বাড়ির ওই ডাইন মোড়ায় ওই কিন্তু আবার মশা তো মানুষের খায় ফেলাচ্ছে। এই যে এডিস মশা যে এইভাবে মানুষের উপর আক্রমণ করে, আল্লাহ বাসাক, যদি কেউ মরে যায় তাহলে ক্ষতিটা কি ছোট মিয়া দিবিনি? তো এইরকম ছোট মিয়া আপনারা যারা আছেন, আপনারা সবাই ভালো হয়ে যান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখেন নিজের জন্য। রাজারাই কি কথা, তাই না?
2: ও যে একটা কথা কথা আব্বাস বাপের নাম।
0: তাহলে এই কথার সাথেই কিন্তু আজকের মতো যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। চলো উঠা যাক।
1: হ্যাঁ চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: সেনা নৌ ও বিমানবাহিনীর বীর সেনারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। পরিবেশনায় অধিনায়ক বানুজা ইসা চট্টগ্রামস্থ, এর শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিবেশিত অনুষ্ঠান।
1: প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। লোকজ ঐতিহ্যের আধার, শ্যামল কাননে শোভিত প্রিয় জন্মভূমি আমাদের বাংলাদেশ, যার প্রতিটি প্রান্তর বয়ে আনে সুরের মৃদুধারা, স্রোতের কোমল কাকলি, প্রবহমান নদীর গতির সাথে মিশে থাকে এ জাতির সহস্রাব্দের ইতিহাস, ঐতিহ্য, প্রেম ভালোবাসার অনুপম কাব্য আর আবেগের অমূল সুবাস।
2: প্রিয় সুধী, শরৎকাল বাঙালির প্রাণের ঋতু। নীল আকাশের সাদা তুলোর মতো মেঘের ভেলা, নদীর তীরে কাশফুলের দোলা, শিউলি ফুলের মাদকতা, সব মিলিয়ে ঋতু যেন নির্মল আনন্দ আর স্বপ্নের প্রতীক। সকালের শিশির ভেজা ঘাসে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে লিখেছে কবিতার পংক্তি। বাংলার প্রতিটি মানব হৃদয়ে এ ঋতুর জায়গায় এক অপার প্রশান্তি আর স্নিগ্ধতা। শরতের আজকের এই মোহনীয় সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন মিউজন
1: এবং আমি হোসনিয়ারা সাথী মিউজন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠান দুর্বার কিছুক্ষণ। শ্রোতা বন্ধু, সুন্দর, সুবর্ণ, তারুণ্য ও লাবণ্যে ভরপুর আমার এই বাংলাদেশ, দেশাত্মবোধক গানে মা ও মাটির যে এক অপূর্ব মিলবন্ধন ফুটে ওঠে তা আমাদের হৃদয়কে গভীর দেশপ্রেম এবং প্রশান্তিতে ভরিয়ে দেয়। তাই অনুষ্ঠানের শুরুতে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করবেন নিজাম এলারুজি।

0: সংগ্রাম, সাহস ও অদম্য প্রত্যয়ের কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতায় প্রতিধ্বনিত হয়েছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, শৃঙ্খলা ভাঙার অদম্য আকাঙ্ক্ষা এবং নতুনের সন্ধানে এগিয়ে চলার আহ্বান। অজানাকে জয় করার প্রত্যয়, দুর্বার গতিতে এগিয়ে চলার আহ্বান এবং নতুন দিগন্তের সন্ধানে ছুটে চলার প্রেরণায় রচিত কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা অভিযান। আবৃত্তি করতে আসছেন এমরাতুল হোসেন ওডি।
1: অভিযান, কাজী নজরুল ইসলাম। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারিদিকে আজ ভেরুর মেলা, খেলবি কে আর নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান। পাতাল ফেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান, সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব নাঙা আদুর গায়, আসবে রণসজ্জা করে সেই আশায় রইলি সবে, রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান, আই বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান। আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত করছে কলরব। অভিযানে বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল, কুচকাওয়াজের বাজাও মাদল গাও প্রভাতের গান, উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান, উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান।
2: সুপ্রিয় শ্রোতা, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে চলেছে। নৌবাহিনীর প্রতি নাবিকের যে ভালোবাসা, আবেগ, অনুভূতির কথা তার মনের গভীরে লুকিয়ে আছে, তা স্বরচিত গানে পরিবেশন করতে আসছেন তিতাস এল মিউজ ও ফয়সাল এবিপিটি।

প্রিয় শ্রোতা, এই সৃষ্টি জগতের আসল মাঝি বা চালক হলেন আল্লাহ বা ঈশ্বর। মানুষের জীবন তৈরি তারই ইচ্ছায় পরিচালিত হয়। তাই স্রষ্টার কাছে জীবনের ঝড়ঝাপটা থেকে উদ্ধারের আকুতি জানিয়ে একটি আধুনিক গান গাইবেন এম রুহুল আমিন টপ ওয়ান।

কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, প্রেমের কবি। তার সুরে উঠে এসেছে মানবিক আত্মপলব্ধির প্রেমের এক অপরূপ আখ্যান। এরই ধারাবাহিকতায় এবারে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবেন তিতাস বিশ্বাস এল মিউজিক।

বন্ধুত্ব, ভালোবাসা আর আবেগের এক অপূর্ব মেলবন্ধন আমাদের লোকজ গানের ঐতিহ্য। প্রিয়জনকে সঙ্গে নিয়ে জীবনের পথ পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষা, বিচ্ছেদের বেদনা আর মিলনের প্রত্যাশা, এসব অনুভূতির একটি দ্বৈত সঙ্গীত পরিবেশন করবেন সাব লেফটেন্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান ও হোসনে আরা সাথী মিউজওয়ান।

প্রিয় শ্রোতা, সুর কখনো আনন্দের, কখনো আবেগের, আবার কখনো তারুণ্যের উচ্ছ্বাস ও উদ্দীপনার প্রতিচ্ছবি। আধুনিক বাদ্যযন্ত্রের ছন্দ, গানের কথা আর শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা সব মিলিয়ে ব্যান্ড সঙ্গীত আমাদের মনে সৃষ্টি করে এক ভিন্নতর আবহ। এবার সেই ছন্দ ও সুরের মূর্ছনায় আপনাদের মাতিয়ে তুলতে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন জাকারিয়া মিউজওয়ান।

0: প্রিয় শ্রোতা, সুরের মূর্ছনায়, গানের আবেশে এবং নান্দনিকতার মায়াবী স্পর্শে ভাসতে ভাসতে আমরা আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। নাবিক জীবনের শত ব্যস্ততা, কঠোর শৃঙ্খলা ও কর্মব্যস্ততার মাঝে মনের গহীনে লুকিয়ে থাকা সুকুমার বৃত্তির আবেগ ও ভালোবাসারই এক সুন্দর বহিঃপ্রকাশ আজকের এই আয়োজন। তাদের কেউই পেশাদার শিল্পী নন, তবুও ভালোবাসা, আন্তরিকতা ও শিল্পের প্রতি অনুরাগের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের হৃদয়ে একটুখানি আনন্দ এবং সুরের মায়ে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিয়ে থাকি, তাহলেই আমাদের এই আয়োজন হবে সার্থক এবং আমরা হব অনুপ্রাণিত।
1: এই মনোমুগ্ধকর আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, AFWC, PSC, MPhil মহোদয়। তার আন্তরিক দিক নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় আমাদের এই আয়োজনকে করেছে আরও সুন্দর ও সফল। এবং অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন কমোডোর আ নম ইশতিয়াক জাহান ফারুকী, GBSP, PSC, BN মহোদয়। তার সুদক্ষ পরিচালনা ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0: আপনাদের সুস্থ সুন্দর জীবন, সুখ ও সমৃদ্ধি কামনা করে আমি মোহাম্মদ সুমন মিউজওয়ান
1: এবং আমি হোসনিয়ারা সাথী মিউজওয়ান আজকের এই মনোমুগ্ধকর আয়োজনের সমাপ্তি লগ্নে আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। বিদায় মানে শেষ নয়, আবারও কোনো এক সুরের আসরে, কোনো এক সুন্দর মুহূর্তে আপনাদের সঙ্গে দেখা হবে, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।
2: সৈনিক ভাই বোনেরা, আমাদের হাতে আরো কিছুটা সময় থাকে, চলুন শুনে আসি একটি দেশের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, কথা লিখেছেন আব্দুল হাই আল হাদী।

0: এ গানটির সাথেই শেষ হল দুর্বার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। প্রথম বিভাগ হকি লীগ আজ রাজধানীর মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বিমানবাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। এই প্রতিযোগিতায় 11টি ক্লাব অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী ক্লাবগুলো হল ওয়ারি ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্তবিহঙ্গ তরু সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, রায়েরবাজার এসসি এবং ঢাকা ইয়াং স্টার ক্লাব। উদ্বোধনী ম্যাচে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়। আগামীকাল ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 14 অক্টোবর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময়ে অনুষ্ঠিত হবে। 3-ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার নারী দল 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের সপ্তম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 11টায় শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 135 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানিস্তান প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় ক্রিকেট লীগের 4 দিনের দ্বিতীয় রাউন্ডের খেলা আজ শুরু হয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিরুদ্ধে খুলনা বিভাগ দিন শেষে তাঁদের প্রথম ইনিংসে 1 উইকেটে 108 রান করেছে। এর আগে রাজশাহী বিভাগ 119 রান করে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে বিনা উইকেটে 72 রান করে। বরিশাল বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 282 রান করে। সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট বিভাগের বিরুদ্ধে ঢাকা বিভাগ 2 উইকেটে 340 রান করে। সিলেট আউটার স্টেডিয়ামে ময়মনসিংহের বিরুদ্ধে রংপুর বিভাগ দিন শেষে প্রথম ইনিংসে 6 উইকেটে 370 রান করে। আগামীকাল ইন্দোরে স্বাগতিক ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 খেলা শুরু হবে। 5 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবল এল ক্লাসিকো চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একে অপরের মুখোমুখি হবে। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে বাংলাদেশ সময় রাত 2টায় খেলা শুরু হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5-17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30 ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে। একই দিন রাত 8:00 ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে চলতি মাসের 18 তারিখে ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 16 অক্টোবরের মধ্যে এন্ট্রি ফরম পূরণ করে ফেডারেশন বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসে 23 তারিখে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 6 দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের পরিবার আমাদের প্রিয় সংসার, আর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হলেন আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণরা। আমাদের পরিবারের বয়স্ক সদস্যরা প্রায়ই বিভিন্নভাবে লড়াই করেছেন এবং কঠিন সময় পার করে এসেছেন, তাই তারা পরিবারের তরুণ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের সফলতার গল্প বা দীর্ঘ সময় ধরে জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প তরুণদের পরিশ্রমী হতে সহায়তা করে, তরুণদের উপলব্ধি করতে শেখায় জীবনে কঠিন সময় আসবে, আর এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু কোনো পরিস্থিতিতে হাল ছাড়া যাবে না, বরং শক্ত হাতে মোকাবিলা করতে হবে। আবার পরিবারের একজন বয়স্ক সদস্য প্রায়ই পরামর্শদাতার ভূমিকা পালন করতে পারেন, যা তরুণদের অনুসরণ করতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে পারে। অনেক সময় বাবা মা সন্তানের সম্পর্ক চ্যালেঞ্জিং হয়, তখন একজন দাদা দাদি নিঃশর্ত ভালোবাসার বিমূর্ত প্রতীক হতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যকে কখনো খুব বৃদ্ধ ভাবা যাবে না, বরং তাকে সামাজিকভাবে সক্রিয় রাখার এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ দেওয়া উচিত। এই প্রবীণরা শিশু ও তরুণদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রবীণদের অবদানকে স্বীকৃতি দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের আগলে রাখব। এমন আহ্বানে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ। এই পর্বে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করে থাকি। চলুন শুনে আসি। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।
2: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা থেকে। আজকে অংশ নিচ্ছে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মোল্লাহাট। চলুন আজকের বন্ধুদের সঙ্গে আমরা কথা বলি। কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো?
3: আমার নাম সঞ্জনা ইসলাম সিমি, আমি দশম শ্রেণীর ছাত্রী।
2: বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
3: বাল্য বিবাহ বলতে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদেরকে বোঝায়।
2: অনেক ধন্যবাদ। ছেলেদেরকে বোঝানো না, তাদের মধ্যে যে অপরিণত বয়সে বিয়ে সংগঠিত হয় সেটাকেই বাল্য বিয়ে বলা হয়। বাল্য বিয়ে আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবারের বন্ধু কিভাবে সচেতন হতে চাই আমরা জানবো। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
4: মুসামাদ কারিমা খাতুন, আমি নবম শ্রেণী ছাত্রী।
2: তোমার জীবনে কোনো স্বপ্ন আছে?
4: হ্যাঁ, অবশ্যই।
2: তোমার জীবনে কি স্বপ্ন রয়েছে?
4: আমার জীবনে স্বপ্ন রয়েছে আমি পড়ালেখা শেষ করে ম্যাজিস্ট্রেট হতে চাই।
2: বাহ, অনেক ধন্যবাদ, তোমার স্বপ্ন পূরণ হোক নিশ্চয়ই। পরিবারে কে কে রয়েছে?
4: আমি, আমার মা, বাবা, ভাই, বোন।
2: বাবা কি করেন?
4: বাবা ব্যবসা করেন।
2: বাবা মা

0: তাই
1: অনেক ক্ষেত্রে পিতামাতা কি মেয়েদের নিরাপত্তা ঝুঁকি মনে করেন?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ে কিংবা ছেলে অনেক সময় নানা অন্য ক্ষেত্রে জড়িয়ে পড়ে, এজন্য তারা তাদের ছেলে অথবা মেয়েদের বিয়ে দিয়ে দেয়।
1: তোমার আশেপাশে কোথাও যদি দেখো যে বাল্য বিয়ে হচ্ছে, তখন তুমি কি করবে?
0: আমার আশেপাশে যদি কোথাও বাল্য বিবাহ হয়, তাহলে আমি তাদের মা বাবাকে সচেতন করব, এবং তারা যদি না শোনে আমি ব্যবস্থা নেব তাদের বন্ধ করার জন্য বাল্য বিবাহ।
1: তোমাদের শিক্ষকরা স্কুলে বাল্য বিবাহ, এটির কুফল বা অন্যান্য সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আলোচনা করেন?
0: হ্যাঁ, অবশ্যই।
1: একটু বলবে কিভাবে কোনো অনুষ্ঠান হয় কিনা
0: বাল্য বিবাহের কুফল? এই ক্ষেত্রে অনুষ্ঠানে আমাদের টিচাররা নানা ক্ষেত্রে আদেশ দিয়ে থাকেন, কিংবা কোনো পয়েন্টস দেয় যা আমরা অনুসরণ করতে পারি, এরকম ভাবে দিয়ে থাকেন।
1: আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আমরা রয়েছি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায়। এবারে কে আমাদের সঙ্গে রয়েছে, তোমার নাম, তুমি কিসে পড়ো?
2: আমার নাম সুমাইয়া ইসলাম, আমি ক্লাস 10-এ পড়ি।
1: বাল্য বিবাহের কুফল একটু জানবো তোমার থেকে।
2: বাল্য বিবাহের কুফল হচ্ছে, তার প্রথম হচ্ছে তার ইচ্ছা পূরণে বাধাগ্রস্ত হয়, তারপরে তার পরবর্তী আকর্ষণে তার শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার ছেলেমেয়ে এবং গর্ভধারণে যে তার প্রতিবন্ধী বা অন্যান্য শারীরিকভাবে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, তারপরে তার মানসিক ভাবে টর্চার হয়, আর্থিক ভাবে হয়, তার অনেক দিক থেকে তাকে নির্যাতনের দিকে এগিয়ে যেতে হয়। এছাড়া
1: প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, একটি মেয়ের যদি বাল্য বিয়ে হয় আর সে অল্প বয়সে গর্ভধারণ করে ফেলে স্বাভাবিকভাবেই, যেটি তার মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় যখন যে নতুন পৃথিবীতে আসতে যায় তখন। এছাড়া সেই নবজাতকেরও মৃত্যু ঝুঁকি থাকে, পাশাপাশি আমাদের অপুষ্টিতে ভুগেন সেই প্রসূতি মা, এটি আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমাদের এই স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে তার একটি জীবনই বাধাগ্রস্ত হয়ে যাবে, এছাড়া স্বপ্নও তো ধ্বংস হয়ে যায়।
2: হ্যাঁ, এছাড়া তার স্বপ্ন বাস্তব জীবনে একটা, আমাদের বয়সে একজন মেয়ে তার স্বপ্নটা যখন ধ্বংস হয়ে যায় তখন তার অনেক দিক থেকেই তার অনেক জিনিসগুলো তার পিছনে পড়ে যায়।
1: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
2: আমার জীবনে স্বপ্ন আছে আমি একজন বড় ডাক্তার হব।
1: তোমার পরিবারে কে কে আছেন?
2: আমার পরিবারে আমার বাবা আছে, আমার মা আছে, আমার একটা প্রতিবন্ধী ভাই আছে, এবং আমার আমি আছি, আমার পরে একটা ছোট্ট একটা ভাই আছে।
1: তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের কি নিয়ে এ জাতীয় কোনো সচেতনতামূলক অনুষ্ঠান করেন?
2: হ্যাঁ, আমাদের যেহেতু আমাদের গভর্নমেন্ট স্কুল, ছেলে এবং মেয়ে দুজনই তারা উভয় দলে মিলিত, সেহেতু আমাদের সারা এই দিকটা আমাদের গভীর সতর্ক আমাদের দিয়ে থাকেন, এবং আমাদের পোস্টার বলেন, বিভিন্ন কর্মসূচি বলেন, আমাদের সব দিকতে মেয়েদের একটু বেশি আত্মবিশ্বাস দিয়ে তাদের এগিয়ে নিয়ে যায়, কারণ মেয়েদের আত্মবিশ্বাস দিলে, মেয়েদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দিলে মেয়েরা কখনো তাদের আউটসাইডের নলেজটা এবং কখনো তারা বিয়ের দিকে মা বাবা বললেও তারা যেতে চাবেন না।
1: আমাদের একটি বিষয় লক্ষণীয় বর্তমান সময়ে, যে অনেক মেয়েরা নিজেদের বিয়ে নিজেরাই বন্ধ করছে। আমরা যে হটলাইন নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলোর মাধ্যমে, এটি জেনে এই প্রজন্মের একজন শিক্ষার্থী হিসেবে তোমার কেমন লাগছে?
2: আমার এই বিষয় খুবই ভালো লাগছে, কারণ নিজেদের মনে হচ্ছে যে আমরা একজন শিক্ষার্থী, আমরা সমাজে একটা তুচ্ছ প্রাণী বলে মনে করতাম, কিন্তু তা না, আমরা এখন দেখি যে আমরাও সমাজে একজন দায়িত্ববান বলে মনে করি, কারণ আমরাও কিছু,
1: আমরা কখনোই তুচ্ছ নই, শিক্ষার্থী সবসময় সকল ক্ষেত্রে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশে জয় জয়কার বর্তমানে যারা শিক্ষার্থী, এটি সারা জীবনেরই। আর আজকে শিক্ষার্থীরা স্বপ্নবাজ হচ্ছে, শিক্ষার্থীরা নতুন নতুন আবিষ্কারে আমাদেরকেও চমকে দিচ্ছে, তাই কখনোই তারা বোঝা নয়, বরং তারাই আগামীর বাংলাদেশ। এবারে একজন রয়েছে আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। কি নাম তোমার, তুমি কিসে পড়ো?
3: আমার নাম রাফিউল ইসলাম, আমি 10th শ্রেণীর ছাত্র।
1: রাফিউল, বাল্য বিয়ে কি শুধু মেয়েদের জন্য ক্ষতিকর, ছেলেদের জন্য কি ক্ষতিকর নয়?
3: না, বাল্য বিবাহ শুধু মেয়েদের জন্যই ক্ষতিকর না, এটি ছেলেদের জন্য খুব ক্ষতিকর, কারণ একটি ছেলেকে যখন বাল্য বিবাহে আবদ্ধ করা হয় তখন স্বাভাবিক পর্যায়ে তার স্বপ্নটা ধ্বংসের প্রতি এগিয়ে যায়, এবং বাল্য বিবাহের ফলে তার সংসারের প্রতি একটি মনোযোগ দেওয়া লাগে, এবং সংসারের আয় রোজগারের বিষয়টি তার পক্ষে খুবই সম্মুখীন হয়ে পড়ে, এজন্য পড়ালেখায় সে যথাযথ সময় দিতে পারে না, এজন্য বাইরে আয় রোজগারের জন্য সে বিভিন্ন পথ বেছে নেয়, এবং অনেক সময় সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই হতাশাগ্রস্তের জন্য সে আর্থিক উপার্জনের জন্য সে বিভিন্ন সময় খারাপ বা সঙ্গীর পথে যায়, এবং বিভিন্ন সময় মাদকাসক্তিও হয়ে পড়ে।
1: অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা খুব সংক্ষেপে আমাদের এই বন্ধুর কাছ থেকে পেলাম। একটি বিষয় আমাদের অনেক শিক্ষার্থীদের মা বাবা, বিশেষ করে আমাদের মেয়ে বন্ধুদের মা বাবা, তারা নিরাপত্তা ঝুঁকি মনে করেন। ইফ টিজিং একটি বিষয় রয়েছে যেটি তারা ভয় পান, অনেক সময় বখাটে বখাটেদের উত্তপ্ত, বখাটেরা উত্তপ্ত করে আমাদের বোনদেরকে। তো সেক্ষেত্রে তোমাদের এই তরুণ প্রজন্ম, তোমরা যারা রয়েছ, তোমাদের কি করণীয় রয়েছে? কোথাও যদি কেউ উত্তপ্তের শিকার হতে যান, তোমরা সেক্ষেত্রে কি করবে, বা এক্ষেত্রে কিভাবে আমরা সচেতন থাকতে পারি সবাই মিলে?
3: হ্যাঁ, আমাদের সমাজে মেয়েরা অনেক সময় ইপটিজিং বা বিভিন্ন বখাটে ছেলেদের কাছে পড়ে, এদের এজন্য মেয়েদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এজন্য নিরাপত্তার জন্য মায়েরা বিভিন্ন সময় মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এজন্য আমাদের সমাজে যদি কখনো আমাদের

0: চোখে এরকম পড়ে, আমরা সে জায়গায় সেগুলো রোধ করার চেষ্টা করবো, এবং সেই ক্ষেত্রে যদি সম্ভব না হয় তাহলে আমরা আইনের ব্যবস্থা নেবো, যথাযথ আমাদের ইউনো স্যার বা বিভিন্ন অভিভাবকের কাছে যাবো, আমাদের শিক্ষকের নিকট এগুলো সম্পর্কে আমরা অবগত করবো, এ বিষয়ে সম্পর্কে আমরা এভাবে আমরা ঠিক করতে পারি।
1: অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা বলবো এই বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে বাল্যবিয়ে প্রতিরোধে এবং কিভাবে তরুণদের সঙ্গে প্রশাসনের একটি যোগসূত্র তৈরি হয়েছে সারা দেশ। আমরা এই পর্যায়ে কথা বলছি উপজেলা নির্বাহী অফিসার মোল্লাহাট বাগেরহাট, আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন মোল্লাহাট কিভাবে সজাগ রয়েছে?
2: ধন্যবাদ। আপনারা জানেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনেক ধরনের কাজই করতে হয়, জাতীয় নীতিগুলো এখানে বাস্তবায়ন করতে হয়। যেহেতু আমাদের একটি আইনই আছে এবং সেখানে বলা আছে যে 18 বছরের নিচেই এবং 21 বছরের নিচেই কোনো মেয়ে এবং ছেলের জন্য বিয়ে না হয়, সেজন্য আমরা এখানকার শিক্ষার্থীদেরকে সচেতন করছি। আমাদের এখানে যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধি আছে, স্বেচ্ছাসেবক আছে, এনজিও কর্মী আছে, আমরা সবাইকে নিয়ে শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, সাধারণ মানুষকে আমরা সচেতন করছি। আমরা নাগরিক সভা করছি। আমরা যখনই কোনো ইউনিয়নে যাচ্ছি, কোনো গ্রামে যাচ্ছি, কোনো মাহফিল হচ্ছে কিংবা কোনো রকম একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি যেখানেই যাচ্ছি সেখানে একটি কথাই সর্বপ্রথম বলার চেষ্টা করছি যেন কোনো আরেকটি বাল্যবিবাহ মোল্লাহাট উপজেলাতে না হয়। কারণ আমরা ইতিমধ্যে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা শুনেছি যে বাল্যবিবাহ মানেই একটি স্বপ্নের মৃত্যু, একটি স্বপ্নের ধ্বংস। কারণ বাবা মা অনেক আশা করে এই দেশের অনেক সম্পদের বিনিয়োগের মাধ্যমে একজন ছাত্র কিংবা ছাত্রী তারা বড় হয়ে ওঠে, সেখানে যদি বাল্যবিবাহ হয় তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তারা আর সামনে আগাতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে শুধু স্বপ্নের ধ্বংসই না, যদি তারা বাল্যবিবাহের শিকার হয় তাহলে তাদের গর্ভে যে সন্তান আসে সেই সন্তানের অপুষ্টিতে ভোগে, তারা বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিতে পারে, এবং তাদের উপরে যে দায়িত্ব পড়ে সংসারে সেই দায়িত্বটা পালনের জন্য তারা তখন পর্যন্ত আসলে প্রস্তুত হয় না, তাদের যে ম্যাচুরিটি সেটা আসে না।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আপনি তুলে ধরলেন। বর্তমান সময়ে তরুণরা অনেক বেশি স্বপ্নবাজ এবং তারা নিজেদের বাল্যবিবাহ নিজেরাও কিন্তু বন্ধ করছে, আমরা পত্রপত্রিকা, টিভিতে, রেডিওতে আমরা জানতে পারি। আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে?
2: এটা আসলে আমাদেরকে খুবই আশা জাগায় যে যখন দেখি যে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের যে বাল্যবিবাহ সেটা তারা বন্ধ করছে, এবং আমি এটাকে সাধুবাদ জানাবো এবং আমার এই উপজেলায় যারা আছে আমি তাদেরকে একইভাবে বলবো, যদি কোনো রকম বাল্যবিবাহের আশঙ্কা থাকে তাহলে নিজেরাই উদ্যোগ নিক, অথবা আমাদেরকে জানাক, অথবা বাবা মাকে বোঝাক, অথবা শিক্ষকদের সাহায্য নিক, তাহলে পরে আমাদের এখানে আর একটি বাল্যবিবাহ হবে না।
1: উপজেলা নির্বাহী অফিসার মোল্লাহাট বাগেরহাট, তিনি যেমনটি বললেন এই কথার পরে আসলে আর কথা থাকে না, আমাদের সবার একটাই কথা, আসুন আমরা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি, বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ করি।
3: আমাদের তরুণদের নানা কথা, চাওয়া পাওয়া, সচেতনতা সহ কত কিছুই তো আমাদের জানা হলো। তরুণরা আমাদের যেভাবে নতুন পথ দেখিয়েছে তারা আরও নব নব আলো জ্বালিয়ে দেবে আমাদের সামনের পথে, যা আমরা পারিনি তরুণরা তা করে দেখিয়েছে। আগামীতে আমাদের সব অপূর্ণতাও দূর করে দেবে তারা, এ বিশ্বাস আমাদের প্রবল। সুপ্রিয় বন্ধুরা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন অনিন্দিতা সাহা, গানের কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আমাদের জীবনের স্বস্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ। দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে যদি না কাম্য জনসংখ্যা নিশ্চিত করা যায়। তাই আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে আন্তরিক ও সচেতন হতে হবে। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন শুনব এবার।
1: তখন
2: তো আপনি জোয়ান আসলেন আব্বা, গায়ে বল আসিল।
1: আরে কি যে কন মিয়া, দুই দিনের বাচ্চা করে লইতে আবার জোয়ান হন লাগে নাকি?
2: কিন্তু পড়ে গেলে তো আমার লস, আবার বাচ্চা পয়দা করার ঝামেলা।
3: চুপ করেন তো দুলাভাই, খালি আজেরা কথা কইতে খুব ভাল লাগে না?
2: না মানে কথা হইলো
3: আর কথার কাম নাই। শুনেন, এই মোড়া ডাট লইয়া চুপ করে এখানে বহেন।
1: বসো বসো মিয়া বসো, কথা কম।
3: এইটা
1: খুব আদর লাগে।
3: হ বাবা, খুব আদর লাগে। দেখো বাবা, নাকটা হইছে তোমার মতো আর ঠোঁটটা হইছে ঠিক আফার মতো, চোখ দুইটা একেবারে আম্মার মতন,
2: আর ইয়াডা মানে ওই থুতনিটা কার মতন?
3: এইটা তো দাদার ছবির লগে হুবহু এক।
2: ও, যার বাচ্চা তার লগে কোনো কিছু নেই মিল নাই।
3: তা থাকবো না কেন, খুব খেয়াল করলে বোঝা যায়।
2: আর খেয়াল করার কাম নাই, স্বাস্থ্য আফাই হাজির।
4: হাই হাই হাই, দুই দিনের বাচ্চারে নিয়া এই গোবরের টালের পাশে বইয়া কি করেন আপনারা?
3: একটু রোদ লাগাইতাছি আফা।
4: কি রোদ লাগাও? মাইনে এই নোংরা পরিবেশে নবজাতক। হুনো আনু, ওরে ঘরে নিয়ে যাও। নবজাতকের যত্নের ব্যাপারে কিছু কথা বালা কইরা জানা দরকার, তা নাইলে যে কোনো সংক্রামক অসুখে বাচ্চার মহাবিপদ ঘটতে পারে।
3: আমরা তোর খুব যত্ন করি আফা।
4: যত্ন করার ব্যাপারে বুঝতে হবে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের গর্ভ থেকে আইসা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াইতে একটু সময় লাগে। এই সময় খুব সতর্ক থাকুন দরকার। বাচ্চারে ওমের মধ্যে রাখুন লাগে, মায়ের কাছে রাখুন লাগে। বাচ্চারে জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াইতে হয়।
2: আমি খাওয়াইছি তো? না মানে খাওয়াইছে বাচ্চার মাই খাওয়াইছে।
4: বাচ্চার ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ খাওয়াইতে হইব, বুকের দুধ ছাড়া আর কিচ্ছু না।
2: মধু
4: সর্বনাশ, মধু কেন আর কিচ্ছু না, এক ফোঁটা পানিও না। আর ঘরের দরজা জানালা খোলা রাখতে হইব, যেন পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত হয়। যাও যাও আনু, হরে ঘরে নিয়ে যাও।
3: আইসাফা,
0: শুনছিলাম বেতার কার্টুন। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলবো, ডেঙ্গু জ্বরের প্রধান কারণ এডিস মশার কামড়, তাই শেষ করে দিতে হবে এডিস মশার বংশ বিস্তার করার সকল ক্ষেত্র। কোথাও যেন তিন দিনের বেশি স্বচ্ছ পানি জমতে না পারে, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ। দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। আসুন সতর্ক, সচেতন ও আন্তরিক হই, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
5: শাহিদা মঞ্জুরি।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রীর। মহালয়ার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপেরিৎসিজিয়ায় রুশ বিমান হামলায় নিহত 15। এবং ঢাকার মৌলানা ভাসানী স্টেডিয়ামে আজ শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ খালেকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারে পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। তিনি বলেন, নাগরিক হিসাবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চ্যালেঞ্জ স্টুডেন্ট কনভেনশন 2026-এ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের ইতিহাসে প্রথমবারের মতো SSC পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা মূল্যায়নে একটি বিশেষ স্থায়ী কর্ম পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এবার SSC প্রায় 6,90,000 শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে মাহাদি আমিন বলেন, যাদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহ রয়েছে তাদের নিজ এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে। কারো ভালো ব্যবসায়িক উদ্ভাবনী ধারণা থাকলে তাদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মুইন খান বলেছেন, দল, মত ও অঞ্চল নির্বিশেষে দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তিনি আজ রাজধানীর সমবায় ভবনে সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সরকার জনগণের কল্যাণে গৃহীত সকল পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি আজ চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে, তবে এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রম শক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব চায়। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে সরকার 5,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তিনি আজ রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5,000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথোলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদার করা কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজিরউদ্দিন জেহাদের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নাজিরউদ্দিন জেহাদ সহ অন্যান্যদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে গেছে। আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক কাঁসা ও শখের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শনিবার দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটল পিতৃপক্ষের এবং সূচনা হল দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণ গণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান।
3: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আত্মা শান্তির উদ্দেশ্যে বৎসরে আমরা এই তিল তর্পণ অনুষ্ঠান করে থাকি।
2: এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় মহালয়া অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন,
4: আজ তার উত্তরসূরিদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য ধরাধামে আসেন, সেজন্যই অসংখ্য ভদ্র যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
5: মা জাগৃত হয়ে সব অসুরকে বধ করছে, এই 15 দিনটি যেন আমাদের ভালো কাটুক সেটাই মায়ের কাছে আশা করি।
6: আমাদের দেবীপক্ষের এই আগমনী দিন থেকেই কিন্তু আমাদের সারা বছরের শুভ সূচনা শুরু হয়।
2: পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সারা দেশে মোট 33,851টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আগামী 16 অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 6 দিনব্যাপী মূল দুর্গ উৎসব এবং 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশে পড়ছে সুরাইয়া ইয়াসমিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেন। তিনি আজ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআরের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। গভর্নর বলেন, এই ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে ও পাঠাতে পারবেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এক ওয়েবিনারের আয়োজন করে। আরও শুনুন প্রতিবেদনে।
8: প্রতিবছরের মতো এবারও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানী সহ সারাদেশে র্যালি, লিফলেট বিতরণ, আলোচনা সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি বিসিপিএস একটি ওয়েবিনারের আয়োজন করে। এতে অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রুবিনা জাহান বলেন,
9: যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি, আই থিঙ্ক হিউম্যান সাফারিংস এর একটা খুবই কমন ইন ডিফারেন্ট কালচার্স, আমাদের এখানে বেশি, এই যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সটা অ্যাকসেপ্ট করতে না পারা, সেইটাকে আন্ডারস্ট্যান্ড করার একটা যে চেষ্টা, এম্প্যাথির প্র্যাকটিসটা, কম্প্যাশন যে আছে একটা টার্ম, সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা না করা, এটার কারণেই আমাদের আসলে অনেক অনেক প্রবলেমগুলো পারপেচুয়েট করে আমাদের সোসাইটিতে, না হলে হয়তো আমাদের আরো অনেক ইজি আমরা সলিউশনগুলো খুঁজে পেতাম।
8: ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
10: আমরা মূলত সোসাইটাল ইনস্ট্রাকশন ফলো করি, বা সোসাইটি আমাদের যেই স্ক্রিপ্টে বড় করেছে বা যেইভাবে বলেছে এটা এটা করতে হয়, এটা এটা করা যায়, এটা করা যায় না, সেটাকে ভাবতে শুরু করি, সেইভাবে নিজের লাইফকে তৈরি করতে শুরু করি, এবং তার ফলে কখনো কখনো যেটা হয় ওইটা আমার সাথে ম্যাচ না করলে আমি যখন অ্যাকোমোডেট করতে থাকি আমরা আসলে সাফারি করি। কখনো কখনো নিজের ভালোটা বোঝাটাও দরকার, যেমন আমার লাল জামা পছন্দ, সোসাইটি বলছে এখানে লাল জামা পরে যাওয়া যায় না, আমার কিন্তু মন খারাপ হলে একটা কালো জামা পরে গেলাম বা সাদা জামা পরে গেলাম, কিন্তু আমার তো পছন্দ ভালো লাগতেছে না নিজেকে, সেটাও ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমার লাল জামা পছন্দ, সোসাইটি বলেছে, আমি সোসাইটিকে বলি হ্যাঁ এই ক্ষেত্রে আমি লাল জামাই পড়তে চাই, সোসাইটি কখনো কখনো বলা যে না আমারও তো একটা ইচ্ছা আছে।
8: বিশেষজ্ঞদের মতে বর্তমান আধুনিক জীবনযাত্রার চাপ ও পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। বিষণ্ণতা, মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য পারিবারিক সচেতনতা ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন তারা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
7: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1155 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1086 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত প্রতিবেদনে।
11: সময়ের সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। গেল ২৪ ঘন্টায় রোগটিতে চারজনের মৃত্যু এবং ১৬৩১ জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহের মতো এই শনিবারেও ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
12: আমরা সবাই একত্রিত আমাদের এলাকার উন্নয়নে কাজ করব। ময়লা নিরাসন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ, আইন শৃঙ্খলা, এই সবকিছুতে আমাদের অবদান রাখতে হবে।
11: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন প্রশাসক।
13: ময়লা আবর্জনা বেশি থাকবে, সেখান থেকে মশা উৎপাদন হয়। আমরা একইভাবে দুই জায়গায় কাজ করার চেষ্টা করছি।
14: গত ৯ বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর যে বর্তমান রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো অনেক কম।
11: অন্যদিকে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মতিঝিল আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালীন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
15: প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর কোথাও না কোথাও পানি জমে থাকে, সেই জমা পানিগুলো দিন দিনের বেশি কোথাও জমতে দেয়া যাবে না, সেগুলোকে ফেলে দিতে হবে এবং সেটা ব্যক্তিগত পর্যায় থেকেও সবাইকে ইনিশিয়েটিভ নিতে হবে।
11: তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
7: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় অবহিত করা হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ৫টি গ্লাইড বোমা আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন। মিয়ামিতে যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ তরুণদের ককরোচ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কয়েক হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন, কেন্দ্রীয় এলাকাগুলোর মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ এবং বেশ কিছু মেট্রো স্টেশন ও বাজার বন্ধ করে দেয়। খেলার খবর। হকি। প্রথম বিভাগ হকি লীগ আজ রাজধানীর মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ১১টি ক্লাব অংশ নিচ্ছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩৫ রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১১ রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪৬ রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে আগামীকাল ব্রিসবেনে একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল ৯:৫০ মিনিটে খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রীর। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর জাপোরিঝিয়ায় রুশ বিমান হামলায় নিহত 15। এবং ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আতিক মাহমুদ। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক বৈশ্বিক গতির সঙ্গে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা ও আধুনিকায়নে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড টার্মিনালটির আধুনিকায়নে প্রথম 10 বছরে 1,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড প্রাথমিকভাবে 15 বছর এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবে। চুক্তি সইয়ের সময় ডিপি ওয়ার্ল্ড প্রায় 600 কোটি টাকা এককালীন দিবে সরকারকে। এর 25% চুক্তি সইয়ের সময় এবং বাকি 75% কার্যক্রম শুরুর আগে পরিশোধ করবে। প্রসঙ্গত, দেশের বৈশ্বিক বাণিজ্যিক প্রায় 92% চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দরে 4টি নির্দিষ্ট কন্টেইনার পরিচালনা স্থাপনের একটি হচ্ছে নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। 2007 সালে কার্যক্রম শুরুর পর থেকে এটি দেশের বাণিজ্যিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় 44% এনসিটি মাধ্যমে পরিচালিত হয়। তবে কন্টেইনার বন্দর পড়ে থাকার সময় জাহাজের পণ্য ওঠানামা শেষ করে বন্দর ছাড়তে যে সময় লাগে এবং যন্ত্রপাতির কার্যকারিতা ও সামগ্রিক উৎপাদনশীলতার ক্ষেত্রে বন্দরটি এখনও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। যেমন চট্টগ্রাম বন্দর ও এনসিটিতে একটি কন্টেইনারের গড় অবস্থানের সময় 9 দিনের বেশি, অথচ সমপর্যায়ের কয়েকটি বন্দরে এ সময় 2 দিনেরও কম। একইভাবে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ অবস্থানকালে 2.5 দিনের বেশি, যেখানে মানদণ্ড হিসেবে বিবেচিত কয়টি বন্দরে তা 15 থেকে 24 ঘণ্টার মতো। সরকারের হিসেবে বন্দরের পরিচালনাগত অদক্ষতা ও পর্যাপ্ত আধুনিকায়নের অভাবে দেশের অর্থনীতিতে প্রতিদিন প্রায় 10 কোটি টাকা ক্ষতি হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ 3,000 কোটি টাকারও বেশি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী কন্টেইনার বন্দরে পড়ে থাকার সময় একদিন কমানো গেলে বাংলাদেশের রপ্তানি প্রায় 7.4% বাড়তে পারে। এই বিবেচনায় সরকার মনে করে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা বাড়ানো সম্ভব হবে। উল্লেখ্য, ডিপি ওয়ার্ল্ড বিশ্বের 40টির বেশি দেশে 80টির বেশি সমুদ্র ও অভ্যন্তরীণ টার্মিনাল পরিচালনা করে। প্রতিষ্ঠানটি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের মোট কন্টেইনার পরিবহনে প্রায় 10% পরিচালিত হয়। ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডাইরেক্টর্স চেয়ারম্যান ইসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল এবং রেলভিত্তিক ইনল্যান্ড কন্টেইনার ডিপো স্থাপন সহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানান এবং প্রতিনিধি দল তাতে সম্মত হন। নিউ মরিং কন্টেইনার টার্মিনালের পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের একটি সুচিন্তিত ও বিচক্ষণ সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উৎপাদন অর্থনীতিতে পরিণত হচ্ছে। এই অংশীদারিত্বের মাধ্যমে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক বন্দর সরবরাহ, অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারে যোগাযোগ আরও নির্বিঘ্ন হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন আপেল মাহমুদ, গানটির কথা লিখেছেন এবং সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: প্রথমে আপেল মাহমুদ এবং পরে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দুখানি দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: আপনাদের সকলের সময় সুন্দর কাটুক এমন শুভকামনায় শুরু করছি আজকের সমীপেশ্য অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: শুরু করছি ইমেল দিয়ে। মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আর পাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জের বন্ধু লিখেছেন, গত 26 সেপ্টেম্বর প্রচারিত হয় পবিত্র কুরআন শিক্ষার আসর শীর্ষক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে পবিত্র আল কুরআনের 104 নম্বর সুরা আল হুমাজা তিলাওয়াত করা হয়। অনুষ্ঠানটি থেকে সহিহভাবে সুরা আল হুমাজা শেখার সুযোগ হল। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তবে অনুষ্ঠানটিতে একটি বিষয় কিছুটা অপূর্ণ রয়ে গেছে, সুরা আল হুমাজার বাংলা অর্থ তুলে ধরা হয়নি। অনুরোধ রাখছি পরবর্তী অনুষ্ঠানে যে সুরা নিয়ে আলোচনা করা হবে সে সুরার বাংলা অর্থ তুলে ধরার জন্য, এতে শ্রোতারা সুরাটির অর্থ ও মর্ম আরও ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়া পরবর্তী কোনো পর্বে পবিত্র আল কুরআনের 100 নম্বর সুরা আল আদিয়াতের তিলাওয়াত শুনতে চাই।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার মতামতের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনারা সবাই জানেন যে অনুষ্ঠানে যখন পরিকল্পনা করা হয় তখন সময়ের সাথে সঙ্গতি রেখে বিষয়বস্তু নির্ধারণ করা হয়, সেই হিসাবে এখানে শুধুমাত্র বিশুদ্ধ তেলাওয়াতটি এখানে ছিল। তারপরও আপনি শ্রোতা হিসাবে দাবি করেছেন যে অর্থ যদি আসে তাহলে ভালো হবে, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। আর একই সাথে পরবর্তীতে আপনার চাহিদা মতো আল আদিয়াতের প্রসঙ্গ আমরা তাদেরকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে লিখেছেন, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসায় মহিলাদের অ্যাডেনোমিওসিস এর কারণ, লক্ষণ, খাবার ও চিকিৎসা নিয়ে দয়া করে সময় দেবেন। সমীপেশুর সময় আরও বাড়ানো হলে ভালো হবে, এতে সকল শ্রোতারা উত্তর পাবে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নমূলক কার্যক্রমের অনুষ্ঠানের কুইজের উত্তর চিঠির পাশাপাশি ইমেইলেও নেয়ার অনুরোধ রাখছি।
1: ভাই আশিকুল ইসলাম নাইম, আপনার বিষয়গুলো আমাদের কাছে পছন্দ হয়েছে, আমরা সংশ্লিষ্ট শাখায় জানিয়ে দিলাম। তবে সমীপেশুর সময় বাড়ানোর বিষয়টি আপাতত বিবেচনা করা হচ্ছে না। আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ তারিফ হাসান রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাব মাগুরা ফুলের ঘাট কিশোরগঞ্জ নীলফামারি থেকে লিখেছেন, রাতে প্রচারিত ঢাকা কেন্দ্রের উত্তরণ অনুষ্ঠানটি আমি নিয়মিত শুনি, বিশেষ করে আপনার লেখা পর্বটি আমার খুব ভালো লাগে। অনুষ্ঠান কর্তৃপক্ষের নির্বাচিত বিষয়ের উপর শ্রোতাদের লেখা তুলে ধরার এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। তবে জানতে চাই, আপনার লেখা পর্বের জন্য প্রতি সপ্তাহে নির্বাচিত কোনো বিষয় দেয়া হয় না কেন? নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট বিষয় ঘোষণা করে শ্রোতাদের কাছ থেকে লেখা আহ্বান করা হলে আরও বেশি শ্রোতা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে মনে করি। আর উত্তরণ অনুষ্ঠানে আগে একটি কুইজ পর্ব ছিল যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে দিত এবং শ্রোতাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করত। আমরা জানতে চাই, কুইজ পর্বটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে? যদি বন্ধ হয়ে থাকে তাহলে শ্রোতাদের আগ্রহ ও অংশগ্রহণের কথা বিবেচনা করে পর্বটি আবার চালু করা যায় কিনা এ বিষয়টি কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। শ্রোতাদের অংশগ্রহণমূলক এমন পর্বগুলো নিয়মিত চালু থাকলে উত্তরণ অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও শ্রোতা বান্ধব হয়ে উঠবে বলে আমি মনে করি। শ্রোতা হিসেবে উত্তরণ অনুষ্ঠানের আরও সমৃদ্ধি ও দীর্ঘ পথ চলা কামনা করছি।
1: ভাই মোহাম্মদ তারিফ হাসান আপনার চিঠিতে দুটো বিষয় উল্লেখ করেছেন, একটি আপনার লেখা পর্বে বিষয় নির্ধারণ করে দেওয়ার বিষয়টি, আর একটি পর্বে আপনি উত্তরণ অনুষ্ঠানের কুইজ পর্ব নিয়ে আলোচনা করেছেন। আপনার লেখা পর্বে যে বিষয়ের কথা বলেছেন সেক্ষেত্রে আমরা আপাতত একমত না, কারণ বিষয় যদি ফিক্সড করে দেওয়া হয় তাহলে লেখকের চিন্তাটা সীমাবদ্ধ হয়ে যায়। আমরা চাই লেখকও সে উন্মুক্তভাবে চিন্তা করুক এবং তার লেখা পাঠাই দেওয়া, সেখান থেকে আমরা ভালো ভালো লেখাগুলো পড়ে শোনাতে পারব। আর উত্তরণ অনুষ্ঠানে যে কুইজ পর্বের কথা বলেছেন বিষয়টি বিবেচনার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: পারভীন আক্তার আপন বেতার শ্রোতা সংঘ মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে লিখেছেন, ফেসবুক ভিত্তিক অনুষ্ঠানগুলোর গুরুত্ব সমকালীন জীবনে অপরিসীম। সামাজিক যোগাযোগ মাধ্যমের অবারিত জগতে বেতারের এই ডিজিটাল রূপান্তর শ্রোতাদের কাছে পৌঁছে দেয় এক অনন্য ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। তাই অনুরোধ থাকবে বেশি বেশি ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান প্রচার করার।
1: বোন পারভীন আক্তার, আপনার অনুরোধটি আমাদের বিবেচনায় থাকলো, আর একই সাথে আপনাকে জানাচ্ছি যে আপনাদের সহযোগিতা, আপনাদের মতামতের কারণে এবং আমাদের কর্মকর্তাদের চিন্তা চেতনার কারণে সমস্ত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে বাংলাদেশ বেতার সামনে এগিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও তার সেবা অব্যাহত রাখবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আফিয়া আহমেদ উত্তরা ঢাকা থেকে লিখেছেন, বেতার শুনে অনুষ্ঠান বিষয়ে ইমেল পাঠিয়ে জবাব পাই না, কিন্তু অনুষ্ঠান না শুনেও কেউ কেউ উত্তর পাচ্ছেন। এই সব দুধের মাছিরা হারিয়ে যাবে, কিন্তু আমরা হারাবো না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি।
1: আফিয়া আহমেদ, প্রথমে আপনার মেইলের জন্য ধন্যবাদ। যদি কেউ অনুষ্ঠান না শুনে উত্তর দিয়ে থাকেন, এই বিষয়টি আসলে আমাদের যাচাই করার সুযোগ নেই। আর আপনি বলেছেন দুধের মাছের হারিয়ে যাবে, আমরা হারাবো না। অবশ্যই আপনাদেরকে আমরা হারাবো না, আপনাদের নিয়েই আমরা কাজ করব। আপনার মেইলের জন্য ধন্যবাদ, তবে নিয়মিত রাখবেন।
0: মোহাম্মদ ইমরান মুন্সি, ধানসিঁড়ি বেতার শ্রোতা ক্লাব, কাণ্ডপাশা, গৌর নদী, বরিশাল থেকে লিখেছেন, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান চলো বদলে যাই, এতে ইমেইল চালু করা হোক। যারা চিঠি পাঠাতে পারে না তারা যেন ইমেইল করতে পারেন। এছাড়াও আমাকে চলো বদলে যাই অনুষ্ঠানে কুইজ বিজয়ী করা হচ্ছে না, চলো বদলে যাই অনুষ্ঠানের লাইভে কমেন্ট করছি, এখানে যেন ইমেইল চালু করে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। বর্তমান সময়ে ইউফোনিতে বিজয়ী করা হচ্ছে, এ নিয়ে নানা বৈষম্য চলছে, গুরুত্ব পাচ্ছি না।
1: ভাই মোহাম্মদ ইমরান মুন্সি, আপনার মেইল আমরা পড়ছি, এতে অবশ্যই আপনি গুরুত্ব অনুভব করবেন। আর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, বৈষম্যের বিষয়টি, এটা আসলে দূর থেকে আপনার কাছে মনে হয়, বিষয়টি তারপর আমরা খতিয়ে দেখব। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: শামীম আকন্দ কালীগঞ্জ গাজীপুর থেকে লিখেছেন, শিশু কিশোর নারী উন্নয়নমূলক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, এ অনুষ্ঠানে কুইজ বিজয়ী নাম প্রকাশ করা হোক আর ইমেল ঠিকানা চালু করা হোক। আবহমান বাংলা অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে।
1: শামীম আকন্দ, আপনার ভালো লাগার জন্য আমাদেরও ভালো লাগছে। আর যে বিষয়টি আপনি এখানে উল্লেখ করেছেন, বিষয়টি আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ মেহেদি হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন, ছোটবেলায় শুনতাম বেতারে বলা হতো ঢাকা কয়ের জাতীয় অনুষ্ঠান প্রচার করার জন্য নিজস্ব অনুষ্ঠান শুনবেন ঢাকা খয়ে, ঢাকা খয়ের অনুষ্ঠান প্রচার করা হবে ঢাকা গয়ে। এ দিনগুলো কি আবার ফিরিয়ে আনা যায়? ঢাকা খ ও ঢাকা গয়ের নতুন ট্রান্সমিটার আনার কি কোনো পরিকল্পনা আছে?
1: ভাই মোহাম্মদ মেহেদি হাসান, সময়ের প্রেক্ষিতে অনুষ্ঠানের অনেক পরিবর্তন হয়। ট্রান্সমিটারের বিষয়টি যেটা বলেছেন সেটা দীর্ঘ পরিকল্পনার বিষয়, তবে এ নিয়ে কাজ করা হচ্ছে। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মনিরা খাতুন নারায়ণপুর ভাবখালি নতুন বাজার ময়মনসিংহ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রচারিত সচেতনতামূলক অনুষ্ঠান এসো বদলে দেই বেতারের অন্যতম জনপ্রিয় এবং অর্থবহ আয়োজন। প্রতিটি পর্বে প্রদান করা কুইজ শ্রোতাদের মাঝে এক অপূর্ব উৎসাহ ও প্রতিযোগিতার আনন্দ জাগিয়ে তোলে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিজ্ঞানের এই স্বর্ণযুগে এসেও কুইজের উত্তর পাঠানোর একমাত্র বা প্রধান মাধ্যম হিসেবে ডাকযোগের ওপর নির্ভর করা হচ্ছে। আধুনিক ব্যস্ত জীবনে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারী শ্রোতা ও দূর দূরান্তের সাধারণ মানুষের পক্ষে সময় মতো ডাকঘরে গিয়ে চিঠি পোস্ট করা প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। ইতোপূর্বে ইমেইলে উত্তর গ্রহণের ব্যাপারে আবেদন করা হলে কর্তৃপক্ষ ইতিবাচক আশ্বাস প্রদান করলেও বাস্তবে এখনও ইমেইলে উত্তর গ্রহণের কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি, যেখানে কর্তৃপক্ষ নিজেই স্বীকার করেন যে সময়ের সাথে তাল মিলিয়ে বেতার এগিয়ে চলেছে এবং ইমেইলও বর্তমানের সর্বজনীন মাধ্যম। সেখানে প্রযোজক পর্যায় থেকে এই সিদ্ধান্তহীন

0: তাদের অধিকার রক্ষা এবং সকলের সমান সুযোগ নিশ্চিত করতে কুইজের উত্তর ইমেলের মাধ্যমে নেয়া অবিলম্বে চালু করার জোর দাবি জানাচ্ছি।
1: বোন মনিরা খাতুন, আপনার জোর দাবি আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম। তবে আপনি শুরুতে যেটা লিখেছেন যে এসো বদলে দেই বেতারের জনপ্রিয় অনুষ্ঠান, আসলে অনুষ্ঠানটির নাম চলো বদলে যাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আপনার মতামতগুলো আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শাহদাত হুসাইন বাল্লু সোনাতলা বগুড়া থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা ক থেকে প্রচারিত ইউফোনি অনুষ্ঠান আমি ভীষণ ভালোবাসি। আমার কথা হল, বাংলাদেশ বেতারের যারা উপরের কর্মকর্তা তারা বলে থাকেন এখন বাজেটের বিশাল ঘাটতি, এই ঘাটতি যতদিন থাকবে ততদিন কুইজের ব্যবস্থা নেওয়া যাবে না নতুন করে। আবার লক্ষ্য করলাম, ইউফোনি অনুষ্ঠানে প্রথমে যারা কুইজ বিজয়ী হল তাদেরকে রেডিও সেট উপহার দেওয়া হল, আর এখন রেডিও সেট উপহার দেওয়া হচ্ছে না, কিন্তু কুইজ বিজয়ীকে স্টুডিওতে সরাসরি ডেকে আনা হচ্ছে। এতে করে কি বাজেট বেশি দেয়া হল না? কুইজ বিজয়ীকে বেতারে এনে তার একটা যাতায়াত খরচা আছে, তার সব দিতে হলে ম্যাক্সিমাম 2000 টাকার মতো খরচা আসবে। আর যদি পূর্বের ধারা অব্যাহত রাখতেন সেখানে খরচ একটু কম হতো। প্রয়োজনে কুইজ বিজয়ী সংখ্যা আরেকটা বাড়িয়ে দিন, তবুও ভালো আছে। আর এখানে লক্ষ্য করলাম, বারবার নারী শ্রোতাদের বিজয়ী করা হচ্ছে, এটা শুধু ঢাকার আশপাশের জেলা থেকে। এতে কি আমরা বৈষম্যের শিকার হচ্ছি না? আমি শুরু থেকে আজ অবধি পর্যন্ত লিখে গেলাম, বিজয়ী হতে পারলাম না। কর্তৃপক্ষের কাছে সমীপেশুর মাধ্যমে জানাই বিষয়টি গভীরভাবে ভাবার জন্য অনুরোধ রইল।
1: ভাই মোহাম্মদ শাহাদাত হুসাইন বাল্লু, আপনি সমীবেশুর মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে চেয়েছিলেন সেটা জানানো হলো, যেহেতু আমরা আপনার পুরো মেইলটি পড়েছি। আর আপনি এখানে একটি তুলনামূলক বিবরণী দিয়েছেন খরচের বিষয়টি। আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খরচ একটি মাধ্যম মাত্র, আরও অনেকগুলো বিষয় এখানে বিবেচ্য থাকে। আশা করি আস্তে আস্তে সবগুলো বুঝতে পারবেন, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ বিল্লাল শেখ মাই টাইম রেডিও লিসেনার্স ক্লাব সি অ্যান্ড বি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, ঢাকা কেন্দ্র শুনছি 75 সন থেকে, রেডিও সম্বন্ধে অভিজ্ঞতার কমতি নেই, তারপরও কিছু বুঝি না। কেন বুঝি না জানেন? পরাণের গানে অনুরোধ পাঠাচ্ছি কিন্তু গান শোনানো হয় না। সুদূর ভারত থেকে গান শুনতে চাইলে তা শোনানো হচ্ছে বটে, অথচ আমরা দেশের ছেলেরা কি অপরাধ করেছি জানাবেন কি? এখন থেকে পরাণের গানে অনুরোধ করলে যাতে গান শোনানো হয় সে ব্যাপারে দৃষ্টি দেবেন। আমি আগামী ফিক্স পয়েন্টে দর্পণ ও মহানগর পূর্বের মতো 6 দিন প্রচার করার অনুরোধ করছি জানাবেন। যদি পূর্বের মতো প্রচার না হয় মহানগর ও দর্পণের পরিবর্তে উচ্চাঙ্গ সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত বাজানো হোক।
1: এমডি বেল্লাল শেখ, আবেগের কাছে মনে হচ্ছে নিজেই হেরে যাচ্ছেন, যে কারণে আপনি অনেক অনুযোগ এবং অভিযোগ একসাথে করছেন। আমরা আসলে সবগুলো বিষয়ে বিবেচনা করছি, কখনোই কাউকে ছোট করার চেষ্টা করা হচ্ছে না। এটা তুলনাগুলো আপনার ভিতরে তুলনা, যে হয়তো আমারটা বাড়ানো হচ্ছে না, অন্য কারো জিনিস পঠিত হচ্ছে বা শোনা হচ্ছে। আমরা সকলকে বিবেচনা করি, তারপরও আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: জাকির হুসাইন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় চিঠিপত্রের অনুষ্ঠান সমীপেশু আমার সপ্তাহের সবচেয়ে কাঙ্ক্ষিত এক ভালোবাসার নাম। প্রতি সপ্তাহে অনেক আশা শ্রম আর আবেগ ঢেলে কত কথা মনের মধ্যে জমিয়ে একটা ইমেল সাজিয়ে পাঠাই সমীপেশুর ঠিকানায়। ইমেলটি করার পর থেকেই শুরু হয় প্রহর গোনা। শনিবার রাত 9:05 রেডিওর স্পিকারের পাশে কান পেতে অধীর আগ্রহে বসে থাকি, কখন উপস্থাপকের কণ্ঠে ভেসে উঠবে আমার নাম, কখন শোনানো হবে আমার অনুভূতির কথাগুলো। কিন্তু বিগত 4 সপ্তাহ ধরে সেই দীর্ঘ প্রতীক্ষার শেষ পরিণতি হচ্ছে এক গভীর হতাশায়। প্রতি পর্বেই মূল ইমেলটি পাঠ না করে কেবল প্রাপ্তি স্বীকারের তালিকায় আমার নামটি ঘোষণা করে পর্ব শেষ করা হচ্ছে। পুরো সপ্তাহ ধরে এত কষ্ট করে লিখে যখন দিন শেষে কেবল প্রাপ্তি স্বীকারের নাম শুনতে পাই তখন বুক জুড়ে অভিমান আর বিরক্তি জমা হয়। মনে প্রশ্ন জাগে, এ কি শুধুই নিয়মের বাধ্যবাধকতা নাকি আমার সাথে অজান্তেই কোনো বৈষম্য করা হচ্ছে? তাহলে মনে হয় বাংলাদেশ বেতারের কাছে আমার মতামত সম্পূর্ণ ভিত্তিহীন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সংবাদ পর্যালোচনার পর 2টি দেশাত্মবোধক গান না বাজিয়ে সমীপেশু রাত 9:00 শুরু করা হোক।
1: ভাই জাকির হুসাইন, আপনার মতামতটি আমাদের বিবেচনায় থাকলো, তবে 9:05 সিদ্ধান্ত গ্রহণ করার পিছনে অনেক যুক্তিকতা আছে, তবু আপনি একটা যুক্তি উপস্থাপন করেছেন। আর আপনি নিজের যে আবেগ অনুভূতির কথা বলেছেন, আশা করি আপনার মেইল যেহেতু পড়া হয়েছে আপনি এটা বুঝতে পেরেছেন। তবে একটা বিষয় আমাদের পর্যবেক্ষণে আছে, সেটা হলো যে অনেক সময়

0: আপনার চিঠিগুলো কিছুটা হইলেও আপনি তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল, অন্য ভাষায় বলবো এআই নির্ভরশীল। আমরা এআই এর সাহায্য নেব, কোনো সমস্যা নেই, তবে সেখানে নিজের প্রাধান্য থাকতে হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: আরিফ মাহমুদ পরশ, দ্বীপ শিখা বেতার শ্রোতা ক্লাব, কাপাসিয়া গাজীপুরের বন্ধু। আপনার ইমেইলে আপনি কোথাও কোনো রকম দাড়ি ব্যবহার করেন না, যার কারণে আসলে ইমেইলের ভাষা বোঝা একটু মুশকিল হয়ে পড়ে। আশা করছি আগামীতে অবশ্যই আপনার লেখায় দাড়ি কমার ব্যবহার করবেন। লিখেছেন, বাংলাদেশ বেতার আমার বিনোদনের একমাত্র মাধ্যম। জাতীয় এই গণমাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও বিনোদনে ভরপুর নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে আসছে যুগ যুগ ধরে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে দিনে তিনটি ম্যাগাজিন অনুষ্ঠান, সপ্তাহের ছয় দিন প্রচার কার্যক্রম চালিয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু কিছুদিন আগে দুটো ম্যাগাজিনের প্রচার চার এবং দুই দিন হলেও সেপ্টেম্বর মাস পর্যন্ত উত্তরণ অনুষ্ঠানটি সপ্তাহের ছয় দিন প্রচার হতো। শীতকালীন অনুষ্ঠান সূচিতে তিনটি অনুষ্ঠানই সপ্তাহে মাত্র দুদিন প্রচার হবে, যা শুনে শ্রোতাদের মনে প্রশ্ন উঠেছে, পুরনো একটি গণমাধ্যম রেডিও শ্রোতানন্দিত অনুষ্ঠানগুলো বন্ধ করে কি রেডিও তার ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলতে চাইছে? আমার দাবি, এই তিনটি অনুষ্ঠানই বরাবরের ন্যায় সপ্তাহের ছয় দিন প্রচার কার্যক্রম শুরু করার বিনীত অনুরোধ করছি। নইলে আমরা সারা দেশের সকল শ্রোতারা মিলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পাঠাব পুরনো এই ঐতিহ্যের অনুষ্ঠানগুলো ফেরত আনার জন্য। আশা করছি বেতার কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবেন, শ্রোতাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে অনুষ্ঠান প্রচার করবেন।
0: আরিফ মাহমুদ পরশ, অবশ্য অবশ্যই আমরা শ্রোতাদের চাহিদাকে বিবেচনায় রেখে অনুষ্ঠান প্রচার করছি। আর যে সিদ্ধান্ত এবং যে পরিবর্তন আসছে সেটাও দীর্ঘদিনের গবেষণা এবং শ্রোতাদের মতামতের ভিত্তিতে করা হয়েছে। তারপরও আপনার মতামত আমাদের কাছে আবারও জমা থাকলেও নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। তাবারাকা সিদ্দিকিয়া মহল্লা সোনাডাঙ্গা খুলনার বন্ধু লিখেছেন, সাদা দুপুর রং কখনো বা রঙিন, কাগজে লেখা হলো কিছু কথা, সেই শব্দমালায় থাকে মায়া, থাকে প্রয়োজন অপ্রয়োজনের গল্প, কাগজটি ভাঁজ করে ঢোকানো হলো হলুদ কিংবা বাদামি খামে, খামের উপর লেখা হলো প্রেরক ও প্রাপকের ঠিকানা, তারপর সেটি খুব যত্ন করে ফেলে দেয়া হলো ডাকবাক্সে, শুরু হলো অপেক্ষা, চিঠি কবে পৌঁছবে, কবে আসবে তার উত্তর। কাগজ কলমে চিঠি লেখার অভ্যাসকে আবারও মানুষের জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে পয়লা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস পালন করা হয়। আমার প্রিয় সমীপেশুকে জানাই চিঠি দিবসের শুভেচ্ছা। সমীপেশু অনুষ্ঠানে প্রতিনিয়ত অসংখ্য ইমেইল ও হাতে লেখা চিঠির মেলা বসে। আমরা শ্রোতারা তন্ময় হয়ে আমাদের চিঠির ও ইমেইলের জবাব শুনতে পাব বলে প্রতি শনিবার ঠিক রাত নটা বেজে পাঁচ মিনিটে অপেক্ষা করে থাকি। সুন্দর শব্দ চয়ন ও শুদ্ধ উচ্চারণে আমাদের চিঠি ও ইমেলগুলো চমৎকারভাবে পড়ে দেয়া হয়, আর শ্রদ্ধেয় আব্দুল হক স্যার সাবলীলভাবে প্রতিটি লেখার উত্তর দিয়ে থাকেন। আমরাই ইমেলের মাধ্যমে বেশি বেশি করে সমীপেশু সহ বিভিন্ন অনুষ্ঠানে বেশি পরিমাণে হাতে লেখা চিঠি জমা করি এবং চিঠি লেখার ঐতিহ্যকে টিকিয়ে রাখি। সকল শ্রোতা ও লেখক বন্ধুদেরকে জানাই বিশ্ব চিঠি দিবস 2026 এর আন্তরিক শুভেচ্ছা।
0: বোন তাবারাকা, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি এখানে পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস উল্লেখ করেছেন। আমরা তো বাংলাদেশ বেতার দাবি করি যে চিঠি যদিও পোস্ট অফিসের কাজ এবং এর প্রচার এবং প্রসারে তারা ভূমিকা রাখবে, কিন্তু সে ভূমিকা আমরা বাংলাদেশ বেতার রাখছি। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে শ্রোতাদেরকে সংযুক্ত করার ক্ষেত্রে চিঠি পড়া এবং চিঠি প্রাপ্তি দিয়ে আমরা পোস্ট অফিসের ঐতিহ্যকে ধরে রাখছি এবং আপনারাও সেক্ষেত্রে ভূমিকা রাখছেন। আপনার চিঠির জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
1: মনোয়ারুল ইসলাম, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কলেজ হাট, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে লিখেছেন, কষ্ট করে লেখা চিঠি যখন স্বীকৃতি পায় তখন সেই কষ্টগুলো আর কষ্ট থাকে না, রূপ নেয় অনাবিল আনন্দে। রাত জেগে ভাবনার শব্দগুলোকে বাক্যে গাঁথা, অনুভূতিগুলোকে চিঠির পাতায় সাজানো, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে পোস্ট অফিসে গিয়ে চিঠি পাঠানোর যে শ্রম, স্বীকৃতির স্পর্শে সেই শ্রম হয়ে ওঠে সার্থক। গত 10ই সেপ্টেম্বর সেরা পত্রলেখকের পুরস্কার হাতে পেয়ে ভীষণ আনন্দিত হয়েছি, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমীপেশু অনুষ্ঠান ও বাংলাদেশ বেতারকে। তবে একটি ছোট্ট অনুরোধ, পুরস্কারগুলো কুরিয়ারে বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর প্যাকেটটি আরও যত্ন সহকারে করতে হবে, কারণ কুরিয়ারে পাঠানো অনেক সামগ্রী ভাঙাচোরা অবস্থায় পৌঁছায়। আমার প্রাপ্ত পুরস্কারটিও কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় হাতে এসেছে, যদিও সৌভাগ্যবশত সেটি সচল ছিল।
0: ভাই মনোরুল ইসলাম, আপনাকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আপনি পুরস্কারটি পেয়েছেন, এর জন্য আমাদেরও ভালো লাগলো। আর যে বিষয়টি আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, এর সাথে কুরিয়ার জড়িত আছে। আমরা যেমন সচেতন হব, কুরিয়ারকেও সচেতন হওয়ার জন্য পরামর্শ দেব। আপনার চিঠির জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ শরীফউদ্দিন, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মাহির খাড়ুয়া, গফরগাঁও, ময়মনসিংহ থেকে লিখেছেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত শ্রোতাদের অনুরোধের গানের আসর নিবেদন, যা প্রতি রোববার রাত ১০টায় প্রচারিত হয়ে থাকে, কিন্তু কোনো প্রকার নোটিশ বিজ্ঞপ্তি ছাড়াই গত ২ সপ্তাহ যাবত নিবেদন প্রচার করা হচ্ছে না, যার স্থলে অন্য একটি অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়েছে, যা অনভিপ্রেত। কোন অনুষ্ঠান প্রচারে পরিবর্তন আসলে তা পূর্ব ঘোষণার মাধ্যমে শ্রোতাদের জানানো যেতে পারে। বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট মতামত জানার আগ্রহ প্রকাশ করছি।
0: ভাই মোহাম্মদ শরীফউদ্দিন, আপনার পত্রের জন্য ধন্যবাদ, এবং আপনার উল্লিখিত বিষয়টি আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
1: আব্দুল ওয়াহাব প্রধান, সম্রাট রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকি বাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া থেকে লিখেছেন। ইউফোনি অনুষ্ঠানে কনক চাপাকে চাই।
0: ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট, আমরা অবশ্যই ইউফোনি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আপনার মতামত জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আপনার পত্রের জন্য ধন্যবাদ।
1: এবারে আপনাদের পাঠানো চিঠি ও ইমেলের প্রাপ্তি স্বীকার করছি। শ্রী বিকাশ চন্দ্র ঝা, পূর্বাশা বেতার শ্রোতা ক্লাব, বেংহারি, ব্রাহ্মণপাড়া, কালীগঞ্জ, পঞ্চগড়। কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর, কর্মকার পট্টি, মঠবাড়িয়া, পিরোজপুর। হীরামন শেখ, রবীন দা ও রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ। মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্রেশিয়া বেতার শ্রোতা ক্লাব, ফতুল্লা, নারায়ণগঞ্জ। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা। আসিব আকন, শিক্ষার আলো বেতার শ্রোতা ক্লাব, মাছুয়াখালী, লক্ষ্মীপাশা, বাকেরগঞ্জ, বরিশাল। মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট। তানজিলা সাথী, মহানগর বেতার শ্রোতা ক্লাব, উত্তর বাসাবো, ঢাকা। ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক আহমেদ সুজন, তাসলিমা খানম সুমি, আফিয়া খানম জুলি। মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের, সুলতানশাহী, গোপালগঞ্জ। বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সৈকত কুমার দাস। গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর। শ্রী বিথি চক্রবর্তী, শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, সুন্দর দিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে। এবারে জেনে নিন আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমীপেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com, esamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই লিখবার সময় কোন রকম দাঁড়ি কমা কিছুই ব্যবহার করেন না, এতে করে আপনাদের লেখার ভাবার্থ বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যায় কিংবা বদলে যায়। তাই দয়া করে যখনই লিখবেন নিজে বুঝেই লিখবেন, এবং তা যেন আমরা পড়তে পারি সেভাবে করেই লিখবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সঞ্জয় কুমার দাস।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ, সুরকার বিশ্বজিৎ সরকার।

শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান। আজকের বিষয় লালনগীতি।

0: বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত আজকের এই বৈচিত্র্যময় বাংলা গানের অনুষ্ঠান, আজকের পর্ব হল লালন ফকিরের গান। লালন ফকিরের গান, এই গানের যে একটা বৈচিত্র্য আছে সেটা হলো বিভিন্ন তত্ত্বভিত্তিক, মানুষের ভালো থাকার মেসেজ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া এই শিল্পীর কর্তব্য। আজকে আমরা দুজন আছি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব অহংবোধ করছি। আজকে আমি সফি মণ্ডল এবং আমার সাথে আছে
1: আমি ডলি মণ্ডল।
0: হ্যাঁ, আমরা দুজন বেশ কিছু সময় আপনাদের সাথে কাটাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি শুরুতেই এই অল্প সময়ের মধ্যে কি কি তথ্য আমাদের মধ্যে লালন ফকির দিয়েছেন, সেই 1890 সালে তার প্রয়াণ দিবস, কিন্তু জন্মটা অজ্ঞাত। তার জন্মের ইতিহাস আমরা কেউ জানিনি, কিন্তু জাত মত ধর্ম বর্ণ নির্বিশেষে সে শুধু মানুষের ভালো লাগা ভালো থাকার সব কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের কথা বলেছেন, মানুষকে দেখিয়ে দিয়েছেন কারো রবে নায়ে ধন জীবন ও যৌবন তবে কেন মৌন এত বাসনা। এই বিষয় নিয়ে যে মানুষের ব্যাপারটা, সারাদিন সারা রাত শুধু বিষয় নিয়ে চিন্তা করি কিন্তু যে আমাকে পাঠিয়েছে তার কথা একবারও ভাবি না, সেটাই লালন ফকির তার একটা গানে তুলে ধরেছে, সেটা গাইছেন ডলি মণ্ডল।
2: লালন সাহেবজির প্রত্যেকটা বাণীতেই সুন্দর সুন্দর মেসেজ দিয়ে থাকেন, আর আমি যে বাণীটি এখন করব ঠিক তেমন একটি সুন্দর মেসেজ দিয়েছেন। গানটির কথা হচ্ছে, বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী, মনকে বুঝাইলে বুঝে না মন ধর্ম কাহিনী। লাস্টের অন্তরাতে বলছে, অনিত্য দেহে এত বাসা তাইতে এত আশার আশা, ফকির লালনও বলে দেহ নিত্য হলে আরও কত কিনা করিতাম জানি। তো আমি একটু গাইছি। লালন সাহেবজি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু মানবতার কথা বলেছেন, তো আমি চেষ্টা করছি এই বাণীটি একটু গাইবার।

বিষয় বিষে চঞ্চল আমন দিবা রজনী নিজেকে নিজের সাথে আপন মনে আপন কথা বলে, কে কথা কয়রে দেখা দেয় না তাকে বের করে, যে আপন ভুবন থেকে বের করে নিজের সাথে নিজেই কথা বলে, বলার পরে যখন একটা সিদ্ধান্তে আসে তখন ছেড়ে দাও সব কিছু, আসলে কিছুই নাই, জগতে যা কিছু আছি ভবের পীড়িত, ভূতের কীর্তন, ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন। তো এরপরে যখন সিদ্ধান্তে আসে যে এই বিষয় বিষ, বিষয় একটা যন্ত্রণা, তোমার মনে প্রাণে দেহে যা যা প্রয়োজন তার অতিরিক্ত সবই কিন্তু বিষ, সেই বিষ থেকে বাইরে যেতে হবে, এখন সময় বেশি নেই, একেবারে কম, এই মানব জীবন দেখতে দেখতেই চলে যাবে,

0: পৃথিবীতে আমরা এসেছি যে যিনি পাঠিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য। তার প্রতি যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা প্রকাশ করার একটু সময় বের করে প্রতিদিন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, প্রত্যেকটা মানুষের এটা নৈতিক দায়িত্ব। এবার তুমি কিছু।
1: লালন সাহেজির গানের মধ্যে অনেক পর্যায় আছে, তো সেই পর্যায়ের মধ্যে নবীতত্ত্ব, তারপরে দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, চাঁদতত্ত্ব নিয়ে সাহেজি অনেক কথা বলেছেন, বিভিন্ন ধরনের, বিভিন্ন পর্যায়ের, কখন কোনটা কি করতে হবে, কোন পথে চলতে হবে। তো লালন সাহেজির বাণীতে আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা বাণীর মধ্যেই সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন, তো আমি সাহেজির এখন যে বাণীটি করছি এটা চাঁদ তত্ত্বের বাণী, তো চেষ্টা করছি।

0: অস্থির চিত্তে কখনো ঈশ্বর বসে না। একটা মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার ধৈর্য, স্থির চিত্তে।
1: সাহেজী, আরেকটা বাণীতে আছে, যেদিন নিঃশব্দ শব্দে খাবে সেদিন অধর চাঁদকে ধরা যাবে।
0: হ্যাঁ, আমি সেটাই বলছি যে যে প্রেমের কথাটা বললে তুমি, তো এখানে অস্থির যখন চিত্ত থাকবে যতক্ষণ, স্থির যতক্ষণ না হবে চিত্তটা, ততক্ষণ কিন্তু কিচ্ছু ভালো লাগবে না, সে প্রেমের মর্ম বুঝবে না। কারণ প্রেম সাধারণ ব্যাপার নয়, প্রেম হলো একটা স্বর্গীয় শব্দ।

সে প্রেম ওই হিকে জানে না। ঐহিক মানে যারা অস্থির, যাদের কোনো দিক নেই, তারা কিন্তু জানে না সে প্রেমটা। সে প্রেম ওই হিকে জানে না, জানে না, জানে না, জানে কেবল প্রেমিক জনে। ও যার শতদল কমলে,

চলেও যান কোনে, সেই প্রেম করতে আশা কর মনে, আগে বাধ্য কর গোপী গণে। লালন বলে লীলা নিত্য নাই সেখানে, সেখানে কোনো হেতু নেই, নিহেতু প্রেম, একটা প্রেম আর এক বিনিময়ে আর কিছু চাই না।

ওরে ঝিজের পেটে মায়ের জনম, দুটি চাঁদ, ঝিও চাঁদ মাও চাঁদ, আবার ওখান থেকে যে আরেকটা চাঁদের জন্ম হবে, তাহলে চাঁদ না হলে কিন্তু চাঁদের মর্ম পাবে না। তাই লালন ফকির বলছে, তুমি যখন চাঁদ খুঁজবে আগে নিজে চাঁদ হও, আপনি সত্য না হইলে গুরু সত্য হয় কোন কালে।

0: বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত আজকের বৈচিত্র্যময় বাংলা গানের লালন গীতির একটা অনুষ্ঠান করলাম। তো খুব অল্প সময় লালনের গান, ভাব গান, এগুলো তো খুব কম সময় হয় না,
1: কারণ একটা গানের রিসার্চ করতে গেলেই অনেক সময়
0: লেগে যায়। তাই ছোটখাটো ভুল ত্রুটি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বাংলা গানের সাথে থাকবেন, বেশি বেশি করে বাংলা গান শুনবেন, সবাই ভালো থাকবেন, সবাই।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল লালন গীতি, সঞ্চালনায় বিশিষ্ট শিল্পী সুফি মণ্ডল, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়।

0: আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান। গ্রন্থনায় পপি দাস, উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পি।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। এই পৃথিবীতে মানুষ নানারকম মোহ ও কর্মকাণ্ডে ব্যস্ত, কেউ বিষয় সম্পত্তি, কেউ সুখের বেচাকেনায় মত্ত, আবার কেউ দুঃখ কষ্ট ও নিঃসঙ্গতায় কেঁদে বেড়ায়। আর এরকমই একটি গান শোনার জন্য আমাদের অনুরোধ করেছেন মোহাম্মদ শরীফউদ্দিন, মিসেস সোমা শরীফ, বৈশাখী বেতার শ্রোতা সংঘ মহির খারুয়া, গফরগাঁও ময়মনসিংহ থেকে আমাদের কাছে অনুরোধ করেছেন কেহই করে বেচা কেনা কেহ কান্দে গানটি শোনার জন্য। আপনারা আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের সবার জন্য শুভকামনা জানিয়েছেন। এবং এই গানটি শোনার জন্য আরও অনেকেই অনুরোধ করেছেন, তারা হলেন মোহাম্মদ জুয়েল মিয়া ভাটগাঁও রাংচাপড়া ভালুকা ময়মনসিংহ থেকে, সাথে আছেন ওনার বাবা গোলাম মোস্তফা, এবং ইমন আহমেদ দুলাল মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে, সাথে আছেন নাসরিন আক্তার রূপা, জাহানারা আক্তার, ইয়ারিন আক্তার ও আরিয়ান। নাসরিন আক্তার রূপা সহ আর অনেকেই কিন্তু আমাদেরকে শুনছেন। তো চলে যাচ্ছি প্রথম গানে। এই গানটির গীতিকার এবং সুরকার জালালউদ্দিন খাঁ, শিল্পী আব্দুল আলীম।

প্রিয় বন্ধুরা, এবারে শীতলকুচি কোচবিহার ভারত থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু শহীদুল ইসলাম, তিনি আমাদের ইমেল করেছেন দূরবীন শাহের গান শোনার জন্য। নির্জন যমুনার কূলে এই গানটির শিল্পী দিলরুবা খান। এই গানটি আরও শুনতে চেয়েছেন আবুল কালাম মীর, মনোয়ারা বেগম, ধিতপুর ভালুকা ময়মনসিংহ থেকে। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি নির্জন যমুনার কূলে দিলরুবা খানের কণ্ঠে।

বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটি চিঠির অনুরোধ আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত সমৃদ্ধ করে তোলে। আপনাদের কোনো প্রিয় গান শুনতে চাইলে চিঠি লিখে আমাদেরকে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে পরাণের গান.bb@gmail.com। এই ঠিকানাতে প্রিয় বন্ধুরা, পারভীন আক্তার, পারভেজ পাভেল ও মেহেদি হাসান মামুন মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে আমাদের কাছে অনেক যত্ন নিয়ে চিঠি লিখেছেন রাধারমণ দত্তের গান শোনার জন্য। চিঠিতে আপনারা আরও জানিয়েছেন আমাদের পরাণের গান অনুষ্ঠানটি নিয়মিত শোনেন এবং আপনাদের অনেক পছন্দের একটি অনুষ্ঠান। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে চিঠি লেখার জন্য। এবারে আপনাদের পছন্দের শোনাব নীনা হামিদের কণ্ঠে আমার গলার হার খুলে নে ও গুলুলিতে, রাধারমণ দত্তের গান।

প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলা, তাই আপনাদের পছন্দের শিল্পী প্রিয় গানের কথা জানাতে আমাদের একদম ভুলবেন না। পছন্দের গানটি শোনার জন্য আজই আপনারা লিখতে পারেন, লেখার ঠিকানা আরও একবার বলে দিচ্ছি, লিখতে পারেন প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল করতে পারেন poranergan.bb@gmail.com এই ঠিকানাতে। আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। এবার ধূমপানমুক্ত বেতার শ্রোতা ক্লাব পাংশা রাজবাড়ি, বর্তমানে হর্টিকালচার সেন্টার কাশিয়ানি গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রিজাউল ইসলাম, সাথে আছেন আব্দুর রহমান, আনোয়ার হোসেন, লুৎফর জর্দার, একটি লালন গীতি শোনার জন্য আমাদের ইমেল করেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চলুন বন্ধুরা, আমরা এই গানটি শুনে আসি ফরিদা পারভিনের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, এই দুনিয়া ও মানুষের দেহ হল ভাড়া বাড়ির মতো। মানুষ এখানে কিছুদিনের জন্য অতিথি মাত্র। মানুষ নিজের বলে যা দাবি করে তার কিছুই চিরকাল থাকে না, তাই সম্পদের অহংকার করাটা একদম বোকামি। এবারে গান পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। গানটি আব্দুল লতিফের কথা এবং সুরে কণ্ঠে তুলেছেন জহির আলিম। গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন ওয়াবদা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, শ্যামলী ঢাকা থেকে রুবাইয়াত ফাতেমা, আশফি মাহমুদা, ফারুক আহমেদ, লাকি লাবিব দিশাউলিপুর কুড়িগ্রাম থেকে, আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে।

প্রিয় বন্ধুরা, আপনাদের হৃদস্পন্দন আর আমাদের এই সুরের মূর্ছনা সব মিলিয়েই তো এই রূপসী বাংলার পরাণের গান। আপনাদের মনের কোণে জমে থাকা এমন কোন বিশেষ গানের অনুরোধ যদি আমাদের এই আসরে শুনতে চান, তাহলে আর দেরি না করে আজই আপনার মনের কথাগুলো সুন্দর করে কাগজে সাজিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি, প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের কি ইমেল করতে পারবেন? ইমেল করার ঠিকানা poranergan.bb@gmail.com, poranergan.bb@gmail.com। আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। এবারে আমরা যে গানটি শুনব, এই গানটির গীতিকার এবং সুরকার মোহাম্মদ ওসমান খান। আমার সোনার ময়না পাখি গানটি শুনব আমরা নীনা হামিদের কণ্ঠে। আর গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন কাশিয়ানি গোপালগঞ্জ থেকে আব্দুর রহমান, আশিস বসাক ও মাসুদ, আব্দুল কাদের ফকির, ফকির মোস্তফা কামাল পাশা, ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে আলু আহমেদ, এম জামাল আহমেদ সুবর্ণ, বাড্ডা ঢাকা থেকে।

লোকসঙ্গীতের কালজয়ী মরমী গান, হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। গানটির গীতিকার এবং সুরকার কবি সিরাজুল ইসলাম। গানটি শোনার জন্য আমাদের ইমেল করেছেন এস এম সাওয়েদ আলী কালীগঞ্জ ঝিনাইদহ থেকে, জীবনপুর চুড়িরাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম ও আকিস খান, মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহিদ কাইফ, শাহাদ শাফি, শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে আরও অনেকে। তাহলে চলুন বন্ধুরা আমরা শুনে আসি অনুরোধের গানটি, নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। আমাদের আজকের আসরের শেষ গান আমরা শুনব, আর এই গানটি যারা শুনতে চেয়েছেন তাদের নামগুলো বলতে চাই। ঘাটাইল টাঙ্গাইল থেকে বাদল বর্মন, টুম্পা সিমরান বিশ্বাস, ভালুকা ময়মনসিংহ থেকে মিলন কুমার মণ্ডল, নূপুর মণ্ডল, উলিপুর থেকে শুভ্র আহমেদ, নাজ আহমেদ আপনারা এই গানটি শুনতে চেয়েছেন। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এবং আলাউদ্দিন আলীর সুরে এই গানটি আমরা শুনব শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। তো চলুন বন্ধুরা আমরা শুনে আসি গানটি।

0: তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, এই গানটির রেশ ধরি শেষের কথাগুলো বলতে চাই। বলতে চাই যে আজকের পরনির্গান অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় মোহাম্মদ সাইফুল আলম, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ তার কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এ আশ্বাস দেন। প্রকল্পের গবেষক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয় শোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুট উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় ৫০-৫৫% পর্যন্ত বায়োক্রুট উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়োক্রুট উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া ১৪৩৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি আজ চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্য বৃদ্ধির চাপ তৈরি হতে পারে, তবে এ পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারের খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব চায়। আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মবিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১০৮৬ জন। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। খেলার খবর হকি। প্রথম বিভাগ হকি লীগ আজ রাজধানীর মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ১১টি ক্লাব অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথ ও পাথে অনুষ্ঠানে আমানতের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশের সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঢাকাই একসাথে সকাল 8:20। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপাট সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক হয়তো দুঃস্বপ্ন রচনা সেলিম চৌধুরী প্রযোজনা জহির চৌধুরী। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:54, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ, ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 এবং FM 106 মেগাহার্টজ, এছাড়া FM 102 মেগাহার্টজ। তেলাভাতে কালামী পাক এবং বাংলায় তর্জমা।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাকের সাদ করেন। নিশ্চয়ই যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়ত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ তুমি মহান পবিত্র, আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শ্রোতা বন্ধুরা, নিশীথী অধিবেশনে আপনারা শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর। এবারে রহিমা খাতুনের কণ্ঠে শুনবেন এটি রংপুরের আঞ্চলিক গান।

শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, নিশ্চিত অধিবেশনে এবারে শোনাব একটি সমবেত কণ্ঠে বরিশালের আঞ্চলিক গান।

শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর। শ্রোতা বন্ধুরা, এবার শোনাব চট্টগ্রামের আঞ্চলিক গান, শিল্পী উমা খান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর। এই গানটির মধ্য দিয়েই আঞ্চলিক গানের অনুষ্ঠান শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিশ্চিত অধিবেশনে এবারে আপনাদের জন্য আমাদের আয়োজন নজরুলসঙ্গীত, শিল্পী আফরোজা ইয়াসমিন।

শ্রোতা বন্ধুরা, নিশীথ অধিবেশনে এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচাতে দিন সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথ ও পাথে অনুষ্ঠানে আমানতের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 MHz এ সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz এ সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।